আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, তেসরা শ্রাবণ, 1948 শকাব্দ, 26 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 9 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপে

কোথায় তুমি ঈশ্বরকে খুঁজিতে যাইবে, যদি তুমি তাহাকে নিজ হৃদয়ে জীবিত প্রাণীগণের ভিতর দেখিতে না পারো? ভালোবাসা ভিন্ন ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না, তাঁকে অনুভব করা যায় না। ঈশ্বর কখনো বিবস্ত্র, কখনো ক্ষুধার্ত, কখনো আশ্রয়হীন, এমনই নানান রূপে আমাদের সামনে উপস্থিত হন। প্রতিদিন নিত্য নতুন রূপে তাঁরই সেবা এবং ভালোবাসাই আনন্দের উৎস। অমৃতবাণীতে আজ শুনলেন মাদার টেরিজার রচনা থেকে পাঠ। শুরু হচ্ছে বন্দনা।

বন্দনায় আজ শুনলেন শম্পা কুণ্ডু, মনোময় এবং হৈমন্তী শুক্লার গাওয়া গান। বন্দনা আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়া পূর্বাভাস। সিকিমের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গায়। বজ্রপাত সহ ঝড় এবং বিদ্যুতের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের একটি দুটি জেলায়। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। আদার ক্ষেত্রে অঙ্গজ বৃদ্ধি দশায় সহনীয় তাপমাত্রা 18-25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির যৌথ প্রভাবে মাটিতে আর্দ্রতা বৃদ্ধি পাবে। এর ফলে আদা গাছে রাইজোম পচন অর্থাৎ কন্দপচন এবং ছত্রাকজনিত রোগের দ্রুত বিস্তারের অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি হবে। পরামর্শ হিসেবে বলা হয়েছে কাদাপানি জমা রোধ করতে ড্রেন ও উঁচু বেড তৈরি করে সেচ ব্যবস্থার নিষ্কাশন নিশ্চিত করতে হবে। মাটির উপরিভাগের ক্ষয় কমাতে এবং রোগ দমাতে জৈব মুলচ প্রয়োগ করতে হবে। রাইজোম পচনের প্রাথমিক লক্ষণসমূহ যেমন পাতা হলুদ হওয়া এবং গাছ নেতিয়ে পড়া নজরদারিতে রাখতে হবে এবং আক্রান্ত গাছ দ্রুত সরিয়ে ফেলতে হবে। ছত্রাকজনিত সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে 1% বর্দ্য মিশ্রণ স্প্রে করতে হবে। মাটির কম্প্যাকশন অর্থাৎ মাটি শক্ত হয়ে যাওয়া এবং রোগের বিস্তার কমাতে ভেজা আবহাওয়ায় জমিতে কাজ করা এড়িয়ে চলতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন কিছুক্ষণের মধ্যেই চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন আধুনিক পদ্ধতিতে আম চাষ। আজ শুনবেন এর প্রথম পর্ব। বলছেন ডক্টর শুদ্ধসূচি দাস, উদ্যান পালন বিদ্যা, মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: মালদাকে বলা হয় আমের রাজধানী, মানে ম্যাঙ্গো সিটি। তো এখানে আম এই জন্যই পপুলার, কারণ হচ্ছে এর গন্ধ, এর রং এবং এর স্বাদ। তো এই স্বাদ, গন্ধ এবং রং বাড়ানোর জন্য কিছু কিছু উন্নত পদ্ধতিতে চাষি বন্ধুরা চাষ করতে পারেন, যেটা এখন শুরু করা হয়েছে মালদা উদ্যান পালন দপ্তর, CISH এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমরা একসাথে শুরু করেছি। সেটা হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি, মানে ফলটাকে ছোট অবস্থায় একটা ঠোঙার মতো ব্যাগে আমরা ওটাকে ঢুকিয়ে দিচ্ছি, যাতে ছোট অবস্থা থেকে রোগ পোকা এবং সরাসরি সূর্যালোক, বৃষ্টি, এগুলো থেকে ঝড়, এগুলো থেকে আমটাকে আমরা রক্ষা করতে পারি। এতে কি হবে, বিদেশের বাজারে যেমন আমরা দাম পাবো, সেইভাবে সঙ্গে সঙ্গে হবে কোয়ালিটিটা মেনটেন থাকবে। আর বিদেশের বাজারে কোয়ালিটিটা ওনারা খুবই পছন্দ করেন, আর মালদার আম ওখানে খুবই জনপ্রিয়তা রয়েছে। তো সেই জনপ্রিয় আমকে আরও জনপ্রিয়তা দিতে এই নতুন পদ্ধতি কিন্তু আমরা করতে পারি। এরপর আরেকটা পদ্ধতি, যেটা উন্নত পদ্ধতি, অনেকে জানেন বা অনেকে হয়তো চাষি বন্ধুরা এখনও জানেন না, সেটা হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার আমরা ব্যবহার করতে পারি, মানে অনুখাদ্যের মিশ্রণ। সেটার নাম হচ্ছে অর্কো ম্যাঙ্গো স্পেশাল, যেটা আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হর্টিকালচার রিসার্চ, আই

0: এই এইচআর বেঙ্গালুরু থেকে এনে চাষি বন্ধুদেরকে দিচ্ছি। এখানে 5 রকম অনুখাদ্যের মিশ্রণ রয়েছে, জিঙ্ক, কপার, বোরন, ম্যাঙ্গানিজ এবং আয়রন। তো আলাদা আলাদাভাবে জিঙ্ক বোরন না দিয়ে যদি আমরা এই পাউডারটাকে ফুল আসার আগে 2 বার 15 দিনের গ্যাপে মাত্র 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারি, এবং যখন হচ্ছে মোটর দানা স্টেজে আমটা হবে সেই সময় আবার 15 দিনের গ্যাপে 2 বার আমরা এই আমটাকে স্প্রে করতে পারি, তাতে কি হবে, আমের যেমন ফলন ভালো হবে, আমের সাইজ ভালো থাকবে, ফুল আসবে খুব ভালো, এবং কি আম ঝরে পড়বে না। এর জন্য কিন্তু এই পদ্ধতিটা খুবই পপুলার এবং খরচা খুবই কম, কারণ আপনারা জানলেন মাত্র 5 গ্রাম প্রতি লিটার জলে দিতে হয়। তো এই প্রোডাক্টটাকেও কিন্তু আমরা যদি চাষি বন্ধুরা যোগাযোগ করেন আমরা কিন্তু এনে দিতে পারি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি শেষ হলো আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানে এখন হাড়ের ক্যান্সার এ সম্পর্কে বলছেন ডক্টর অরুণ কুমার শাসমল।
4: হাড়ের ক্যান্সারকে বয়স অনুযায়ী আমরা যদি বলি তাহলে আমাদের সুবিধা হবে। যেমন ছোটদের যেসব ক্যান্সার হয়, প্রথমে বলি ইয়ং টিউমারের কথা। এটা 10 থেকে 20 বছরের মধ্যে বেশি হয়, এটা রক্তের ভেতর দিয়ে ফুসফুসে ছড়ায়। এছাড়াও লসিকা বা লিমফ্যাটিক্স দিয়ে অন্য হাড়ে গিয়ে ছড়াতে পারে। লম্বা হাড়গুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়, ব্যথা হয়, বাচ্চারা খোঁড়াতে থাকে, জ্বর হয়, খুব অসুস্থ হয়ে পড়ে, উঁচু জায়গাটায় ব্যথা থাকে, ধকধক করে, হাড়ের মধ্যে পুর জমে ঘা হয়ে গেলে যেমন লাগে এটা খানিকটা সেরকম লাগে। এক্সরে বা রক্ত পরীক্ষা দিয়ে এই হাড়ের ঘায়ের সঙ্গে এটা তফাত করতে হয়। রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করতে হয়। এরপরে আসছি অস্টিওসারকোমার কথায়। 10 থেকে 20 বছরেও এটা হয়, সাধারণত লম্বা হাড়ের একদিক বা মেটাফিসিসে হয়, হাঁটুর হাড়কে বেশি ধরে। অনেক সময় বাচ্চারা পড়ে যাওয়ার পরে হয়েছে এরকম একটা হিস্ট্রি দেয়। খুব ব্যথা হয়, উঁচু জায়গাটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এটা সাধারণত রক্তের ভেতর দিয়ে ফুসফুসে ছড়াতে পারে। এক্সরে এবং বায়োপসি দিয়ে এই রোগকে নির্ণয় করা হয় এবং চিকিৎসা হচ্ছে অ্যাম্পুটেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি। এই অস্টিওসারকোমা খুবই খারাপ রোগ এবং খুব ভালো চিকিৎসা করলেও 5 বছরের বেশি রোগীরা বাঁচতে পারে না, কেবলমাত্র 20% পেশেন্টের ক্ষেত্রে এটা। এরপরে আসছি আমরা বড়দের হাড়ের ক্যান্সারের কথায়, যেমন লেট অস্টিওসারকোমা, কন্ড্রোসারকোমা, ফাইব্রোসারকোমা, এইসব ক্যান্সারগুলো। এগুলো অনেক দিনের পুরনো বোন টিউমার, যেমন অস্টিওকন্ড্রোমা বা কন্ড্রোমা, যেগুলো আগে বিনাইন অর্থাৎ যার ক্যান্সার ছিল না সেটা পরে ক্যান্সার ধরে গেছে, এরকম হয়ে যায়। যদি হাড়ের পুরনো উঁচু জায়গাটা হঠাৎ করে বড় হয়ে যায় তবে খুব সাবধান হতে হয়, এটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব থাকে। এরপরে আসছি বেশি বয়সের ক্যান্সারের কথায়। সাধারণত 2 রকমের হাড়ের ক্যান্সার আমরা বেশি বয়সে পেয়ে থাকি। একটা হচ্ছে মাল্টিপল মায়েলোমা, যেটা 45 থেকে 65 বছরে বেশি হয়। দুর্বলতা, হাড়ের ব্যথা, অল্প চোটে ভেঙে যাওয়া, কোমরে ব্যথা, হাত পা অবশ হয়ে যাওয়া, রক্ত কমে যাওয়া, এগুলো হচ্ছে মাল্টিপল মায়েলোমার লক্ষণ। এক্সরে করলে কিংবা মূত্র পরীক্ষা করলে কিংবা হাড়ের মজ্জার ভেতরটা যদি বা ওই যাকে বলে বোন ম্যারো সেটা যদি পরীক্ষা করা হয় তবে এটা ধরা যেতে পারে। মাল্টিপল মায়েলোমার চিকিৎসা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে করা হয়। এরপরে আসছি সেকেন্ডারি ডিপোজিটের কথায়। এগুলো হচ্ছে অন্য জায়গার ক্যান্সার কিন্তু সেখান থেকে হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে। এগুলো কোন জায়গা থেকে আসছে সেগুলো বোঝা যায়। যেমন স্তন বা প্রস্টেট থেকে আসে 2/3 ভাগ, এইসব জায়গা থেকে। এছাড়া বৃক্ক বা কিডনি

0: যৌনতন্ত্র আর পেটের অন্ত্র থেকে আসে এক ষষ্ঠাংশ কেস, আর বাকি এক ষষ্ঠাংশের ক্ষেত্রে কোন জায়গা থেকে এটা আসছে তার কোনো হদিসই পাওয়া যায় না। সাধারণত 50 থেকে 70 বছর বয়সে এগুলো হয়। মাথা, সিদ্ধারা হাড়, পেলভিস বা কোমরের হাড়, রিব, বুকের হাড়, এইসব জায়গাগুলোতে এগুলো বেশি পাওয়া যায়।
1: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনলেন হাড়ের ক্যান্সার নিয়ে বললেন ডক্টর অরুণ কুমার শাসমল। আরোগ্য আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী সঞ্জীব পাণ্ডে।

এতক্ষণ সঞ্জীব পাণ্ডের কণ্ঠে শুনলেন ভাওয়াইয়া, যন্ত্রণার সঙ্গে ঢোলে ভুবন রায়, দোতারায় অমৃত শীল এবং বাঁশিতে নীরব রায়। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী সাশা।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন আজকের শিল্পী সাশা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজকের প্রত্যুষে প্রথমেই যাকে স্মরণ করব, তিনি প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার হিসেবে বাঙালি শিক্ষা সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি রজনীকান্ত সেন। তিনি কান্তকবি নামেও পরিচিত। দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক এই গীতিকারের গানগুলো খুবই জনপ্রিয় ছিল। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ বা স্বদেশপ্রেমী তাঁর গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য বিষয়। তাঁর কবিতা ও গানের বিষয়বস্তু মুখ্যত দেশপ্রীতি ও ভক্তিমূলক। হাস্যরস প্রধান গানের সংখ্যাও নিহাতি কম নয়। রজনীকান্ত সেন 13 সেপ্টেম্বর 1990 সালে পরলোকগমন করেন। মহান এই কবি, শিল্পী, গীতিকার এবং সুরকার জন্মগ্রহণ করেন 26 জুলাই 1865 সালে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয়, হাত বাড়ালেই বন্ধু। এ নিয়ে চিঠি লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। হাত না বাড়ানোর আগে যারা আমাকে আলো দেখিয়েছেন তারা আমার মা বাবা। জীবনের শুরুতেই প্রতিক্ষণ আগলে আগলে রাখতেন যারা, তারা আমার মা বাবা। তারা এখন আর সেই ভূমিকায় নেই, তবু তারাই ছিলেন আমার প্রথম বন্ধু। হাত বাড়িয়ে রেডিও নব ঘোরাতেই কানে এলো, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধান। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, ও বন্ধুরে ও সাথীরে ডাক দিয়েছেন। আনাজ কাটা বীজ ও খোসা গাছের গোড়ায় দিতে দিতে আর সার হিসেবে সব রকম আনাজ ধোয়া জল, চাল ডাল ধোয়া জল, লিকার চা পাতা দিতে বেশ কিছু ফুল ফল পেলাম। বন্ধু আমাদের আশেপাশে আছে, কিছু সময় তাদের খোঁজ করলে মেলে বইকি, আবার বই হয়ে ওঠে এক এক সময় বন্ধু। সময়ও কাটে, সঙ্গও পাই, গান শুনেও মন ভালো হয়। একসময় সব বন্ধুর সাথে নিয়মিত দেখা হতো, তারা আজ সবাই ব্যস্ত, সময় থাকে না, সবাই একসাথে কোথাও বসি, তাই মন ভালো রাখতে নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখি। আগে দেখতাম খুব ভোরে অথবা বিকেলে পড়ে আসার সময় এক ঝাঁক পাখি একসাথে উড়ে যেত, দেখে মন ভালো হয়ে যেত। বৃষ্টির পর গাছের ধুলো ধুয়ে যেত, সবুজ গাছ দেখে মন ভালো হয়ে যায়। বৃষ্টির পর আকাশে রামধনু দেখে এখনো অবাক হই, 7টি রং লুকিয়ে আছে সাদা রঙের মাঝে। রাতের আকাশ পরিষ্কার থাকলে তারা দেখে দেখে আশ মেটে না। আমাদের প্রকৃতিতে বন্ধু আছে অনেক, সব তালিকা দেওয়া হলো না। লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। সুজাতা চক্রবর্তী, আপনি লিখছেন নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে। মানুষের অন্যতম সেরা উপহার বিশ্বাস, নির্ভরতা এবং দুই বন্ধুর মধ্যে ভাগাভাগের উপর প্রতিষ্ঠিত। বন্ধু কথার অর্থ কাছে থাকা নয়, পাশে থাকা, সাহস যোগানো। প্রকৃত বন্ধু কখনোই সময়ের সাথে সাথে পাল্টে যায় না, বরং সময়কেই পাল্টা জবাব দেওয়াই হলো বন্ধুত্ব। বন্ধু একাকিত্বের অন্ধকারে হাতে হাত রাখে। ওগো বন্ধু আমার, আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় তোমার ছোঁয়া পেয়ে। কঠিন সময়ে সত্যিকারের বন্ধু পাশে থাকা নিঃসন্দেহে একটি সৌভাগ্যের বিষয়। তবে যারা ভয়ঙ্কর শত্রু তারা ভয়ঙ্কর নাও হতে পারে, ভয়ঙ্কর তারাই যারা প্রয়োজন ফুরলে আর বন্ধুকে চেনে না। আসলে মানুষ তো বদলায় না, বদলায় তার প্রয়োজন। আদিমকাল থেকে প্রকৃতির সবুজ বনানী, নদী, পাহাড়, ঝর্ণা, ফুল ও পাখি বন্ধু মানুষের ছিল, হাত বাড়ালেই তাদের পাওয়া যেত। মানুষের অবিমৃষ্যতার কারণে প্রকৃতি এখন বৈরী হয়েছে। ইতিমধ্যে আমরা অনেক কিছু হারিয়েছি, এখন তা মেনেও নিয়েছি। আজ আমরা ডিজিটাল যুগে পৌঁছে গেছি। এই যুগে মানুষের ধৈর্য কমেছে, হাতের মুঠোয় চলে এসেছে গোটা দুনিয়া। এখন হাত বাড়ালেই সর্বজ্ঞানী দেবতা নামক এক বন্ধুর দেখা পাওয়া যায়। তিনি গুগল বন্ধু। এই বন্ধু

যেমন সকালে ঘুম থেকে উঠে হাত বাড়ালি আমার পরম প্রিয় বন্ধুটির গলা ভেসে আসে আকাশবাণী। আকাশ বাতাস ধ্বনিত হয় মনীষীদের অমৃত বাণীতে, বিভিন্ন শিল্পীদের শ্রুতিমধুর কণ্ঠের ভক্তিগীতির মাধ্যমে সকালটা আরও পবিত্র হয়ে যায়। এই বেতার তরঙ্গের মাধ্যমে অচেনা অজানা কাছের ও দূরের বন্ধুরা এখন আমার আপনজন হয়ে গেছে। জীবজগৎ সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। যেমন গাছ লাগানোর পরে নিয়মিত যত্ন করলে গাছ ফুল ফলে সমৃদ্ধ হয়ে অক্সিজেন, সৌন্দর্য ইত্যাদি দিয়ে আমাদের জীবন পরিপূর্ণ করে, পাখিদের নিয়মিত খাবার জল দেওয়া হলে পাখিরা খাবার খেতে আসে এবং কলকাকলিতে বাড়িকে মুখরিত করে তোলে, পথের অবলা জীবগুলোর প্রতি সুনজর দিলে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভালোবাসা জানায়, লক্ষ্য করা গেছে যে বন্য পশুরাও ভালোবাসার প্রতিদানে অভ্যস্ত, অর্থাৎ সবাই ভালোবাসার কাঙাল। পরিশেষে একথা স্বীকার করতেই হবে যে যদি আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে মাসে অন্ততপক্ষে একবার ফোনের মাধ্যমেও খোঁজখবর নিই, তাহলে তারাও যোগাযোগ রাখে এবং বন্ধুত্বের বন্ধনটা সুদৃঢ় হয়, না হলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তাই বলা যায় বন্ধুত্ব রক্ষা করতে হলে হাত বাড়াতেই হবে। লিখেছেন মানসী বড়াল, মধুপুর বিষ্ণুপুর রোড, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। সীমা দামকুণ্ডু, ব্লক পাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে লিখছেন, তোমার জুলাই মাসের বিষয় হাত বাড়ালে বন্ধু কথাটি আমাকে জীবনের প্রকৃত বন্ধুদের স্মরণ করিয়ে দিল। জগতে সবচেয়ে সহজ অথচ সবচেয়ে দামি উপহার হল একটি বাড়িয়ে দেওয়া হাত। যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন আমি আছি বলে কেউ অন্তর থেকে হাত বাড়ালেই সে যেন প্রকৃত বন্ধু হয়ে ওঠে। মানুষ জন্মগ্রহণের পরে মা বাবা ভাই বোনের বাড়ানো হাত ধরে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে এগিয়ে চলে ভবিষ্যতের দিকে। আমাদের সমাজে নানা দিকে বন্ধুত্বের হাত ছড়িয়ে আছে। শৈশব থেকে বার্ধক্যে বন্ধুর ভিড় আছে অনেক, কিন্তু সেই ভিড়ে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া খুবই দুর্লভ। বন্ধুত্বের হাত ধরে যেমন অসহায় মানুষ সাফল্যের শীর্ষে পৌঁছে যায়, আবার মুখোশধারী বন্ধুর দ্বারা কিছু মানুষ একেবারে নিঃশেষ ও ধ্বংস হয়ে যায়। তাই প্রকৃত বন্ধুর হাত ধরাটা কিন্তু আমাদেরই অর্জন করে নিতে হবে। বন্ধু এমন এক ব্যক্তি যার কাছে সুখ দুঃখ হাসি ঠাট্টা ব্যথা বেদনা অভিমান সব ভাগ করে নেওয়া যায়। তাই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও রেলের কামরায় বন্ধুদের আড্ডা দেখে গান রচনা করে ফেলেছিলেন, ওলসই আমার ইচ্ছে করে তোদের মতন মনের কথা কই। মহাভারতে আমরা দেখেছি কৃষ্ণ অর্জুনের শক্তি হয়ে তার পাশে বন্ধুরূপে বারবার দাঁড়িয়েছিলেন, আবার দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্যে তার সখা কৃষ্ণ সঠিক সময় তার অদৃশ্য হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেই দ্রৌপদীর মর্যাদা রক্ষা হয়েছিল। স্কুল কলেজে মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে যখন শিক্ষক শিক্ষিকারা নিঃস্বার্থভাবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেই আত্মিক বন্ধন মানবিকতায় স্থান নেয়। সমাজে আজও কিছু নিঃস্বার্থ মানুষ বা কিছু সংগঠন আছে যারা ভগবানের মতন অসহায় দুস্থ ও অনাথ মানুষদের পাশে নীরবে গিয়ে দাঁড়ান, তাদের সামর্থ্য মতো সাহায্য করেন, যা আজকের কলিযুগে দাঁড়িয়েও সমাজের কাছে এক বিরাট প্রাপ্তি। প্রত্যুষা, আমার কর্মস্থলে যাতায়াতের পথ ছিল মেঠো আলপথ, দুধারের সবুজ ধান ক্ষেত পেরোনো প্রথম অসাধ্য মনে হলেও প্রকৃতি যেন আমাকে দুহাতে বরণ করে হাত বাড়িয়ে দিল। আমিও প্রকৃতির রসে মজে তার হাতকে অবলম্বন করে রবীন্দ্র নজরুল ও সুকান্তের নানা কবিতা মুখে আওড়াতে আওড়াতে পৌঁছে যেতাম কর্মস্থলে। সে যে কি মনোরম মনের আনন্দ তা সেই জানে যে প্রকৃতির হাত ধরে তার রস আস্বাদন করেছে। জানো প্রত্যুষা, আমার শিক্ষক বাবা ও মাকে দেখেছি অসহায় দুস্থ মানুষ ও ছাত্রছাত্রীদের দিকে হাত বাড়িয়ে দিতে। তারা অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত, আর আমার পরিবারের সাহায্যকারী যে বোন, তার হাত ছাড়া তো আমি অসহায়, আবার সেও আমার হাতের ভরসা ছাড়া অসহায় ও দুর্বল। আমার বাবা মায়ের শিক্ষা ছিল, তুমি যদি কারোর দিকে হাত বাড়াও তার প্রতিদানে তুমিও কারো হাতের ভরসা নিশ্চয়ই পাবে। প্রত্যুষা, আজ তোমার হাত ধরে এই যে আমি আমার মনের ভাবগুলোকে সাজিয়ে তুলতে পারছি, তাতে মনে হয় তুমিও তো আমার প্রকৃত বন্ধু বই কিছু নও। তোমার হাতে হাত রেখে আমার শব্দগুলো যখন ছড়িয়ে যায় বেতার তরঙ্গে, সে যেন তোমারই দানে আমার গর্ব। ভালো থেকো বন্ধু প্রত্যুষা। লিখেছেন সীমা দামকুণ্ডু, ব্লক পাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে।

সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, মনমোহন রোড, পোস্ট ও থানা, মাথাভাঙা, জেলা কোচবিহার থেকে লিখছেন, তুমি আমার বেতার বন্ধু, আমার পত্রবন্ধু বা পত্রমিতা। পত্র লিখে তোমার দিকে সর্বপ্রথম বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়েছিলাম বিগত বিংশ শতাব্দীর 9-এর দশকে। আজকে প্রায় 4 দশক পরেও সেই পত্রমিতালি অটুট এবং সুদৃঢ়। আমি অত্যন্ত ভাগ্যবান, কারণ তোমার সাথে হওয়া এই পত্রমিতালির সূত্র ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যে সমস্ত বিশিষ্ট পত্রলেখক এবং পত্রলেখিকারা আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের প্রত্যুষা অনুষ্ঠানে নিয়মিতভাবে চিঠি লিখছেন, তাদের নিয়ে তৈরি হওয়া যে পরিবার, সেই পরিবারের একজন সদস্য হতে পেরেছি। উক্ত পরিবারের সদস্যদের যাবতীয় সুখ দুঃখের অংশীদার হতে পারছি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে উক্ত পরিবারের সদস্যদের সাথে বার্ষিক মিলন মেলায় একত্রিত হয়ে একটা আনন্দ এবং উৎসব মুখরিত দিন কাটাতে পারছি। তাই তো আমি আমরণ পত্রমিতা প্রত্যুষার প্রতি কৃতজ্ঞ থাকব। ভাগ্যক্রমে একইভাবে সামাজিক জীবনেও ছাত্র অবস্থা থেকে আমি এমন কয়েকজন সুহৃদ বা সুহৃদয় অন্তরঙ্গ বন্ধু পেয়ে গিয়েছিলাম, যাদের সান্নিধ্যে কৈশোরে বা যৌবনে আমি কখনো বিপথগামী হইনি বা অসৎ পথে পা বাড়াইনি। ছাত্র জীবনে সেই সকল নির্ভেজাল বন্ধুরা আজও প্রয়োজনে বা আপদে বিপদে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তারা কেউই বন্দুকের রূপ ধারণ করে বিশ্বাসঘাতকতা করবে না। অতএব হাত বাড়িয়ে দিয়ে যেন তেন প্রকারেন বন্ধু নয়, ভালো এবং নির্ভরযোগ্য বন্ধু সৌভাগ্যবানরাই পায়। পরিশেষে ভারতরত্ন সম্মানে ভূষিত প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম মহাশয়ের বিখ্যাত উক্তিটিকেই স্মরণ করছি, একটা সেরা বই 100 বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা গ্রন্থাগারের সমান। লিখেছেন সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, মনমোহন রোড, মাথাভাঙা, কোচবিহার থেকে। হীরামন শেখ, গ্রাম গোংড়া, পোস্ট রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে লিখছেন, হাত বাড়ালি বন্ধু কথাটির অর্থ হলো একটুখানি সদিচ্ছা ও সাহায্য। আমরা যদি একটু সহানুভূতিশীল হয়ে কারো দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তবে যে কেউ আমাদের কাছের বন্ধু হয়ে উঠতে পারে। এই মনোভাব সমাজে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। বন্ধুত্ব হলো জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক। এটি রক্তের সম্পর্কের বাইরে এমন একটি মাধ্যম যা বিশ্বাস ও ভালোবাসার উপর টিকে থাকে। একজন প্রকৃত বন্ধু সুখের সময়ের অংশীদার হয় এবং দুঃখের সময়ে পাশে দাঁড়ায়। এর মানে হল নিজের অহংকার ও স্বার্থপরতা ভুলে অপরের বিপদে এগিয়ে যাওয়া। প্রতিদিনের জীবনে চলার পথে আমরা নানা মানুষের দেখা পাই, কেউ হয়তো গরিব, কেউ অসুস্থ, আবার কেউ একাকিত্বের শিকার। আমরা যদি তাদের সাথে একটু ভালো ব্যবহার করি বা কথা বলি, তবে তারা একাকিত্ব ভুলে যায়। মানুষের প্রতি ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই সমাজে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। তাই আমাদের সবার উচিত সংকীর্ণতা ভুলে সবার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। হাত বাড়ালেই বন্ধু হিসেবে কাজ করছে তারা। দরিদ্র মানুষের চিকিৎসা, অনাথ শিশুদের পড়াশুনো এবং অসহায়দের সাহায্য করে। রাস্তাঘাটে পড়ে থাকা ভবঘুরেদের ওষুধ দিয়ে সুস্থ করার মতো মহান কাজও মানুষ করছে। এই ধরনের কাজ প্রমাণ করে যে মানবিকতার হাত বাড়ালেই পুরো পৃথিবীটা বন্ধুত্বের চাদরে ঢেকে যায়। বন্ধুত্ব কোনো বয়স বা সীমানা মানে না। মানুষের প্রতি ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই সমাজে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। তাই আমাদের সবার উচিত সংকীর্ণতা ভুলে সবার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। লিখেছেন হীরামন শেখ, গ্রাম গোংড়া, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে। গোপাল মজুমদার, দুর্গাপুর, জেলা পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, মহামতি চাণক্যকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, বন্ধু কাকে বলা যাবে? চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি কার্যে, শয়নে, স্বপনে, জাগরণে ও রাষ্ট্রবিপ্লবে সঙ্গে থাকবেন, সেই হল প্রকৃত বন্ধু। বন্ধু শব্দটি অতি মহৎ এবং এই শব্দের ব্যাপকতা অতি সুদূর প্রসারী। জীবনের চলার পথে বহু মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, কিন্তু বন্ধুত্ব সকলের সাথে হয় না। সারা জীবনে একটা বন্ধু খুঁজে পাওয়া যায় না। যে সমস্ত ক্ষেত্রে পাশে থেকে সুখে দুঃখে

সাহায্য করবে, পরামর্শ দেবে, অসময়ে পথ দেখাবে, সময়ের সাথে বন্ধুত্বেরও পরিবর্তন ঘটে। বাল্যকালে যে সমস্ত বন্ধু থাকে পরবর্তীকালে তারা বেশিরভাগ হারিয়ে যায়। কলেজ জীবন কৈশোরে অনেক বন্ধুর আগমন ঘটে, কিন্তু তাদের অনেকে থাকে না। আজকের সম্পর্ক দাঁড়িয়ে আছে ব্যক্তিগত চাওয়া পাওয়ার মধ্যে। বন্ধু থেকে স্বার্থ এখানে অনেক বড়। বন্ধু ও তার বন্ধুত্ব মাপা হয় চাওয়া পাওয়ার মাপকাঠিতে। সুতরাং এই দুঃসময়ে বন্ধু পাওয়া গেলে তাকে বলতে হয়, যদি বন্ধু হও যদি বাড়াও হাত, যেন থামবে ঝড় মুছে যাবে রাত। তবে সবার রঙে মিলবে রং, দূর হবে পুরানো যত দ্বিধা দ্বন্দ্ব, দূর হবে ফিরে আসবে আবার হাত বাড়ালে বন্ধুত্ব। লিখেছেন গোপাল মজুমদার, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। ভবানী শঙ্কর রায়, গ্রাম চক ঝাউডাঙ্গা, পোস্ট ঝাউডাঙ্গা, গাইঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন। একটা প্রবাদ আছে, দুঃসময়ে বন্ধু প্রকৃত বন্ধু, যিনি আপদে বিপদে শ্মশানে বিবাহে রাজোদ্দারে সর্বত্র পাশে থাকেন, তাকেই আমরা প্রকৃত বন্ধু বলে জানি। যদিও বাস্তবে মানুষ এতই কর্মচঞ্চল, এত দায়িত্বশীল যে তার কর্মে নিমগ্ন থাকতে গিয়ে সময়ে অসময়ে বন্ধুত্বকে স্বীকার করা সম্ভব হয় না, যে জন্য বর্তমান সময়ে মানুষ বড়ই নিষ্ঠুর হয়ে উঠেছে। বন্ধু বললে কেবল বন্ধুত্বকে বোঝায় না, তার সঙ্গে জুড়ে থাকে মায়া, মমতা, শ্রদ্ধা, সম্মান, সৌজন্যতা, সহমর্মিতা, মানবতা, সহযোগিতা, সহানুভূতি, সহিষ্ণুতা, দায়িত্ব, কর্তব্য। পারিবারিক জীবনে পরিবারের সকলের সঙ্গে সকলের সমন্বয় সাধনও বন্ধুত্বের নামান্তর। কিন্তু আজকে মানুষ এতই স্বার্থপর হয়ে উঠেছে যে সে আজ সামাজিক দায়বদ্ধতার বাইরে গিয়ে এক অসামাজিক কর্মবোধ, স্বার্থপরতা, আত্মম্ভরিতা, অসহিষ্ণুতা ও অমানবিকতার আধার তৈরি হয়েছে। এজন্য কথায় বলে, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। লিখেছেন ভবানী শঙ্কর রায়, গ্রাম চক ঝাউডাঙ্গা, থানা গাইঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে। এই দেশ আমার মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। যে ধূলিকণায় আমরা বড় হই, যে বায়ু সেবন করে আমাদের জীবন সচল থাকে এবং যে মাটির কোলে আমাদের শৈশব কাটে, সেই মাতৃভূমিই হল আমাদের দেশমাতৃকা। দেশমাতৃকা আমাদের অস্তিত্বের শেকড়। দেশমাতৃকা কোনো জড়বস্তু বা নিছক মানচিত্র নয়, এটি হল সমগ্র দেশবাসীর সম্মিলিত সত্তা। নদী, পাহাড়, বনভূমি, শস্য ক্ষেত এবং বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা এক বিশাল পরিবার। জন্মভূমি আমাদের কেবল আশ্রয়ই দেয় না, বরং আমাদের আদর্শ, মূল্যবোধ ও চেতনা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতবর্ষের ইতিহাসে দেশমাতৃকাকে মা হিসেবে কল্পনা করার এক সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠের বন্দে মাতরম গানে প্রথম দেশমাতৃকাকে দেবী ও মা রূপে বন্দনা করা হয়েছিল। এই মন্ত্রে উজ্জীবিত হয়েই লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। দেশমাতৃকার প্রতি ভালোবাসা প্রতিটি মানুষের জন্মগত অধিকার ও পবিত্র কর্তব্য। আগস্ট মাস প্রত্যেক ভারতবাসীর কাছে পবিত্র মাস। এই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা, ও আমার দেশের মাটি। লিখুন এই ভাবনা নিয়ে আর পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে, এআইআর প্রত্যুষা @gmail.com এই ঠিকানায়। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, ও আমার দেশের মাটি। প্রত্যুষা, যে পর্যন্তই প্রত্যুষা, আবার আগামীকাল। নমস্কার।

প্রত্যুষা শুনলেন, আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। পূরবী দত্তর কণ্ঠে

দুলগীতি শুনতে পাবেন সকাল 7:45। 10টায় আমার গ্রাম আমার দেশের কথা শীর্ষক অনুষ্ঠানে শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ভাস্কর দাস, অনুষ্ঠানটির প্রযোজনা ননীগোপাল সাহা। 10:55 থেকে শুনবেন মন কি বাতের 136তম পর্বে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নেবার অনুষ্ঠান শুনতে পাবেন আকাশবাণী দিল্লি এবং কলকাতা কেন্দ্র থেকে। এরপর শুনবেন এর বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকেও। দুপুর 12:30 আজকের নাটক স্বীকারোক্তি, রচনা সমরেশ বসু, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। সঞ্জীব পাণ্ডের কণ্ঠে ভাওয়াইয়া শুনতে পাবেন দুপুর 1:45। সংযুক্তা চক্রবর্তীর উপস্থাপনায় বিকেল 3:30 যুব অনুষ্ঠানে আজ শুনবেন কার্গিল বিজয় দিবস নিয়ে কিছু কথা। 4টায় গ্রামীগঞ্জে আজ শুনবেন আধুনিক এবং জৈব পদ্ধতিতে তুলাইপাঞ্জি ধানের চাষ, থাকবেন বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস মাহাতো। অনুষ্ঠানটির উপস্থাপনা আইভি দে। উত্তরণ শুনতে পাবেন 4:30, লোক পরম্পরায় কীর্তন থাকছে শুনতে 6:05, শিল্পী রাধারানী দেবী। মুস্তাক হোসেনের কণ্ঠে ভাওয়াইয়া শুনতে পাবেন 6:40। সাপ্তাহিক বেতার প্রতিবেদন ডুয়ার্স দর্পণ শোনা যাবে সন্ধ্যে 7:05 থেকে। রাত 8টায় মন কি বাতের আঞ্চলিক সম্প্রচার আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাত 9:30 প্রান্তিক আজ থাকছে স্বরচিত ছোট গল্প, শোনাবেন শ্রেয়সী ঘটক, কবিতা ও ছোট গল্প নিয়ে থাকছেন সন্দীপন চট্টোপাধ্যায়। উপস্থাপনা অনামিকা সরকার, প্রযোজনা সুরজিৎ দাস। রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বলছি আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকে পরবর্তী যেসব অনুষ্ঠান শুনতে পাবেন তার কথা। হাম হে রাহি প্যারকে শোনা যাবে 7:30, ত্রিবেণী শুনতে পাবেন 8:15, 8:30 চিত্রলোক, সকাল 9টায় লাইভ ফোন ইন ইন্দ্রধনু, 10টায় বম্বে টকিজ, 10:55 শুনবেন মন কি বাতের 136তম পর্বে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার কথা। 1টায় সুরেলা সাফার, বিবিধ ভারতীর অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের। বিক্ষোভকারীদের দাবি সরকার মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি

0: শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্রীয় সরকার আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। সংসদের আগামীকালের কার্যসূচিতে বিলটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি পেশ করবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রী যোশী। নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি তাকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রহ্লাদ যোশী বর্তমানে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুচারুভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে শ্রী যোশী জানান।
1: Thank Honorable Prime Minister for giving such a huge responsibility and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment I will perform and I will try to come to his expectation in this particular department with full strength. I will try to work with all humility and honesty. In detail I will talk to you after taking the charge.
0: এদিকে নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে সৃষ্ট পরিস্থিতিতে তিনি মর্মাহত। কোনো দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার ইস্তফা আসলে শিক্ষার্থীদের আন্দোলনের জয় বলে উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি সিজেপি গতকাল তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়। গতকাল বিকেলে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক প্রস্থ আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, সিজেপির দাবি মেনে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে FIRও দায়ের করা হবে না। যদি ইতোমধ্যে কোনো FIR দায়ের করা হয়েও থাকে তবে তা প্রত্যাহার করে নেওয়া হবে, সংশ্লিষ্ট FIRের প্রতিলিপিও প্রদান করা হবে। প্রশ্নফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টিও সরকার নিয়ম মেনে বিবেচনা করছে বলে জানান শ্রী নাড্ডা।
2: सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन FIR न हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है।
0: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে গৃহীত শর্তাবলী নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণী থেকে মন কি বাত অনুষ্ঠানে দেশবিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম 2026 অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 বেশি তরুণ তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় পর্বে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রান্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত মাসের 4-30 পর্যন্ত 2টি পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। সফরকালে রাষ্ট্রপতি ওই 3টি ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তির 27তম বার্ষিকী হিসেবে এই দিনটি আজ পালন করা হচ্ছে। উল্লেখ্য, 1999 সালে হওয়া এই যুদ্ধে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে চলে যাওয়া এলাকাগুলি পুনরুদ্ধার করেছিল ভারতীয় সেনাবাহিনী। এই উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল বিজয় দিবস উদযাপনের প্রথম দিনে গত সন্ধ্যায় কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি অপারেশন বিজয়ের বীর যোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি

শ্রদ্ধা জানিয়ে শহীদদের নিকটাত্মীয়দের সংবর্ধনা জানান। আজ শ্রদ্ধাঞ্জলি সমারোহের মধ্য দিয়ে এই স্মরণানুষ্ঠান পর্বের সমাপ্তি ঘটবে। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে 57তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ইফির জন্য চলচ্চিত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ভারতীয় বিভাগগুলির জন্য চলচ্চিত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে আগস্টের মাঝামাঝি সময়। ফিল্ম ফ্রিওয়ের মাধ্যমে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে 31 আগস্ট। কৈলাস মানস সরোবর যাত্রার পঞ্চম দলটি নাথুলার পথ ধরে কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদের পবিত্র তীর্থযাত্রা সফলভাবে সম্পন্ন করে নিরাপদে গ্যাংটকে ফিরে এসেছে। গতকাল গ্যাংটকে সিকিম পর্যটন উন্নয়ন নিগম তীর্থপথের এই সাফল্য উদযাপনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে তীর্থযাত্রীরা তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কণ এবং গোয়ায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসুম ভবনের। জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও একই আবহাওয়া থাকবে বলে IMD জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা ইরানকে এমন সব উপগ্রহভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে যা মার্কিন সেনাঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে হামলার ক্ষেত্রে সহায়তা করতে পারে। তিনি আরও দাবি করেন, নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করতে মস্কো উত্তর কোরিয়া থেকে 30,000 সেনা আনানোর প্রস্তুতি নিচ্ছে। ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়াকে সতর্ক করার পরপরই এই অভিযোগ প্রকাশ্যে এল। ইরান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি আধিকারিকদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের করা সাম্প্রতিক নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে। তেহরান তাদের এই পদক্ষেপকে কপটতা হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কালাস গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত ইরানি বিচারক এবং তথ্য দমনে জড়িত থাকার জন্য আরেক সাইবার আধিকারিকের বিরুদ্ধে নতুন বিধিনিষেধের ঘোষণা করেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তীব্র বিক্ষোভের জেরে জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটি আজ দুদিনের আন্দোলনের ডাক দিয়েছে। কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে লং মার্চ করবে ওই সংগঠন। এদিকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে। ফ্রান্স ও স্পেনে কয়েকদিন ধরে চলা দাবানলের কারণে 2,500,000-এরও বেশি মানুষ ঘরছাড়া। স্পেনের ভ্যালেন্সিয়ায় দাবানলে এক ব্যক্তির মৃত্যুর খবর স্বীকার করে ইতোমধ্যেই স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন এবং লান্দ এলাকা থেকে প্রায় 2,00,000 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জার্মানির বার্লিনে রূপান্তরকামীদের বার্ষিক উদযাপন সমারোহ উপলক্ষে সমবেত জনতার ভিড়ে একটি ভ্যানের ধাক্কায় একজন প্রাণ হারিয়েছেন, আহত 15। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় পুলিশ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 হারিয়ে ভারতের সাব জুনিয়র পুরুষ দল FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। প্রতিযোগিতার ফাইনালে ভারতের হয়ে গোল করেন রোমিত পাল, অধিনায়ক কেতন কুশওয়াহা এবং শাহরুখ আলী। মোহাম্মদ ওসমান পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন। এদিকে ফাইনালে ওঠার সুবাদে ভারত ও পাকিস্তান উভয় দলই প্রথমবারের মতো হতে চলা FIH ইউথ হকি ফাইভস বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে চীনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের সাব জুনিয়র মহিলা দল রূপো জেতে 2-4 পরাজিত হয় ভারত। প্রতিযোগিতায় সার্বিকভাবে ভারতের এই দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ হকি ইন্ডিয়া খেলোয়াড়দের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। কানাডার নায়াগ্রা অন দ্য লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অনাহাত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের ইতিহাস গড়লেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে সকাল 11:00 মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্দুর্নীতির প্রতিবাদে কলকাতার ধর্মতলায় মিছিল থেকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশে প্রশ্ন ফাঁস রোধে আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আনছে কেন্দ্রীয় সরকার। কলকাতার উপকণ্ঠে নিউটাউনে 40 একর জমিতে নতুন বিধানসভা ভবন তৈরি হবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুলিশ প্রশাসনকে অপব্যবহারের

0: বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত। এক আইপিএস সহ পাঁচ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। কলকাতা শহরের ফুটপাতে বাইক, সাইকেল বা রিক্সা রাখলে এবার থেকে মোটা জরিমানা দিতে হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। আসছে বিস্তারিত সংবাদে। নেট দুর্নীতির প্রতিবাদে কলকাতার ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে গার্ডেন ব্রিজের মোহাম্মদ আজাদ এবং মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজকে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়। আফরোজ এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। গতকাল কলকাতা পুলিশ ধৃত 11 জনের নাম পরিচয় প্রকাশ করেছে। তারা কেউই পড়ুয়া নয় বলে কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি ক্রাইম কুণাল আগরওয়াল জানিয়েছেন। এরা সকলেই মিছিলে অংশ নিয়ে ভাঙচুর ও হামলা চালিয়েছিল বলে তিনি জানান। উল্লেখ্য, শুক্রবারের এই ঘটনায় এ পর্যন্ত 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানান তিনি।
1: বিগত রাজ্য সরকার কোন ক্ষতিপূরণ দেয়নি। আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজ দিই পরবর্তীকালে।
0: রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য সাংবাদিক হেনস্থার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ছাত্র আন্দোলনের নামে কংগ্রেস ও বামপন্থী দলগুলি রাজনৈতিক সুবিধা পেতে চাইছে।
2: সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত, ঘোলা জলে এভাবে মাছ ধরা যায় না। এটা সিপিএম এর বোঝা উচিত। ও একটু বাচ্চাদের সঙ্গে লাফালাফি করে নিচ্ছে, ওটা করুক। যারা এই আন্দোলন তৈরি করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে তাদের ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে। কিছু অপাঙ্ক্তেয়, অপ্রাসঙ্গিক, পরিত্যক্ত শক্তি তাদের ব্যবহার করতে চাইছে। তারাও সচেতন, সেজন্য তারাও সরে এসেছে।
0: দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে 40 একর জমিতে নতুন বিধানসভা ভবন তৈরি হবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। গতকাল বাজেট অধিবেশনের শেষ পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রস্তাব দেন, দিল্লির সংসদ ভবনের মতোই এ রাজ্যেও নতুন বিধানসভা ভবন তৈরি করা প্রয়োজন। আগামী দিনে আসন পুনর্বিন্যাস, মহিলা সংরক্ষণ হলে বিধানসভার হেরিটেজ ভবনে জায়গা সংকুলান হবে না। সেই জন্য তিনি নিউ টাউনে নতুন বিধানসভা ভবনের জন্য নির্বাচিত জমিটি পরিদর্শন করতে অধ্যক্ষের কাছে আবেদন জানান। এরপরই অধ্যক্ষ নতুন ভবন তৈরির কথা জানিয়েছেন। রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। গতকাল বিলের উপর আলোচনার জবাবী ভাষণে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত প্রধানের আর্থিক ক্ষমতা খর্ব করা নয়, বরং দুর্নীতি কাটমানি ও পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে।
3: কেন গ্রাম সড়ক যোজনা রাস্তা শুরু হবে না আপনি না বলছেন বলে, গত মাসে আমরা নারেগার 1 মাস কাজ করেছি, এবারে জিরামজি শুরু হয়েছে। সেই নারেগার যে বিল দেবো আমরা, 1,56,00,000 কর্মদিবস তৈরি হয়েছে। যে মানুষগুলি কাজ করেছেন, গরিব মানুষগুলি, তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না যতক্ষণ না প্রধান সহি করবেন। এই অধিকার কে দিয়েছে মানুষকে কষ্ট দেওয়ার? তাই আমরা সাময়িকভাবে এই ব্যবস্থা করেছি, এতে কোনো আইনের পরিবর্তন হয়নি। সাময়িক একটা রাস্তা বার করা হয়েছে যাতে পরিষেবাটা কন্টিনিউ থাকে।
0: তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি তুলে ধরতে বিধানসভায় 28টি সিএজি রিপোর্ট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, রিপোর্ট দেখে বোঝা যাবে বাংলা কেন আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। এ নিয়ে বিশেষ অধিবেশন ডেকে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।
4: আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল সেশন করতে চাই এই সিএজি রিপোর্টগুলোর ডিসকাশন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য।
0: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের প্রভিডেন্ট

0: ফান্ড পরিচালনায় দীর্ঘদিনের আইনি অসঙ্গতি দূর করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল বিধানসভায় পাশ হয়েছে। বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, 2013 সালে তৎকালীন সরকার বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন প্রায় হুবহু অনুসরণ করে। এর ফলে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি গুরুতর আইনের ত্রুটি থেকে গিয়েছিল। সেই ভুল সংশোধন করতেই বর্তমান সরকার এই বিল এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুলিশ প্রশাসনকে অপব্যবহারের বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত 5 পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় জানান, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের এক ছাত্রীর ওপর অত্যাচারের ঘটনায় পুলিশের এএসআই মোয়াজ্জিন হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআর দায়েরেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক প্রয়াত পঙ্কজ দত্তকে বটতলা থানায় ডেকে হয়রানির জন্য এসআই সাধন দাস এবং ওই থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সূর্যনগরে কালীমূর্তি ভাঙার ঘটনায় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে রাজ্য সরকার সাসপেন্ড করেছে। নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে লাঠিচার্জের ঘটনায় ইন্সপেক্টর অমরেন্দ্র বিশ্বাসকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ মতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 5টি নতুন বিভাগ চালু হচ্ছে। 10ই জুলাই মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাস্থ্য দপ্তর এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী নিউরো, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি, সিটিভিএস এই 5টি বিভাগে মোট 100 শয্যা যুক্ত হচ্ছে। কলকাতা শহরের ফুটপাতে বাইক, সাইকেল বা রিক্সা রাখা থাকলে এবার থেকে জরিমানা করা হবে বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। গতকাল নিউ মার্কেট পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং যাতায়াতের পথ ঠিক রাখার জন্য ফুটপাতকে সম্পূর্ণ দখল মুক্ত করতে হবে।
1: ইলিগাল পার্কিং কিন্তু আমরা কোনো মতেই চলতে দেব না। আপনি যদি মনে করে থাকেন যে আমি ফুটপাতে বাইক রাখবো, গাড়ি রাখবো, এটা কিন্তু অ্যালাউড নয়। যে ফুটপাতে গাড়ি, বাইক, সাইকেল, রিক্সা রাখবেন না। যদি রাখেন আমি কিন্তু ফাইন করবো, কেস করবো, বেশি কিছু নয়, 500,000 টাকা দিই, কিন্তু আমি রাখতে দেব।
0: পুরুলিয়ার ঝালদার পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুরেশ আগরওয়াল। তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভার পুরপ্রধানের পদ ছাড়াও তিনি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদ থেকেও ইস্তফা দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের পালিতপুরে গত সন্ধ্যায় একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ফার্নেস বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন অন্তত 3 শ্রমিক। আহতদের মধ্যে পঙ্ক যাদব ও উমেশ যাদবকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিশ্ব ম্যানগ্রোভ সংরক্ষণ দিবস। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার কাজে ম্যানগ্রোভের সংরক্ষণ ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে দিনটি উদযাপিত হয়। সুন্দরবনের ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ অঞ্চল প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি নিম্নচাপ এলাকায় এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট দুর্নীতির প্রতিবাদে কলকাতার ধর্মতলায় মিছিল থেকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 11 জন গ্রেপ্তার। দেশে প্রশ্ন ফাঁস রোধে আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আনছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে।

এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। নজরুল গীতির অনুষ্ঠানে আজ শিল্পী পুরবী দত্ত।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন পুরবী দত্তের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ।

0: বোকা
1: শুধরে যা,
2: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
3: মানে জালিয়া থেকে বলো বাই বাই।
2: RBI একথা বলে
4: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর

0: ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে, আর জুড়ে গেছেন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন? নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ আমি ভালো আছি। বলুন, কোথা থেকে
1: হ্যাঁ
0: বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, তো বিষয় আজকে কি রেখেছেন দিদিভাই?
0: আজকের বিষয় বন্ধু মানেই।
1: বন্ধু,
0: হুম
1: দেখুন, সত্যি বন্ধু আমার কাছে বন্ধুর একটাই মানে,
0: হুম হুম
1: হ্যাঁ, যে নিঃস্বার্থ ভাবে, হ্যাঁ, বিপদে আপদে কোনো স্বার্থ ছাড়া,
0: হুম
1: হ্যাঁ, যে বিপদে আপদে সব সময় পাশে থাকবে, কোনো অবস্থাতে, হ্যাঁ, আমাকে ছেড়ে যাবে না। এবং বন্ধুত্বের কোনো কিন্তু বয়স হয় না।
0: হুম হুম
1: হ্যাঁ, যে কোনো মানুষের সঙ্গে যে কোনো জায়গায় আমি কিন্তু খুব সহজে বন্ধুত্ব করে নিতে পারি, অজানা অচেনা। যেমন এই ধরুন, এই আকাশবাণীর দৌলতে আমি কিন্তু বেশ অনেক বন্ধু পেয়েছি। তারা সকলেই কিন্তু আমার থেকে অনেক বড় বয়সে, কিন্তু তারা সব সময় আমার পাশে আছেন। এবং আমার কিছুদিন আগে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো
0: আচ্ছা
1: তখন আমার মানে আমাদের দুজনারই, স্বামী স্ত্রী দুজনেই ছিলাম, তো আমাদের বাঁচার আশা ছিল না, এতটাই কঠিন মর্মান্তিক অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো সেই মুহূর্তে আকাশবাণীর আমার সমস্ত দাদা ভাইরা, দিদি ভাইরা যারা আছেন, সব সময় আমার পাশে, শারীরিক ভাবে না হলেও মানসিক ভাবে আমার পাশে ছিলেন। এবং সব সময় আমার পরিবারকে তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, হ্যাঁ, যে তুমি, আমি তো ধরুন হসপিটালে 17-18 দিন ছিলাম, ফোন সেরা ভাবে রিসিভ করিনি। আমার ছেলের কাছে ফোন ছিল, আমার ছেলেই সবাইকে মেসেজে বা কথা বলে উত্তরগুলো দিত। তো
0: হুম
1: ছেলে যখনই হসপিটালে দেখা করতে যেত, বলতো, মা, ফোন করছে সবাই, এই এত ফোন আসছে, আমি ওর নিজের ফোন, আমার ফোন, ওর বাপির ফোন, মানে এতগুলো ফোন হ্যান্ডেল করা ওর পক্ষে খুব অসম্ভব হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো আমি বললাম, বেশ ঠিক আছে, আমার ফোনটা আমাকে দিয়ে যা, আমি পারলে একটু কথা বলবো, কিংবা সবাইকে একটু মেসেজ অন্তত পক্ষে করে দেবো যে না, আমি ভালো আছি,
0: হুম
1: হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না। এই যে একটা সম্পর্ক, হ্যাঁ, তো এর মধ্যে কয়েকজন দাদা ভাই আছেন, আপনাদের অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা বন্ধু দেখবেন, ফোন
0: আচ্ছা
1: করবে, অমিতাভ ঘোষ,
0: হুম
1: নিতাই দাস,
0: হুম
1: হ্যাঁ, এরকম আরো অনেক আছেন, হ্যাঁ, যারা আমার সঙ্গে প্রতিনিয়ত প্রত্যেক দিন অন্তত পক্ষে, কাঞ্জিলাল আছেন, লক্ষ্মীনারায়ণ কাঞ্জিলাল, উনিও আপনাদের অনুষ্ঠানে ফোন
0: হুম
1: করেন।
0: হুম
1: তো এই সমস্ত দাদা ভাইরা কিন্তু আমার পাশে সব সময় ছিলেন, এবং এদেরকে আমি বন্ধু এবং আমার গার্জিয়ান হিসাবে পেয়ে
0: একদম,
1: সত্যিই আমি ধন্য।
0: আসলেই
1: হ্যাঁ
0: তাই। এই যে
1: হ্যাঁ
0: আমাদের চারপাশে যখন আমরা আমাদের
1: হ্যাঁ
0: এই রকম মানুষজন দেখতে পাই যারা আমাদের
1: হুম
0: সাথে এবং পাশে থাকে, নিয়মিত খোঁজ নেন, তখন কিন্তু আপনার ভরসা জোগায়, জীবনের প্রতি আপনার বিশ্বাস ফিরে আসে।
1: হ্যাঁ সত্যি করেই তাই, সত্যি করেই ওনারা এতটাই আমাকে মানে ভরসা দিয়েছিলেন যে তোমার কোনো কিছু দরকার হলে তুমি যেন বলবে। হ্যাঁ, তুমি এতটুকু যে না, ওদেরকে বলবো কেন, ওদের সঙ্গে পরিচয়, এইভাবে পরিচয়, কিন্তু তুমি এতটুকু কুণ্ঠাবোধ করবে না, তোমার যা প্রয়োজন হবে তুমি বলবে। এর মধ্যে কয়েকজন আমাকে দেখতেও এসেছিলেন আমার বাড়িতে।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: এই এই হলো আমার বন্ধুত্বের সম্পর্ক।
0: এত ভালো লাগলো। দেখুন, এই যে আপনার কাছ
1: হ্যাঁ
0: থেকে আমাদের শ্রোতা বন্ধুরাও শুনছেন এবং তারাও বুঝতে
1: হ্যাঁ
0: পারছেন যে আসলেই আমাদের বৃত্তটাকে আমরা বড় করে ফেলতে পারি।
1: একদম,
0: হ্যাঁ, হাত বাড়ানোর বৃত্তটা কিন্তু বাড়ালেই বাড়ানো যায়, কোনো অসুবিধে নেই, তাই না?
1: ঠিক আছে,
0: ভালো
1: হাত
0: থাকুন।
1: বাড়ালেই বন্ধু পাওয়া যায়।
0: একদম একদম, ভালো থাকবেন,
1: হ্যাঁ, ভালো
0: অসংখ্য
1: থাকবেন।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলেই তাই, আমাদের শুধু একটুখানি হাত বাড়ানোর অপেক্ষা। আর সেই কারণেই লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণীতে আজকের বিষয় রয়েছে বন্ধু মানে। বন্ধু মানে এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু জুড়ে গেছেন, আমাদের সঙ্গে তিনি কি ভাবছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল দিদি।
0: হ্যাঁ বলুন।
2: আমি আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
2: হ্যাঁ, কেমন আছেন দিদি?
0: ভালো আছি। আপনি কেমন আছেন?
2: হ্যাঁ দিদি, আমার একটু জ্বর জ্বর জ্বর আসছে, ঠান্ডা ওই বৃষ্টিতে ভিজলাম কদিন।
0: আচ্ছা আচ্ছা।
2: আর গলাতে ব্যথা, খুব জোর চেঁচাতে পারছি না, আপনার সঙ্গে কথা বলছি খুব কষ্ট করে, যেহেতু আমি আপনাদের একজন অন্ধভক্ত হয়ে গেছি।
0: না না, আমরা তো জানি এবং আপনারা আছেন বলেই তো আমাদের এই নিয়মিত লাইফ ফোন ইন অনুষ্ঠানগুলোকে আপনারাই তো সমৃদ্ধ করছেন আর যত্ন নেবেন।
2: কি করলাম, আমি করলাম ভিক্স চকলেট একটা খেয়ে গলাটা একটু ইয়ে হলো, তো আপনার সঙ্গে কথা বলছি, বিষয়টা একটু।
0: আজকে আজকের আমাদের বিষয় হচ্ছে বন্ধু মানে, আপনার কাছে বন্ধু মানে কি?
2: হ্যাঁ, বন্ধু মানে আমার কাছে বিশ্বাস, সহযোগিতার হাত, সেই হাত যা কাঁধে রেখে বলা যায় বন্ধু তুমি কেমন আছো। আর বন্ধু মানে হচ্ছে, দেখুন, বিপদে আপদে সুসময়ে যে আমার পাশে দাঁড়াবে সেই হচ্ছে আমার বন্ধু। আর বন্ধু কথাটার মানে কিন্তু বিশাল দিদি, এর ব্যাপ্তি কিন্তু বিশাল। আসলে সব সময় সব সময়ের জন্য সব বন্ধুত্বের সম্পর্ক কিন্তু রক্ষা করা যায় না। এমন কিছু কিছু বন্ধু আছেন যারা বন্ধু সেজে আমার কাছে আসেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখেছি তারা আমার দুঃসময়ে দূরে সরে চলে যান। তাদেরকে আমি বন্ধু বলে কখনোই মনে করি না। আর বন্ধু একজনই আছেন আমার, যিনি সারা জীবন আমার পাশে থেকেছেন আমার দুঃসময়ে, আমার কন্যার বিবাহে এবং আমার মানে যাবতীয় সংসারের বিপদে আপদে ডাকলেই যাতে পাশে পাওয়া যায় তৎক্ষণাৎ যিনি ছুটে আসেন তিনি আমার বন্ধু। আর এই যে আপনাদের শিলিগুড়ি আকাশবাণী শিলিগুড়ির মাধ্যমে অনেক বন্ধুকে আমরা পেয়েছি এবং তারা নিঃসন্দেহে সকলেই খুব ভালো, এবং তাদের কাছ থেকে যেটুকু মার্জিত ব্যবহার আমরা আশা করি সেটুকুই দিদি আমরা পাই। আর আমার আরো দুজন বন্ধু আছে, তাদের আমি নামও করি বন্ধু মানে, একজন আছে আমার বোন, সেও আপনাদের রেগুলার কলার, আসেন তিনি বীরভূমের বাহিরি থেকে, অম্বিকা মন্ডল, তিনি আমার খুব ভালো মানে বোন এবং বন্ধু, তিনিও আমাকে নানান পরামর্শ দিয়ে বিতরণ ভীষণ ভাবে উপকৃত করেন। আসলে দেখুন, এমন কিছু কিছু সমস্যা আছে যারা একমাত্র সমাধান করতে পারে ওই আমাদের বোনেরাই। সেই বোনেরা যখন দাদাদের সেই সমস্যার সমাধানে এগিয়ে আসে তার থেকে বড় কিছু হয় না দিদি। আর সেও বোনও আমার উপর ভরসা করে যখন আমার কাছে কোনো সমাধান সমস্যার সমাধান চায় আমিও আন্তরিকভাবে চেষ্টা করি তার সেই সমস্যার সমাধান থাকে মানে সমস্যার সমাধান করতে, হয়তো সে আর্থিকভাবে না হলেও পাশে থেকে
0: মানসিকভাবে
2: একে অপরের পাশে পাশে থেকেছি। টাকা পয়সাটা সব সময় বড় জিনিস নয়, কিন্তু এই যে আন্তরিক ব্যবহার, এই যে বিপদে আপদে পাশে থাকা, এটাই হচ্ছে সব সময় সবচেয়ে ভালো বন্ধুত্বের উদাহরণ। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন, আর আশীর্বাদ করুন, গলা ব্যথা আমার সেরে যায়।
0: নিশ্চয়ই একটু সাবধানে
2: বলতে পারি আপনার সঙ্গে।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি একটু একটু সাবধানে থাকুন, একটু যত্ন নিন, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ
2: ধন্যবাদ,
0: নমস্কার। এই মুহূর্তে সময় হয়ে গেছে আজকের প্রথম গানে যাবার।

0: মান্না দে এবং সহশিল্পীদের কণ্ঠে শুনলেন গাইড ছবির গান সুর এস টি বর্মন। শুভ সকাল সবাইকে, এবং এই মুহূর্তে যারা জুড়ে রয়েছেন হ্যালো আকাশবাণী, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন একটু শুনে নেব। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার দিদি, শুভ সকাল আপনাকে জানাই।
0: শুভ সকাল, কেমন আছেন?
1: হ্যাঁ, প্রথমত আমি বলছি সৌভিক সরকার, কলকাতা। আমি ভালো আছি দিদি, আপনি?
0: হ্যাঁ, আমিও ভালো রয়েছি। আজকের বিষয় শুনেছেন তো?
1: অবশ্যই, বন্ধু মানে,
0: বন্ধু মানে বলুন।
1: প্রথমত বন্ধু মানে আমার কাছে প্রথমে যেটা আসে সেটা হলো বেতার, মানে রেডিও।
0: আচ্ছা,
1: মানে হ্যাঁ, মানে ছোট্টবেলা থেকে আমার, বলতে গেলে আমার সঙ্গী হয়ে গেছে। দুপুরবেলা, মানে সকাল সকালবেলা যখনই আর কি আসতাম আর কি স্কুল থেকে, দুপুরবেলা রেডিও চালিয়েই আর কি নাটক শুনতাম, তখন খুব ভালো লাগতো আর কি। এবং ভাবতাম হয়তো একটা জিনিস, ভুল ধারণা, ভাবতাম আমাদের ভেতরে হয়তো কোনো লোকজন রয়েছে, তারাই হয়তো নাটকটা করছে রেডিওর ভেতর থেকে।
0: হ্যাঁ, এই এই ধারণা আমাদের অনেকের মধ্যেই ছোটবেলায় তো থাকেই, তো
1: একদম।
0: ব্যতিক্রম আমরা একদমই নই। হ্যাঁ, তারপর?
1: এবং এখনের সময় যে জিনিসটা হয় সেটা হলো, মানে একাকী, মানে যখন রাত্রি যখন একা থাকি তখন কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, রেডিওটাই কিন্তু আমার একজন সঙ্গী কিন্তু হয়ে ওঠে। এই জিনিসটা আমি দেখেছি কিন্তু, মানে খুব ভাল লাগে এই জিনিসটা, মানে একাকিত্বের সঙ্গীটাকে অনেকটা কি দূর করে দেয় ওই
0: আচ্ছা,
1: বন্ধু রেডিও। এবং এই সকালবেলা যখন আপনাদের যেমন অনুষ্ঠানটা যখন শুনি অ্যাপের মাধ্যম থেকে ইয়ে করে, এই বন্ধুকে যখন আবার যখন আগলে যখন পাই,
0: হুম
1: এই
0: হুম
1: যে কিছুক্ষণ যখন আপনাদের সাথে কথা হয়, এই সময়টা না একটা পাওয়ার হিসাবে একটা পাই, সারা দিনের জন্য একটা পাওয়ার একটা পাই, যে না হ্যাঁ একটা কিছু একটা পেলাম, এই জিনিসটা পাই। যেন বেতারকে আমি সবসময় একটা বন্ধু হিসেবে প্রথম প্রায়োরিটি হিসেবে আমি রেখে দিই। সেকেন্ড,
0: আচ্ছা,
1: যারা কয়েকজন আমার বন্ধু যারা আছে, অবশ্যই
0: হুম হুম
1: তার আশেপাশে আমার কয়েকজন বন্ধু রয়েছে,
0: হুম
1: কিছু অবলা জীব রয়েছে,
0: আচ্ছা,
1: তাদেরকে না দিলে কিছুতেই মনে হয় যে মনটা যেন ইয়ে হয় না। রাত্রেবেলা যখন ফিরি, আমার পাড়ার একজন কুকুর রয়েছে, এবং সকালবেলা আর একজন নিরীহ একটা বিড়াল রয়েছে। ঠিক
0: আচ্ছা,
1: সকালবেলা এসে আমার জানলার সামনে একটা জায়গা আছে, প্রেস রয়েছে, ওখানে এসে আমার জানলার দিকে তাকিয়ে থাকবে কতক্ষণ, ওকে একটা অন্তত কিছু একটা ছোট্ট কোনো কিছু দিলেই ও খুশি। সেটা
0: আচ্ছা
1: একটা
0: আচ্ছা,
1: সন্দেশ হোক। আর রাতের বেলা যিনি আছেন, তিনি যদি একটু যদি দেরি যদি হয় খাবার দিতে,
0: হ্যাঁ,
1: তিনি আমাদের গিলটা একটু মাথা দিয়ে, বলতে গেলে জোরে জোরে ধাক্কা দেবে আর কি, কেন দেরি হচ্ছে।
0: আচ্ছা
1: এরা
0: আচ্ছা,
1: আমাদের গেলে আপন বন্ধু। এইবার আসি মানুষ রূপে, লাস্ট একদম, সেটা হলো আমার কয়েকজন মানুষ রূপে যারা বন্ধু রয়েছে আর কি, তাদের আমার খুব বেশি বন্ধু হলে, খুব আপনজন যদি বন্ধু হয় তাহলে দুজন রয়েছে। এক আমার পাড়ার বন্ধু,
0: হুম
1: সিনিয়র রয়েছে, তিনি আমার বন্ধু শেল শঙ্কর। আর একজন রয়েছে অফিসের একজন, তিনি হলেন অমিত। এই দুজন আমার বন্ধু রয়েছে আর কি, মানে অন্তত বিপদ আপদে বলতে গেলে সামনাসামনি থাকে। অফিসে যদি কোনো প্রবলেম হয়,
0: হুম
1: যদি কিছু যদি হয় আমার
0: হুম
1: পাশাপাশি রয়েছে।
0: হুম
1: যদিও বা অফিসে যিনি রয়েছে তিনি আমার থেকে বয়সে একটু বড়, কিন্তু তাও বন্ধু, কেন উনি আমাকে কাজ বাজ সব শিখিয়ে দিয়েছে,
0: আচ্ছা,
1: এবং সারাক্ষণ বলতে গেলে আমার পাশাপাশি বলতে গেলে ছিল আর কি। এই জিনিসগুলো কিন্তু আমার ছেলে পাড়ার যে বন্ধু, সে

0: ছোটবেলা থেকে বন্ধু। আমার
1: আচ্ছা
0: বাবা যখন অসুস্থ হয়ে গেছিল,
1: হুম
0: তিনি সে কিন্তু আমার সাথে কিন্তু ছিল। সে রিক্সা নিয়ে আসা এবং হসপিটালে নিয়ে যাওয়া সাথে কিন্তু ছিল। পরবর্তীকালে আমিও তার সাথে নানা রকম বিপদ আপদে ছিলাম। আমি নিজেরটা কখনো বলবো না, কারণ নিজের কখনো তারিফটা কখনো করতে নেই।
1: হ্যাঁ,
0: এবং
1: মানে
0: এই
1: এ
0: জিনিসটা
1: বিপদের বন্ধু বলে না, মানে এবার দেখবেন যে মানুষ আমাদের বিপদে পাশে এসে দাঁড়ান, সেই মুহূর্তে তার থেকে ভরসার জায়গা কিন্তু আর কেউ নিতে পারেন না।
0: একদম একদম সেই ইয়েটা কিন্তু কখনো নিতে পারে না, আপনি ঠিকই বলেছেন। এবং এই বন্ধুদের কখনো হাত ছাড়া কখনো করতে নেই।
1: হ্যাঁ
0: সেই যে আমি প্রথম থেকে বললাম বেতার, বেতার থেকে মানুষ, এই দিয়ে কখনো আমি কখনো হাত ছাড়া কখনো করি না। কারণ আমার সবসময় এরা আছে বলেই বলতে গেলে, কিছুটা হলেও না বলতে গেলে বাঁচার যে শক্তিটা
1: হুম
0: কিছুটা জগিয়ে কিন্তু এই জিনিসটা। আর বিশেষ করে এখন শিলিগুড়ি, আমার একজন শিলিগুড়ি আকাশবাণী বলতে গেলে আমার একটা নতুন বন্ধু হিসেবে সংযোজন হয়েছে আর কি,
1: আচ্ছা
0: নতুন আর কি। এই জন্য সত্যি দিদি আপনারা সত্যি বলতে গেলে সকালবেলা এসে যেভাবে আমাদের এন্টারটেনমেন্ট করেন, গানগুলো এত সুন্দর সুন্দর শোনান, সত্যি খুবই ভাল লাগে আর কি, এই বলবো।
1: ভালো লাগলো। এভাবেই সাথে এবং পাশে থাকুন আকাশবাণী শিলিগুড়ির, এবং আপনার ভাবনাকে, যে ভাবনা আপনি অন্যের মধ্যে চারিত করছেন, এই ভাবনা নিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
0: নমস্কার, ভালো থাকবেন,
1: হ্যাঁ,
0: নমস্কার।
1: নমস্কার। বন্ধু মানে যখন প্রিয় সঙ্গী বেতার, বন্ধু মানে যখন প্রিয় সঙ্গী পোষ্য, বন্ধু মানে যখন বিপদে দাঁড়ানো মানুষটি, তখন কিন্তু আমাদের নিজেদের প্রতি বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা, এই জগৎটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। এই মুহূর্তে জুড়ে গেছেন আরও একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন? নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল। আমি সতীর্থ নিকেতন শক্তিগড় থেকে বিপ্লব কুমার সিকদার বলছি।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালো আছেন তো?
2: হ্যাঁ, আছি। অনেক বয়সের ভাই, যেটুকু অসুস্থ আছি। আচ্ছা, আমি বন্ধু নিয়ে বলছি।
1: হ্যাঁ, বলুন।
2: প্রকৃত বন্ধু যেটা হয়
1: হুম
2: সেটা ওই কৈশোরের বন্ধুই বন্ধু। বাকি তো ধরেন উপরের ক্লাসে উঠলে, হায়ার এডুকেশন বা কর্মক্ষেত্রে বদলাবদলি হলে
1: হুম
2: বন্ধু পরিবর্তন হতেই থাকে,
1: হুম
2: কিন্তু
1: হুম
2: কোনোটাই স্থায়ী না। প্রত্যেকের ভিতরে একটা দূরত্ব থাকে, কম্পিটিশন থাকে, হিংসাবৃত্তি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু প্রকৃত বন্ধু সেই ছোটবেলার দুই একজনই হয়, যাদের দেখলে শরীর মন পুলকিত হতো
1: হুম হুম
2: ছোটবেলায়।
1: হুম
2: বাড়িতে কোনো ভালো খাবার এলে, কোনো একটা জিনিস এলে, পরের দিন স্কুলে গিয়ে কখন তাকে খাওয়াবো, মনটা পাগল
1: হ্যাঁ,
2: হয়ে যেত।
1: একদম।
2: টিফিন টিফিন ভাগ করে খাওয়া আর বাড়ির ভালো খাবার নিয়ে খাওয়ানো, না খাওয়ানো পর্যন্ত মনটা কখনোই সুস্থ থাকতো না। এই ছোটবেলার বন্ধুরা আমি প্রতিদানও পেয়েছি, যে এক বন্ধু সুদেব কুমার সরকার,
1: হুম
2: যে উনি আমার এক ক্লাস উপরে ছিলেন,
1: আচ্ছা
2: একেবারে বন্ধু।
1: হুম
2: আমার দাদার ছোট, আমার 1 বছরের বড়।
1: হুম
2: আমি নিচের ক্লাসে থেকে তাকে উপরের ক্লাসে অঙ্ক শেখাতাম,
1: আচ্ছা
2: এবং উনি ভালোভাবে অঙ্কে নম্বর দিয়ে পাশ করেছেন। আমার দাদা ইংরেজি পড়াতো,
1: হুম
2: সেটা পাশ করেছেন। পরবর্তী পর্যায়ে উনি বাংলাদেশে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টেট হয়েছিলেন। এখন যেগুলো যোগাযোগ নেই,
1: আচ্ছা
2: উনি আমার যে কাজ করেছেন আমার আমার পরিবার কোনোদিন সেটা ভোলার নয়। আমি যখন বাংলাদেশ থেকে মাইগ্রেশন করে চলে আসি,
1: হুম
2: আমার কাগজপত্র কিছুই আনতে পারিনি,
1: আচ্ছা
2: তাকে সব বুঝিয়ে দিয়ে এসেছিলাম।
1: হুম
2: সে ওখান থেকে মানে ঢাকা বোর্ড থেকে আমার কাগজপত্র বের করে আমাকে পাঠিয়েছিলেন, যার দৌলতে আমি এদিকে পরবর্তী এডুকেশন এবং চাকরি সংক্রান্ত সমস্ত কাজে সুবিধা পাই, তার জন্য আমি চির কৃতজ্ঞ।
1: হ্যাঁ,
2: যদিও
1: কোনোদিনই তাকে, মানে তিনি আপনার মনে স্থায়ী আসন, তার জায়গা হয়ে গেল
2: হ্যাঁ,
1: আপনার মনের মধ্যে।
2: আরে বাবা ভীষণ। এবং সেই বন্ধু একজন, সেই আমের ছোটবেলার বন্ধু, আর বাকি তো সব কম্পিটিটার্স, কে কাছ থেকে উপরে যাবে। আচ্ছা, বন্ধু সম্বন্ধে এই সম্বন্ধে একটা কথা আছে ইংরেজিতে, যে যে এক ভদ্রলোক
1: হুম
2: কে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার প্রকৃত বন্ধু কে? উনি উনি হলেন, ওই নামটা আমার চোখে মাথায় খেলে না আর কি,
1: হুম
2: মানে নামটা নাই থাকুক।

0: সেটা বললেই বুঝতে পারবেন। উনি মানে হাস্যর কৌতুকে বিশ্ব বরেণ্য একজন ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করলেন আপনার প্রকৃত বন্ধু কে, তখন উনি জিজ্ঞাসা উত্তরে দিয়েছিলেন আমার প্রকৃত বন্ধু লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট। উনি মাথায়
1: আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন।
0: শুনুন এক মিনিট, উনি বললেন যে দেখুন আমার যত বন্ধু আছে প্রত্যেকে আমার সুসংবাদে তারা দুঃখিত হয়, কিন্তু উনি একমাত্র বন্ধু যিনি আমার সময় মতো খবরাখবর রাখেন, আমার উন্নতিতে আমার যোগাযোগ রাখেন এবং আমার সঙ্গে আমাকে ইন্স্যুরেন্স করে যে আমার জীবনটা উন্নতির পথে নিয়ে যায়।
1: খুব সুন্দর একটি চমৎকার, ভালো লাগলো খুব।
0: হ্যাঁ
1: আমি বুঝতে, আচ্ছা
0: তো নমস্কার,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সাথে এবং পাশে থাকার জন্য, নমস্কার। এই মুহূর্তে পরবর্তী গানে যাওয়ার সময় হলো। যারা রয়েছেন জুড়ে এই মুহূর্তে হ্যালো আকাশবাণী, তাদের জন্য ফোন নাম্বার একবার বলেই দিই, 9434076705। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন বলুন। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, হ্যাঁ আপনি পরিতোষ বাবু ফালাকাটার থেকে। হ্যাঁ আপনি গান শুনতে ভালোবাসেন আমরা জানি, এবং আপনার পছন্দের গান অবশ্যই থাকবে। ধন্যবাদ, সাথে এবং পাশে থাকুন। আজ কথা হচ্ছে বন্ধু মানে, আপনার কাছে বন্ধু মানে কি, এবং শ্রোতা বন্ধুদের কথা অনুযায়ী আমরা বিভিন্ন বিভিন্ন দিক নির্দেশিকা পাচ্ছি, কিন্তু তবে সেগুলো শুনব। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ বলুন,
2: আপনি বীরভূম থেকে বলছেন? নিতাই দাস।
1: হ্যাঁ হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আমিও ভালো আছি। আজকের বিষয় নিয়ে একটু বলুন।
2: হ্যাঁ তো আজকে বিষয়টা একটু বলুন তো,
1: বন্ধু মানে আপনার কাছে বন্ধু মানে কি?
2: দেখুন বন্ধু মানে হচ্ছে পরম আত্মীয়, কারণ বন্ধু যদি বিপদে আপদে সবসময় পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। হ্যাঁ আর ধরুন আমি তার বিপদে গেলাম, ও আমার বিপদে এলো, কোনো কথাবার্তা, হ্যাঁ সব দিক দিয়ে কিন্তু বন্ধু ছাড়া হয় না। তো সেরকম পরম বন্ধু হচ্ছে সব থেকে প্রিয় আমার ছিল, সে কিন্তু আর নেই, আমার থেকে ছেড়ে চলে গেছে, দু বছর হলো। তো তার সাথে আমি যেখানে যেত সেখানে যেতাম, সব জায়গায় একসঙ্গে কথা বলতাম, ভালো মন্দ বিপদে আপদে ও দাঁড়ায় তো আমি দাঁড়াতাম। তো এই হলো প্রিয় বন্ধু আমার। আর আপনাদের রেডিওর মাধ্যমে এখন অনেক বন্ধু হয়েছি, তাদের সঙ্গে কথাবার্তা হয়, এবং তারা আমাদের বাড়িতে এসেছিল কিছুদিন আগে। আবার প্রবীর বাবু আসছেন, আমরা নিজে দৈনিক ফোন করেন, প্রবীর মন্ডল বর্ধমান থেকে, উনি আজকে আসছেন আমার বাড়িতে বেড়াতে। তো এই যে বন্ধু, রেডিও বন্ধু,
1: আপনাদেরও একটা নিজস্ব বলয় তৈরি হয়ে গেছে।
2: হ্যাঁ আমাদের এই রেডিও মাধ্যমে পরম বন্ধু কিন্তু হয়েছে অনেক। হ্যাঁ তারা প্রত্যেকেই ভালো, প্রত্যেকে খবর খবর নেই, এবং আমি তাদের সঙ্গে কথাবার্তা বলি
1: অবশ্যই।
2: এই হলো প্রকৃতি বন্ধু।
1: হ্যাঁ এভাবেই জুড়ে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সাথে।
2: আর আপনারা তো আছেনই, ধরুন আপনাদের অচেনা বন্ধু আপনারা তো আছেন, তো আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না কিন্তু ফোনে কথাবার্তা হয়, এটাই খুব ভালো লাগে।
1: হ্যাঁ এবং আপনাদের এই যে মূল্যবান কথা, মূল্যবান যে মন্তব্য, এগুলো কিন্তু আমাদের আগামীর পাথেয় তৈরি করে, কাজে আপনারা কিন্তু আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং সেই কারণে কিন্তু আমাদের শ্রোতা বন্ধু এবং আমরা একসঙ্গে মিলে

0: আমরা কিন্তু নতুন কিছু ভাবনার জন্য নতুনভাবে তৈরি হতে পারছি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। বন্ধু মানে আপনার কাছে কি, এ নিয়ে কথা তো শুনব, তবে এই মুহূর্তে পরের গানে যাচ্ছি, ফিরে এসে কথা বলছি। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলে নিয়ে যাচ্ছি গানে। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল দিদি, আমি মেডিকেল মোড় কাওয়াছড়ি থেকে ভবানী বর্মন বলছি।
0: আচ্ছা আচ্ছা, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি, এই আজকে তো প্রচন্ড গরম দিয়েছে দিদি।
0: হুম হুম হুম আজকের বিষয় শুনেছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনেছি।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন বন্ধু, বন্ধু আমার প্রথম ছিল আমার বাবা মায়ের।
0: হুম
1: তার তো পড়াশোনার লাইফের সাথে আমার রেডিও ছিল, বাড়িতে একটাই রেডিও, কখনো বাবা টেনে নিত, কখনো মার কাছে চলে আসতো, আমিও কাছে রেখে বলতে পারতাম।
0: আচ্ছা
1: গেল, তারপর স্কুল লাইফে তো আছেই বন্ধু বান্ধব, এই একটা সময় চলে গেল। তারপর এখন কর্মজীবন সংসার জীবনে চলে আসলো আমার হাজব্যান্ড, তার যাই হোক হাজব্যান্ড তো উনি বিদায় নিলেন, এক্সিডেন্টে মারা গেলেন। এবার আমার ছেলে, তারপরে অফিসে দিকে চলছে। এবার আমার গ্রামে গঞ্জে যে আমার কর্মজীবনে আছি, সেখানে আমাদের বয়স সন্ধ্যে ছেলেমেয়েরাই আমার, আমি এখন ওদের বন্ধু।
0: আচ্ছা,
1: তাদের কথা জানতে হয়, তাদের সমস্যা সমাধান করতে হয়, তারা তো মোবাইলে আসক্ত হয়ে আছে, জানতে হয়। তারপর আমার বয়স্ক মায়েরা আছে, প্রায় 100 বছর পার করেছে, মানে আমাকে এত ভালোবাসে, আমাকে না দেখলে যে কতবার আমার গেটের সামনে তারা আসবে, এসে এসে ঘুরে যাবে, আমি কখন যাবো ওই বাড়িতে, আমার দুটো বাড়ি যেতে, গ্রামের বাড়িতে কখন যাবো, মানে ওনার সাথে আমার যোগাযোগ হলে যে ওনারা যে এত খুশি হয়, এত খুশি হয় আমি নিজে ভাবতে পারি না। তো এই হলো। আর আমার বর্তমান প্রকৃতি, আমাদের গ্রামের যে বাড়ি, প্রকৃতি, শাকসবজি লাগিয়েছি, এরাই, এদের সাথে আমার সময় চলে যায়। বাকি সময়টা আজকে রবিবার, এই যে গ্রামের বাড়ি যাব, ওখানে সারাদিন মানুষদের সাথে গল্প করব, এই মেয়েরা সব আসবে, তাদের সমস্যা সমাধান শুনবো, এই আজকে দিন চলবে, এইভাবে আমার বন্ধুত্ব চলে আসবে।
0: বাহ, তাহলে আপনার তো এই যে ব্যস্ততা এবং সবার সঙ্গে থাকার একটা মানসিকতা, এই মানসিকতাই কিন্তু আপনাকে মনের দিক থেকে অনেক বড় করে তুলেছে। সবার চেষ্টা করা, সবার সমস্যা সমাধান করার চেষ্টা করা, এবং যারা আপনাকে ভালোবাসেন তাদের জন্য সময় দেওয়া, এই যে সদ্গুণগুলো আপনার মধ্যে আছে এগুলোকে ধরে রাখুন, এবং আগামীতেও কিন্তু আমাদের এই মানবিক গুণগুলোই আমাদের পথ দেখাবে, তাই না? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। থাকবেন। সঙ্গে যারা রয়েছেন শ্রোতা বন্ধু, এই মুহূর্তে জুড়ে রয়েছেন হ্যালো আকাশবাণী, তারা তাদের জীবনের অভিজ্ঞতা নিরিখে আমার সঙ্গে তাদের যে কথাবার্তা হলো, তারা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। বন্ধু মানে তাদের কাছে কি, বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে কিন্তু সম্পর্ক ধারণা কিন্তু বদলে যায়, সেগুলো শুনব। তবে এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: আরাধনা ছবি থেকে গানটি শুনতে শুনতে ফিরে এলাম। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন আশা ভোঁসলে এবং মোহাম্মদ রাফি। আর আজ কথা বলছি বন্ধু মানে। বন্ধু মানে আপনার কাছে কি? এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন তিনি কি বলছেন? নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল দিদি, ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি, বলুন। আপনি
1: অনেকদিন পরে যোগাযোগ করলাম।
0: আচ্ছা,
1: আমি মেকলিগঞ্জ ব্লকে রানীঘাট থেকে বিকাশ রায় বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন, আজকের বিষয় শুনেছেন?
1: হ্যাঁ শুনলাম তো।
0: হ্যাঁ বলুন, একটু শুনি।
1: বন্ধু মানে তো মানে আমার দিনটা ঠিক রাখ।
0: হ্যাঁ বলুন।
1: এমন একটা জিনিস বলা বাহুল্য, বুঝলেন?
0: হ্যাঁ হ্যাঁ,
1: বন্ধু উপকারী ব্যক্তি, তাই না? মানে কি বলবো আর, সময়ের শেষের দিকে, তাই না দিদি?
0: হ্যাঁ বলুন, আপনি আপনার কথা বলুন। বন্ধু মানে আপনার কাছে কি?
1: মানে একদম দিনের মানুষ, মানে মনের মানুষ।
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
1: মানে পরম কুটুম্ব।
0: আসলে বন্ধু অর্থে আমাদের শ্রোতা বন্ধুরা বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে তাদের কথা বলেছেন, তো আপনার কাছে একদম কি মনে হয় বন্ধু শব্দটি আপনার কাছে কতখানি গুরুত্বপূর্ণ?
1: বন্ধু শব্দটা গুরুত্বপূর্ণ, বিশাল গুরুত্বপূর্ণ। বন্ধু যদি তো আমাদের মনে করেন অনেক রকম রূপকার হয়। আবার বন্ধু ছাড়া কেউ বাঁচতে পারে না। তাই একটা মানে আত্মার সঙ্গে আত্মীয়ের বন্ধন তৈরি হয় বন্ধু, তাই না?
0: আত্মার সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, প্রকৃত বন্ধু তো আমাদের সম্পর্কিতই, আত্মিক সম্পর্কেই জড়িয়ে পড়েন প্রকৃত বন্ধু, যিনি আপনার বিপদে থাকেন, সুখে দুঃখে থাকেন।

স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সে সম্পর্ক হতে পারে বিপদকালীন বন্ধুত্বের, সে সম্পর্ক হতে পারে সামাজিক সম্পর্কের। তাই বন্ধুত্ব এই শব্দ অনেক গুরুত্ব দাবি করে। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

কাটি পাতাং ছবি থেকে এই গানটি আপনারা শুনলেন। গেয়েছেন কিশোর কুমার, সুর আর ডি বর্মন। আর আজ কথা হচ্ছে বন্ধু মানে এই শব্দটি নিয়ে। বন্ধু মানে আমাদের কাছে এমন কিছু শব্দ, কিছু ইচ্ছে পূরণের গল্প, কিছু অতিরিক্ত আবেগ, সব কিছু নিয়ে যখন এই বন্ধুত্ব আমাদের কাছে এসে দাঁড়ায়, তখন কিন্তু আমাদের জীবন হয়ে ওঠে সুন্দর, সতেজ এবং সাবলীল। প্রকৃত বন্ধু যখন আপনার কাছে এবং পাশে থাকে, তখন কিন্তু আপনার গায়ে একটিও আঁচড় সে লাগতে দেয় না। অর্থাৎ এই বন্ধু ঘিরে থাকে আপনার বৃত্তে এবং তার মঙ্গল কামনা আপনাকে প্রতিনিয়ত সঞ্জীবিত রাখে। হাতে আজকে আর সময় নেই, এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, আজকে কিন্তু আর কথা বলা যাবে না। আমাদের আজকের মতো হ্যালো আকাশবাণী শেষ করতে হবে, তবে যেতে যেতে বারবার একটাই কথা বলা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে জুড়ে থাকুন। জুড়ে থাকুন হ্যালো আকাশবাণীর সঙ্গে, এর ভাবনাকে বহন করে। আজকের মতো হ্যালো আকাশবাণী এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, এরপর বিচিত্র সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। বিভিন্ন দাবি দেওয়া সরকার মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে সকাল ১১টায় মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেতাব জিতে ইতিহাস গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রী যোশী। নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি তাঁকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রহ্লাদ যোশী বর্তমানে উপভোক্তা বিষয়ক, খাদ্য গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুচারুভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে সংবাদ মাধ্যমের কাছে শ্রী যোশী জানিয়েছেন।
1: Thank Honorable Prime Minister for giving such a huge responsibility and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment I will perform and I will try to come to his expectation in this particular department with full strength. I will try to work with all humility and honesty. In detail I will talk to you after taking the charge.
0: NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি দেওয়া মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি সিজেপি গতকাল তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। গতকাল বিকেলে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক প্রশ্ন আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, সিজেপির দাবি মেনে নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কোনো এফআইআরও দায়ের করা হবে না।

0: कोई भी एक्शन एफआईआर न हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा, इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है।
1: প্রশ্নফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টিও সরকার নিয়ম মেনে বিবেচনা করছে বলে জানান শ্রী নাড্ডা। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে গৃহীত শর্তাবলী নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেছেন।
2: On that note, the Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines.
3: तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं।
1: देश में প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনের বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 400 বেশি তরুণ তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় পর্বে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রেন্ট ভিলেজ ও সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত মাসের 4 থেকে 30 তারিখ পর্যন্ত 2টি পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণী থেকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা। মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লি ফিরেছেন। সফরকালে রাষ্ট্রপতি 3টি ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতির এই সফর বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলফলকে সাক্ষী হয়েছে। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলডোভা ও উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফর করলেন। 3 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার রোমানিয়া সফর করলেন কোনো ভারতীয় রাষ্ট্রপতি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে 27তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তি উপলক্ষে এই দিনটি পালিত হয়। উল্লেখ্য, 1999 সালে এই যুদ্ধে জম্মু কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে থাকা এলাকাগুলি পুনরুদ্ধার করে ভারতীয় সশস্ত্র বাহিনী। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর শ্রদ্ধা নিবেদন করেছেন বীর সেনানীদের স্মৃতির প্রতি। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তাঁদের অসামান্য বীরত্ব, অবিচল সংকল্প এবং অতুলনীয় দেশপ্রেম আমাদের সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অসামান্য সাহস ও নিষ্ঠা প্রদর্শনের জন্য দেশ সাহসী সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে গতকাল শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শ্রদ্ধাঞ্জলি সমারোহের মধ্য দিয়ে এই স্মরণানুষ্ঠান পর্বের সমাপ্তি ঘটবে। পাক অধিকৃত কাশ্মীরে তীব্র বিক্ষোভের জেরে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আজ 2 দিনের আন্দোলনের ডাক দিয়েছে। কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে লং মার্চ করবে সংগঠনটি। মানবাধিকার

কর্মী উমর নাজির কাশ্মীরি আইনজীবী খাজা মেহরান দদিয়ালে সর্বস্তরের মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার আগামী 9 থেকে 17 আগস্ট রাজ্যজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর ইতোমধ্যেই সমস্ত সরকারি দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত তিরঙ্গা মিছিল, প্রভাত ফেরি, সাইকেল র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে তিরঙ্গা থিমের আলোকসজ্জা ও রঙ্গোলির আয়োজন করতে হবে। সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে সমবেতভাবে বন্দে মাতরম গাওয়া ও সাধারণ মানুষকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় অতিপ্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কণ ও গোয়ায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর হোডেইডায় সৌদি বিমান হামলা জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সেদেশে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস করেছেন। কানাডার নয়াগ্রা অন দ্য লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে অনাহত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। বিভিন্ন দাবি দেওয়া সরকার মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার CJP-র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে সকাল 11:00 মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চোখের জলও যে পেশা হতে পারে তা কি কখনো ভেবেছেন? তাহলে চলুন যাওয়া যাক জাপানে। সেখানে এমন কিছু মানুষ আছেন যাদের কাজই হলো অন্যকে কাঁদতে সাহায্য করা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এদের বলা হয় ক্রাইং ফ্যাসিলিটেটর। অফিসে বা বিশেষ অনুষ্ঠানে গিয়ে তাঁরা আবেগ ঘন ভিডিও দেখান, গল্প শোনান, এমন পরিবেশ তৈরি করেন যাতে মানুষ মন খুলে হাউ হাউ করে কাঁদতে পারে। কারণ বিশেষজ্ঞদের মতে মাঝে মাঝে চোখের জলও নাকি মনকে অনেকটা হালকা করে দেয়। তাই জাপানে এখন কান্নাও এক প্রকার ওয়েলনেস থেরাপি। আচ্ছা বলুন তো বন্ধুরা, সপ্তাহে একদিন কম কাজ করেও মানুষ খুশি আর অফিসও খুশি, এমনটা হতে পারে? হ্যাঁ, বলছি আইসল্যান্ডের কথা। সেখানে 4 দিনের কর্মসপ্তাহ নিয়ে পরীক্ষামূলক উদ্যোগ এতটাই সফল হয়েছে যে অনেক কর্মী এখন আগের তুলনায় বেশি উৎসাহ নিয়ে কাজ করছেন। অফিসে কম সময়, পরিবারের সঙ্গে বেশি সময়, এই সমীকরণেই উৎপাদনশীলতাও নাকি কমেনি। অর্থাৎ সারাক্ষণ অফিসে বসে থাকলেই যে বেশি কাজ হয় সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে আইসল্যান্ড। ইতালির কয়েকটি গ্রামে বাড়ির দাম মাত্র 1 ইউরো, ভারতীয় মুদ্রায় ধরুন এই 1 কাপ ভালো কফির দামের কম। তবে আনন্দে লাফিয়ে ওঠার আগে একটা শর্ত জেনে নিন, বাড়ি কিনলেই হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি সংস্কারও করতে হবে। উদ্দেশ্য একটাই, ফাঁকা হয়ে যাওয়া গ্রামগুলোতে আবার মানুষের বসতি ফিরিয়ে আনা। তাই বলা যায় এখানে শুধু বাড়ি নয়, সঙ্গে একটা গ্রামের ভবিষ্যতও কিনতে হয়। এবার এমন এক প্রতিযোগিতা সম্পর্কে আপনাদের জানাবো যেখানে জিততে হলে কিছুই করা যাবে না। দক্ষিণ কোরিয়ার স্পেস আউট চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীদের কাজ হল একেবারে চুপচাপ বসে থাকা। না মোবাইল দেখা যাবে, না গল্প করা যাবে, না ঘুমিয়ে পড়া যাবে, শুধু স্থির হয়ে বসে থাকতে হবে।
ব্যস্ত জীবনের মাঝখানে

একটু থামার গুরুত্ব বোঝাতেই এই আয়োজন। ভাবুন তো, যেখানে আমরা 5 মিনিট মোবাইল ছাড়া থাকতে পারি না, সেখানে এই প্রতিযোগিতার বিজয়ীরা ঘন্টার পর ঘন্টা নির্বিকারে বসে থাকেন। নেদারল্যান্ডসে সাইকেল এতটাই জনপ্রিয় যে সেখানে সাইকেলের জন্য আলাদা বহুতল পার্কিং তৈরি হয়েছে। গাড়ির মতোই সাইকেলেরও পার্কিং সমস্যা, হাজার হাজার সাইকেল রাখার ব্যবস্থা রয়েছে এই সব পার্কিংয়ে। অনেকেই বাড়ি থেকে সাইকেল স্টেশনে যান, সেখানে সাইকেল রেখে ট্রেনে চড়েন। পরিবেশ বান্ধব যাতায়াতের এমন ছবি এখন নেদারল্যান্ডসের পরিচয়। এবার আপনাদের এমন এক দেশে নিয়ে যাব যেখানে সাদা জামা পরে গেলে কিন্তু বিপদ, কারণ স্পেনে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত টমেটো যুদ্ধ, লা টোমাটিনা। প্রতি বছর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে আনন্দ করেন। মাত্র 1 ঘন্টার এই উৎসবে ব্যবহার হয় 100 টন টমেটো। যুদ্ধ শেষে অবশ্য শহরটাও ঝকঝকে পরিষ্কার করে ফেলা হয়। তাই এই যুদ্ধে জয় পরাজয় নয়, হাসি শেষ কথা। মোবাইল ফোন হাত থেকে পড়ে গেলে সাধারণত আমাদের মনটাই খারাপ হয়ে যায়। কিন্তু ফিনল্যান্ডে এমন একটি প্রতিযোগিতা হয় যেখানে যত দূরে সম্ভব মোবাইল ফোন ছুঁড়ে ফেলাই লক্ষ্য। অবশ্য প্রতিযোগিতায় ব্যবহৃত হয় পুরনো বা অকেজো মোবাইল। আয়োজকদের মতে, এটি একদিকে যেমন বিনোদন, অন্যদিকে ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করারও অভিনব উপায়। তাই সেখানে ফোন ভাঙলে কেউ বকেন না, বরং করতালি দেন। দৌড় প্রতিযোগিতায় ঘোড়া, কুকুর কিংবা মানুষকে দেখা যায়। কিন্তু জার্মানির কিছু অঞ্চলে প্রতি বছর আয়োজন করা হয় শামুকের দৌড়। প্রতিযোগিতার নিয়ম খুব সহজ। একটি বৃত্তের মাঝখানে শামুকগুলিকে রাখা হয়। যে শামুকটি সবার আগে বৃত্তের বাইরে পৌঁছয় সেই বিজয়ী। দর্শকদের অবশ্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কারণ এখানে ফিনিশিং লাইনে পৌঁছতে কয়েক মিনিট নয়, কখনো কখনো ঘন্টাও লেগে যায়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

0: ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আকাশবাণী শিলিগুড়ির লাইফোনিন অনুষ্ঠান কলকাকলি। কলকাকলি মানেই ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে গল্প, তাদের গান এবং কবিতা শোনা, আর তাদের ভালো লাগার কথাগুলোও অবশ্যই শোনার। আর বলতে বলতে এই মুহূর্তে এসে গেছে একজন ছোট্ট বন্ধু। বলো, কে বলছো আর কোথা থেকে বলছো?
1: খেয়া বলছি।
0: হ্যাঁ, খেয়া বলছো, কোথা থেকে?
1: সাপটিবাড়ি থেকে।
0: সাপটিবাড়ি থেকে? কি করছিলে খেয়া?
1: বই পড়ছি।
0: বই পড়ছো? আচ্ছা, আজকে কি শোনাবে ঠিক করেছো?
1: হ্যাঁ, বেলুন বাড়ি।
0: আচ্ছা, বেশ বেশ, বলো।
1: বেলুন বাড়ি, শঙ্খ ঘোষ, তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে বৃষ্টি পারি। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চড়ে যায়, উপর থেকে সেই মেঘকে দেখছি আমি, পায়ের তোমার পায়ের তোলায় একটা দেশে তোমরা বাধা, আমার দেশ তো হাজার হাজার, এমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকি না যার। তোমরা দেখ, তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে তোরা সাধো, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো। নমস্কার।
0: দারুণ হয় তো এরকম যদি একটা বেলুন বাড়ি হয়, তাই না? তাহলে কিরকম হবে বল, তোমার কেমন লাগবে? ভালো লাগবে না? তাহলে তো বেলুন বাড়ি হওয়াটা খুবই জরুরি। ঠিক আছে, ভেবে দেখা যেতেই পারে। আচ্ছা ঠিক আছে, এরপরের দিন আরও একটা এইরকম সুন্দর একটা কবিতা শুনবো তোমার মুখে, কেমন? আচ্ছা ঠিক আছে।

তুমি তোমার কাজ করো আর পড়াশুনো করতে করতে শুনতে থাকো লাইফোন ইন কলকাকলি, আর আমিও ছোট্ট বন্ধুদের সঙ্গে গল্প জুড়ে দিই, কেমন? ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আমাদের এই লাইফোন ইন অনুষ্ঠান কলকাকলি। আর কলকাকলি মানে আমি জানি এই মুহূর্তে ছোট্ট বন্ধুরা কিন্তু রেডিও সেটের ওপারে বসে পড়েছে আর ভাবছে আজকে কি শোনাবে আমাকে, তাই না? তো তুমি ভাবতে থাকো, আর এই মুহূর্তে আমি তোমাদের জন্য বাজিয়ে শোনাই, চলো একটা গান শুনে নি, তারপর ফিরে আসছি, কেমন?

0: তবে এই মুহূর্তে আরো একজন ছোট্ট বন্ধু এসে গেছে। কি বলছে সে? বলো, কে বলছো আর কোথা থেকে বলছো?
1: আমি সাগর চৌধুরী বলছি, আমবাড়ি ফালাকাটা থেকে।
0: কি করছো তুমি?
1: আমি
0: হুম,
1: এই তো পড়ছিলাম, এখন এই যে তোমার সাথে কথা বলবো বলে ফোন করলাম।
0: আচ্ছা, এইবার বলো আজকে কি শোনাবে?
1: আজকে আমি কবিতা শোনাবো।
0: কবিতা শোনাবে, ঠিক আছে শোনাও।
1: অরদ্দূর কবি শ্রী নির্গুণেন্দু গৌতম, অরদ্দু সোনাবরণ সাতসকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রসনাই, অরদ্দু চায় যদ্দূর আকাশ নীলে মেঘ, ডাকছে পাখে ফুলের কুড়ি খুশিতে চিলমিল।

আমার তো মনে হচ্ছে, বলতে বলতে বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ছোট্ট বন্ধু, পাশে থাকো, তুমি আবার চেষ্টা করতে থাকো, নিশ্চয়ই তুমি আবার বলতে পারবে, আমাকে শোনাতে পারবে, কেমন? ছোট্ট বন্ধু, ফোন করতে থাকো, আর সেই সময়টুকুতে আমি তোমাদের একটা গান শুনিয়ে দিই, ছোটদের গাওয়া রবি ঠাকুরের গান।

0: ছোটদের গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলে। আর এই মুহূর্তে একজন ছোট্ট বন্ধু হাজির। বলো, কে বলছো আর কোথা থেকে বলছো?
1: আমি সম্রাট চৌধুরী বলছি, আমারই ফালাকাটা থেকে।
0: তুমি কি করছিলে?
1: আমি পড়াশোনা করছিলাম।
0: বাবা, পড়াশুনো করছিলে অনেকক্ষণ থেকে?
1: একটু আগে পড়তে
0: একটু আগে
1: বসেছিলাম।
0: থেকে? হ্যাঁ, আর বসে বসে লাইভ ফোন ইন কলকাকুলি শুনছো, তাই তো?
1: হ্যাঁ,
0: কেমন লাগে তোমার কলকাকুলি?
1: খুব ভালো।
0: খুব ভালো। তো আজকে কি শোনাবে?
1: কবিতা
0: কবিতা শোনাবে, শোনাও শুনি।
1: অন্যখানে কবি শীতলতায় হাটে গোলমাল, বেঁচে থেনে মাল, কত লোকজন কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি সিম মাছ চালু ডিম, ধামা ভরা আম পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা কুড়ের বাতাসা, ওই কার ছেড়ে স্কুল ঠেলে করার বেলায় পায়রা ওড়ায়। নমস্কার।
0: বা বেশ হয়েছে। তো এর পরের দিন আমাকে আরো একটা সুন্দর কবিতা শোনাবে, কেমন?
1: ঠিক আছে।
0: ঠিক আছে, আর
1: হ্যাঁ,
0: এখন তুমি তোমার কাজ করো, আর কাজ করতে করতে শোনো লাইভ ফোন ইন কলকাকলি। আমিও আমার ছোট্ট বন্ধুদের সঙ্গে আবার গল্প করি, গান শোনাবো, কেমন? ভালো থেকো। যেটা বলা হয়নি, ছোট্ট বন্ধু মাঝখানে ফোন করলো বলে, ছোটদের গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলে বলছিলাম, তো গাইল কারা? প্রিয়ঙ্গদা বন্দ্যোপাধ্যায়, অনুরূপা সেনগুপ্ত, মেঘাতিথি বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া বন্দ্যোপাধ্যায়, সুচেতা পাল, সৌমি মিত্র আর কৃতি মিত্র। তো এই তো গান শুনলে। আর ছোট্ট বন্ধুরা, আমি জানি এই মুহূর্তে বসে বসে ভাবছো যে কলকাকলিতে কি শোনানো যায়, তাই না? তো তুমি ভাবতে থাকো যে এরপরে যে ছোট্ট বন্ধু ফোন করবে, ফোন নম্বরটা একবার বলি, 9434076705। আরেকবার বলি, 9434076705। এই নম্বরে ফোন করে তুমি কথা বলো এবং তোমার পছন্দের গান অথবা কবিতা শুনিয়ে দাও আমাকে, কেমন? এই মুহূর্তে তোমাদের জন্য থাকছে আরেকটি গান।

ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আমাদের এই অনুষ্ঠান লাইভ ফোন ইন কলকাকলি। আর কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি এসে গেছি তোমাদের কাছে। আর আমি জানি এই মুহূর্তে আমার ছোট্ট বন্ধু কিন্তু রেডিও সেটের উপরে বসে চুপটি করে কলকাকলি শুনছে আর ভাবছে ফোন করে কি শোনাবে, কবিতা না গান। তাই আমি বলি কি, ভাবার আর দরকার নেই, তুমি টুক করে ফোনটা করে ফেলো আর তোমার যেটা পছন্দ, গান অথবা কবিতা, সেটা আমাকে শুনিয়েই দাও, তাই না? আর এই মুহূর্তে যেটা ইচ্ছে করছে তোমাদের জন্য একটা ছোট্ট গল্প বলি, খুব ছোট্ট বলা যায় না, তবে গল্পটা বেশ মজার, শোনাই। গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। টুনটুনি আর নাপিতের কথা বলি। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে, নাচতে নাচতে খেলো বেগুন কাঁটার খোঁচা, তাই থেকে তার হলো মস্ত বড় ফোঁড়া। ওমা, কি হবে এত বড় ফোঁড়া, কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বলে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোঁড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কি না। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না, ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিচ্ছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বলে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপ রে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বলল, বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বলল, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কী করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বলল, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের সব জল খেয়ে ফেলো। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখব হাতি বেটার কত শক্ত
শক্ত চামড়া বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয়তরে ভাই, দেখি হাতিবাটার কত শক্ত চামড়া। অমনি পিন পিন পিন পিন করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন পিন পিন পিন ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে সাগর শুষি, সাগর বলে আগুন নেবাই, আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বিড়াল ঠ্যাঙাই, বিড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, রাজা বলে নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো, টুনটুনা টুন টুন টুন ধেই ধেই। তো কেমন লাগলো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা এই গল্পটি, জানিও কেমন। আর এই মুহূর্তে তাহলে কি থাকছে তোমাদের জন্য? পরের গান।

ছোটদের গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলে ছোট বন্ধুরা, আর শিল্পীদের নামগুলো আরেকবার বলে দিই। প্রিয়ঙ্গদা বন্দ্যোপাধ্যায়, অনুরূপা সেনগুপ্ত, মেঘাতিথি বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া বন্দ্যোপাধ্যায়, সুচেতা পাল, সৌমি মিত্র আর কৃতি মিত্র। এইবার ছোট্ট বন্ধুরা, তোমাদের তো জানাতে হবে, কি জানাতে হবে, যে তোমাদের জন্য এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে, তার মানে লাইফোনিন কলকাকলি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে হবে, জানাতে একদম ভুলবে না। আর তার জন্য যেটা করতে হবে, তোমাকে চিঠি লিখতে হবে, তাই না? এইবার চিঠি লিখে তোমার এই অনুষ্ঠান কেমন লাগছে আর তোমার কি কি হলে ভালো লাগে সবটা জানিয়ে আমাকে একটা চিঠি লিখে দাও, কেমন? চিঠি পেলে কিন্তু আমার খুব ভালো লাগবে এবং চিঠিটা পড়তেও ভালো লাগবে আর চিঠিটা আমি পড়ব, কেমন? আচ্ছা, আজকের মতো আমাদের তো সময় আর খুব

বেশি নেই, ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইফোনিন কলকাকলি শেষ করতে হবে। তবে ওই যে বললাম, যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট বন্ধুদের গাওয়া আরেকটি গান কেমন একটুখানি শোনাই?

লাইফ ফোন ইন কলকাকুলি আজ এই পর্যন্তই। খুব ভালো থেকো ছোট্ট বন্ধুরা, আর নিজের ভালো লাগাগুলোকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিও, ঠিক আছে? আজকের মতো শেষ করছি। আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন আমার গ্রাম আমার দেশের কথা শীর্ষক অনুষ্ঠানে, বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান।

আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে আমরা চলেছি জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের অন্তর্গত বিছাভাঙা গ্রামে। এখন আমরা চলে এসেছি জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে। এখান থেকে বিছাভাঙা গ্রাম প্রায় 30 কিলোমিটার। চলুন যাওয়া যাক আজকের গন্তব্য বিছাভাঙায়। তিস্তা নদী পার হয়ে আমরা এবার নিয়েছি দোমোহনীর রাস্তা। জলপাইগুড়ি জেলার একটি ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জনপদ হল দোমোহনী। তিস্তা ও জলঢাকা নদীর সঙ্গমস্থলের কাছাকাছি অবস্থিত হওয়ায় এই স্থানের নাম হয়েছে দোমোহনী, অর্থাৎ দুই নদীর মিলনস্থল। একসময় দোমোহনী ছিল একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন। ব্রিটিশ আমলে এটি উত্তরবঙ্গের রেল যোগাযোগের অন্যতম কেন্দ্র ছিল। আজও সেই পুরনো রেল ইতিহাসের নানা স্মৃতি নিয়ে এই অঞ্চলে ছড়িয়ে রয়েছে। দোমোহনীর আরেকটি বিশেষ পরিচয় হল এর প্রাকৃতিক পরিবেশ।

0: বাংলাদেশ। চারিদিকে সবুজ বনভূমি, নদী, চা বাগান এবং গ্রামীণ জীবন এই অঞ্চলকে করেছে শান্ত ও মনোরম। শীতকালে বহু পরিযায়ী পাখির আগমন প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে। বর্তমানে দমোহনি উত্তরবঙ্গের একটি সম্ভাবনায় পর্যটন এলাকা। প্রকৃতি, নদী, ইতিহাস ও লোককথার অপূর্ব সমন্বয় এই স্থানকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। সঠিক পরিকল্পনা ও পর্যটন পরিকাঠামোর উন্নয়ন হলে দমোহনি উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় হেরিটেজ ও নেচার ট্যুরিজমের গন্তব্য হয়ে উঠতে পারে। দমোহনি পেরিয়ে এসে আমরা কিন্তু পৌঁছে গেছি লাটাগুড়িতে। লাটাগুড়ি উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি মূলত বিখ্যাত গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। শিলিগুড়ি থেকে প্রায় 75 কিলোমিটার এবং জলপাইগুড়ি শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম জনপদ প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী অনুরাগীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। চারদিকে ঘনশাল, সেগুন, শিমুল ও নানা প্রজাতির গাছে ঘেরা লাটাগুড়ির বনভূমি জীববৈচিত্র্যে সমৃদ্ধ। গরুমারা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার, ভারতীয় গৌর, হাতি, চিতাবাঘ, হরিণ এবং অসংখ্য প্রজাতির পাখি দেখা যায়। বনবিভাগের জিপ সাফারি ও বিভিন্ন ওয়াচ টাওয়ার যেমন মেতলা, যাত্রাপ্রসাদ, চুকচুকি এবং চন্দ্রচূড় থেকে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা পর্যটকদের জন্য স্মরণীয় হয়ে ওঠে।
1: লাটাগুড়ি অতিক্রম করে আমরা কিন্তু কিছুটা এগিয়েই ফ্লাইওভার ধরে আমরা ঠিক ডান দিকের রাস্তায় প্রবেশ করেছি। এই ডান দিকে প্রবেশ করেই কিন্তু এই বাঁদিকের জঙ্গল বেষ্টিত যে গ্রাম রাস্তার ঠিক পাশেই, এটাই কিন্তু বিচাভাঙা। আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি এই গ্রামের দিকে। এই গ্রাম কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে বিভিন্নভাবে। যেমন একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে ঠিক মাঠের পাশেই খেলছে, সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি তার আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সুন্দর একটি পরিবেশ, আমরা এগিয়ে যাচ্ছি গ্রামের দিকে। আমরা পৌঁছে গেছি সবুজে ঘেরা বিচাভাঙা গ্রামে। এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ যেটা, সেটা হলো এই গ্রামের ঠিক পাশেই আমাদের উত্তরবঙ্গের গর্ব গরুমারা জাতীয় উদ্যান। এই গ্রামের পথে হাঁটতে হাঁটতে আমার কিন্তু চোখে পড়ছে ছোট ছোট সুন্দর ঘর, যেই ঘরগুলো একটু উঁচুতে অবস্থান করছে। এখানে চলতে চলতে আমি খবর পাচ্ছিলাম বা এখানকার লোকজন আমায় বলছিল যে হাতির সঙ্গে মানুষের যে সহাবস্থান এখানে কিন্তু এই গ্রামে গড়ে উঠেছে। অন্যদিকে বিভিন্ন সময় হাতিরা কিন্তু এই গ্রামে চলে আসে, তো সেই লক্ষ্যেই কিন্তু এখানকার যে ঘরবাড়িগুলো একটু উঁচু করে তৈরি করা হয়েছে। আমরা এই ঠিক গ্রামের একদম ভিতরে পৌঁছে গেছি, যে গ্রামে চলতে চলতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল একজন স্থানীয় মানুষের সঙ্গে। তার কাছ থেকে আমরা শুনে নেব এই গ্রাম সম্বন্ধে কিছু কথা। আপনার নামটা কি?
2: মঙ্গলকরা।
1: মঙ্গলবাবু, আমরা আপনাদের এই গ্রাম অর্থাৎ বিচাভাঙা, এই গ্রাম সম্বন্ধে যদি আপনি দু চার কথা আমাদের সামনে তুলে ধরেন।
2: গ্রাম হচ্ছে আমাদের বিচাভাঙা গ্রামটা। বিচাভাঙার কারণটা হচ্ছে আমাদের যে বাবা মা, দীর্ঘ ব্রিটিশ আমলে বাবা মারা এখানটা 1901-2 সালে এসেছিলেন, আমার বাবার বাবারা আর কি। তখন এর আগেও ছোট একটা গ্রাম ছিল, তখন সাঁওতাল বা গাটুয়ার কমিউনিটির ছিল 6-7টা পরিবার এই গ্রামের মধ্যে। তখন ছিল বিচাভাঙার নামটা ছিল না তখন সে সময়। তো আস্তে আস্তে বিচাভাঙা বস্তিটা যখন হয়, যখন আমাদের পরিশ কাটার জন্য বা বাগান করার জন্য যখন ব্রিটিশ সরকার যখন আমাদেরকে বাবা বাবাদেরকে যখন নিয়ে আসে, সে সময় পরিশ কাটা হয়ে পরিশ যখন প্ল্যান্টেশন করা হয় 1917 সাল থেকে, তার আগেও কিন্তু গ্রামে মধ্যে লোকজন ছিল, মানে 7-8টা পরিবারের মতো, গাটুয়ার সম্প্রদায় আর কিছু খাড়িয়া সম্প্রদায় এসব আদিবাসীরা। আমাদের যখন 16, 17, 18, 19, 20 আমাদের যে বিচাভাঙা পরিশ ভিলেজটা আছে 1920-21 সাল, 3টা প্ল্যান্টেশনকে নিয়ে একটা গ্রামটা হয়েছে। এখন তখনকার যখন গ্রামের লোক যখন আসছিলেন, তখন 2টা, 3টা, 4টা করে বাড়িঘর করতে করতে করতে তখন থেকে মাটির ঘরের মতো, কোড়ের ঘরের মতো ছিল। তখন হাতের উপদ্রবটা একটু কম ছিল, জীবজন্তুও অনেক কম ছিল, তখন মানুষের উপর অত্যাচার করতো না। তখন আস্তে আস্তে যখন ফরেস্ট ডিপার্টমেন্টে থেকে বা ফরেস্ট

0: খানটায় তখন ছিল 50 জনের মতো পরিবার, এখন গিয়ে 250 মতো পরিবার হয়েছে। তখন এই যে বিচাভাঙ্গা নামটা হয়েছে, যখন মহিষের গাড়ি যখন প্ল্যান্টেশন করা হইতো, তখন প্ল্যান্টেশন যখন করা হইতো মহিষের গাড়ি যাইতো জঙ্গলের মধ্যে, তখন গাড়ির সংখ্যাটা একটু কম ছিল, মহিষের গাড়ি দিয়ে লাঠা খিরিং করতো বা কী কী করতো। গ্রামে এখান থেকে গিয়ে 1 কিলোমিটার দূরে গিয়ে মাঝখানটা একটা রোড আছে, এটা দিয়ে সোজা চলে গেছে গরু মারাতে 15-16 কিলোমিটার ভিতরে, একটা দিয়ে রামসার দিকে চলে গেছে 10-15 কিলোমিটার ভিতরে। মাঝখানটা একটা মহিষের গাড়ির রোড রোড আলাদা ছিল, তখন কাঠের ব্রিজ থাকতো, পাখার বাড়ি রোডগুলো থাকতো না। বিচাভাঙ্গা হওয়ার কারণটা হচ্ছে মাঝখানটা যে রোড, আমাদের ভাষাতে বলে না যেরকম এক দেশের গালি এক জাতের বলি, ঠিক ওইরকমই মাঝখানে একটা কাঠের ব্রিজ ছিল, ব্রিজ ভাঙ্গা, কাঠের ব্রিজতে মহিষের গাড়ি নিচে পড়ে গেছে, ব্রিজ ভেঙে ওইটাকে বিচাভাঙ্গা বলতে বলতে বিচাভাঙ্গাটা হয়ে গেছে আর কি, বিচাভাঙ্গার নামটা এটা ছিল না। কাঠের ব্রিজ যখন ভেঙে যায় মহিষের বীচ রাস্তা, আমাদের উড়িয়া ভাষাতে বলে বিচারা বিচাভাঙ্গা, বীচ রাস্তা, বিচার ব্রিজ ভাঙ্গা, বা এটা কেউরে বিচাভাঙ্গার নামটা হয়েছে, আগে এটা ছিল না, এটা লক্ষ্মীবসী ছিল। আমাদের লাটাগুড়ি ফরেস্টের মধ্যে বড়দিঘি ব্রাহ্মণী সরস্বতী আমাদের এটা লক্ষ্মীবস্তি ছিল আর কি, আমরা তারপরে কালামাটি ছোটুয়া বুদরাম রামসা, এটা নিয়ে আমার ফরেস্টের মধ্যে যতগুলো 963 বর্গ কিলোমিটার লাটাগুড়ি ফরেস্টটা, তার মধ্যে থেকে 4-5 দিয়ে 8টা ফরেস্ট ভিলেজ আছে, যেরকমই উত্তর থেকে নিয়ে আপনার এই কোনা থেকে পূর্ব কোনা অবধি ফরেস্টের সাইডে সাইডে, হ্যাঁ এইভাবে ছিল। তখন এখনকার প্ল্যান্টেশন করতে করতে যখন এটা হয়ে যায় মোটামুটি বাবাদের সঙ্গে, বাবা জেঠুরা দাদুরা যেসবের পরিবেশ করতে করতে কিছুটা জঙ্গলের সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আছে, যেহেতু উঁচু কাঠের বাড়ি করার কারণটা হচ্ছে হাতির উপদ্রবটা তখন আস্তে আস্তে যখন বেড়ে যায়, কাঠের তো অভাব ছিল না তখন ঘরগুলো করে দিছিল। আজ পর্যন্ত গ্রামের মধ্যে আমাদের গ্রামের লোক কোনোদিন হাতিকে মানে ভগবান বলে পূজা যখন করে হাতির উপরে কোনো অত্যাচার করে না। অন্য অন্য গ্রামে যায় দেখবেন তীর দিয়ে মারে, বন্দুক দিয়ে মারে, এটা করে ওইটা করে, আমরা কিন্তু সেটা করি না, আসে খাচ্ছে চলে যাও, তাড়াই দিয়ে কোনো আগুন দিয়ে করি না বা কোনো কিছু করি না হাতিকে, মানে ভগবানের মতো মানি ওরা। সেই জন্য গ্রামে আসে আজ পর্যন্ত মানুষকে ঘর বাড়ি ভাঙে না বা কোনো কিছু করে না, মানুষের সামনে পড়ে কিছু করে না, মানে মানুষকে ওদেরকে যত ভালোবাসা যায় ওরাও চিনে জানে যে মানুষের কোনো ক্ষতি না করলে ওরাও কিছু ক্ষতি করবে না, আমরাও তাই। ফরেস্টটা যখন কাটা বন্ধ হয় যে 1995 সালে ফরেস্টটা কাটা বন্ধ হয়, তখন আমাদের ধান লাগানো হইতো, আইসে কালে মানে জঙ্গলি ময়ূর শুয়োর বানর আর আদপি উপদ্রবটা বেড়ে গেছে, জঙ্গলে ধান টান এখন লাগানো হয় নাই, এই শুয়োর আর বানরের ক্ষেত্রেটাও আর ময়ূর খাই শেষ করে দেয়, সেই জন্য আস্তে আস্তে আমরা ধান লাগানো শেষ করে দিয়েছে, এখন চা বাগানের উপর কি নির্ভরশীল।
1: আপনি বলছিলেন আপনাদের যে জনগোষ্ঠী অর্থাৎ উড়িয়া, সেই জনজাতির মানুষদের এখানে বাস, তো আপনি এটাও বলছিলেন যে 250 জন প্রায় লোকসংখ্যার বিশিষ্ট এই গ্রাম, তো এখানে আপনি কিছুক্ষণ আগে একটা জিনিস বললেন যে এখানে এখন চা বাগানের উপর নির্ভরশীল হয়ে গেছে মানুষ, তো চা বাগান ছাড়াও অন্য কীভাবে এখানকার মানুষ জীবিকা অর্জন করছে?
0: আগে যখন ফরেস্টটা ছিল ফরেস্টের উপরে নির্ভর ছিল, ফরেস্টের উপরে যখন আমরা পরে যখন কাটাতে ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে টোটাল গ্রামের লোক ফরেস্টের উপরে গিয়ে জঙ্গলে তিল পেলাইতো, পাট পেলাইতো, শাকসবজি লাগাই ওইটা নিয়ে আসে বাজারে বিক্রি করতো, বা এটা ওর উপর নির্ভরশীল। তো পাট যখন করা হইতো 1-3 হেক্টর 4 হেক্টর মানে নিজের একটা লাইন করে দিয়ে 4-5 হেক্টর জমিকে প্ল্যান্টেশন করার জন্য আমাদের খড়ে খায় নিজের ইয়া করতো, মানে নিজের বিক্রি করে খাইতাম আর কি। তখন প্ল্যান্টেশন হয়ে যাওয়ার পরে তো উপার্জন কোনো রাস্তা নেই, আস্তে আস্তে দেখলেন তার উপার ধান যখন হচ্ছে না যে কোনো একটা করে খাইতে হবে, সেই জন্য নিজেরা একটা নিজেরা 1-2 বিঘা করে আস্তে আস্তে বাগানগুলো লাগিয়ে ওর উপরে নির্ভরশীল করছে। তো আগে জঙ্গলের উপর নির্ভরশীল ছিল সবাই গ্রামের লোকজন, সেই জন্য এখন বাগানের উপরে কিছুটা হইলেও অনেক, এখন অত উন্নতি না করলেও ডাল ভাত খাই কিছুটা ওই উপার্জন করে থাকতে পারছে আর কি।
1: আমরা এই গ্রামে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একজন যুবকে, তার সঙ্গে কথা বলে জেনে নেব এখানকার যে ইয়ং জেনারেশন আছে অর্থাৎ যুবদের সম্বন্ধে। আপনার নাম?
2: আমার নাম সুবল পাইক।
1: আপনি তো এই গ্রামেই থাকেন?
2: হ্যাঁ।
1: একটা জিনিস যদি আপনি আমাদের শ্রোতাদের সামনে

0: তুলে ধরেন যে এখানকার যুবকদের সম্বন্ধে, অর্থাৎ এখানকার যুব যারা আছে তারা ঠিক কি করছে এখন?
1: বেসিক্যালি আমাদের এখানকার যুবকরা বেশিরভাগ হচ্ছে কেউ গাইডের সাথে যুক্ত আছেন, কেউ আবার আমাদের যে ফক ডান্স আছে, কালচার প্রোগ্রাম যেগুলো হয় সেটাতে বাদ্যযন্ত্র বাজানোর কাজ করছেন। পাশাপাশি আমরা হচ্ছে আমাদের বন দপ্তরের সাথে আমাদের এখানকার যুবকরা কিছু ভলেন্টিয়ার সার্ভিস, যেটাকে হচ্ছে আমরা ভলেন্টিয়ার সার্ভিসই বলা চলে আর কি, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যৌথভাবে বন পাহারায় তাদেরকে সাহায্য করে থাকি, সেই কাজে যুক্ত আছে আর কি।
0: তার মানে এখানকার যুবরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একদিকে যেমন পর্যটনের উপরে নির্ভরশীল আছে এবং অন্যদিকে এই ফরেস্টকে বাঁচাতে ফরেস্ট যে ডিপার্টমেন্ট আছে বন দপ্তর তাকেও কিন্তু সহযোগিতা করে চলেছে।
1: একদম, তাদেরকে আমরা আমাদের বিনা পারিশ্রমিকই আমরা আগে থেকে সহযোগিতা করে আসতাম, তবে এখন বন দপ্তর তাদের পারিশ্রমিক হিসাবে আমাদেরকে 4,000 টাকা ইয়া 5,000 টাকা তাদেরকে রেমুনারেশন হিসাবে ভাতা দিয়ে থাকেন আর কি এই সহযোগিতার জন্য।
0: তার মানে সুবলবাবু আপনি বলছেন যে এখন এখানকার যে যুব সম্প্রদায় আছে তারা প্রত্যেকেই আর্থিকভাবে কিন্তু স্বাবলম্বী, আমরা সেটা বলতেই পারি?
1: কিছুটা হলেও আর্থিকভাবে স্বাবলম্বী আছেন। আমাদের এখানে গ্রামের ভিতরে কয়েকটা হোমস্টেস আছে, সেই হোমস্টে আমাদের গ্রামেরই যুবকরা কাজ করেন, সেইখান থেকে কিছু তাদের আয়ের একটা রাস্তা তৈরি হয়ে আছে আর কি।
0: বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রামের যুবরা পর্যটন এবং যে বন, সেই বনকে যে রক্ষা করার বার্তা, সেই একদিকে যেমন রক্ষকের ভূমিকা পালন করছে, অন্যদিকে পর্যটনকে ধরে তারা এগিয়ে চলেছে সমৃদ্ধির পথে। আপনার কাছ থেকে এবার আমরা একটু জেনে নেব যে আমাদের এই গ্রামের অর্থাৎ বিছাভাঙা গ্রামের যুবদের যে এডুকেশন অর্থাৎ পড়াশোনা, তারা কি এই গ্রামেই করে নাকি এর থেকে যে ফার্দার এডুকেশন বা যে অধিক পড়াশোনার জন্য তাদের বাইরে যেতে হয়?
1: না, বাইরে আজ পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে আমাদের এখানে 10th মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছে এমন যুবকরা যুবতীরা এখনও গ্রামে আছেন, এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে আমাদের গ্রামেরই মেয়েরা এখনও পড়ছেন, বাইরে স্কুলে পড়াশোনা করছেন। আমাদের লোকাল যারা যারা আছে, যারা সামর্থ্য আর কি পড়াশোনা করাতে, তারা বিভিন্ন স্কুল, প্রাইভেট স্কুলের মাধ্যমে তাদেরকে শিক্ষিত করার একটা ব্যবস্থা করছে তাদের পরিবার।
0: তার মানে এখানকার যারা যুব তারা প্রত্যেকেই এই পড়াশোনার সঙ্গে কিন্তু যুক্ত আছে, সেটা আমরা বলতেই পারি?
1: একদম, প্রকৃতির মাঝে আমরা আছি, প্রকৃতিকে যেভাবে আমরা রক্ষা করব, সাথে আমাদের শিক্ষার একটা বড় প্রয়োজন, সেই শিক্ষাও সাথে আমরা পেয়ে যাচ্ছি আর কি।
0: ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে বিছাভাঙা গ্রামকে নিয়ে প্রথম পর্ব এখানেই শেষ হলো। আমরা আবার ফিরে আসবো আগামী পর্বে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমার গ্রাম আমার দেশের কথা শীর্ষক অনুষ্ঠানে। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিছাভাঙা গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ শুনলেন প্রথম পর্ব, উপস্থাপনা ভাস্কর দাস, প্রযোজনা ননী গোপাল সাহা। আমার গ্রাম আমার দেশের কথা এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের ট্রাফিক বুলেটিন। ধীরগতি যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরগতিতে গাড়ি চালান এবং সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ

নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া সড়কে নির্মাণ কাজ চলমান রয়েছে, গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আম্বারি লিংব্রিজ নতুন সেতু নির্মাণের কাজ চলায় সেতুটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি এবং আম্বারি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

0: অতিরিক্ত ট্রাফিক সতর্কতা। আজ দুপুর 2:30 থেকে একটি মিছিল বাঘাযতীন পার্ক থেকে কোর্ট মোড়, ভেনাস মোড় হয়ে শিবক মোড় পর্যন্ত যাবে এবং কোর্ট মোড় পর্যন্ত ফিরে আসবে। এ সময় উক্ত রুটে যানজটের সম্ভাবনা রয়েছে। ট্রাফিক আপডেটস শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যাঁ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: ফিরে এলাম বিরতির পর।
2: এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ
1: অতুল প্রসাদের গান শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। ফিরছি বিরতির পর।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: এই মুহূর্তে লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে নিয়ে আমি নবনীতা স্টুডিওতে উপস্থিত রয়েছি শ্রোতাবন্ধুদের সাথে। আর রবিবারের ছুটির দিন এবং কিছু কথায় কিছু গানে আমি জানি এই সময়টুকুর জন্য আমাদের শ্রোতাবন্ধুরা কিন্তু অপেক্ষা করে থাকেন। আর আজ তো বিশেষ একটি দিন, কার্গিল বিজয় দিবস 2025 সালে 26 জুলাই পালিত হয়েছিল। এটি 1999 সালের কার্গিল যুদ্ধে অপারেশন বিজয়ের 26তম বার্ষিকী। এই বিশেষ দিনে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী 527 জন বীর সেনার অসীম সাহস ও আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আমরাও আজ সশ্রদ্ধ চিত্তে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা দেশমায়ের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। আমরা প্রথমেই একটি গান শুনে নেব, তবে তার আগে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন একটুখানি শুনে নি। নমস্কার, শুভ সকাল।
1: শুভম সর্দার বলছি।
0: হ্যাঁ।

0: মগহার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: হ্যাঁ, আর আপনার নামটা ঠিক পরিষ্কার আরেকবার বলুন।
0: আমার নাম সুবল সর্দার।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছেন কোথা থেকে? হ্যালো, হ্যাঁ
0: হ্যালো,
1: আপনি কোথা থেকে বলছেন?
0: মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: আমাদের বিষয় তো বন্ধু, মানে
1: না বন্ধু মানে আজকে আমাদের বিষয় ছিল এটা, অনেক আমাদের 8:30 যে হ্যালো আকাশবাণী ছিল সেই অনুষ্ঠানে, আর আজ আমরা শ্রদ্ধা জানাচ্ছি, আজকে তো বিশেষ
0: কার্গিল,
1: একটি দিন। হ্যাঁ
0: হ্যাঁ কার্গিল শহীদদের নিয়ে।
1: হ্যাঁ, বিজয় দিবস নিয়ে বলুন এই সম্বন্ধে আপনার।
0: আজকে 26শে জুলাই, ভারত মাতার কপালে সিঁদুরের মতো জ্বলজ্বল করা একটা দিন, যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে
1: হুম
0: চিরকাল।
1: হুম
0: আজ থেকে 27 বছর আগে, অর্থাৎ 2019 সালে এই দিনেই আমরা আমাদের বুকের রক্ত দিয়ে কেনা মাটি কার্গিলের দ্রাস বাদলেক তুলিং এর বরফে ঢাকা চূড়া আমাদের বীর জওয়ানরা অপারেশন বিজয়ের মাধ্যমে পুনরায় উদ্ধার করে।
1: হুম হুম 1999 সালের, হ্যাঁ যে কার্গিল যুদ্ধ অপারেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ
0: এটা একটা
1: 26তম বার্ষিকী।
0: এটা একটা যুদ্ধ ছিল না, এটা একটা তপস্যা ছিল।
1: একদম
0: কারণ -20 ডিগ্রি হাড় হিম করা ঠান্ডা বাতাস, মাথার উপর শত্রুর গুলি,
1: হুম
0: সেখানে বাতাসে অক্সিজেন নেই,
1: হুম
0: এমন একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের বীর জওয়ানদের যুদ্ধ করতে হয় এবং হানাদারদের তাড়াতে পেরেছিল। এবং এই যুদ্ধে আমরা প্রায় 527 জন বীর জওয়ানকে আমরা হারাই।
1: হুম
0: তার মধ্যে অন্যতম ছিলেন ক্যাপ্টেন মনোজ পাণ্ডা, সৌরভ কালিয়া, ব্রিগেডিয়ার যোগেন্দ্র যাদব। এখন ব্যাপারটা হচ্ছে, এরকম মারামার আসে, কাশ্মীর তো ছায়া যুদ্ধ করে, তো এই যুদ্ধ এটাই আমাদের শেখায় যে আমরা যদি এক হয়ে থাকি এবং ভারতবাসীরা যদি ইউনাইটেড থাকে,
1: হুম হুম
0: কোনো বিদেশি শক্তি আমাদের পথহত করবে না।
1: একদমই
0: আর
1: তাই,
0: সৈনিকদের উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই।
1: একদম
0: ওরা রক্ত দেয় বলে আমরা শান্তিতে ঘুমোতে পারি, ওরা পাহারা দেয় বলে আমরা স্বপ্ন দেখতে পারি, ওরা পাহারা দেয় বলে আমরা কলম ধরতে পারি, ওরা পাহারা দেয় বলে এই মুহূর্তে আমি শিলিগুড়ি আকাশবাণীর সঙ্গে কথা বলতে পারি। আদারওয়াইজ সৈনিকদের যে এত গুরুত্ব, তা হচ্ছে ভারত মাতার একটা অঙ্গ, তারা না থাকলে ভারতবর্ষ কয়েক সেকেন্ডে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বিদেশি শক্তির হানাদার বেড়ে যাবে এবং ভারত কিভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে, যেটা মাঝে মাঝে সম্প্রতি দেখতে পাচ্ছেন। তো এরকম একটা খণ্ডতা নিয়ে অখণ্ডতা নিয়ে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশনকে একটা বড় থ্রেট এসে যাচ্ছে। অর্থাৎ এই পরিস্থিতিতে আমাদের শহীদ এবং আমাদের যারা সেনাবাহিনী, তাদের প্রতি একটা আমাদের সবসময় শ্রদ্ধা সম্ভ্রম থাকা উচিত,
1: একদম,
0: যারা প্রতিনিয়ত দেশকে রক্ষা করে চলেছে।
1: এবং আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য এই মানুষগুলি যারা জীবন বিপন্ন করে আমাদের জন্য একটা শান্তির একটা, মানে আমরা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি তার জন্য তারা রাত
0: একদম
1: জাগেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং
0: আমাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটা বাঁচার জন্য, খুব সুন্দর একটা অনুষ্ঠান। কার্গিল শহীদদের প্রতি আমার বিনম্র প্রণাম, শ্রদ্ধা জানাই।
1: ধন্যবাদ, ধন্যবাদ,
0: নমস্কার, আপনারা ভালো থাকবেন সবাই।
1: হ্যাঁ নমস্কার। শহীদদের শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি প্রথম গানটি।

ক্যালকাটা ইউথ কোয়ারের নিবেদনে শুনলেন এই গানটি, সমবেত এই গানটি। আর আজ আমরা কথা বলছি তাদের নিয়ে যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাই, আর যারা আমরা নিশ্চিন্তে ঘুমব বলে অতন্দ্র প্রহরায় থাকেন। তাই কার্গিল বিজয় দিবস শুধু স্মরণের উপলক্ষ নয়, এটি মাতৃভূমির জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া বীরদের কীর্তিকে সম্মান জানানোর একটি অঙ্গীকার। এটি আমাদের স্বাধীনতাকে রক্ষাকারী সাহস ও ত্যাগের চেতনাকে বাঁচিয়ে রাখার এক চিরস্থায়ী আহ্বান। পরের গানটি শহীদ বীরদের জন্যই।

আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে, লাইফোনি নিয়ে অনুষ্ঠানে। আজ কিন্তু আমাদের সময় একদমই কম, কারণ 10:55 থেকে আমাদের কিন্তু দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান রয়েছে, মন কি বাত। কাজেই আমাদের হাতে আর অল্প একটু সময় রয়েছে। আর আজ কথা বলছিলাম কার্গিল বিজয় দিবস নিয়ে। কার্গিল বিজয় দিবস ভারতের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনীর অটল সংকল্পকে উদযাপন করে। এটি চরম প্রতিকূলতার সময় সৈন্যদের সাহসিকতার এক শক্তিশালী স্মারক। আমাদের অন্তরের শ্রদ্ধা তাদের জন্য, যারা আমাদের জীবনকে নিশ্চিন্ত এবং নির্ভার করেছেন। একটু আগে যে গানটি শুনলেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর গাওয়া, এবারে শুনুন এই গানটি।

0: ইন্দিরা শিল্পী গোষ্ঠীর গাওয়া গানটি শুনে ফিরে এলাম, আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার, আমি ধীরেন রায় বলছিলাম।
0: হ্যাঁ, কোথা থেকে বলছেন?
1: আমি বলছি আলিপুরদুয়ার খগেনার থেকে।
0: আচ্ছা, হ্যাঁ বলুন। ছোট করে আমাদের আজকে হাতে একদমই কম সময়, আজকে কার্গিল বিজয় দিবস নিয়ে কিছু বলুন।
1: না, কার্গিল বিজয় দিবস নিয়ে কি বলবো, এটা তো সবাই জানে, সবার অভিজ্ঞতা আছে।
0: আপনার আপনার যে যে মনে হয় আপনি সেইটুকুই বলুন, আপনার শ্রদ্ধাটুকু।
1: না, আমি সেটাকে যথেষ্ট শ্রদ্ধা জানাই। হ্যাঁ, এর বেশি আর কি বলবো।
0: না,
1: তো
0: নিশ্চয়
1: আমি
0: নিশ্চয়।
1: এটা আমি আপনাদের কাছ থেকে একটা গানের আশা করবো, গোষ্ঠগোপাল দাসের।
0: আচ্ছা,
1: যদি
0: এই
1: একটা
0: মুহূর্তে তো
1: গোষ্ঠগোপাল
0: আমাদের
1: দাসের গান শোনান।
0: আজকে তো আর হচ্ছে না, কারণ আমাদের মন কি বাত অনুষ্ঠান রয়েছে, আমরা অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শেষ করব। নিশ্চয়ই আপনি পরবর্তীতে আপনার এই প্রিয় গানটি
1: ঠিক আছে, ঠিক আছে,
0: শুনতে
1: তাও
0: পাবেন।
1: খুশি, তাও খুশি
0: হ্যাঁ হ্যাঁ
1: আছি।
0: হ্যাঁ,
1: ঠিক আছে,
0: অনেক অনেক
1: ঠিক আছে,
0: ধন্যবাদ ফোন করবার জন্য।
1: আপনাদেরকেও
0: হুম হুম
1: আপনাদেরকেও ধন্যবাদ।
0: ইতিহাসের কিছু মুহূর্ত শব্দে নয়, অনুভূতিতে বেঁচে থাকে। বরফে ঢাকা দুর্গম পাহাড়ের বুক চিরে ইতিহাস করেছিল যে বীরত্ব একদিন। 1999 সালের 26শে জুলাই, 2 মাস ধরে চলা

এই যুদ্ধে শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের মতো আমাদের অনুষ্ঠান তো এখানেই শেষ করতে হবে, কিছু কথায় কিছু গানে। শ্রোতা বন্ধুরা যারা ফোন করছেন, এই মুহূর্তে আর কোনো ফোন ধরা সম্ভবপর নয়। আমরা আজকের পরবর্তী ঘোষণায় যাচ্ছি। আজকের মতো কিছু কথায় কিছু গানে এখানেই শেষ করছি। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে মন কি বাতের 136তম পর্বে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নেবেন। অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন আকাশবাণী দিল্লি এবং কলকাতা কেন্দ্র থেকে।

0: मुझे आपके सुझावों का इंतजार है। साथियों, मन की बात में आज इतना ही। अगले महीने हम फिर मिलेंगे देशवासियों की अनेक नई उपलब्धियां और प्रेरक प्रयासों के साथ। तब तक के लिए मुझे अनुमति दीजिए। बहुत बहुत धन्यवाद। नमस्कार।
1: मन की बात आकाशवाणी के माध्यम से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी अपने मन की बातें साझा कर रहे थे। हम आपको बता दें कि माननीय प्रधानमंत्री के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा।
2: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
1: ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
3: माननীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 136তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
4: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই, এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাঁদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না।

বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশি উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ। যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য 4 জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1,500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন, আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। PV সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ

করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। ১৯৮৩তে এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম ১-এর সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের ৫ জন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে, আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুব শক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয়, আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি ৪ দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকোফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল, গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে

এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন, দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবন দান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমনগ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পের মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্যও এটি বিশেষ গর্বের বিষয়।

আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় ৬০ বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগায়। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এই জন্য প্লাস্টিকের ঠিক মতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় ৪০ কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে, রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলবো যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওঁর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তাঁরও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম

মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লি থেকে পাটনা আর কুথমপল্লি থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচামপল্লি ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত 12 বছরে এর বিক্রি 6 গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোংপ্রেঙ্গ। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে 3টি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা সরোদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল। সেজন্য সুরজকুমার দেববর্মা তাঁকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোংপ্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন, ককবরক

লোকগান, বাউল গান, বাংলা লোকগান এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি, এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

0: বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেববর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এইসব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙা। এই তেরঙায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে, আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 136তম পর্ব। এই অনুষ্ঠানের বাংলা রূপান্তর শুনতে পাবেন আজ রাত 8টায় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 700

কিলো হচ্ছে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন বাংলা দেশাত্মবোধক সঙ্গীত, ক্যালকাটা কয়ার এবং ক্যালকাটা ইউথ কয়ারের পরিচালনায়। প্রথমেই শুনব ক্যালকাটা ইউথ কয়ারের গান দেশাত্মবোধক সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ আত্মবোধক সঙ্গীত। এতক্ষণ পরিবেশনা করলেন ক্যালকাটা ইয়ুথ কয়ার, এবারের পরিবেশনায় রয়েছেন ক্যালকাটা কয়ার।

এতক্ষণ শুনলেন বাংলা দেশাত্মবোধক সঙ্গীত ক্যালকাটা কয়ার এবং ক্যালকাটা ইউথ কয়ারের পরিবেশনায়। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একটি নাটক, স্বীকারোক্তি। রচনায় সমরেশ বসু, বেতারে নাট্যরূপ দিয়েছেন সমীর দাশগুপ্ত, প্রযোজনায় অজিত মুখোপাধ্যায়।

0: 44 সালে আপনি পার্টিতে আসেননি, সন্দেশখালি কৃষক সম্মেলনে আপনি যোগদান করেননি, মেটিয়া বুরুজে উত্তেজক বক্তৃতা দেননি, গণপত সিং এর কাছ থেকে এক ব্যাগ ক্র্যাকার নিয়ে 7 নম্বর সেলকে আপনি পৌঁছে দেননি। আনসার, আই সে আনসার।
1: বল বল, স্কুল পালিয়ে কোথায় গিয়েছিলে? নকবাইতে মাছ ধরতে? বল বল
2: বলো, কাল তুমি নীরার সঙ্গে দেখা করেছিলে? বলো, ওকে তুমি ভালোবাসো? কেন কেন ভালোবাসো? কেন বলো বলো।
3: তুই জানিস বিরাজমোহন ব্রিটিশের দালাল, আমাদের শত্রু। বল, তুই তার বাড়িতে যাস কিনা? বল।
4: অলোকাকে তুই গুপ্ত সমিতির কথা বলিসনি? বল, স্বীকার কর।
2: এখনো বল, আমার চিঠি তুই বিনাকে দিয়ে এসেছিস? বল সত্যি কথা বল।
5: গত শুক্রবার রাত 11:30 নাগাদ ধ্রুব আপনার কাছে যায়নি? আপনি সেই রাত্রেই একটা চিঠি লিখে টাকা দিয়ে ওকে কোথাও পাঠিয়ে দেননি? সত্যি কথা বলুন, স্বীকার করুন।
0: পার্টিতে কত সালে এসেছেন বলুন? কোন কোন নেতাকে আপনি চেনেন? মিহির, যতীন, ধ্রুব, বলুন, উত্তর দিন, স্বীকার করুন।
6: আমি এসবের কিছুই জানি না।
7: স্বীকারোক্তি। কাহিনী সমরেশ বসু। বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত। আবহ সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার। প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাট্যানুষ্ঠান স্বীকারোক্তি।

0: 1949 সালে বেআইনি ঘোষিত এক রাজনৈতিক পার্টির একজন সদস্যের বন্দি অবস্থায় লিখিত স্মৃতিচারণ থেকে উদ্ধৃতি নিয়েই এই গল্প।
1: তারপর ওরা আমাকে লালবাজার থেকে এসবি সেলে এনে ঢোকালো 22শে ডিসেম্বরের সকাল বেলা 10টা হবে। তখন সারা রাত আমার ঘুম হয়নি। লালবাজার হাজতের সেই ঘর, টিমটিমে অকম্পিত সেই আলো, চার দেয়াল জুড়ে সেই সব বিচিত্র আঁকা জোকা হিজিবিচি লেখা, আর অর্ধোন্মাদ সেই বন্দি যে আমার দিকে স্থির চোখে মাঝে মাঝে তাকাচ্ছিল, খিকখিক করে হেসে উঠছিল, আর বিড়বিড় করে কি যেন সব আপন মনে বলছিল। লোকটা মাঝে মাঝে হঠাৎ ধপাস করে আমার গা ঘেঁষে শুয়ে পড়ে হাত দিয়ে আমাকে ছোঁবার চেষ্টা করছিল। তার আগের দিন ওরা তিনটে ছোকরাকে আমার ঘরে ঢুকিয়ে দিয়েছিল, যাদের দেখে আমার মনে হচ্ছিল যে ওরা যেন হাজতে আসেনি, যেন কোনো চায়ের দোকানে আড্ডা মারতে এসেছে। কেবলই বকবক করছে, খুব খারাপ সব খিস্তি করছে, আর এমন সমস্ত বিশ্রী নোংরা ভাবভঙ্গি করছিল যে ভয়ানক অস্বস্তি বোধ করছিল। আর এই রকম অবস্থায় পড়লি আমি মনে করবার চেষ্টা করি যে আমি যেন কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের মাঝখানে রয়েছি, মানে ভীষণ ঝড় বা ভয়ঙ্কর ভূমিকম্পের মতো কোনো দুর্যোগ নয়, যেন ধরে যাক দক্ষিণাঞ্চলের ভেড়ি বাঁধের ওপরে কোনো গাছতলায় দাঁড়িয়ে আছি আমি, আর আমার চারপাশে সব পাঁক, কাদা, নোংরা, পশুর মৃতদেহ, জোঁক আর কেঁচো পায়ের কাছে ঘোরাঘুরি করছে, আর আকাশ কালো, ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। আমি যেন এরই মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, কোথাও যাবার উপায় নেই, কিন্তু কেন আমি এখানে? বৃষ্টির বা পাঁক কাদার কিংবা জোঁক কেঁচোর তো কোনো দোষ নেই, ওরা সবাই স্বাভাবিক, প্রকৃতির নিয়মে জন্মেছে এবং রয়েছে, আর দায় যা কিছু সব তো আমার। আমিই বা কেন এখানে এসে দাঁড়িয়েছি

0: সেইটাই তো আমার জীবনের যত কার্যকারণের গতি প্রকৃতির দ্বারা নির্ধারিত, যে গতি প্রকৃতির দ্বারা আমি লোকালয় বহির্ভূত ভেড়ি বাঁধের ওপরে একটি বিচ্ছিন্ন একক গাছের নিচে উপস্থিত, এবং অনেকক্ষণ এইরকম নোংরা অন্ধকার যেন টানেলের ভিতর দিয়ে যেতে যেতে যেমন হঠাৎ আলোর সামনে পড়ে যায়, তেমনিভাবে হঠাৎ একদিন মীরাকে আমি আমার আলিঙ্গনে আবিষ্কার করেছিলাম, যে আলিঙ্গন আমার স্ত্রীকে, সমাজকে, পার্টিকে এবং গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে অর্জন করতে হয়। আর যেমনি মীরার সেই বিশ্বস্ত চোখ দুটো আমার মনে পড়ল, সে রাত্রে আর ঘুম হলো না। তারপর গতকাল সকালবেলা আমাকে লালবাজারেরই অন্য একটা ঘরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মাঝবয়সী একজন অফিসার বেজারভাবে কতগুলো মামুলি প্রশ্ন আবার করছিল,
1: নাম কি,
0: যার জবাব আমি বহুবার দিয়েছি, যেমন নাম, ধাম, পেশা, পিতৃপরিচয়, বংশ পরিচয়, পার্টিতে কত সালে এসেছি, পার্টিতে কোনোদিন আসিনি, এই আমার জবাব ছিল, কোন কোন নেতাকে আমি চিনি, তারা কে কোথায় আছে, আমার জবাব আমি ওসব কিছুই জানি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইরকম ঘন্টা দুয়েক প্রশ্নোত্তর চলবার পরে আবার আমাকে ওরা লক আপে পাঠিয়ে দিয়েছিল। আর তারপর সারা রাত ওই উন্মাদটা ঘুমোতে পারিনি।

0: আজ ওরা আমাকে এসবি সেলে নিয়ে এলো। আসন্ন বড়দিনের উৎসবের ছোঁয়া লেগেছে কলকাতায়। আমার দুপাশে সশস্ত্র দুজন প্রহরী, ড্রাইভারের পাশে একজন যুবক অফিসার। সে আমার সঙ্গে একটি কথাও বলেনি, ভালো করে তাকিয়েও দেখেনি। সে শুধু দু চোখ ভরে চৌরঙ্গি এলাকাকে যেন গিলছে। যদিও প্রশ্ন ও জবাব বিধি বহির্ভূত, তবু আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি কোথায়?
1: এসবি অফিস, স্পেশাল ব্রাঞ্চের অফিস।
0: তারপরে? তারপর আবার আমি কি লালবাজারে ফিরে যাব?
1: না, এসবি সেলে থাকতে হবে।
0: সেখানেও কি ওই লালবাজারের মতোই লক আপ?
1: না, এক একজনের জন্য এক একটা ঘর।
0: কথাটা শোনা মাত্রই মনটা খুশি হয়ে উঠল। এক একজনের জন্য এক একটা ঘর, এবং সেখানে আর কেউ থাকবে না? এই কদিন লালবাজারের লক আপ যেন একটা দুঃস্বপ্ন। সব সময় সেই একটা মিটমিটে বাতি জ্বলছে, পেচ্ছাপের তীব্র দুর্গন্ধ, আর দেয়ালে নানান ধরনের সব নোংরা অশ্লীল লেখা, সবই পেন্সিলে। অথচ পেন্সিল তো কোনো কয়েদির কাছেই থাকবার কথা নয়। হাজতে থাকার সময় লজ্জা নিবারণের জামাকাপড় ছাড়া বন্দির কাছে আর কিছুই থাকার নিয়ম নেই। হ্যাঁ, একটুকরো কাগজ থাকাও নিষেধ, তবুও লেখাগুলো হয় কী করে? কী জানি। আমার এই লোকটিকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো যে, আচ্ছা ওখানে আমি সিগারেট খেতে পারবো, খবর কাগজ দেখতে পাবো, এবং এই অনবরত প্রশ্ন করার এই শাস্তি এবার কি শেষ হবে? কিন্তু কিছু জিজ্ঞাসা করার আগেই গাড়িটা লর্ড সিনা রোডের একটা বাড়ির উঠোনে ঢুকে পড়ল।
1: নামুন।
0: হ্যাঁ,
1: এইদিকে আসুন। এইদিকে
0: একটা প্রকাণ্ড পুরনো ধরনের বাড়ি, উঁচু ছাদ আর বড় বড় সব ঘর, ইউনিফর্ম আর সাদা পোশাক পরা অনেক লোক চলাফেরা করছে, কাজ করছে। সেই বাড়ি পেরিয়ে আবার একটা বাঁধানো উঠোন, সেখানে কয়েকটা গাছ, গাছে পাখিরা জটলা করছে। সেই উঠোন পেরিয়ে আবার আর একটা বাড়িতে ঢুকলাম।

0: এই ভেতরটা অন্ধকার, কনকন করছে ঠান্ডায়, আর পুরনো বাড়ির যেমন একটা গন্ধ হয়। আগের বাড়িটার মতো ভিড় এখানে নেই, আর এখানে কোনো কোনো ঘরের দরজা বন্ধ এবং বন্ধ দরজার সামনে একজন করে বন্দুকধারী। আগের বাড়িতে আমাকে কেউই প্রায় তাকিয়ে দেখেনি, এখানে কিন্তু অনেকেই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখলো। আমার মনে হলো যে এক একজনের মুখ কেমন যেন একটা ক্রুর উত্তেজনায় ঝলকাচ্ছে, কে জানে কেন। যেতে যেতে আমার সামনেই হঠাৎ একটা বন্ধ ঘরের দরজা খুলে গেল, আর একজন খুব দ্রুত বেরিয়ে গেল সেই ঘর থেকে। শান্তি দরজাটা টেনে দেবার আগেই চকিতে আমার চোখে পড়ল যে ঘরের মাঝখানের টেবিলে একজন যেন হুমড়ি খেয়ে পড়ে আছে, দুহাত ছড়িয়ে, আর আর একটা কালো কম্বল টেবিলের ওপর থেকে মেঝেই লুটোচ্ছে। আর ঠিক তখনই অন্যদিক থেকে আরেকটি লোক তাড়াতাড়ি আসছে দেখলাম। তার চোখে চশমা, গায়ে ওভারকোট, হাতে স্টেথিস্কোপ। বুঝলুম লোকটা ডাক্তার। দেখলুম সে ওই ঘরের মধ্যে গিয়েই ঢুকলো। আমার গতি স্লথ হয়ে এসেছিল।
1: কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন?
0: হ্যাঁ
1: চলুন, সিঁড়ি দিয়ে উঠুন।
0: হ্যাঁ হ্যাঁ চলুন। আমার চোখের সামনে টেবিলের ওপরকার সেই মূর্তিটা ভাসছে। ডাক্তারের দ্রুত আসাটাও আমি ভুলতে পারছি না। কোনো অসুখ বিসুখের ব্যাপার নাকি, নাকি স্বীকারোক্তি আদায়ের জন্যে? সেই লোকটার চেহারা মনে করতে চেষ্টা করলাম, সেই যে যে রেগে ওই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। প্রকাণ্ড চেহারা, উস্কো খুস্কো চুল, হাতা গোটানো, খুব লোম আছে, বুক খোলার শার্ট আর হাতে একটা ঝোলানো কোট। লোকটাকে স্বীকারোক্তি আদায় করার জন্য ওকে মেরেছে, যাকে ওই এক মুহূর্তের জন্য খোলা দরজা দিয়ে আমি দেখতে পেলাম টেবিলের উপর লুটিয়ে পড়ে আছে? বেদ দিয়ে মেরেছে নাকি কম্বল চাপা দিয়ে ভারী রুল দিয়ে পিটিয়েছে? কারণ একটা কালো কম্বলও যে টেবিলের থেকে মেঝেতে লুটোতে দেখলাম।
1: আপনি ঘরে একটু বসুন।
0: এটাই কি সেল?
1: না, বসুন, অপেক্ষা করুন।
0: একজন শান্তি এসে দরজা বন্ধ করে দিল। ঘরে একটা টেবিল, দুটো চেয়ার, ব্যাস এইমাত্র আসবাব। এই ঘরটা অবিকল সেই নিচের ঘরটার মতোই, যে ঘরে সেই বন্দি উপুড় হয়ে পড়ে আছে। আমাকেও হয়তো এরা স্বীকারোক্তির জন্য।
2: নাম কি, কোথায় থাকা হয়?
0: হঠাৎ মনে পড়লো যে আমার চুলের মুঠি আমার বাবার হাতে, ভীষণ লাগছে, গাল দুটো জ্বালা করছে থাপ্পড়ের ঘায়ে, বাবার খালি গা, শক্ত শরীর, গলায় হিংস্র জিজ্ঞাসা।
3: বল বল বল, স্কুল পালিয়ে কোথায় গিয়েছিলি? নৌকো বাইতে, মাছ ধরতে? বল বল, তাহলে তোকে আজ খুন করব।
0: বাবা ঠিকই সন্দেহ করেছিলেন, আমি স্কুল পালাতাম, নৌকো বাইতাম, মাছ ধরতে যেতাম। এরপরই আমার মনে পড়ে গেল যে ঢাকা শহরের সেই অন্ধকার গলিটার কথা, যেখানে মাত্র একটি কেরোসিনের ল্যাম্পপোস্ট এবং দুজন বন্ধু আমার মুখোমুখি, পার্টির বন্ধু। আজকের এই পার্টি নয়, সে অন্য পার্টি, সশস্ত্র গুপ্ত বিপ্লবী পার্টি, যাকে একসময় বলা হতো সন্ত্রাসবাদী পার্টি। আমাদের বয়স তখন এই 16, 17, 18-এর মধ্যেই। আমার বন্ধু দুজনের চোখ মুখ ভীষণ নিষ্ঠুর আর হিংস্র দেখাচ্ছিল।
4: বল, ব্রিটিশের দালাল রায় বাহাদুর বিরাজমোহনের বাড়ি তুই যাস কিনা?
5: কেন যাস, কেন যাস সে বাড়িতে? বল, তুই অলোকাকে এই গুপ্ত সমিতির কথা বলিস নি?
6: আমার জবাব চাই।
5: বল বল বল।
0: আমি জানি বিরাজমোহন পার্টির বিচারে বিশ্বাসঘাতক, শত্রু, কিন্তু আমি তো তার কাছে যেতাম না। আমি যেতাম ও বাড়ির সমবয়সী ছেলে মেয়েদের কাছে, তার নাতনি অলোকার কাছে। তখন সেই বয়সে মনে হতো আমি অলোকাকে ভালোবাসি, আর যাকে ভালোবাসা যায় তার কাছে তো জীবনের সব গোপনীয়তাই প্রকাশ করা যায় না? আসলে অলকাকে তুমি বিশ্বাস করো?

0: হুম
1: পার্টির বন্ধুরা ঠিক প্রশ্নই করেছিল, তারা ঠিক সন্দেহই করেছিল, কিন্তু ওরা আমার ও অলকাদের ওপর অবিচার করছে, ভুল বুঝছে। তাই আমি অস্বীকার করলাম, বললাম যে এ বিষয়ে আমি কিছুই জানি না।
2: জানিস না? হ্যাঁ, এখনো সত্যি কথা বল
3: বল। স্পাই ট্রেটার, তোকে খুন করে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসবো, চল
2: সত্যি কথা বল বল বল।
1: এরপরেই এবছরের গোড়ার দিকে যে ঘটনাটা ঘটেছে সেইটা আমার মনে পড়ল। স্ত্রী রেবা আমার মুখোমুখি দাঁড়িয়ে, আমি সিঁড়ির কাছে আর একটু দূরেই বাড়ির ঝি নেতা বুলিয়ে ঘর মুছছে, যদিও তার হাত ঠিকমতো কাজ করতে পারছিল না, নত মুখ নত চোখের দৃষ্টি এই দিকে। আর রেবা তখন আমার বুকের কাছে জামাটা খামচে ধরে আছে, হিংস্র রাগে ওর চোখ ওর মুখ জ্বলছে। আমার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য ও আমার জামায় হ্যাঁচকা টান মেরে ফুঁসে উঠল।
4: বলো, কাল তুমি নীরার সঙ্গে দেখা করেছিলে কি না? বলো, ওকে তুমি ভালোবাসো? কেন কেন ভালোবাসো? বলো বলো।
1: জামাটা ছাড়ো।
4: না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমার এই জামা আমি ছেড়ে কুটি কুটি করে ফেলবো, কুটি কুটি করে ফেলবো, লম্পট লয়ার কামক।
1: রেবার এই কষ্ট, কষ্টের জন্য এই হিংসে, হিংসে থেকে রাগ, রাগ থেকে ঘৃণা, সবই আমি বুঝতে পাচ্ছি। এবং নীরাকে যে আমি ভালোবাসি, নীরার সঙ্গে দেখা করি, এও তো একেবারে সত্যি সত্যি। কিন্তু কেন কেন ভালোবাসি, কেন দেখা করি, এর জবাব সেই ছেলেবেলার স্কুল পালানোর মতোই, অলকাদের সঙ্গে মেশার মতোই, এবং আজকের এই বিপ্লবী পার্টিতে যোগ দেবার মতোই। অপ্রতিরোধ ও কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আমি চুপ করেই রইলাম। এবার আমার মনে পড়ল যে পার্টির লোকাল অ্যাকশন কমিটির তলব, এই মাত্র মাস দুয়েক আগের কথা। অ্যাকশন কমিটি মানে পার্টির আর্মস অ্যামুনিশন, যাদের তত্ত্বাবধানে যারা শত্রুকে চিহ্নিত করে ও পৃথিবী থেকে সরিয়ে দেয় আর কর্মীদের অপরাধের বিচার করে, সেই এক জনবিরল লোকালয়ে একটা পুরনো বাড়ির দোতলায় প্রায়ান্ধকর একটা ঘর, পাথরের মূর্তির মতো নিরেট শক্ত মুখ নিয়ে পাঁচজন বসে আছে অ্যাকশন কমিটি। কুরিয়ার আমাকে পৌঁছিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা টেনে বন্ধ করে দিল। আমি অ্যাকশন কমিটিকে পার্টির নিয়মতান্ত্রিক অভিবাদন করলাম, কিন্তু কেউই প্রত্যভিবাদন জানালো না। মিহির, এইটাই হলো অ্যাকশন কমিটির নেতার ছদ্মনাম, যার স্মার্টনেস, সাহস, চেহারা আর বাকভঙ্গির খুবই নাম আছে পার্টির মধ্যে, খুব বিখ্যাত সে। আর একদম হাসে না, যেটা নিয়ে সবাই বিস্মিত শ্রদ্ধায় আর প্রশংসায় একেবারে স্তব্ধ, কারণ মিহিরকে কেউ আজ পর্যন্ত হাসতে দেখেনি। সেই মিহিরই নেতা, সেই মিহির প্রথম কথা বলল।
5: হ্যাঁ কমরেড, অ্যাকশন কমিটি আপনার কাছে জানতে চাইছে ধ্রুবকে আপনি কোনো শেল্টারের ব্যবস্থা করে দিয়েছিলেন কিনা। তার আগে জানতে চাই পিসি 1100/1249 নম্বরের সার্কুলার আপনাদের সেলে পৌঁছেছিল কিনা এবং আপনি সেখানে উপস্থিত ছিলেন কিনা। কি হলো বলুন। আপনি জানেন ধ্রুবকে কতগুলো বিশেষ কারণে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। পার্টির বিশেষ স্বার্থে কারণগুলো এক্ষুনি প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু তবুও সভ্যদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল যাতে তারা ধ্রুবর সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখেন, এমনকি বাক্যালাপও না করেন। করলে পার্টি বিরোধী কাজের জন্য তাকেও শাস্তি পেতে হবে। এগুলো এগুলো জানেন আপনি?
1: সবই তো আমি জানতাম, কিন্তু ধ্রুবকে আশ্রয়ও সত্যিই আমি দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে প্রকৃত দেশপ্রেমিক, বিশ্বাসী আর সৎ পার্টিজান চিন্তা

0: ক্ষমতাসীন বিবেকবান যে ধ্রুব, সেই ধ্রুবর সঙ্গে জেলার একজন নেতা আর অ্যাকশন কমিটির নেতা এই মিহিরের ব্যক্তিগত বিরোধের ফলে তাকে পার্টি থেকে সরিয়ে দেবার চেষ্টা চলছিল, তাকে স্পাই আখ্যা দেবার ষড়যন্ত্রও চলেছিল এবং সেটা কার্যকরীও করা হয়েছে। এই অবস্থায় তাকে পার্টি থেকে বের করে দিয়ে নির্দেশ দেওয়া হলো যে আন্ডারগ্রাউন্ড থেকে সে বেরিয়ে পড়ুক, অর্থাৎ সোজা পুলিশের হাতে চলে যাক। পার্টি থেকে বহিষ্কার করলেই তাকে আন্ডারগ্রাউন্ডের আশ্রয় ছেড়ে দিতেই হবে, আর তাহলেই পুলিশ তাকে ধরতে পারবে। আর ধরলেই, যেহেতু ধ্রুব একজন নেতৃস্থানীয় কর্মী, তাকে পুলিশ নানাভাবে পীড়ন করবেই কথা আদায় করবার জন্যে। একদিকে পার্টি থেকে বহিষ্কার, অন্যদিকে পুলিশের পীড়ন, দুয়ে মিলে স্বভাবতই তার মানসিক শক্তিতে ভাঙন ধরাতে পারে, হয়তো স্বীকারোক্তিও করে ফেলতে পারে। এই অবস্থায় ধ্রুব আমার কাছে এসেছিল।
1: কি ব্যাপার ধ্রুব?
2: তুমি তুমি নিশ্চয়ই সব শুনেছ।
0: হ্যাঁ শুনেছি।
2: এ অবস্থায় আমি আত্মহত্যা করতে পারি অনুল, তবু তবু পুলিশের কাছে ধরা দিতে পারবো না। মিহির আর জেলা কমিটির নেতা ওই যতীন, ওরা ওরা প্ল্যান করে আমার এই সর্বনাশটা করেছে। ওরা আমাকে পুলিশের হাতে তুলে দিতে চাইছে, অথচ তুমি বিশ্বাস করো অনুল, কোনো রকম নেতৃত্বের কোনো মোহ আমার নেই। আমি আমি শুধু কোনো কোনো ক্ষেত্রে ওদের কর্মপদ্ধতির সমালোচনা করেছিলাম, ওরা সেটা সহ্য করতে পারছে না, আর তাই আমাকে এভাবে বের করে দিচ্ছে।
0: দেখো ধ্রুব, আমি মিহিরকে তোমার মতো অত স্পষ্ট করে চিনি না, ওর অতীতটা কেমন তাও আমি জানি না। ওকে বাইরে থেকে এনে আমাদের এলাকায় তো চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে আমি চিনি, অনেক দিন থেকে চিনি, বুঝি আর বিশ্বাস করি। আর তা যখন করি, তখন আমি যতটা পারি তোমাকে সাহায্য করবই। সৎ এবং বিশ্বাসী ধ্রুবকে আমি ক্ষুধার্ত নেকড়েদের মুখে এক টুকরো মাংসের মতো ছুঁড়ে দিতে পারিনি। আমি ওকে আশ্রয় দিয়েছি, কিন্তু আমার উপায় নেই, অ্যাকশন কমিটির কাছে আমাকে সে কথা অস্বীকার করতেই হবে। স্বীকার করলে আমার উপর নির্দেশ অমান্যের শাস্তি তো আসবে বটেই, ধ্রুবকেও বাঁচানো যাবে না। এখন এই অ্যাকশন কমিটির কাছে বিশ্বস্ত থাকা কি উচিত? আমার মনে হয় সেটা বিবেকহীন দাস মনোবৃত্তি ছাড়া কিছুই নয়, তাই আমি অস্বীকার করলাম।
3: আপনি আপনি চুপ করে আছেন কেন, বলুন।
0: হ্যাঁ, সেই সার্কুলার আমি পড়েছি, ধ্রুবকে আমি আশ্রয় দিইনি।
3: আপনার মতো একজন খাঁটি কমরেড পার্টির কাছে মিথ্যে কথা বলবে, এটা ভাবতে পারা বড় মুশকিল।
0: আমি মিথ্যে বলিনি।
3: আর যদি যদি প্রমাণ হাজির করা যায়?
0: তাহলে তো কোনো কথাই নেই।
4: প্রমাণ হলে মনে রাখবেন কমরেড, আপনাকেও ধ্রুবর মতো পার্টি থেকে বার করে দেওয়া হবে।
0: জানি।
4: জানেন? শুধু তাই না, তার চেয়ে কঠিন শাস্তি। ট্রিটারদের কি শাস্তি দেওয়া হয় আপনি জানেন?
3: আপনি গত শুক্রবার রাত 11:30 নাগাদ ধ্রুব আপনার কাছে যায়নি?
0: কথাটা মিথ্যে নয় এবং খবরটা নিশ্চয়ই ওরা কমরেড রেবার কাছ থেকে শুনেছে। রেবা আমার স্ত্রী এবং পার্টির সভ্যা, এবং স্ত্রীলোক মাত্রেই যা হয়ে থাকে ভালোবাসা ও ধর্মের বিষয়ে যুক্তিতর্কহীন। যদি ধর্ম মানে, এবং বর্তমানে পার্টি তো সেই ধর্মের স্থান নিয়েছে, এবং তার উপর সে ভালোবাসায় আহত, সুতরাং ফণিনী তুল্য। আমি অবশ্য রেবাকে অনুরোধ করেছিলাম যে এই খবরটা যেন সে পার্টিকে না দেয়।
3: কী হলো, চুপ করে আছেন কেন? গত শুক্রবার ধ্রুব আপনার কাছে যায়নি?
0: না।
3: ও, তাহলে কমরেড রেবা, যিনি আপনার স্ত্রী, তিনিও মিথ্যে বলেছেন?
0: যদি তিনি বলে থাকেন তবে মিথ্যেই বলেছেন।
3: খুব সাবধান কমরেড, আপনি আপনি অপর একজনকে মিথ্যেবাদী বানাচ্ছেন।
0: আমি মিথ্যে বলিনি।
4: শাট আপ লায়া, ইউ রেনেগেড ট্রেটর।
3: আপনি আপনি সেই রাত্রেই একটা চিঠি লিখে টাকা দিয়ে ধ্রুবকে কোথাও পাঠিয়ে দেননি?
0: না।
3: এই এই ঘৃণ্য মিথ্যে কথা বলার পরিণাম আপনি জানেন?
0: আমি মিথ্যে বলিনি।
3: আপনি আপনি মিথ্যে বলেননি? ইউ You want me to get it, liar?

0: You think you can get away with all this pack of lies? Up.
1: ঠিক আছে, শুনুন, সকলে মিটিংটা আজকে ডিসলভ করে দিন, আমরা পার্টির সিদ্ধান্তকে পরে জানাবো। আপনি এখন চলে যান, যান যান, চলে যান, চলে যান।
2: দরজা খোলার শব্দে চমকে উঠলাম, মনে পড়লো, ও, আমি তো এসবি সেলে রয়েছি। কালো গগলস পরা রাশভারী একজন লোক পিছন ফিরে ছিটকিনি লাগিয়ে দিয়ে এসে দাঁড়ালেন, বগলে একটা ফাইল, ফাইলটা টেবিলে রাখল। এবার নিশ্চয়ই আবার জিজ্ঞাসাবাদ, নাম, পেশা, ঠিকানা।
3: এখানে এসে আপনার বডি সার্চ হয়েছে?
2: না।
3: উঠে দাঁড়ান, আমি একটু সার্চ করব। বসুন, কিছু বলবেন না বলবেন না?
2: কি বিষয়ে?
3: কি বিষয়ে বলছিলাম, কিছু বলবেন না বলবেন না?
2: আমার যা কিছু বলার তা তো বলেছি আগেই।
3: আমরা যেমন জিজ্ঞাসা করি আপনারা সবাই সেই রকমই জবাব দেন। সত্যি বলছি ভাই, ভীষণ টায়ার্ড আমি, কোনো মানে হয় না, রোজ রোজ সেই একই কথা। জানা কথাই তো বাপু, আপনারা কেউ কিচ্ছু বলবেন না। কোনো জীবনে সুখ নেই মশাই, সুখ নেই। বিপ্লব করেই বা কি সোনার রাজত্ব তৈরি করবেন আপনারা? ইংরেজ আমলে আমরাও অনেক কিছু ভেবেছিলাম। বসুন, আসছি।
2: একটা দুর্যোগ গেল, হয়তো আর একটা দুর্যোগ আসবে, তারপরে আর একটা, তারপরে আরো একটা, জীবনব্যাপী দুর্যোগ, হে, রোধ করা যায় না। যে বিশ্বে বাস সেই বিশ্ব প্রকৃতির মধ্যেই তো দুর্যোগের নানান কার্যকারণের ইন্ধন। এবং আমি কেন এই দুর্যোগের মাঝখানে? এর একমাত্র কারণ আমি, যে কারণে ছেলেবেলায় স্কুল পালিয়েছিলাম, এবং আরও কৈশোরে, 14 বছর বয়স হবে তখন, তখন আমাদের পাড়ার অতি অল্প বয়সে বিধবা বিনাদির, সেই বিনাদির গোপন চিঠি অমর্দাকে, আর অমর্দার চিঠি বিনাদিকে পৌঁছে দিতে গিয়েছিলাম, আর সেই চিঠি পৌঁছে দিতে গিয়েই ধরা পড়েছিলাম। তারপর আমি রক্তাক্ত, দাদার একটি ঘুষিতেই কষের দাঁত নড়ে গিয়েছিল, আর বাবার ছড়ির দাগ আমার শরীরটাকে চিতাবাগ করে তুলেছিল, আর মায়ের ক্রুদ্ধ প্রশ্ন,
4: বল, এখনো বল, অমরের চিঠি তুই বিনাকে দিয়ে এসেছিস? বল, ফির মিথ্যে বলছিস? এত মূর্খের তবু তোর লজ্জা নেই?
5: ও মারে ওর কিচ্ছু হয়নি, ওরকম ছেলেকে মেরে পিটের ছাল তুলে ফেলতে হয়। ওকে তুমি সত্যি কথা বলতে বলো, সত্যি কথা বলতে বলো, নইলে এই ছড়ি আমি ওর পিঠে ভাঙবো।
4: তোকে না আমি কতবার নিষেধ করেছি যে তুই ওই ক্লাবে যাবি না?
5: হারাম জাতাকে
4: মার, আমার কিমা বিনা কারণে ছাল তুলে না? অথচ ভগবান, এই ছেলেকে অতুরে কেন মুখে নুন পুরে দিল? মরে যাক, মরে যাক, ওকে মেরে ফেলো।
2: আমাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছিল আমাদের পাড়ার ক্লাব, লাইব্রেরি, যেখানে আমরা খেলতাম, বই পড়তাম। কিন্তু ওদের দুজনের দেখা সাক্ষাৎ বারণ হয়ে গিয়েছিল। পাড়ার সব বয়স্ক লোকেরা যেন এই দুজনের বিরুদ্ধে একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। পাহারা দেওয়া, গোয়েন্দাগিরি করা, নোংরা রসিকতা ও কুৎসিত কথা বলা, বড়রা, পাড়ার যারা বড় বয়স্করা, আমাদের মনে হয়েছিল যে এ অন্যায়। এবং ওই বয়সে হৃদয়ের সব আবেগ ও সমর্থন আমাদের ওই অমরদার বিনাদির পক্ষেই ছিল। তাই সেদিন মার খেতে খেতেও মনে মনে বলেছিলাম যে হে ভগবান, বিনাদি আর অমরদা যেন ধরা না পড়ে। হঠাৎ দরজাটা খুলে গেল, এবার অন্য আর একজন লোক, আবার সেই ফাইল হাতে, স্বীকারোক্তি, আবার স্বীকারোক্তি।
3: তারপর কি ঠিক করলেন অনলবাবু?
2: কি বিষয়ে?
3: কি বিষয়ে মানে? যে বিষয়ে আমরা জানতে চাইছি আর আপনি কিছুই বলতে চাইছেন না?
2: আমি যা জানি না।
3: ও, জানেন না, বেশ, আমি যা পড়ে যাচ্ছি সেগুলো আগে শুনে যান, কোথাও না মিললে আমাকে বলবেন, রাইট? 44-এ আপনি পার্টিতে জয়েন করেছেন, ওই বছরেই সন্দেশখালীর কৃষক সম্মেলনে আপনি যোগদান করেছেন, মেটি

0: বুরুজে 23-7-48 তারিখে আপনি উত্তেজক বক্তৃতা দিয়েছেন, 47-48-এ গান ফ্যাক্টরিতে গুপ্ত সমিতি গড়ে তুলেছেন আপনি, 11-12-48-এ রেলওয়ের 26 নম্বর গেটের ওপারে পার্টির আর্মস আপনি সরিয়ে নিয়ে গেছেন। দাঁড়ান দাঁড়ান, আরও আছে, দাঁড়ান।
1: লোকটা একটা কথাও মিথ্যে বলছে না, তারিখ বা সময় একটাও ভুল না, যেন আমারই কোনো সহকর্মী, সর্বক্ষণের সঙ্গে কতগুলো গোপন ও প্রকাশ্য ঘটনা বলে চলেছে। কে বলেছে এদের এইসব কথা? কে বলেছে?
0: হিয়ার ইট ইজ, অ্যাকশন কমিটি। অ্যাকশন কমিটির সঙ্গে আপনার যোগাযোগ ছিল এবছরের 7-10-49 তারিখে এবং 11-11-49 তারিখে এবং 14-12-49 তারিখে কমিটির সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে। এরই মধ্যে 12-12-49 তারিখে গণপত সিং এর কাছ থেকে এক ব্যাগ ক্র্যাকার নিয়ে 7 নম্বর সেলকে আপনি পৌঁছে দিয়েছেন। এখানেই শেষ নয়। ওয়েট।
1: আশ্চর্য। লোকটা হয়তো এরপরে বলবে যে রেবার সঙ্গে আমার কবে ঝগড়া হয়েছে, নীরার সঙ্গে আমি কোথায় কি কথা বলেছি।
0: হিয়ার ইজ অ্যানাদার পয়েন্ট। প্রাদেশিক কমিটির আরতি দত্তকে নিয়ে 19-7-49 তারিখে রাত্রে ফিটনে করে পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ স্টেশনে আপনি গিয়েছিলেন এবং সেখান থেকে শিয়ালদা স্টেশনে এসে নৈহাটি লোকাল ধরে টিটাগড় পর্যন্ত গিয়েছিলেন।
1: অসম্ভব। এই বিষম সত্যি শুনে নিজেকেই আমার অবিশ্বাস করতে ইচ্ছে করছে।
0: কি, তাহলে সবই মিলে যাচ্ছে অনলবাবু, সবই সত্যি।
1: কিসের?
0: কিসের? এই আমি যা যা বললাম।
1: আমি এসব কিছুই জানি না।
0: লায়ার, বাট আই উইল নট স্পেয়ার ইউ। আই উইল, ওকে, আই এম গোয়িং টু রিড দ্য হোল থিং ওভার অ্যাগেন, হিয়ার অ্যাটেন্টিভলি, অ্যান্ড দেন আনসার মি, আন্ডারস্ট্যান্ড, আনসার মি। 44-এ আপনি পার্টিতে জয়েন করেছেন ওই বছরই সন্দেহ।
1: লোকটা আবার কাগজ পড়ে যেতে লাগলো, কিন্তু আমি তখন আর শুনছি না। আমার মনে এলোমেলো বহু ঘটনা আর গলার স্বর যেন আমাকে ঘিরে পাক খেতে লাগলো।
2: এই দেখুন, কমরেড রেবার চিঠি। তিনি সম্পূর্ণ বিবরণ দিয়েছেন, ধ্রুব কিভাবে আপনার কাছে কখন এসেছিল, কি বলেছিল, আপনি কি বলেছিলেন, কি করেছিলেন। আপনি আপনি এখনো স্বীকার করুন, বলুন, স্বীকার করুন, স্বীকার করুন।
3: এই যে সেই চিরকুট, নাম না থাকলেও নীরার হাতের লেখা আমি চিনি। মিথ্যুক, এখনো বলো তাহলে তুমি ওর সঙ্গে বাসুলি বিলের ধারে দেখা করেছিলে? বলো, স্বীকার করো, স্বীকার করো।
4: বল বল, সত্যি কথা বল। কোথায় গিয়েছিলে স্কুল পালিয়ে, নৌকোবাইতে, মাছ ধরতে? বল সত্যি কথা বল।
5: আমরা জবাব চাই। তুই জানিস বিরাজমোহন ব্রিটিশের দালাল, আমাদের শত্রু। সত্যি কথা বল, তুই তার বাড়িতে যাস কিনা? বল বল বল বল। অলকাকে তুই সমিতির কথা বলেছিস? চুপ করে থাকিস না, জবাব দে, স্বীকার কর।
3: বল, এখনো বল, অমরের চিঠি তুই বিনাকে দিয়ে এসেছিস? বল সত্যি কথা বল।
0: চুপ করে আছেন কেন? আনসার, আই সে আনসার।
1: জানি না, আমি এসবের কিচ্ছু জানি না।
0: কি করে জানতে হয় আমি শিখিয়ে দেব। I will teach you, you liar, coward. একটা সত্যি কথা যে বলতে পারে না সে করবে বিপ্লব, কাপুরুষ দখল করবে রাষ্ট্র ক্ষমতা। থু,
1: লোকটা চলে গেল। আমার সামনে চেয়ারটা শূন্য আর নিজেকেও কেমন শূন্য মনে হতে লাগলো। লোকটা আশ্চর্য রকম ভাবে, সন্দেহজনক বিস্ময়কর ভাবেই আমার পার্টি জীবনের গোপন খবরগুলো জেনেছে, যা দিয়ে ও ভিতরের সত্যটাকে ঘায়েল করতে চেয়েছিল। আমার ভিতরের সত্য যা আপেক্ষিক অথচ ধ্রুব, যা কোনো নিয়মাধীন নয় অথচ একটা সুকঠিন নিয়মের প্রেমে আবদ্ধ, সেই সত্য যা অথই, যা ছোঁয়া যায় না। কতক্ষণ একলা এইভাবে বসেছিলাম জানি না, আমার ভেতরে ভেতরে একটা প্রতীক্ষা কাজ করছিল। মনে হচ্ছিল সেই লোকটা আবার আসবে, আসুক, বলুক, আরো কত কি জানে ওরা সব বলুক।

0: হঠাৎ দরজাটা খুলে গেল। এ অন্য লোক, একজন সান্ত্রী।
1: আসুন আমার সঙ্গে।
0: আমি সেই সান্ত্রীর পিছনে পিছনে সিঁড়ি দিয়ে নেমে অন্য একটা দিক দিয়ে একটা সুন্দর সাজানো বাগানে এসে পড়লুম। রঙিন ফুল, সবুজ ঘাস, শীতের রোদ সব মিলিয়ে আমার চোখে যেন জল এসে পড়ল। এত নোংরা, এত বেঈমানি চারদিকে, তবু পৃথিবীটা কি সুন্দর। মুখ ভরে একবার নিঃশ্বাস নেবার চেষ্টা করলাম। লোকটা দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। দেখলাম বাঁদিকের পাঁচিলের পাশ দিয়ে দুটো সিঁড়ির ধাপ উঠে একটা গলি চলে গিয়েছে। ভেতরটা অন্ধকার, দুটো ধাপের ওপরই গলির মুখে লোহার গরাদের দরজা। দরজায় একজন বন্দুকধারী সান্ত্রী। সে লোহার দরজা খুলে দিল, একটা গলির মধ্যে ঢুকলাম। সরু গলি, অন্ধকার, কিন্তু মাথা ঢাকা ছাদে আলো জ্বলছে। আমি যেন রাত্রির বুকে প্রবেশ করলাম। কয়েকটা খাঁচার মতো ঘর পেরিয়ে একেবারে শেষ ঘরটার কাছে এসে আমাকে দাঁড় করালো সান্ত্রী। গরাদের তালা খুলল।
1: এই আপনার ঘর, ওই চৌবাচ্চাতে জল আছে, ইচ্ছে করলে এখানে স্নান করে নিতে পারেন, পরে সেলের মধ্যে খাবার দিয়ে যাবে।
0: কিন্তু মগ গামছা তো কিছুই নেই এখানে।
1: না, নেই।
0: তাহলে বাহ, নাক দিয়ে আমার রক্ত পড়ছে, কিছু রক্ত শুকিয়ে ডেলা পাকিয়ে রয়েছে। স্নানের দরকার, কিন্তু কিছু নেই। অগত্যা অগত্যা নগ্ন হয়ে ওই গলিটার শেষ দেয়ালের গায়ে জল ভরা চৌবাচ্চা থেকে হাতে করে আঁজলা আঁজলা জল তুলে গায়ে মাথায় ঢালতে লাগলাম। সান্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো আর খৈনি বানাতে লাগলো, আর আমি যতটা পারি মাথায় গায়ে জল ঢাললুম। তারপর ভিজে গায়ে গারদে এসে ঢুকলুম। গারদের দরজা বন্ধ হলো। গা শুকোবার আগেই জামা কাপড় পরে নিলুম। পরে একটা লোক এসে গরাদের নিচের কয়েক ইঞ্চি ফাঁক দিয়ে খাবার দিয়ে গেল। সেটা খেয়ে শুয়ে চোখ বুজিয়ে চুপ করে পড়ে থাকলাম।

নৈঃশব্দ, গভীর গাঢ় নৈঃশব্দ আর অন্ধকার। এই অন্ধকার, এই একাকিত্ব, এই বন্দিত্ব, এই শূন্যতা, এ সব আমার চেনা, আমার জানা। এইসব ঘোচাবার জন্যেই কি একদিন শৈশবে স্কুল পালাইনি, ছোট ডিঙিতে চড়ে বর্ষার দুরন্ত নদীর বুকে ভেসে যাইনি, অলকাদের সঙ্গে মিশিনি, রেবাকে বিয়ে করিনি, তারপরে এই বিপ্লবী পার্টিতে আসিনি, এবং তারপরে আবার নীরার কাছে ছুটে যাইনি? সারা জীবন ধরে এই বোধই কি আমাকে রূপান্তরের পথে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে না? এই বোধই কি সমাজের সকলের সঙ্গে জীবনকে ভাগ করে সবাই একসঙ্গে ভোগ করবার বাসনাকে আমার বাধ্য করেনি? এই বোধ, অথচ যা আমি অস্বীকার করেছি, করছি, তাও সব সত্যি, একেবারে সত্যি ঘটনা, সঠিক। আজ আয়নায় ওরা আমাকে, আমার মুখটাকে দেখাচ্ছে, বলছে এই এই তুমি, আর আমি বারবার মনে মনে বলছি যে না না না না, ওটা আমি নই, ওটা আমার মুখের ছায়া নহে, না না না। নীরাকে মনে পড়ল, নীরার চোখ দুটো কি কালো, কি গভীর, চারদিকের এই পচা নোংরা গা ঘিন ঘিন করা অবিশ্বাসের এই যে নিরেট অন্ধকার, এর মধ্যে হঠাৎ আলোর মতো একদিন নীরার চোখ

0: জন জিজ্ঞাসাবাদ করলো। তারপর সন্ধ্যাবেলায় ছুটি, চুপ করে সেলের মধ্যে শুয়ে শুয়ে ভাবা, কেবল ভাবা। তারপরের দিন ওই একই নিয়মে 8 জন প্রশ্ন করলো। তারপরের দিন সারাদিন কেউ আমাকে ডাকতেই এলো না। অবাক হলুম, কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। সন্ধে গড়িয়ে গেল, তখন খাবার দিয়ে যাবার কথা, আমি তারই প্রতীক্ষা করছি। হঠাৎ গরাদের তালা খোলার শব্দে চমকে উঠলাম। খাবার তো তলা দিয়েই দেয়, তাহলে
1: বাইরে আসুন।
0: কোথায় যাব?
1: গেলেই দেখতে পাবেন, আসুন।
0: ও ঠিক। আবার সেই বাগান, এখন অন্ধকার। আবার সেই বাড়ি, সেই সিঁড়ি, দোতলার সেই জিজ্ঞাসাবাদের ঘর।
1: ওই ঘরে বসুন।
0: রাত্রে ঘরে কখনো আমি আসিনি। দেখলাম এই ঘরের আলো বেশ একটু জোরালো। এবারে কি নতুন কোনো কায়দায় জিজ্ঞাসাবাদ করা হবে? হয়তো তাই। এবার কিন্তু আর আমার শীত করছে না, আমি প্রস্তুত। ওরা যা করতে পারে করুক, আমি প্রস্তুত। দরজা খুলে গেল। ও, দেখেই চিনতে পারলাম, সেই লোক। একটা কম্বল তার হাতে, আর কম্বলের মধ্যে একটা কিছু রয়েছে, ডান্ডাও হতে পারে। এটা কি? সব শুধুই সে টেবিলের উপর রাখলো, ডান হাতে সেই ফাইল, রিপোর্ট। এ সেই লোক যাকে আমি প্রথম দিন একটা ঘর থেকে রেগে বেরিয়ে যেতে দেখেছিলাম, যে ঘরের মধ্যে একজনকে আমি হাত ছড়িয়ে উপুড় হয়ে টেবিলের উপর পড়ে থাকতে দেখেছিলাম। এ সেই লোক।
2: আমি একবারের বেশি কখনো দুবার প্রশ্ন করি না, আর আমার প্রশ্নের উত্তর আলটিমেটলি সকলকে দিতেই হয়।
0: আমি তো আপনাদের প্রশ্নের জবাব বহুবার দিয়েছি,
2: কিন্তু সদ উত্তর আমরা এখনো পাইনি।
0: চিৎকার করে ওঠার সঙ্গে সঙ্গেই লোকটা আমার চোখ থেকে হারিয়ে গেল, এবং অ্যাকশন কমিটির সেই আহ্বানের দৃশ্য ও ঘটনা আমার মনে পড়ে গেল। মিহির,
3: শুনুন, আজ আমি শুধু এই চিঠিটাই পড়ব, তারপর আপনার যদি কিছু বলবার থাকে বলবেন।
0: চিঠি? ও কি ধ্রুব লিখেছে? সে কি স্বীকার করেছে যে আমি সাহায্য করেছি?
3: চিঠিটা পড়ছি, শুনুন। মাননীয় সুমিহির বাবু, একটু ভেবে আপনাকে সব সত্যি কথা জানাতে পারবো কিনা বলেছিলাম।
4: মাননীয় সুমিহির বাবু, একটু ভেবে আপনাকে সব সত্যি কথা জানাতে পারবো কিনা বলেছিলাম। যদিও আপনাকে আমি আগে কখনো দেখিনি, শুনেছি মাত্র আপনার কথা। আপনার পার্টি সম্পর্কেও আমার তেমন কোনো ধারণা ছিল না, একমাত্র অনলের মুখেই যা শুনেছি। সে একজন বিশেষ কর্মী তাও জানি। আপনার সঙ্গে রেবাদিকে দেখে ভারী অবাক হয়েছিলাম, ভয় পেয়েছিলাম রেবাদি বোধহয় আমার সঙ্গে ঝগড়া করতে এসেছেন। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে আমি সত্যি অভিভূত হয়েছি। পার্টির প্রতি, তার বৈপ্লবিক কর্মপদ্ধতির প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধাকে আপনি বাড়িয়ে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি অনল ভুল করেছে। সে আমাকে ভালোবাসে, তাই কখনো মিথ্যে বলে না। ধ্রুবর মতো লোককে সত্যি ক্ষমা করা যায় না। পার্টির, বিপ্লবের এবং অনলের মঙ্গলের জন্যই আপনাকে আমি তাই জানাচ্ছি, অনল সত্যি ধ্রুবকে আশ্রয় দিয়েছে। আমাকে অনল নিজেই সে কথা বলেছে। আমার সঙ্গে তার সব কথাই হয়। আমি সঠিক স্মরণ করতে পারছি না কার আশ্রয় ধ্রুবকেও পাঠিয়েছে, তবে মুর্শিদাবাদে কোনো বন্ধুর কাছে পাঠিয়েছে এই পর্যন্ত মনে আছে। অনল ধ্রুবকে অনেকগুলো টাকাও দিয়েছে, এবং একদিন পার্টির সন্ত্রাসবাদী নীতির পরিবর্তন হবে, অনল এই বিশ্বাসেই ধ্রুবকে আবার ফিরিয়ে আনবে বলেছে। আপনার কথায় আমার সম্মুখ উপলব্ধি হয়েছে, অনলকে আমার ফিরিয়ে আনা উচিত।

0: আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। ইতি নীরা।
1: নীরা নীরা লিখেছে, নীরা আমার প্রেমে আদুরে হয়ে ওঠা নীরার সেই মুখখানা মনে পড়ল, নীরার বিশ্বস্ত সেই চোখ দুটো, যার দিকে তাকালে আমি নিশ্চিন্ত হতাম, পরিপূর্ণ হতাম। সেই চোখ দুটো মুহূর্তের জন্য আমার চোখের সামনে ভেসে উঠল।
2: কি ভাবছেন অনলবাবু, আপনি নীরাকে এসব বলেননি? কে বলেননি?
1: না।
2: ও, তাহলে নীরাও মিথ্যে কথা বলেছে।
1: তাই তো দেখছি।
2: পার্টি মিথ্যেবাদী, আমি মিথ্যেবাদী, আপনার স্ত্রী রেবা মিথ্যেবাদী, নীরা মিথ্যেবাদী, আর আপনি একা একমাত্র সত্যবাদী। বাট ইউ কান্ট গেট অ্যাওয়ে উইথ দিস ট্রিক। আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আই সে ইউ মাস্ট আনসার, ইউ মাস্ট আনসার মাই কোয়েশ্চেন।
3: আনসার, আনসার, আই সে আনসার। চুপ করে থেকে কোনো লাভ নেই, আলটিমেটলি সব আপনাকে স্বীকার করতেই হবে।
1: এই চিৎকার করে ওঠার সঙ্গে সঙ্গে হঠাৎ মনে পড়ে গেল, ও, আমি তো এসবি অফিসের সেই জিজ্ঞাসাবাদের ঘরে, আর আমার চোখের সামনে টেবিলের ওপর কম্বলটা নড়ে উঠল, ভেতরের ডান্ডানা কি আছে সেইটি শুদ্ধ একটা মোটা থাবাই উঠে এলো, লোকটা মোটা গঙ্গানুস্বরে কি একটা কথা বলল, আমার কানে কিচ্ছু পৌঁছলো না, আমি শুনতে পেলুম না, বুঝতে পারলুম না, আমি খালি দেখতে পেলুম রাগের তার চোখ দুটো লাল হয়ে ঝলকাচ্ছে, আমার মুখের সামনে নামিয়ে এনেছে মুখটা, দাঁতগুলো লাল, আমি কিচ্ছু বুঝতে পারলুম না, সে চিৎকার করে কি বলছে। আমি শুধু বললুম যে আমি জানি না, আমি এসবের কিচ্ছু জানি না। তারপরে আর আমার কিছু মনে নেই।
3: জানেন না? আচ্ছা, কি করে জানতে হয় আমি আপনাকে শিখিয়ে দেব। ইয়েস ইয়েস ইয়েস, আই নো হাউ টু মেক ইউ টক। নাও কাম অন, কাম অন, কাম অন ইউ রেচেড লায়ার, কাম অন।
4: স্বীকারোক্তি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত, অভিনয়াংশে মিহির রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পিপি শ্যামলেন্দু মজুমদার, রেবা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নীরা শর্মিষ্ঠা দাশগুপ্ত, অনলের মা শিভালী বন্দ্যোপাধ্যায়, বাবা দিলীপ কুমার ভট্টাচার্য, নরেশ রমাপ্রসাদ বণিক, দলের অপর কর্মী শৈবেশ আদক, শান্ত্রে অসীম মুখোপাধ্যায়, পুলিশ অফিসারগণ শিবশঙ্কর ঘোষ দস্তিদার, মলয় কুমার সেন, অনিল সরকার, অশোক মুখোপাধ্যায়, অম্বিকাচরণ ভট্টাচার্য, ধ্রুব মৃণাল মুখোপাধ্যায়, এবং অনলের ভূমিকায় শম্ভু মিত্র। আবহ সঙ্গীতে অ্যান্টোমেরেজেস সুদর্শন দাস, চণ্ডীগোপাল দাস, অলোক চট্টোপাধ্যায়, হিল্লোল মণ্ডল, দেবব্রত গঙ্গোপাধ্যায়, বিবেকেন্দ্র দেবরায় ও অমর লাহা। আবহ সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে ও ইভা মিত্র, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
5: এতক্ষণ শুনলেন নাটক স্বীকারোক্তি। মূল রচনা সমরেশ বসু, বেতারে নাট্যরূপ দিয়েছেন সমীর দাশগুপ্ত, প্রযোজনায় অজিত মুখোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনুন আধুনিক গান শিল্পী মান্না দে।

0: এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান শিল্পী মান্নাদের কণ্ঠে। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উপভোক্তাও তক পৌঁছনে কাজ সুলভ ও সস্তা মাধ্যম আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্র সে কিজিয়ে আপনে উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বেঠে বেঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
4: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
3: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
4: 9749088189।
3: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
4: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিরক্ষায় আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। তিনি আজ আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবস উপলক্ষে বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা নিজেদের উৎসর্গ করেছেন। এবছর দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। দেশ জুড়ে আজ 27তম কার্গিল বিজয় দিবস পালন।

0: করা হচ্ছে। পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করবে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ মধ্য মহারাষ্ট্র ওড়িশায় অতিপ্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে 136তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের সেনাবাহিনীর বীরত্বের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার দেশকে আত্মনির্ভর করেছে। এই প্রসঙ্গে তিনি ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO সফলভাবে কুশা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।
1: कुछ दिन पहले भारतीय नौसेना में INS महेंद्रगिरी शामिल किया गया। यह आधुनिक जंगी जहाज भारत में ही डिजाइन किया गया है, भारत में ही बना है। इसमें 75% से अधिक स्वदेशी सामग्री का उपयोग हुआ है। यह आत्मनिर्भर भारत की बढ़ती शक्ति का प्रतीक है। इसी महीने DRDO ने पिनाका लॉन्ग रेंज गाइडेड रॉकेट का भी सफल परीक्षण किया। इस सफलता के पीछे हमारे वैज्ञानिकों और इंजीनियरों का सामूहिक परिश्रम है।
0: রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদন এবং গবেষণায় ভারত তার বন্ধু দেশগুলির সঙ্গে সহযোগিতায় এক নতুন দিগন্ত তৈরি করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের ব্রহ্মস এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ কার্গিল বিজয় দিবস। এই উপলক্ষে দেশের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা তিনি স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। দেশ তাঁদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।
1: আজ কার্গিল বিজয় দিবস হ্যায়। এ দিন হমেঁ গর্ব সে ভর দেতা হ্যায়। এ দিন হমেঁ অপনে বীর জওয়ানোকে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যায়। কার্গিল কি উঁচি উঁচি চোটিয়াঁ, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হমারে সৈনিকো কে সামনে থি। লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে অপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কার্গিল বিজয় দিবস পর মে সভি বীর শহীদো অর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
0: 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। মজে যাওয়া পুকুর সংস্কার করে এখন গ্রাম ও শহরের মানুষ নতুন উদ্যোগে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশের সিধি জেলায় 1500 পুকুর খননের কথা উল্লেখ করেন। দেশের বিভিন্ন প্রান্তে পুকুরগুলিকে ব্যবহারযোগ্য করে তোলার অভিযান যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মাকে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। আমেদাবাদের ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 25,000-এরও বেশি মানুষ 3,500,000-এরও বেশি গাছ রোপণ করেছে। এই প্রচেষ্টা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়েছে।
1: मैं आप सभी से कहूंगा, हम सभी अपने जीवन के किसी विशेष अवसर को प्रकृति से जरूर जोड़ें। एक पेड़ माँ के नाम लगाएं। आज का लगाया एक छोटा सा पौधा आने वाली पीढ़ियों के लिए हरियाली, स्वच्छ हवा और सुंदर भविष्य की विरासत बन सकता है।
0: গুজরাটের গির অরণ্যে প্রায় 60 বছর পর ইন্ডিয়ান গ্রে হর্নবিল পাখির আবার খোঁজ মিলেছে। তাদের সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতিতে বলেন, প্লাস্টিক দূষণ গোটা বিশ্বের পরিবেশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক আবর্জনার সঠিক ব্যবহারের উপর তিনি জোর দেন। এ প্রসঙ্গে তিনি রিসাইকেল করা প্লাস্টিকের বেঞ্চের কথা উল্লেখ করেন।
1: हम सभी जानते हैं कि आज प्लास्टिक प्रदूषण पूरी दुनिया के पर्यावरण के लिए बड़ी चुनौती बना हुआ है। सिंगल यूज प्लास्टिक का कचरा कई वर्षों तक प्रकृति को नुकसान पहुंचाता रहता है, इसलिए प्लास्टिक का सही निस्तारण बहुत जरूरी है। इस प्रयास में स्थानीय इकाई के साथ ही जिला प्रशासन की महत्वपूर्ण भूमिका है। इससे स्थानीय स्तर पर रोजगार के अवसर भी पैदा हो रहे हैं।
0: বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। তাদের জন্য গোটা দেশ গর্বিত। গত 1 দশকে ভারতের যুবারা ফিজিক্স অলিম্পিয়াডে সোনা অথবা রূপোর পদক জিতেছেন। প্রধানমন্ত্রী অন্য আরেকটি প্রসঙ্গে মণিপুরের জ্যোতির্পদার্থবিদ ডক্টর রোনাল্ড রেস্ট্রমের কথা উল্লেখ করেন। তিনি বিজ্ঞান ও সৃজনশীল দক্ষতার মাধ্যমে চমৎকার কাজ করে চলেছেন। আগামী 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস। দেশের বয়নশিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পের মাধ্যমে আগামী দিনে আরও বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালাম।

0: প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণাস্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবশক্তির কাছে আদর্শ হয়ে আছেন।
1: কাল 27 জুলাই কো ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম জি কি পুণ্যতিথি হ্যাঁ। ডক্টর কালাম কে ব্যক্তিত্ব মেয়ে কই প্রেরক রূপ থে, লেকিন উনকে হৃদয় কে সবসে করিব এক শিক্ষক কি ভূমিকা থি। বে বচ্চোঁ অর ইউয়াওঁ কো বড়ে সপনে দেখনে কে লিয়ে প্রেরিত করতে থে।
0: আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবেন। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাই গভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। গ্লাসগোয় শুরু হয়েছে কমনওয়েলথ গেমস। এই গেমসে ভারতের ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা জানান। ইদানীকালে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তি উপলক্ষে এই দিনটি পালিত হয়। উল্লেখ্য, 1999 সালে এই যুদ্ধে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে এলাকাগুলো পুনরুদ্ধার করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দেশের ঐক্য অখণ্ডতা রক্ষায় আত্মবলিদানকারী সকল বীর সেনানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। বিদেশ মন্ত্রক কৃষ্ণসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী বা সেখানে বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাগরিকদের ওই অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে কৃষ্ণসাগর ও তার সংলগ্ন সামুদ্রিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল নয়। এই জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সহ বিভিন্ন ধরনের সংকটের মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা বেড়েছে এবং এর ফলে 5 জন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জম্মুর বেস ক্যাম্প থেকে প্রায় 4,500 জন তীর্থযাত্রী আজ অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। উল্লেখ্য, জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কে বড় ধরনের ভূমিধসের জেরে এই যাত্রা স্থগিত ছিল। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। 18 বছর বয়সী ভারতীয় প্রতিভাবান খেলোয়াড় অনাহত দ্বিতীয় বাছাই সালেমকে 11-3, 11-7, 11-9 গেমে পরাজিত করে সোনা জয় করেন। বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী প্রথম ভারতীয় হিসেবে অনাহত সিংকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় প্রবল অতিপ্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কন এবং গোয়ায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রতিরক্ষায় আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। তিনি আজ আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবস উপলক্ষে বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা নিজেদের উৎসর্গ করেছেন। দেশজুড়ে আজ 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। আকাশবাণীর মাসিক অনুষ্ঠান মন কি বাতের 136তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জল সংরক্ষণের উপর জোর দিয়েছেন। গত 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণের এক নতুন মাত্রা সংযোজিত করেছে। মুজে যাওয়া পুকুর সংস্কার করে এখন গ্রাম ও শহরের মানুষ নতুন উদ্যোগে কাজ করছে।
1: कैच द रेन का संदेश बहुत सीधा है, जब बारिश गिरे पानी को वहीं सहेजिए। इसलिए 4 जुलाई से देश भर

0: एक विशेष अभियान भी चलाया जा रहा है। इसके तहत बारिश के पानी के संचयन, ग्राउंड वाटर रिचार्ज, पुराने जल स्रोतों के पुनर्जीवन और वृक्षारोपण को नई गति दी जा रही। मुझे बहुत खुशी है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মাকে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। আমেদাবাদের ভাড়ু এলাকায় এক ঘণ্টার মধ্যে 25,000-এরও বেশি মানুষ 3,500-এরও বেশি গাছ রোপণ করেছেন। এই প্রচেষ্টা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়েছে।
0: मैं आप सभी से कहूंगा, हम सभी अपने जीवन के किसी विशेष अवसर को प्रकृति से जरूर जोड़ें, एक पेड़ माँ के नाम लगाएं। आज का लगाया एक छोटा सा पौधा आने वाली पीढ़ियों के लिए हरियाली, स्वच्छ हवा और सुंदर भविष्य की विरासत बन सकता है।
1: आगामी 7 अगस्त জাতীয় হ্যান্ডলুম দিবস। দেশের বয়নশিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পীর মাধ্যমে আগামী দিনেও আরও বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যে সৈনিকরা ভারতমাতা সুরক্ষার স্বার্থে আত্মবলিদান দিয়েছেন, আজ তাঁদের স্মরণ করার দিন। সেই সঙ্গেই তিনি বিদেশি শক্তিকে পরাস্ত করার ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঐতিহাসিক অবদানের কথাও স্মরণ করেন। কার্গিল বিজয় দিবস উপলক্ষে কলকাতার বিটি রোডের কাছে এক অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কার্গিল যুদ্ধে শহীদ কনাদ ভট্টাচার্য সহ অন্যান্য সৈনিকদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন। তিনি বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অর্থ শুধুমাত্র ফুল দেওয়া নয়, বরং দেশবিরোধী চক্রান্ত, ধর্মান্ধতা এবং মৌলবাদের বিরুদ্ধে আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তবেই কনাদ ভট্টাচার্য সহ বীর সৈনিকদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। এরই সঙ্গে প্রকাশ্যে দেশবিরোধী স্লোগান দিলে বা কার্যকলাপে কেউ যদি যুক্ত থাকে, সেই মুহূর্তে তার বিরুদ্ধে বলপ্রয়োগ করার জন্য শ্রী ভট্টাচার্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বলেছেন, রাজ্যে আইনের শাসনের মাধ্যমে গুন্ডাদের দমন করা হবে। তিনি বলেন, প্রতিবাদ আন্দোলনের নামে যারা সাংবাদিকদের নির্দয়ভাবে পিটিয়েছে, খুনের চেষ্টা করেছে, তাদের গুন্ডা দমন আইনে সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিন তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সোনাচূড়াতে মন কি বাত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই কথা বলেন।
2: আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে, যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে, সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনে সাজা দেওয়ার ব্যবস্থা।
1: অন্যদিকে কলকাতায় নিট আন্দোলনে হিংসা ছড়ানোর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14। আজ ব্যাংসাল আদালতে পেশ করা হবে ধৃতদের, তবে গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে লালবাজার। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিহত মৎস্যজীবীদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা আজ তুলে দেওয়া হচ্ছে। আজ পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর ব্লকে একটি অনুষ্ঠানে জেলা প্রশাসনের তরফ থেকে পরিবারগুলির হাতে 5,00,000 টাকা অর্থ সহায়তা তুলে দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ দেওয়া হবে বলেও জানা গেছে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার আগামী 9 থেকে 17 আগস্ট রাজ্যজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর ইতিমধ্যেই সমস্ত সরকারি দপ্তর, জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে। রাজ্য সরকার বিগত সরকারের আমলে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার প্রকল্প সবুজ সাথীর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের নাম সারথি করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পাশাপাশি সাইকেলের লোগো ও রং পরিবর্তন করা হবে বলেও ঠিক হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে MBBS এর নতুন শিক্ষাবর্ষে 50টি আসন বেড়েছে। এতে মোট আসন সংখ্যা বেড়ে হল 250। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে ইতিমধ্যেই আসন বৃদ্ধির কথা জানানো হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হবে। ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি নিম্নচাপ এলাকা এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘণ্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্ত। এ পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
3: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ভাওয়াইয়া, শিল্পী সঞ্জীব পাণ্ডে।

এতক্ষণ শুনলেন ভাবাইয়া শিল্পী সঞ্জীব পাণ্ডের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 701 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে মনপুরা জাংশন। এই অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন 9434076705। এই অনুষ্ঠানটি এমনই একটি অনুষ্ঠান যেখানে সরাসরি আমরা শ্রোতাদের সঙ্গে কথা বলি, মনের কথা। যেই মনের কথাগুলো বলা হয় না, সেই কথাগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করে থাকি। আমাদের সাথে শ্রোতাদের একটা যোগাযোগ হয়, যোগাযোগের সূত্র হয়, মাধ্যম হয়। তাই এই অনুষ্ঠানটি মনের কথা বলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান মনপুরা জাংশন। আজ 26 জুলাই, আজ কার্গিল বিজয় দিবস। এই দিনটি ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাই আজ আমরা আলোচনা করব আমরা কীভাবে আমাদের দেশকে ভালোবাসতে পারি, ভালো রাখতে পারি। এ নিয়ে আমার সঙ্গে কথা বলতে ফোন করুন 9434076705 এই নম্বরে। এই দিনটি কার্গিল যুদ্ধে আমাদের সব

অবশ্যই সেনাবাহিনীর অসীম বীরত্ব আত্মত্যাগের একটি দিন। তাদের এই অদম্য দেশপ্রেমের পরিচয় দিয়ে শত্রুপক্ষের দখল থেকে আমাদের নিজের দেশকে, দেশের গুরুত্বপূর্ণ পাহাড়ের চূড়াগুলিকে পুনরুদ্ধার করেছিলেন আমাদের বীর সেনারা। দীর্ঘ এবং কঠিন সংগ্রামের পর এই দিনেই ভারত বিজয়ের পতাকা উত্তোলন করেছিল, তাই আজকের এই দিনটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আলোচনা তো চলবেই, আরও অনেক কথা হবে, গল্প হবে, কিন্তু তার মাঝেই শুনে নেব সুন্দর হিন্দি ছায়াছবির গান।

এই কার্গিল যুদ্ধ আমাদের শেখায় দেশের স্বাধীনতা এবং নিরাপত্তা কখনো এমনি আসে না। সীমান্তে দিন রাত তীব্র ঠান্ডা এবং বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার সঙ্গে নিজের কে জীবনকে মানিয়ে নিয়ে জীবন মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে আমাদের ভারতীয় সেনারা নিজেদের উৎসর্গ করেন। তাদের এই আত্মত্যাগের জন্য আজ আমরা নিরাপদে নিশ্চিন্তে আমাদের দৈনন্দিন জীবন কিন্তু কাটাতে পারছি। আজকের দিনে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং স্মরণ করি সেই সমস্ত বীর শহীদদের যারা মাতৃভূমির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। একই সঙ্গে আমরা শ্রদ্ধা জানাই আমাদের সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যকে এবং তাদের পরিবারবর্গকে।

0: আমাদের সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু, শুনে নেব। হ্যালো,
1: নমস্কার, আমি
0: নমস্কার।
1: জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কে
1: হ্যাঁ,
0: বলছেন?
1: আজকের বিষয়, আমি সঙ্গীতা মজুমদার বলছি।
0: হ্যাঁ সঙ্গীতা দেবী বলুন।
1: আজকের বিষয় কি?

0: আজকের বিষয়, আজকে যেহেতু কার্গিল বিজয় দিবস আমরা সকলেই জানি, তাই আমরা কিভাবে আমাদের দেশকে ভালোবাসতে বা ভালো রাখতে পারি?
1: হ্যাঁ, মাতৃভূমির জন্য যারা যেসব বীর সেনারা প্রাণ দিয়েছেন
0: হুম হুম
1: তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
0: একদম
1: তারা আমাদের হৃদয় থেকে কোনোদিনও মুছে যাবে না।
0: হুম
1: আর সেনাদের মাধ্যমেই আমরা সেনাদের মাধ্যমে এবং আমরা নিজেরাও ভালোভাবে ভালোভাবে জীবনযাপন করে আমরা
0: হুম হুম ওনাদের জন্যই
1: দেশে,
0: আমরা ভালো আছি।
1: হ্যাঁ ভালো আছি। ওনারা যে দিন রাত পরিশ্রম করে পাহারা দিচ্ছেন
0: হুম
1: জন্যই
0: হুম
1: আমরা শান্তিতে
0: ঘুমোতে
1: বসবাস
0: পারছি।
1: করছি, হ্যাঁ ঘুমোতে পারছি। সেই জন্য ওনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই যারা প্রাণ দিয়েছেন কার্গিলের
0: হুম
1: যুদ্ধে।
0: এবং যারা চলে গেছেন তাদের তো আমাদের বিনম্র শ্রদ্ধা রয়েছেই, এবং যারা
1: হ্যাঁ হ্যাঁ
0: এখনো আছেন এবং কঠোর পরিশ্রম করে দিন রাত এক করে বরফের মধ্যে থেকে বা রুক্ষ মরুভূমিতে দাঁড়িয়ে থেকে বা কঠিন পরিস্থিতিতে আমাদের এখনও রক্ষা করে
1: রক্ষা করে
0: চলেছেন,
1: যাচ্ছে,
0: তাদেরকে অসংখ্য শ্রদ্ধা, এবং তার পরিবারকে আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই।
1: হ্যাঁ
0: এভাবেই
1: হ্যাঁ
0: আমরা আমাদের দেশকে ভালোবাসতে পারি, ভালো রাখতে পারি। এবং
1: হ্যাঁ
0: হ্যাঁ, আমাদের আশেপাশের মানুষজনকে ভালো রাখার মাধ্যমেও কিন্তু দেশের প্রতি ভালোবাসা আমাদের প্রকাশ পায়, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ সঙ্গীতা দেবী, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: আপনাদের
0: সঙ্গে
1: অনুষ্ঠান
0: থাকবেন।
1: ভালো হচ্ছে, গানগুলো ভালো হচ্ছে, ভালো লাগছে। আচ্ছা
0: ধন্যবাদ,
1: দিদি, একটা রোজা রোজার একটা গান শোনাবেন?
0: আমি চেষ্টা করব, যদি থাকে আমি অবশ্যই অনুরোধ রাখার চেষ্টা করছি। শুনতে থাকুন, সঙ্গে থাকুন,
1: আচ্ছা ভালো থাকবেন,
0: ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার। সঙ্গীতা দেবীর সঙ্গে কথা বললাম, উনি জলপাইগুড়ি থেকে ফোন করেছিলেন, এবং ওনার কথায় দেশের প্রতি শ্রদ্ধা প্রচণ্ড রকমভাবেই প্রকাশ পায়, এবং আমাদের সকলের মনেই যে তিরঙ্গা রয়েছে, আমরা যে সকলেই দেশকে ভালোবাসি এটাই সত্যি। আর আমাদের প্রতিদিনের কাজের মাধ্যমেও কিন্তু আমাদের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। দেশের সংবিধান আইন নিয়ম মেনে চলার চেষ্টা করব আমরা, নিজেদের কাজের মধ্যে সততা রাখব, নিষ্ঠার সঙ্গে সেই কাজ আমরা করব, পরিবেশ পরিষ্কার রাখব, গাছ লাগাব এবং প্রকৃতিকে রক্ষা করব। এভাবেও কিন্তু আমরা আমাদের দেশকে ভালো রাখতে পারি। আরেকজন বন্ধু ফোন করেছেন, শুনে নেব। হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি,
0: নমস্কার, কে
1: আমি
0: বলছেন, কোথা থেকে বলছেন?
1: জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন,
1: সোমা সোমা গাঙ্গুলি।
0: সোমা দেবী বলুন, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ আমিও ভালো আছি। আর আজকের বিষয়, আমরা দেশকে, দেশের মানুষকে কিভাবে ভালোবাসতে পারি, ভালো
1: ও
0: রাখতে পারি।
1: কার্গিল দিবস, তাই তো?
0: হ্যাঁ, কার্গিল দিবস।
1: হ্যাঁ, যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে জীবন উৎসর্গ করেছেন
0: হুম
1: তাদেরকে জানাই শতকোটি প্রণাম
0: একদম
1: এবং শ্রদ্ধা।
0: হুম
1: আর এই তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা দেশে ভালোভাবে জীবনযাপন করছি।
0: হুম হুম
1: আর
0: হুম
1: আমি আমি আরো বলবো যে তা যারা বীর যোদ্ধারা আছেন
0: হুম
1: তারাও যেন পরিশ্রম করে দেশকে বাঁচান। আর আমাদেরও মনে রাখতে হবে তারাই আমাদের দেশকে বাঁচিয়ে রাখছে,
0: একদম
1: সকলকেই ভালোবাসতে হবে আমাদের, এটুকু বললাম।
0: একদম তাই তো, সকলকে ভালো রাখার মাধ্যমে কিন্তু আমরা সকলকে ভালোবাসার মাধ্যমে দেশকে ভালো রাখতে পারি, তার সঙ্গে গাছ
1: সবাইকে
0: লাগাতে পারি।
1: ভালোবাসলেই দেশও ভালো থাকবে।
0: একদম, পরিবেশকে পরিষ্কার রাখতে হবে, আমাদের নোংরা আবর্জনা করা চলবে না,
1: হ্যাঁ, প্লাস্টিক দূর করতে হবে,
0: প্লাস্টিক দূর করতে
1: আর
0: হবে। একদম
1: নদীতে কোনো কোনো প্লাস্টিক ফেলা যাবে না,
0: একদম
1: তাতে
0: একদম
1: নদী হলো আমাদের মাতৃমা, তাই
0: একদম,
1: নদীকেও ভালোবাসতে হবে,
0: হ্যাঁ ঠিক বলেছেন, এই
1: পরিবেশকেও
0: কথাটা
1: পরিচ্ছন্ন
0: কিন্তু
1: রাখতে হবে।
0: খুব খুব দামি একটা কথা বলেছেন, নদীতে যে বর্জ্য পদার্থ ফেলা হয় তাতে কিন্তু নদীর যেই স্রোতটা অনেকটাই কিন্তু কমে আসে,
1: কমে
0: অনেকটাই
1: আসছে,
0: কমে
1: তাই
0: আসে,
1: তো?
0: এবং কারখানার যে সমস্ত দূষিত পদার্থ নদী দিয়ে যায় তার জন্য কিন্তু
1: হ্যাঁ
0: জলের সংকটও হয়, তাই তো? জলটাও কিন্তু
1: হ্যাঁ,
0: দূষিত হয়ে পড়ে।
1: কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে নদীর জল একদম নেই, শুকিয়ে গেছে,
0: একদম একদম ঠিক
1: তাই
0: বলেছেন,
1: নদীকেও আমাদের পুজো করতে হবে, নদীকেও আমাদের নদীর জল আমাদের পরিষ্কার রাখতে হবে।
0: হুম হুম হুম হুম একদম ঠিক বলেছেন। তাই এইভাবেই আমরা আমাদের দেশকে এবং সমাজকে, মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি এবং ভালোবাসতে পারি।
1: ভালোবাসতে পারি,
0: একদম, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: হ্যাঁ। ভালো থাকবেন আপনিও, নমস্কার।

জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ না করে সকলকে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, বীর শহীদদের সম্পর্কে নিজে জানতে হবে এবং নতুন প্রজন্মকেও আমাদের জানাতে হবে। দেশীয় পণ্য এবং শিল্পকে যতটা সম্ভব সমর্থন করতে হবে। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং জাতীয় প্রতীককে সম্মান জানাতে হবে। দুর্যোগ বা বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সমাজের জন্য কিছু করার চেষ্টা রাখতে হবে। শিশুর মধ্যে দেশপ্রেম, মানবিকতা, দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। সবথেকে বড় কথা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকেই ভালোবাসতে হবে। যে মাটির জন্য একজন সৈনিক নিজের জীবন উৎসর্গ করতে পারেন, সেই মাটিকে ভালোবাসা এবং তার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেক নাগরিকের পবিত্র কর্তব্য।

0: এতক্ষণ শুনলেন মনপুরা জাংশন, আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
1: এবার
2: কি করবে?
1: আছে তো ফ্রি ওয়াইফাই।
3: বোকা, শুধরে যা।
2: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
1: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
2: আরবিআই এ কথা বলে,
4: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে যুব অনুষ্ঠান, বিষয়ে কার্গিল বিজয় দিবস। এ নিয়ে আলোচনায় রয়েছেন সংযুক্তা চক্রবর্তী।

ইতিহাসের কিছু মুহূর্ত শব্দে নয়, অনুভূতিতে বেঁচে থাকে। কিছু বিজয় শুধুই জয় নয়, হয়ে ওঠে এক জাতির আত্মমর্যাদা, সাহস আর আত্মত্যাগের প্রতীক। বরফে ঢাকা দুর্গম পাহাড়ের বুক চিরে যে বীরত্ব একদিন নতুন ইতিহাস লিখেছিল, সেই ইতিহাসকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে প্রতিটি ভারতীয়। 26 জুলাই, কার্গিল বিজয় দিবস। 1999 সালে এই দিনই ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধের বিজয় অর্জন করে, আর সেই বিজয়ের মধ্যে দিয়ে অমর হয়ে থাকেন দেশের জন্য জীবন উৎসর্গ করা অসংখ্য বীর সেনা। তাঁদের সেই অসীম সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতেই আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমি সংযুক্তা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের অনুষ্ঠানে আমরা ফিরে দেখব কার্গিল যুদ্ধের ইতিহাস এবং জানব কেন এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিভাবে ভারত বিজয় অর্জন করেছিল এবং কার্গিল বিজয় দিবসের প্রকৃত তাৎপর্য। সঙ্গে আমরা স্মরণ

করব সেই সব বীর সেনাদের যাদের আত্মত্যাগ আমাদের চিরকাল গর্বিত করবে। কার্গিল বিজয় দিবস প্রতি বছর 26শে জুলাই পালিত হয়। এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ 1999 সালের 26শে জুলাই ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সম্পূর্ণভাবে বিতাড়িত করে বিজয় অর্জন করেছিল। প্রায় 2 মাস ধরে চলা এই যুদ্ধের শেষে ভারত কার্গিলের গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এই দিনটি পালনের মূল কয়েকটি উদ্দেশ্য হল কার্গিল যুদ্ধে শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমকে স্মরণ করা, নতুন প্রজন্মকে দেশের নিরাপত্তা ও সেনাবাহিনীর অবদান সম্পর্কে সচেতন করা। কার্গিল যুদ্ধ শুরু হয় 1999 সালের মে মাসের শুরুতে। পাকিস্তানি সেনা ও অনুপ্রবেশকারীরা গোপনে কার্গিল, দ্রাস, বাটালিক এবং আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড়ি চূড়া দখল করে নেওয়ার পরই সংঘর্ষের সূত্রপাত হয়। ভারত 26শে মে 1999 সালে অপারেশন বিজয় শুরু করে, যার মধ্যে দখল হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের অভিযান চালানো হয়। যুদ্ধটি প্রায় 2 মাস বা প্রায় 60 দিন ধরে চলে। শেষ পর্যন্ত 26শে জুলাই 1999 সালে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ বিজয় অর্জন করে এবং সেই কারণে প্রতি বছর 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। কার্গিল যুদ্ধের মূল কারণ ছিল পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সমর্থিত অনুপ্রবেশকারীদের ভারতের নিয়ন্ত্রণাধীন কার্গিল অঞ্চলের গুরুত্বপূর্ণ পাহাড়ি চূড়াগুলো গোপনে দখল করার চেষ্টা। নিয়ন্ত্রণ রেখা মানে লাইন অফ কন্ট্রোল, LOC, অতিক্রম করে অনুপ্রবেশ। 1999 সালের শীতকালে ভারতীয় সেনারা কিছু উঁচু পাহাড়ি পোস্ট সাময়িকভাবে খালি করে। পাকিস্তানি সেনা ও অনুপ্রবেশকারীরা সেই সুযোগে সেখানে অবস্থান নেয়। শ্রীনগর লেহ জাতীয় সড়কের ওপর নজরদারি। পাকিস্তানের লক্ষ্য ছিল এই গুরুত্বপূর্ণ সড়ককে নিয়ন্ত্রণ বা বাধাগ্রস্ত করা, যাতে লাদাখে ভারতীয় সেনাবাহিনীর রসদ সরবরাহের সমস্যা তৈরি হয়। পাকিস্তান আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাশ্মীর সমস্যার দিকে আকর্ষণ করতে এবং সামরিকভাবে সুবিধা নিতে চেয়েছিল। ভারত এই অনুপ্রবেশকে নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসাবে দেখে অপারেশন বিজয় শুরু করে। দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর 1999 সালের 26শে জুলাই ভারত দখল হয়ে যাওয়া সব গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধার করে বিজয় অর্জন করে। কার্গিল যুদ্ধকে শুধু একটি যুদ্ধ নয়, বরং ভারতের সাহস, ধৈর্য ও কৌশলের প্রতীক বলা হয়, কারণ এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও অসাধারণ বীরত্ব, ধৈর্য এবং পরিকল্পনার পরিচয় দিয়েছিল। এর কারণ দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধ। যুদ্ধটি 16,000 থেকে 18,000 ফুট উচ্চতার বরফে ঢাকা পাহাড়ে হয়েছিল। সেখানে অক্সিজেনের ঘাটতি, প্রচণ্ড ঠান্ডা এবং খাড়া পাহাড়ে যুদ্ধ করা ছিল অত্যন্ত কঠিন। অসীম সাহস ও আত্মত্যাগ, বহু ভারতীয় সেনা নিজেদের জীবন উৎসর্গ করে একের পর এক গুরুত্বপূর্ণ পাহাড়ি চূড়া পুনর্দখল করেন। তাদের বীরত্ব আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণা। ধৈর্য ও অধ্যবসায়, প্রতিটি চূড়া পুনর্দখল করতে দীর্ঘ সময়, কঠোর পরিশ্রম এবং অবিচল মনোবলের প্রয়োজন হয়েছিল। কঠিন পরিস্থিতিতেও সেনারা পিছু হটেননি। সফল সামরিক কৌশল, ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য বাহিনীর সমন্বিত পরিকল্পনা ও অভিযান। এই অপারেশন বিজয়ে
শেষ পর্যন্ত।

পর্যন্ত সাফল্য এনে দেয়। দেশের ঐক্য ও মনোবল, যুদ্ধের সময়ে গোটা দেশ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিল, দেশের মানুষের সমর্থন ও সেনাদের মনোবল এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, আমরা আরও কিছু কথা জানব এই বিশেষ দিনটি সম্পর্কে। তার আগে আমরা শুনব একটি সুন্দর দেশাত্মবোধক গান।

বন্ধুরা, কার্গিলের মতো দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধ করা সমতল ভূমির যুদ্ধের তুলনায় অনেক বেশি কঠিন ছিল, কারণ সেখানে প্রকৃতি নিজেই ছিল একটা বড় চ্যালেঞ্জ। অত্যন্ত বেশি উচ্চতা, যুদ্ধক্ষেত্রের অনেক অংশ ছিল প্রায় 16,000 থেকে 18,000 ফুট উচ্চতায়, যেটা তোমাদের আমি কিছুক্ষণ আগে জানালাম। এত উঁচুতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় শ্বাস নিতে কষ্ট হতো, দ্রুত ক্লান্তি আসত, প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাত, তাপমাত্রা অনেক সময় হিমাঙ্কের অনেক নিচে নেমে যেত, বরফ, তীব্র ঠান্ডা ও প্রবল বাতাসের মধ্যে যুদ্ধ করা অত্যন্ত কষ্টকর, খাড়া পাহাড়ে ওঠার অসুবিধা। সেনাদের ভারী অস্ত্র ও সরঞ্জাম নিয়ে খাড়া পাহাড় বেয়ে উঠতে হতো, এতে গতি কমে যেত এবং ঝুঁকি অনেক বেড়ে যেত। শত্রুর কৌশলগত সুবিধা, পাকিস্তানি বাহিনী পাহাড়ের চূড়ায় অবস্থান করায় তারা ওপর থেকে সহজে গুলি চালাতে পারত, অন্যদিকে ভারতীয় সেনাদের নিচ থেকে ওপরে উঠে যুদ্ধ করতে হয়েছে, যা অনেক বেশি কঠিন। রসদ ও যোগাযোগের সমস্যা, দুর্গম পাহাড়ি এলাকায় খাবার, জল, ওষুধ, গোলা বারুদ এবং অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া ছিল খুবই কঠিন। অনেক সময় হেলিকপ্টার বা বিশেষ ব্যবস্থার সাহায্য নিতে হতো। আবহাওয়ার অনিশ্চয়তা, তুষার ঝড়, কুয়াশা এবং খারাপ আবহাওয়া অনেক সময় অভিযানকে আরও কঠিন করে তুলত। কার্গিলের যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, প্রকৃতির বিরুদ্ধেও ছিল। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের অভাব, তুষারপাত এবং ওপর থেকে শত্রুর হামলার মধ্যেও ভারতীয় সেনারা অসীম সাহস ও ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। তাই কার্গিল যুদ্ধকে বিশ্বের অন্যতম কঠিন পাহাড়ি যুদ্ধগুলোর একটি হিসেবে ধরা হয়। কার্গিল যুদ্ধের অভিজ্ঞতা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারত নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, যেমন সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়, নিয়ন্ত্রণ রেখা মানে LOC-তে নজরদারি বাড়ানো হয় এবং আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা ও টহলের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। গোয়েন্দা তথ্য সংগ্রহের উন্নতি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান ও সমন্বয় আরও শক্তিশালী করা হয়, যাতে ভবিষ্যতে এমন অনুপ্রবেশ দ্রুত শনাক্ত করা যায়। আধুনিক অস্ত্র ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি,

সেনাবাহিনীর জন্য উন্নত অস্ত্র, যোগাযোগ ব্যবস্থা, ড্রোন, নজরদারি সরঞ্জাম এবং বিশেষ যুদ্ধ সরঞ্জাম সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়। তিন বাহিনীর সমন্বয় বৃদ্ধি, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ পরিকল্পনা ও অভিযান পরিচালনার ওপর আরও বেশি জোর দেওয়া হয়। পাহাড়ি যুদ্ধের প্রশিক্ষণ উন্নত করা হয়। উচ্চ পার্বত্য অঞ্চলের যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণ, সরঞ্জাম ও পোশাকের ব্যবস্থা আরও উন্নত করা হয়। সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, সীমান্ত এলাকায় রাস্তা, সেতু, যোগাযোগ ব্যবস্থা এবং সেনাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে দ্রুত সেনা ও রসদ পৌঁছে দেওয়া হয়। কার্গিল যুদ্ধ ভারতের কাছে শুধু একটি বিজয় নয়, একটি বড় শিক্ষা ছিল। এই যুদ্ধের অভিজ্ঞতা থেকে ভারত সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আধুনিক অস্ত্র, পাহাড়ি যুদ্ধের প্রশিক্ষণ এবং তিন বাহিনীর সমন্বয়কে আরও শক্তিশালী করেছে। ফলে আজ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত, আধুনিক এবং কার্যকর হয়ে উঠেছে। বন্ধুরা, আমরা আবারও শুনব একটি সুন্দর গান, তারপরে আমরা ফিরে আসবো আমাদের মূল অনুষ্ঠানে।

আমরা শুনলাম একটি অসাধারণ দেশাত্মবোধক গান। আশা করছি আমাদের অনুষ্ঠান তোমাদের খুব ভালো লাগছে। এবারে বন্ধুরা, আমরা জানব যে এই যুদ্ধে কতজন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন এবং কতজন সেনা আহত হয়েছিলেন। কার্গিল যুদ্ধে 527 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন এবং 1300-রও বেশি সেনা আহত হয়েছিলেন। তাদের আত্মত্যাগ আজও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদান চিরস্মরণীয়। তাঁরা নিজের জীবনের চেয়ে দেশের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাদের সাহস ও দেশপ্রেম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। দেশকে ভালোবাসা, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ তারা রেখে গেছেন, জাতীয় ঐক্যের প্রতীক তারা। কার্গিল যুদ্ধ দেখেছিল দেশের নিরাপত্তার প্রশ্নে সমগ্র দেশ একসঙ্গে দাঁড়াতে পারে, শান্তির মূল্য উপলব্ধি করায়। যুদ্ধের বিজয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই বিজয়ের জন্য যে মূল্য দিতে হয়, শহীদদের আত্মত্যাগ তা আমাদের মনে করিয়ে দেয়। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার অনুপ্রেরণা দেয়। তাদের আত্মত্যাগ ভবিষ্যতের নিরাপত্তা ও প্রস্তুতির গুরুত্বও তুলে ধরে। কার্গিল যুদ্ধে সেনাদের আত্মত্যাগ আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রতিটি ভারত

ভারতীয়কে আজও কার্গিল বীর শহীদদের ত্যাগ অনুপ্রাণিত করে এবং দেশের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে। কার্গিল যুদ্ধে অনেক বীর সেনা অসাধারণ সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন। তাদের মধ্যে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পাণ্ডে, গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব এবং রাইফেলম্যান সঞ্জয় কুমার বিশেষভাবে স্মরণীয়। তাঁদের অসামান্য বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রতে ভূষিত হন। এর মধ্যে ক্যাপ্টেন বিক্রম বাত্রা এবং লেফটেন্যান্ট মনোজ কুমার পাণ্ডে মরণোত্তর এই সম্মান পান। ক্যাপ্টেন বিক্রম বাত্রা, তিনি .5140 এবং পরে .4875 দখলের অভিযানে অসাধারণ নেতৃত্ব ও সাহসের পরিচয় দেন। তার বিখ্যাত উক্তি, ইয়ে দিল মাঙ্গে মোর, এক সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে তিনি শহীদ হন। লেফটেন্যান্ট মনোজ কুমার পাণ্ডে, তিনি শত্রুর একের পর এক বাংকার ধ্বংস করে নিজের বাহিনীকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেন। গুরুতর আহত হওয়ার পরও লড়াই চালিয়ে যান এবং শেষ পর্যন্ত শহীদ হন। যোগেন্দ্র সিং যাদব, তিনি অত্যন্ত খাড়া পাহাড় বেয়ে শত্রুর অবস্থানের ওপর আক্রমণ চালান। একাধিক গুলিবিদ্ধ হওয়ার সত্ত্বেও তিনি অভিযান চালিয়ে যান এবং নিজের দলের জন্য পথ খুঁজে দেন। তিনি জীবিত অবস্থায় পরমবীর চক্রপ্রাপ্তদের একজন। সঞ্জয় কুমার, তিনি শত্রুর মেশিনগানের অবস্থানের দিকে একাই এগিয়ে যান, বাংকার দখল করেন এবং শত্রুর অস্ত্র ব্যবহার করে পাল্টা আক্রমণ চালিয়ে নিজের সেনাবাহিনীকে এগিয়ে যেতে সাহায্য করেন। তিনিও জীবিত অবস্থায় পরমবীর চক্র লাভ করেন। কার্গিল যুদ্ধে অপারেশন সফেদ সাগর ছিল ভারতীয় বায়ুসেনার মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ অভিযান। এটি 26 মে 1999 সালে শুরু হয় এবং কার্গিল যুদ্ধে ভারতের বিজয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শত্রুর ঘাঁটিতে সুনির্দিষ্ট আঘাত, বায়ুসেনা পাহাড়ের চূড়ায় থাকা শত্রুদের বাংকার, রসদ এবং ঘাঁটিতে নির্ভুল বিমান হামলা চালায়, ফলে তাদের শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। স্থল বাহিনীকে সহায়তা, ভারতীয় সেনাবাহিনী যখন পাহাড় বেয়ে উপরে উঠছিল ঠিক তখনই বায়ুসেনা আকাশপথ থেকে সহায়তা দিয়ে তাদের অগ্রযাত্রা সহজ করে তোলে। 16,000 থেকে 18,000 ফুট উচ্চতায় বিমান যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত কঠিন ছিল। সেই প্রতিকূল পরিবেশেও বায়ুসেনা সফলভাবে অভিযান চালায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার, এই অভিযানে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র এবং উন্নত যুদ্ধ বিমান ব্যবহার করা হয়, যা অভিযানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কার্গিল বিজয় দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের সাহস, আত্মত্যাগ, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের কথা নতুন করে মনে করিয়ে দেয়। আজ আমরা যেভাবে স্বাধীনভাবে নিজেদের স্বপ্ন গড়ে তুলছি, তার পেছনে রয়েছে অসংখ্য বীর সেনার ত্যাগ ও অবদান। আজকের যুব সমাজের কাছে আমাদের একটাই আবেদন, দেশপ্রেম মানে শুধু একটি বিশেষ দিনে পতাকা উত্তোলন নয়, বরং নিজের কাজ সততা, নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে করা। কারণ দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের হাতে। তাহলে চলো কার্গিলের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতিজ্ঞা করি, তাদের আত্মত্যাগকে আমরা কখনো ভুলব না।

এবং একজন সচেতন, দায়িত্বশীল এবং মানবিক নাগরিক হিসেবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব। এই শ্রদ্ধা, এই কৃতজ্ঞতা আর এই প্রেরণার মধ্যে দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই প্রতিদিন শুনতে থেকো আকাশবাণীর যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। আজকের বিষয় ছিল কার্গিল বিজয় দিবস। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সংযুক্তা চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: 4242. ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে। দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে। হাত ধোয়া জরুরি ভাই করোনাকে হারাতে।
1: যত্রতত্র মলত্যাগে অসুখ বিসুখ বাড়ে, সুস্থ থাকা সহজ হয় শৌচালয় ব্যবহারে।
0: আমাদের পরিবেশ রাখবো ঠিকঠাক, সব বাড়িতে তাই শৌচাগার থাক।
1: খোলাস্থানে মলত্যাগ ভারী অন্যায় কাজ, শৌচালয় ব্যবহারে ঢাকে লজ্জা লাজ। ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে, দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।
3: বাবা, কলেজ ফিস তো বেশি।
4: মামনি,
3: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
4: দু বছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
5: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও KYC দিয়ে KYC আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
6: কোথায়
5: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
6: RBI এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: এবারে শুরু হচ্ছে গ্রামেগঞ্জে। গ্রামেগঞ্জে অনুষ্ঠানের শুরুতেই কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরে জানানো হয়েছে আগামী 5 দিন সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে সিকিমের বেশিরভাগ স্থান এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিকিমের বেশিরভাগ স্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলার বেশিরভাগ স্থানে খুব ভারী থেকে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ফিরে আসছি গ্রামেগঞ্জে অনুষ্ঠানে। আজকের বিষয়ে আধুনিক এবং জৈব পদ্ধতিতে তুলাই পাঞ্জি ধানের চাষ। এ নিয়ে আলোচনায় রয়েছেন ডক্টর দেবাশিস মাহাতো, সঙ্গে রয়েছেন আইভিতে। অনুষ্ঠানটির প্রযোজনায় ননী গোপাল সাহা।

0: গ্রামেগঞ্জের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। ধান শুধু আমাদের খাদ্য নয়, ধানকে ঘিরেই বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও অর্থনীতি আবর্তিত হয়েছে যুগ যুগ ধরে। সময়ের সঙ্গে কৃষিরও পরিবর্তন ঘটেছে। আজকের কৃষক যেমন আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করেছেন, তেমনি মাটির স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় ফিরে আসছেন জৈব ও প্রাকৃতিক কৃষির দিকে। আজকের আলোচনার বিষয় আধুনিক এবং জৈব পদ্ধতিতে তুলাইপাঞ্জি ধানের চাষ। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর দেবাশিস মাহাতো, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান বিভাগ, উত্তর দিনাজপুর, কৃষি বিজ্ঞান কেন্দ্র চোপড়া, উত্তর দিনাজপুর। নমস্কার দেবাশিসবাবু, আপনাকে গ্রামেগঞ্জের আসরে স্বাগত।
1: নমস্কার।
0: তুলাইপাঞ্জি ধান অর্থাৎ সুগন্ধি ধান যে নামে আর কি পরিচিত, তো এই ধান আসলে কি ধরনের ধান, মানে এই ধানের

0: সম্বন্ধে যদি একটু ধারণাটা দেন আমাদের শ্রোতা বন্ধুদের।
1: এই ধানটা অন্যান্য ধানের তুলনায় একটু আলাদা। অন্যান্য ধানে হচ্ছে প্লেন থাকে, এটাতে শুং থাকে আর কি, এবং এটা একটু হচ্ছে সোনালি টাইপের এবং সুগন্ধি, এবং এর যে বাজার দর অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি।
0: আচ্ছা, সম্প্রতি এই তুলাইপাঞ্জি ধান তো জিআই ট্যাগ পেয়েছে, কবে হয়েছে এবং এটার কতটা কার্যকরী হচ্ছে?
1: আমাদের এই জিআই ট্যাগ পেয়েছে 2017 সালের 24 অক্টোবর জিআই রেজিস্ট্রেশন হয়েছে, এবং এটা কার্যকরী হচ্ছে আমাদের 2023 সাল থেকে, এবং 2023 সাল থেকে বিভিন্ন এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র, তার সাথে কিছু ফার্মার্স ক্লাবকেও আমরা হচ্ছে জিআই অথরাইজ ইউজার, যাতে হচ্ছে জিআই লোগোটা ব্যবহার করতে পারে, তার এটা আমরা পেয়েছি। এবং জিআই লোগোর ব্যবহারের সাথে সাথে আমরা 2025 সালে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টকেও যুক্ত করা হয়েছে, যাতে বিশ্বের বাজারও হচ্ছে এটা ছড়িয়ে পড়ে, এবং তার সাথে সাথে যাতে ঠিকঠাক ইউজ হয় তার জন্য আমরা জিআই লোগোটার পর্যবেক্ষণও করা হচ্ছে।
0: এই তুলাইপাঞ্জি ধান ব্যবহার হয় কি ক্ষেত্রে?
1: তুলাইপাঞ্জি ধানটা সাধারণত সুগন্ধি, এবং এটা আতপ চাল এবং সেদ্ধ দুটোতেই আমরা ব্যবহার করছি। আতপ হিসাবে যদি আমরা করা যায়, এতে পায়েস পোলাও খুব ভালো হয়, এবং তার সাথে সাথে যদি সেদ্ধ করা যায়, সেদ্ধ চালেরও হচ্ছে খুব ভালো, এবং সেদ্ধ চালটা ভাতটা খুব সুস্বাদু এবং হচ্ছে সাদা ধবধবে, এবং এর সাথে পোলাও, তারপরে ধান থেকে আপনার চিড়ে মুড়ি এগুলো হচ্ছে, এবং ধানের থেকে যে এটা পাচ্ছি তুষটা, তুষটা থেকে আমরা হচ্ছে রাইস বান অয়েল তৈরি করছি, এবং যে খড়টা, খড়টা হচ্ছে খুব নরম এবং এটা গোখাদ্য হিসাবে ইউজ হয়, এবং লম্বা বলে হচ্ছে বিভিন্ন যাদের মাটির ঘর আছে ঘরের ছাউনি হিসাবে ইউজ করা হচ্ছে, এবং তার সাথে হচ্ছে মাশরুম প্রোডাকশনও হচ্ছে খড়টা আমরা ইউজ করছি, এবং এতে হচ্ছে উন্নত গুড কোয়ালিটি আর কি, ভালো সুস্বাদু মাশরুম পাওয়া যাচ্ছে।
0: আচ্ছা, তাহলে এর ব্যবহার কিন্তু বেশ অনেকভাবেই করা যায়। আমাদের ধারণা যে আগে এই তুলাইপাঞ্জি ধানের যে গন্ধ বা স্বাদ যতটা ছিল, বর্তমানে সেই পরিমাণে কিন্তু আমরা ঠিক খুঁজে পাই না, এর কারণটা কি যদি আপনি বলেন?
1: এর কারণটা হচ্ছে যে তুলাইপাঞ্জির যে আদি বাসস্থান ছিল হচ্ছে মোহিনীগঞ্জ, উত্তর দিনাজপুর জেলার, ওখানে হচ্ছে যে মাটিটা হচ্ছে একটু হচ্ছে পলি এবং বেলে দোঁয়াশ মাটি, সেই জায়গায় যে ধানটা হচ্ছে, এবং ওই উত্তর দিনাজপুরের যে আবহাওয়াটা আর কি, মানে যখন ধানটা পাকতে যাচ্ছে আর কি, সেই সময় যে ঠান্ডা ওয়েদারটা যখন বেশি থাকে আর কি, 25-30 ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে নভেম্বর থেকে ডিসেম্বরে আমাদের হচ্ছে ধানটা পাকে সাধারণত, সেই সময় ওইখানে ওয়েদারটা একটু ঠান্ডা টাইপের থাকে, এবং সেই জন্য হচ্ছে ওখানে সুগন্ধিটা বজায় থাকছে। এবং আরেকটা কারণ হচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই ধানটা অনেকে করছে না, এবং করলেও জৈব সারের পরিবর্তে হচ্ছে রাসায়নিক সার ইউজ করছে, এবং রাসায়নিক সার বেশি ইউজ করার ফলে এর হচ্ছে কিন্তু সুগন্ধটা একদম চলে যাচ্ছে। এবং অনেক জায়গাতে হচ্ছে কি, সঠিক হচ্ছে যে ধানের বীজটা আর কি, বীজটা অনেকে পাচ্ছে না, বীজটা না পাওয়ার ফলে হচ্ছে অনেকে হয়তো বীজটা একবার উত্তর দিনাজপুর থেকে যেখানে মেন জায়গা সেখান থেকে অন্য জায়গায় লাগাচ্ছে, এবং সেখানে লাগানোর পরে 2 বছর পর ভালো সেন্ড আসছে, আবার ওই বীজ যদি ঠিকঠাক না সংরক্ষণ করে আর কি, তাতে হচ্ছে আস্তে আস্তে সুগন্ধটা কমতে থাকছে। এবং এর মেন কারণ হচ্ছে জৈব সার ব্যবহার না করা, রাসায়নিক সারের ব্যবহার বেশি করা, এবং এতে উত্তর দিনাজপুর আস্তে আস্তে দেখা যাচ্ছে এলাকাও কমে যাচ্ছে। এলাকা কমার মেন কারণটা হচ্ছে ভুট্টা চাষের পরিমাণটা বেড়ে গেছে, এবং ভুট্টা চাষের ক্ষেত্রে কী হচ্ছে, ভুট্টা চাষে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, এবং ভুট্টা কাটার পরে হচ্ছে অনেক জায়গায় তুলাইপাঞ্জি করছে, এবং সেখানে যে রাসায়নিকের রেসিডিউয়াল এফেক্টটা সেটাও থেকে যাচ্ছে, এবং তার সাথে তার ফলনটাও কমে যাচ্ছে। এই জন্য চাষিরা আস্তে আস্তে আগ্রহ কমাচ্ছে এই তুলাইপাঞ্জির প্রতি। তো এখন আমাদের হচ্ছে বিশেষ করে প্রাকৃতিক কৃষি এবং জৈব পদ্ধতিতে যদি আমরা চাষটা আবার ফিরিয়ে আনতে পারি, এবং যেহেতু আমাদের জিআই পেয়েছে, এতে হচ্ছে এখন চাষিরা আবার এই চাষে ফিরে আসছে এবং হচ্ছে লাভের মুখ দেখতে পাচ্ছে।
0: আচ্ছা, তাহলে জৈব বা প্রাকৃতিক কৃষির মাধ্যমে যদি তুলাই পাঞ্জি চাষ করা যায়, তবে কিন্তু তারা লাভের মুখটা দেখতে পাবে। এই যে চাষ পদ্ধতি, সেটা নিয়ে আমরা একটু বিস্তারে আলোচনা করি। তো প্রথমে তো জমি নির্বাচন আমাদের করতে হবে, তো কৃষক ভাইরা কিভাবে জমি নির্বাচন করবেন?
1: তুলাই পাঞ্জির জন্য সাধারণত মাঝারি এবং উঁচু জমি আমরা নির্বাচন

0: নির্বাচিত করি, যেখানে জল জমে থাকে নিচু জমি আমরা নির্বাচন করব না। কারণ হচ্ছে এটা সাধারণত উঁচু মাঝারি জমি আমরা নির্বাচন করছি, মাটি হচ্ছে দোঁয়াশ থেকে বেলে দোঁয়াশ মাটি, এবং যাতে হচ্ছে জমিতে হচ্ছে জল নিকাশের ব্যবস্থা ভালো থাকে। কারণ বেশি দিন জল জমে থাকলে এখানে হচ্ছে এইটাতে দেখা যাচ্ছে গোড়া পচা রোগের সমস্যাটা বেশি, যেহেতু ধানটা একটু নরম সফট টাইপের তো গোড়াটা পচে যেতে পারে, তার জন্য উঁচু মাঝারি জাতীয় জমি নির্বাচন করছি।
1: আচ্ছা, কি প্রজাতির বীজ এক্ষেত্রে ব্যবহার করতে হবে?
0: বীজ হচ্ছে এখানে আমাদের হচ্ছে যেটা এই তুলাই পাঞ্জির যেখানে হচ্ছে অরিজিনাল হচ্ছে বীজ আর কি, আমরা সাধারণত এটা রায়গঞ্জ মোহিনাগঞ্জ থেকেই কালেক্ট করে উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকে, চোপড়া ইসলামপুর বিভিন্ন জায়গাতে, এবং দক্ষিণ দিনাজপুরেও আমরা এটা এ করি। এবং এই বীজটা হচ্ছে অন্যান্য জাতের জন্য হচ্ছে সার্টিফাইড বীজ, বিডার ফাউন্ডেশন সার্টিফাইড হয়, কিন্তু এটা লোকালি আর কি, এটার কোনো সার্টিফিকেশন হয় না আর কি। এটা হচ্ছে এমনি যখন ওই সুগন্ধি এবং হচ্ছে যে অনটা দেখে আমরা হচ্ছে বীজটা নির্বাচন করতে পারি যে এটা অরিজিনাল তুলাই পাঞ্জি কিনা।
1: আচ্ছা,
0: মানে যেখানে দেখে যাবে যে অনটা একদম নেই, তাহলে জানবে যে ওটা তুলাই পাঞ্জিটা, এটা অরিজিনাল বৈশিষ্ট্যটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে,
1: বিলুপ্ত হয়ে আছে। আর এটা তো নির্দিষ্ট জায়গায় চাষ করা যেতে পারে, তাই না? মানে সব জায়গায় কিন্তু এটা চাষ হবে না।
0: সব জায়গা তো চাষ হলো, কিন্তু সুগন্ধটা সব জায়গাতে পাওয়া যায় না ঠিকঠাক। যেমন আমরা চোপড়াতে যে সুগন্ধিটা পাই, আর কালিয়াগঞ্জ রায়গঞ্জের যে সুগন্ধটা চোপড়া থেকে ওখানে বেশি পাওয়া যায়,
1: বেশি পাওয়া যায়। ঠিক আচ্ছা, আমাদের বীজ শোধন তো একটা গুরুত্বপূর্ণ বিষয়।
0: বীজ শোধনের ক্ষেত্রে আমরা এটা জৈব পদ্ধতিতেই কারণ চাষটা করছি, আমরা হচ্ছে ট্রাইকোডারমা ভেরিটি এবং হচ্ছে 4 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মাখিয়ে আমরা বীজ শোধন করতে, এবং যদি আমরা রাইজোবিয়াম পিএসবিএ করি তো 10 লিটার জলে 25 গ্রাম হচ্ছে রাইজোবিয়াম পিএসবি পাউডার গুলে, এবং তাতে হচ্ছে বীজ যখন রোপণ করছি তখন হচ্ছে বীজ শিকড়টা আর কি 30 মিনিট ওখানে ডুবিয়ে রেখে তারপর আমরা মূল জমিতে রোপণ করি।
1: মানে এইভাবে বীজ শোধন করতে হবে,
0: বীজ শোধন এবং বীজের চারা শোধন,
1: বীজের চারা শোধন। এবার বীজের পরিমাণ কি হিসেবে ব্যবহার করব?
0: পরিমাণ বিঘা প্রতি বলতে গেলে 2 থেকে 2.5 কেজি বীজ 1 বিঘার জন্য যথেষ্ট, এবং হেক্টর প্রতি 18 থেকে 20 কেজি বীজ লাগবে।
1: আচ্ছা, আমাদের তো প্রথমে বীজ তলা তৈরি করতে হবে, তারপর সেখানে আমরা বীজটা রোপণ করে ছোট চারা তৈরি করব। তো বীজ তলা কিভাবে প্রস্তুত করবে আমাদের কৃষক?
0: বীজ তলার জন্য হচ্ছে আমরা জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা হচ্ছে বীজ তলা তৈরি করব, এবং বীজের বয়স যখন 25 থেকে 30 দিন হবে তখন হচ্ছে আমরা জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা রোপণটা কমপ্লিট করব। কারণ হচ্ছে আগস্ট পেরিয়ে গেলে আবার ওদিকে হচ্ছে যখন ফলনটা হচ্ছে পাকবে আর কি, তখন দেরি হয়ে গেলে তখন সুগন্ধ আবার কমে যাবে। তার জন্য জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহতে হচ্ছে বেস্ট হচ্ছে চারা রোপণের সময়।
1: আচ্ছা, চারা রোপণ কিভাবে করবে?
0: চারা রোপণের জন্য হচ্ছে ওই 1 মাস বা 20-25 দিনের চারা 2 থেকে 3টি গুছি নিয়ে আমরা হচ্ছে 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার দূরত্বে বজায় রেখে, কিংবা 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে আমরা লাইন করে আমরা এটা লাগাবো। যেমন এসআরআই পদ্ধতি যেভাবে করা হয় এভাবে লাইন করে লাগালে এটার একটা সুবিধা হচ্ছে, যেহেতু আমরা জৈব পদ্ধতি করছি সেহেতু আমরা এখানে রাসায়নিক কীটনাশক রোগনাশকটা খুব কমই ব্যবহার করব, তার জন্য আমরা হচ্ছে এখানে ওই লাইন মেনটেন, সারি থেকে সারির দূরত্ব এবং গাছ থেকে গাছের দূরত্ব আমরা 25 সেন্টিমিটার আমরা মেনটেন করব। কারণ হচ্ছে এতে কি হলো, যখন 25 থেকে 30 দিনের 40 দিনের মাথায় যখন গাছটা হবে তখন যদি ছোট ঘাস দেখা যায় তখন আমরা হাত নিড়ানি দিতে হবে, এবং নিড়ানি যন্ত্র দিয়ে হচ্ছে যাতে সহজে আমরা নিড়ানি দিতে পারি, তার জন্য হচ্ছে আমাদের ওই লাইনটা মেনটেন করতে হবে। এবং এর সাথে সাথে হচ্ছে আমাদের পর্যবেক্ষণটা ভালো হবে, এরপরে হচ্ছে আলো বাতাসও খেলবে, তাতে হচ্ছে আমার গাছের হচ্ছে পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি হবে, এবং হচ্ছে জমিতে হচ্ছে জল ঠিকঠাক বজায় আছে কিনা এবং কোথাও রোগ পোকা লাগছে কিনা পর্যবেক্ষণটাও ঠিকঠাক করা যাবে, লাইনটা যদি আমরা ঠিকঠাক মেনটেন করি।
1: আচ্ছা, তাহলে মূল জমিতে চারা রোপণের সময় লাইন করে লাগাতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু সেই চারা গাছের পরিচর্যা করতে আমাদের কৃষক ভাইদের কিন্তু সুবিধে হবে অনেকটাই। আচ্ছা, মূল জমিতে লাগানোর সময় কোনো সাবধানতা কিছু রাখতে হবে?
0: সাবধানতা দেখতে হবে জল যাতে 5 থেকে 7 সেন্টিমিটার দাঁড়িয়ে থাকে, এবং হচ্ছে তার আগে জমিটা হচ্ছে আমাদের লেভেল করে নিতে হবে, এবং হচ্ছে তার সাথে যদি আমরা কেঁচো সার দিতে পারি আমরা হচ্ছে 1

0: ব্যবহার করতে হবে।
1: তুলাই পাঞ্জিতে সাধারণত আমরা মূল জমি তৈরি করার সময় একবারই সারটা দিই, চাপান সার হিসাবে সাধারণত তুলাই পাঞ্জিতে দিই না, কারণ চাপান সারের জায়গায় আমরা হচ্ছে লাস্টে হচ্ছে দ্বিতীয় চাপান, যখন 50 থেকে 60 দিনের মাথায় যখন গাছটা হবে আর কি, তখন গাছের গ্রোথটা একটু বেড়ে যায় আর কি, সেই সময় হচ্ছে কি করা হয়, তখন তুলাই পাঞ্জির ক্ষেত্রে এমনি আমরা জৈব করছি, তাতে 30 দিনের মাথায় আমরা গাছের ডগাটা কেটে দিই, কেটে দিলে হচ্ছে গ্রোথটা একটু কম হবে এবং বাতাসের ঝড়ের যদি বয়েও যায় তাহলে কিন্তু
0: পড়ে যাবে না,
1: পড়ে যাবে না।
0: আচ্ছা,
1: এবং তার সাথে হচ্ছে যদি আমরা দ্বিতীয় চাপান হচ্ছে বিঘা প্রতি 2 কেজি হচ্ছে মিউরেট অফ পটাশ, ওটা রাসায়নিক দিচ্ছি আর কি, ওটা দিলে হচ্ছে গাছের হচ্ছে গোড়াটা মজবুত রাখে এবং তাতে হচ্ছে বাতাসে যে ঢলে পড়ার সম্ভাবনাটা কম থাকবে আর কি।
0: তাহলে সার প্রয়োগ কিন্তু আমাদেরকে এইভাবে কৃষক ভাইদের করতে হবে। এক্ষেত্রে জলসেচের প্রয়োজন কতটা রয়েছে?
1: জলসেচের প্রয়োজন বলতে সাধারণত বৃষ্টি জল যদি না থাকে আর কি, তাহলে হচ্ছে এমনি জলসেচ দুটো দেওয়া যেতে পারে এবং 5 থেকে 7 সেন্টিমিটার যাতে জল জমে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে, এবং এরপরে যখন আমরা ফলন পেকে যাচ্ছে আর কি, তার 10 দিন আগে হচ্ছে জমি থেকে জলটা বের করে দিতে হবে। 10 দিন আগে জমি থেকে জল, যখন ধান পেকে যাবে তার আগে হচ্ছে জলটা আমাদের জমি থেকে বার করে দিতে হবে।
0: এক্ষেত্রে আগাছার সমস্যা কতটা হয়?
1: আগাছার সমস্যা এক্ষেত্রে, আগাছা যেহেতু জৈবতে করা হয় আগাছার উপদ্রব একটু থাকে, তো আমরা হচ্ছে যেহেতু ওই সারি ডিস্টেন্সটা মেনটেন করতে বলছি, তাহলে হচ্ছে তাতে নিড়ানি দেওয়া যেতে পারে, এবং আরেকটা হচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে যে বৃষ্টির খামখেয়ালিপনার জন্য হচ্ছে জমি তৈরি করতে দেরি হচ্ছে, সেগুলোতে আমরা হচ্ছে ডাইরেক্ট সিডেড আর কি, মানে হচ্ছে ধানটা হচ্ছে অঙ্কুর করে 3 দিন পর 2 কেজি হচ্ছে আপনার ধানের বীজ বিঘাপতি এবং হচ্ছে 2 কেজি হচ্ছে ধনচা 4 কেজি একসাথে মিশিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে জমিতে কাদা করে লেবেল করে ওখানে ছিটিয়ে দিই। ছিটিয়ে দেওয়ার পরে হচ্ছে যখন 1 মাস বয়স হয়ে যাচ্ছে ধানটার, তখন হচ্ছে আমরা কি করি, ধান এবং ধনচা একসাথে বেড়ে উঠলো, ধানটা হচ্ছে সরু পাতা এবং ধনচা চওড়া পাতা, তখন আমরা হচ্ছে চওড়া পাতা মারার জন্য যে আগাছা নাশক সেটা 2,4-D আমরা স্প্রে করি, এবং 2,4-D স্প্রে করার 7 দিনের মধ্যে দেখা যায় ধনচা গাছগুলো বাদামি কালারের হয়ে আস্তে আস্তে শুয়ে পড়ছে, তখন হচ্ছে ওখানে ধানটা খাড়া হয়ে যাচ্ছে এবং সাথে সাথে যখন চাপা পড়ে যাচ্ছে এবং সাথে ছোট ছোট ঘাসগুলো হচ্ছে মারা যাচ্ছে এবং ওটা মাটির উপর একটা আস্তরণ সৃষ্টি করছে এবং ওটা পচে হচ্ছে ওটা আপনার ব্রাউন কালারের দেখতে হয়ে যাচ্ছে, তার জন্য ওটা হচ্ছে বাদামি সার বলা হচ্ছে, ঠিক আছে, বাদামি সার হিসাবে ইউজ হয়ে যাচ্ছে এবং সাথে হচ্ছে আপনার আগাছার উপদ্রবটাও কমে যাচ্ছে।
0: বাহ, এটা কিন্তু একসাথে দুটো কাজ হচ্ছে,
1: একসাথে দুটো কাজ হচ্ছে এবং হচ্ছে কম সময়ে আমাদের হচ্ছে কম খরচে বলতে গেলে, কারণ হচ্ছে যদি আমরা ধান রোপণ করে চারা তৈরি করে রোপণ করতে গেলে যে একটা শ্রমিকের প্রয়োজন হতো আর কি, এখানে এক্সট্রা লেবারের প্রয়োজন হতো, এখানে কিন্তু ওটা আমাদের কমে যাচ্ছে এবং একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে এবং এতে ফলনও ভালো আসছে। এতে কি হচ্ছে, যেহেতু ডাইরেক্ট আমাদের হচ্ছে চারা থেকেই গাছটা থাকছে, পরবর্তী ক্ষেত্রে চারাটা তুলে আবার অন্য জায়গায় রোপণ করা হচ্ছে না, সেই জন্য হচ্ছে তার পাশকাঠির সংখ্যাও বেশি থাকছে এবং এতে দেখা যাচ্ছে ফলনও বেশ ভালো আসছে। তো এই পদ্ধতিতেও হচ্ছে আমরা আস্তে আস্তে চাষিদেরকে হচ্ছে যাদের একটু যেখানে জলসেচের অসুবিধা আছে কিংবা হচ্ছে ওই জমিতে কোনো ফসল ছিল তুলতে দেরি হয়ে গেল, কারো ওই সময় পাট ছিল পাট কাটতে দেরি হয়ে গেল, পাট কাটতে কাটতে দেখা গেলো পাট কাটলো, পাট কাটার পর তার জমি আর ফাঁকা নেই, মানে জমির বীজতলা তৈরি করার জায়গা নেই, তখন তারা হচ্ছে ডাইরেক্ট এইভাবে চাষটা করছে,
0: কারণ এক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ,
1: সময়টা খুব গুরুত্বপূর্ণ,
0: যদি সময় মতন ধানটাকে রোপণ না করা যায় তাহলে কিন্তু সুগন্ধিযুক্ত ধান কিন্তু পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষক ভাইরা এইভাবে ধান এবং ধনচের বীজ কিন্তু একসাথে দিয়ে তারা কিন্তু চাষ করতে পারেন। আচ্ছা, রোগ পোকা তো একটা বড় সমস্যা যে কোনো চাষের ক্ষেত্রেই, তো এই তুলাই পাঞ্জি ধানের ক্ষেত্রে কোন রোগ পোকার আক্রমণ হয়?
1: তুলাই পাঞ্জি ধানের ক্ষেত্রে সাধারণত একটা দেখা যাচ্ছে নেক ব্লাস্ট বলে আর কি, মানে হচ্ছে ওই সিস্টার হচ্ছে গোড়াটা হচ্ছে পচে যায় মাঝখানে, আরেকটা হচ্ছে আপনার পাতাতে ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট, পাতা ধসা, দেখতে পাওয়া যায়। তো পাতা ধসা যদি প্রথম অবস্থায় দেখতে পাওয়া যায়, দেখা যাচ্ছে

0: খড়ের মতো হয়ে যাচ্ছে,
1: হুম
0: পাতাটা শুকিয়ে তারপর গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে। তখন এক্ষেত্রে আমাদের হচ্ছে একর প্রতি 5 ট্যাঙ্কির জন্য 2 কেজি হচ্ছে কাঁচা গোবর এবং হচ্ছে 200 গ্রাম টক দই
1: হুম
0: দিয়ে হচ্ছে একসাথে জলে গুলে মিশ্রণটা 5 ট্যাঙ্কিতে আমরা যদি স্প্রে করি আর কি, পরপর যদি 7 দিন অন্তর 2 বার স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই পাতা ধসা রোগটা একদম নির্মূল হয়ে যায়।
1: আচ্ছা
0: এবং এটা সুগন্ধি তুলাই পাঞ্জি বলে নয়, সমস্ত ধানের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ হচ্ছে। এবং তার সাথে হচ্ছে যদি পোকার উপদ্রব দেখতে পাওয়া যায়, তখন আমরা হচ্ছে নিম তেল 3 থেকে 5 ML প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি।
1: আচ্ছা, এটা কি প্রাকৃতিক কৃষি যেভাবে
0: হ্যাঁ
1: করা
0: হ্যাঁ
1: হয় ঠিক
0: সেভাবেই
1: সেইভাবে রোগ পোকা নিয়ন্ত্রণটা করা যেতে পারে?
0: করা যায়।
1: আর পোকার ক্ষেত্রে?
0: পোকার ক্ষেত্রে আমরা নিম তেল ইউজ করছি, ওটা হচ্ছে 3 থেকে 5 ML প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দেওয়া হচ্ছে।
1: এই ধানটা যখন পরিণত হয়ে যাবে, সেই ফসল কাটার সময়টা কখন?
0: অন্যান্য ধান যেমন 100 থেকে 120 130 দিনে পেকে যায়, তুলাই পাঞ্জি ধানটা 140 থেকে 150 দিন, আবার কিন্তু 1 মাস বেশি সময় লাগে অন্যান্য ধানের তুলনায়। এবং তার আগে দেখতে হবে ধানটা হচ্ছে 80% যখন ধানটা পেকে যাচ্ছে, যখন ধানের বয়স হয়ে যাবে 140 থেকে 145 দিন, তখন আমরা ধানটা কেটে নেব।
1: আচ্ছা, হেক্টর প্রতি ফলন কতটা হয় এই চাষে?
0: হেক্টর প্রতি ফলন যদি ঠিকঠাক জৈব পদ্ধতিতে করা যায় আর কি, তাহলে হচ্ছে 3 থেকে 4 টন প্রতি হেক্টরে ফলন পাওয়া যেতে পারে। এবং জৈবতে কেউ যদি হঠাৎ করে রাসায়নিক করছিল, তারপর হচ্ছে জৈব করছে, সে হয়তো প্রথম বছর হয়তো 2.5 থেকে 3 টন পেলো, তারপর আস্তে আস্তে 3 বছর পর যদি পরপর জৈব করে আর কি, 3 বছর পরে কিন্তু সে 4 টন পর্যন্ত ফলন হাইয়েস্ট পেতে পারে।
1: বাহ, পুরোপুরি জৈবতে যখন চাষ করবে তখন কিন্তু ফলনটা অনেকটাই পাবে।
0: অনেকটাই পাবে।
1: অনেক কৃষক ভাইদের ধারণা যে উচ্চ ফলনশীল ধানের সাথে এই যে তুলাই পাঞ্জি ধান চাষ করলে তুলনামূলকভাবে ফলন বেশি উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে হয়, তো এক্ষেত্রে কিভাবে লাভবান হতে পারেন?
0: এক্ষেত্রে দেখা যায় আমাদের হচ্ছে কৃষকদের মধ্যে একটা প্রচলন আছে, তারা ইকোনমিক্স অর্থনীতিটা কিন্তু দেখে না, মানে তারা যেহেতু নিজেরাই হচ্ছে পরিশ্রম করে নিজেরাই লাগাচ্ছে, কিন্তু লেবার কস্টিং জমি তৈরি থেকে ফসল তোলা পর্যন্ত খরচ হিসাব কিন্তু চাষিরা রাখে না। যদি ঠিকঠাক করে হিসাব খরচটা যদি নিজেরা রাখে, তখন কিন্তু বুঝতে পারবে যে হচ্ছে ফলন কিন্তু উচ্চ ফলনশীল ধানেই বেশি আসছে। এটাতে হচ্ছে 5 থেকে 7 টন প্রতি হেক্টর পাচ্ছে, আর যেখানে হচ্ছে তুলাই পাঞ্জিতে পাচ্ছে 3 থেকে 3.5 টন, প্রায় হচ্ছে ডবল ফলন পাচ্ছে উচ্চ ফলনশীল ধানে। তখন চাষিরা যখন লাস্ট যখন দেখে আর কি, তাদের হচ্ছে ফলনটাই দেখে যে হচ্ছে আমরা এত ফলন পেলাম, কিন্তু যখন হিসাব করে, হিসাব করলে দেখা যায় কিন্তু যে তুলাই পাঞ্জি ধানই লাভটা বেশি আসছে। কারণ তুলাই পাঞ্জি ধান আগে কিন্তু লাভটা অতটা পেত না চাষিরা, এই 2 বছর ধরে লাভ ভালো পাচ্ছে, এবং তার জন্য এবারে চাষির এলাকা বেড়েছে। এবং এর কারণ হচ্ছে এই ধানটা আগে বিক্রি করতে পারতো চাষিরা 40 থেকে 50 টাকা কেজি বিক্রি করতো, এইবার কিন্তু ধানটাই বিক্রি করেছে চাষিরা 80 টাকা থেকে 90 টাকা কেজি ধানটা। এবং সে থেকে যদি কোনো চাষির দেখা যাচ্ছে যে ফলন হচ্ছে আপনার এভারেজ যদি 3.5 টন পার হেক্টর যদি ধরি আমি তুলাই পাঞ্জির ক্ষেত্রে, এবং সেখানে যদি সে 6,000 টাকা কুইন্টালও যদি বিক্রি করে, তাহলে হচ্ছে 2,10,000 টাকা সে পাচ্ছে। আর উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে যদি সে 6 টন বিঘা প্রতি পাচ্ছে, হেক্টর প্রতি 6 টনও পায়, 6 টনের ক্ষেত্রে যদি সে 2,500 টাকা কুইন্টাল যদি বিক্রি করে, তাহলে সে পাচ্ছে 1,50,000 টাকা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 60,000 টাকা বেশি পাচ্ছে তুলাই পাঞ্জি ধান চাষ করে।
1: বাহ, মানে যেহেতু ধানের দামটা
0: বেশি, সেই জন্য হচ্ছে এটাতে হচ্ছে তাদের চাষিদের পোষে যাচ্ছে আর কি।
1: ঠিক,
0: তার জন্য হচ্ছে, এবং সবাই কিন্তু যে তুলাই পাঞ্জি ধানটা ঠিকভাবে যদি জৈব প্রযুক্তিতে করে, তবেই সে মোটামুটি ধানটার দামটা পাবে। এবং হচ্ছে চালের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চালটা যদি সঠিকভাবে জৈব প্রযুক্তিতে করার পর যদি চালটা আমরা করতে পারি, এবং চালটা যদি ঠিকঠাক করে, তবেই কিন্তু সঠিক দামটা পাওয়া যাবে। এবং চাষিরা যদি নিজের ধান থেকে নিজেরাই যদি চালটা তৈরি করে প্যাকেট জাতীয় করে বিক্রি করে, তাহলে আরও ভালো মুনাফা পাবে।
1: ঠিক, তাহলে এই যে জৈব পদ্ধতিতে চাষ করলে তুলাই পাঞ্জি ধানের যে পরিমাণটা হচ্ছে, যে ফলনটা তারা পাচ্ছেন, সেটা কিন্তু সাধারণ উচ্চ ফলনশীল ধানের তুলনায় কম হলেও তার যে মূল্য সেটা কিন্তু অনেকটাই থাকছে, ফলে তারা কিন্তু লাভবান হচ্ছে। আচ্ছা, আপনি বললেন যে অনেক জমিতে ভুট্টা চাষ করছে।

0: কৃষক ভাইরা বেশি আগ্রহী এই বিষয়ে, কিন্তু তাতে যে মাটির অবস্থা যে কতটা খারাপ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু তারা অবগত। তো সেক্ষেত্রে আমাদের এই তুলাইপাঞ্জি ধানের চাষের এলাকা আমরা কিভাবে বাড়াতে পারি?
1: তুলাইপাঞ্জি চাষের এলাকা বাড়ানোর জন্য আমাদের প্রথমত বীজ, অনেকে বলে তুলাইপাঞ্জির সঠিক বীজটা পাওয়া যায় না, এবং সঠিকভাবে বীজটা আমাদের কৃষক ভাইদের মধ্যে সাপ্লাই দিতে হবে, এবং তার সাথে সাথে কৃষক সচেতনতা শিবির এবং কৃষকদের মধ্যে একটা অ্যাওয়ারনেস করতে হবে যে এখন সবাই প্রাকৃতিক কৃষি জৈব কৃষির উপর জোর দিচ্ছে, এবং ভুট্টা চাষ করার পরে যে জমিতে 5 বছর আগে যে ধানের ফলনটা দিত, কিন্তু এখন সেই পরিমাণ সার যদি না দেয়া হয় তাহলে কিন্তু ফলন অনেকটাই কমে গেছে, এবং চাষিরা নিজেরাও স্বীকার করছে যে আগে যে জমিতে কোনো সার না দিলেই যে ধানটা হতো, এখন কিন্তু রাসায়নিক সার যদি না দিই তাহলে কিন্তু ধানের ফলন একদম কমে যাচ্ছে, এবং আস্তে আস্তে চাষিরা বুঝতে পারছে। তার জন্য আমরা কী করছি, ভুট্টার সাথে হচ্ছে সাথী ফসল হিসাবে আমরা ইন্টারক্রপিং হিসাবে বাদাম চাষ এবং হচ্ছে মুগের চাষ করাচ্ছি, এবং 1 লাইন ভুট্টা 2 লাইন মুগ, 2 লাইন ভুট্টা 4 লাইন মুগ, এইভাবে মোটামুটি ডাল জাতীয় শস্য ভুট্টার সাথে চাষ করানো হচ্ছে, যাতে হচ্ছে জমির স্বাস্থ্যটা বজায় থাকে, এবং হচ্ছে তারপরে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা ধান লাগাতে বলছি। কারণ হিসাব করে দেখা গেছে ভুট্টাতে যে ফল আর্মি ওয়ার্ম যদি একবার ক্ষতি করে, তো যে পরিমাণ কষ্ট করে এ করেছিল পুরোটাই হচ্ছে তার লস হয়ে যায়। সেখানে যদি ভুট্টার সাথে ইন্টারক্রপিং হিসাবে যদি আমরা ডাল জাতীয় শস্য চাষ করি, ওখান থেকে একটা লাভ আসবে, এবং ডালের শিকড়ে যেহেতু আমরা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অর্বুদ থাকছে, বাতাস থেকে নাইট্রোজেনটা মাটিতে আবদ্ধ করছে এবং মাটির স্বাস্থ্যটা ভালো থাকছে, তার জন্য আমরা কী করছি, একই জাতীয় শস্য না করে মাঝে মাঝে ক্রপ রোটেশন, মানে ভুট্টা করলো তারপরে ডাল করলো তারপর ধান করলো তারপরে তৈলবীজ করলো, এভাবে শস্য পর্যায়ে অবলম্বন করতে বলা হচ্ছে। এবং এর সাথে হচ্ছে যেহেতু উত্তর দিনাজপুরে ভুট্টার চাষ কমিয়ে আমরা বলছি তুলাইপাঞ্জির চাষটা করুন, তুলাইপাঞ্জিটা যেহেতু এখান থেকে বাইরে ডিমান্ড বেশি, এবং তার জন্যে আস্তে আস্তে অনেক ভুট্টা চাষিরাও তুলাইপাঞ্জির দিকে আগ্রহ দেখা দিচ্ছে।
0: আচ্ছা, জৈব পদ্ধতিতে কেন করবে এই চাষটা?
1: জৈব পদ্ধতিতে করার কারণ হচ্ছে সুগন্ধি যৌগটা আর কি, 2-অ্যাসিটাইল-1-পাইরোলিন নামক এক ধরনের যৌগ থাকছে, এই যৌগের জন্য হচ্ছে আমাদের তুলাইপাঞ্জি চালের সুগন্ধিটা থাকছে, এবং এই 2-অ্যাসিটাইল-1-পাইরোলিন যখন এই যৌগটা রাসায়নিক সার যখন আমরা ইউজ করছি তখন দেখা যাচ্ছে এর পরিমাণটা অনেকটা কম, এক্ষেত্রে সুগন্ধিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তার জন্য আমাদের বলা হচ্ছে জৈব পদ্ধতিতে করলে সুগন্ধিটাও বজায় থাকবে এবং হচ্ছে চালের যে সুস্বাদ এবং কোয়ালিটিটাও ভালো থাকবে, তার জন্য আমরা জৈব পদ্ধতির উপরেই জোর দিচ্ছি এবং এর সাথে মাটির স্বাস্থ্যটাও বজায় থাকছে।
0: আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনায় এই জৈব পদ্ধতিতে তুলাইপাঞ্জি ধান কিভাবে চাষ করে আমাদের কৃষক ভাইরা অধিক লাভবান হবেন সে বিষয়ে আপনি বিস্তারিত বললেন। আমাদের কৃষক ভাইরা যারা এখনও এই চাষে আগ্রহী হননি তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
1: যারা এই চাষ করতে আগ্রহী তারা যদি বীজ নিতে চান আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র চোপড়াতে যোগাযোগ করতে পারেন, এবং তার সাথে সাথে বিভিন্ন কৃষি দপ্তরও হচ্ছে আপনাদের এই তুলাইপাঞ্জির উপর বিভিন্ন বীজ দেয়া হচ্ছে, এবং কৃষি বিভাগও যোগাযোগ করতে পারেন। যেহেতু আমাদের এই তুলাইপাঞ্জি চাল GI রেজিস্ট্রেশন হয়েছে, সেই জন্য এর হচ্ছে বিশ্বের বাজারে এর মূল্য বেশি, তাই হচ্ছে চাষিরা যদি এই চাষটা করে এবং ফার্মার্সদের নাম যদি আমাদের রেজিস্টার গ্রোয়ার হিসাবে নিবন্ধন করেন তাহলে হচ্ছে এই বীজটা হচ্ছে সরাসরি হচ্ছে সরকার আপনার কাছ থেকে ধানটা কিনে নেবে, এবং এতে হচ্ছে আপনার চাষ করার পরে অনেকে বলে বিক্রি কোথায় করবো, বিক্রির সমস্যা থাকে, এতে আপনার সমস্যা থাকবে না। এবং আরেকটা যদি ভালো হয়, আপনি যদি নিজেই ধানটার থেকে চাল তৈরি করে প্যাকেট করে বিক্রি করেন তাও কোনো অসুবিধা নেই, এবং খুব ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন। তাই আস্তে আস্তে তুলাইপাঞ্জি চালটা যাতে না হারিয়ে যায় আমাদের উত্তর দিনাজপুর জেলার, তার জন্য সবাই চাষের কিছু জমি হলেও আস্তে আস্তে বাড়ান, যাদের কম জমি আছে হয়তো 5 কাঠাতে করুন, আর যাদের বেশি জমি আছে। আরেকটা কথা, যে সমস্ত চাষিদের হয়তো দেখা গেল 3-4 বিঘা জমি আছে কিন্তু দেখা যাচ্ছে রোড সাইডে কিছু জমি আছে আবার ভিতরেও জমি আছে, এটার ক্ষেত্রে বলি যারা রোড সাইডে জমি সেই রোড সাইডের জমিতেই কিন্তু এই ধানটা করুন, কারণ দেখা গেছে রোড সাইডে হচ্ছে আর্লি ধান যদি করা যায় 120 দিনের, ধান পেকে গেল, ধান কাটা হয়ে গেল,

0: ওখানে অনেকে ভুট্টা লাগিয়ে দিল, আপনার কিন্তু পরবর্তী যখন রোডের ভিতরে যে জমিটা আছে সেখানে কিন্তু আপনার ধানটা পাকতে আবার এক মাস বেশি সময় লাগলো, তখন হচ্ছে ওই ধানটা কেটে আপনার বাড়িতে তুলতে আবার ডবল খরচা হয়ে যাবে। তার জন্য হচ্ছে যাদের রোড সাইডে জমি আছে রাস্তার সংলগ্ন সেই সমস্ত জমিগুলোতেই আপনারা করবেন।
1: আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনায় দেবাশিসবাবু আমাদের যে তথ্যগুলো দিলেন সেটাতে কিন্তু আমাদের কৃষক ভাইরা যদি এই আধুনিক এবং জৈব পদ্ধতিতে তুলাই পাঞ্জি ধানের চাষ করেন তাহলে কিন্তু অনেকটাই লাভবান হবেন। আর যেহেতু এই ধানটা একটা বিশেষ ধান, আমাদের একটা ঐতিহ্য, তো সেটাকে কিন্তু আমাদেরকে আগামীতে বিশ্বের দরবারে এই তুলাই পাঞ্জি ধানের চাহিদা বাড়ে সেটার জন্য কিন্তু আমাদের চাষ অবশ্যই করতে হবে। তো আসরে আসার জন্য দেবাশিসবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা আধুনিক এবং জৈব পদ্ধতিতে তুলাই পাঞ্জি ধানের চাষ। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর দেবাশিস মাহাতো, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান বিভাগ, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, চোপড়া, উত্তর দিনাজপুর। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার। এতক্ষণ শুনলেন গ্রামেগঞ্জে, বিষয় ছিল আধুনিক এবং জৈব পদ্ধতিতে তুলাই পাঞ্জি ধানের চাষ। আলোচনায় ছিলেন ডক্টর দেবাশিস মাহাতো এবং অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আইফিদে, অনুষ্ঠানটির প্রযোজনায় ননীগোপাল সাহা, আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন উত্তরণ।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আড্ডো আবারও একবার হাজির হয়েছি শিলিগুড়ির সুভাষপল্লিতে। আর এখানে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে আমরা পেয়েছি, শুনে নেব তারই কথা, তারই মুখ থেকে, তার অজানা তথ্য, তার জীবনের স্ট্রাগল পিরিয়ড কি কি কেটেছে সমস্তটাই জেনে নেবো তারই কাছ থেকে। নমস্কার, আপনার নাম?
3: নমস্কার, আমার নাম পপি সাহা পাঞ্জা।
2: আচ্ছা, আপনি বলুন আপনার বাড়ি কোথায় ছিল? আপনি কি জন্ম থেকেই আপনার এরকম সমস্যা?
3: একেবারে জন্ম থেকে না, কিন্তু যখন আমার বয়স 2-2.5 বছর তখন প্রথমে পেটের সমস্যা হয়েছিল, তারপর তো ভিটামিন এ কমে যায় খুব বেশি দিন হলে এই সমস্যাটা।
2: আচ্ছা, পেটে কি সমস্যা হয়েছিল?
3: মানে ডায়রিয়া, সাদা মাসা, এইগুলো ছোটবেলায় যেগুলো হয় সেটা দীর্ঘস্থায়ী হয়েছিল। তারপর ডাক্তারও বুঝতে পারিনি, অনেকটা ছোট ছিলাম, এমন কিছু একটা ঔষধ দিয়েছিল, চোখটা একেবারেই খারাপ হয়ে গেছে। আর তখনকার দিনের বাবা মা সেরকম কোনো স্টেপ নেননি বা তেমন কিছু আর করা যায়নি। তখন থেকে আমি দৃষ্টিহীন, মোটামুটি বছর 3-1 বয়স তখন থেকে আমি দৃষ্টিহীন শুনেছি সবার কাছে আর কি।
2: আচ্ছা, এই যে ছোটবেলায় আপনি দেখতে পেতেন পরিষ্কার,
3: হ্যাঁ,
2: এরপরে আপনি দেখতে আর পেলেন না, এই যে জায়গাটা, এই জায়গাটা কিরকম ছিল? হঠাৎ করে আলো থেকে অন্ধকার, আর সেই অন্ধকার থেকে আর আলো পাচ্ছেন না, সেটা তো একটা বিশাল বড় খামতি। সেটা কাটিয়ে উঠলেন কি করে, বা আপনার কি হয়েছিল সেই সময়টা?
3: আমার ঠিক সেই সময়টা মনে পড়ে না, একেবারে শৈশবকাল, তো খুব ছোট ছিলাম। তারপরে 2-2.5 বছরে তো অসুস্থ হয়ে গেলাম বিছানায় তখন থেকে। তারপর বড় হয়ে আমি শুনেছি যে আমি নাকি ছোটবেলায় একেবারে ফিট ছিলাম, খুব রেস্টলেস ছিলাম, আমার বড় দিদিরা বলে। আমি তো অনেকটা ছোট বাড়িতে, আমার ছোট একজন, বাকি সবাই বড়, তো ওরা বলে। আমার ঠিক একদম শিশুকালটা মনে নেই, ওই সময়টা অসুখের আগের সময়।
2: আচ্ছা আচ্ছা, মানে আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন ওই কি পেটের সমস্যার জন্য?
3: হ্যাঁ হ্যাঁ।
2: আচ্ছা আচ্ছা, তো তারপরে হচ্ছে যে আপনারা ক ভাই বোন তাহলে?
3: আমরা 5 ভাই বোন, আমার বড় 4 জন আছে আর ছোট 1টা ভাই। আমি ভীষণ আদরের আর কি।
2: আদরের ঠিকই, কিন্তু এই সমস্যার জন্য কি কি সমস্যা হলো আপনার জীবনে, সমস্যা হলো আর কি?
3: হ্যাঁ, তো আমাকে ছোটবেলায় ভাই বোনরা সবাই স্কুলে যেতে শুরু করলো, আমারও সেটাই ইচ্ছা, বাড়ির সামনে যেমন থাকে সবারই বাড়ির সামনে প্রাইমারি স্কুল, ওখানে ছুটে ছুটে যেতাম ওদের সাথে, হাত ধরে সবার সাথে একটু পড়াশোনা করতাম। তখন বাবা তো খোঁজ করতে লাগলো যে কে কোথায় স্পেশালি কিছু শেখানো যায়, যেহেতু বাবা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে চাকরি করতেন, ওনার একটা ইচ্ছে ছিল যে আমার এই মেয়েটাকেও আমি কিছু শেখাবো।
2: মানে বাবা কি করতেন?
3: বাবা ওখানে চাকরি করতেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। একদিন এক দাদা এলেন কুচবিহার, এনএলএস স্কুল ফর দ্য ব্লাইন্ড, ওখানে পড়াশোনা করতেন দাদা, তো সেখানে এম এ করতে এলেন ইউনিভার্সিটিতে। তখন সবাই ওই দাদাকে জিজ্ঞেস করলো জীবনচন্দ্র।

0: তুমি নেই অবশ্য, তিনি স্বর্গীয়। ওই দাদা তখন বললেন যে এইভাবে পড়াশোনা করতে হয়, আমাকে ওখানে ভর্তি করে দেওয়া হলো। খুব অল্প বয়স তখন, দাদা বাড়ি এসে দেখলো ছোট্ট মেয়ে, তারপরে ভর্তি করে দিল। তারপর তো ধীরে ধীরে বড় হয়েছে। সমস্যা আমার জীবনে খুবই, ছোটবেলা খুব টাফ না, কেননা আমি খুব ছোট বয়সেই হস্টেল পেয়ে গেছি, আর যখন আমার জ্ঞানের বিকাশ হচ্ছে সেই সাথে সাথে আমার সমস্ত কিছুই পেয়েছি, এটা আমার প্রতি ঈশ্বরের কৃপা আর কি। শুধু একটাই খারাপ লাগতো যে বাড়ি থেকে বেশ অনেকটা দূরে কুচবিহার, বাবা সব সময় যেতে পারতেন না, কখন হয়তো টাকা পাঠিয়ে দিতেন, চিঠিতে যোগাযোগ রাখতেন, কম যেতেন।
1: কিন্তু চিঠিটাও তো মানে নিজে
0: চিঠিটা
1: পড়তে
0: না,
1: পারতেন।
0: চিঠি রিড করে দেওয়ার জন্য তো হস্টেলে ছিল অনেকেই যারা চক্ষুষ্মান, তারা রিড করতেন, চিঠিটা পড়ে দিতেন, শুনতাম, ওইভাবেই যোগাযোগ থাকতো। তখনকার দিনে তো ফোন খুব একটা ছিল না, অনেকদিন আগের কথা।
1: হ্যাঁ, তো আপনার
0: হ্যাঁ,
1: এখন কত বয়স?
0: এখন তো আমি চলে যাচ্ছি প্রায় 50-এর দিকে,
1: আচ্ছা আচ্ছা,
0: অনেকটা বয়স, তো অনেকদিন আগের কথা। তারপর স্কুলে বড় হলাম, ওখানেও সবারই খুব কাছে ছিলাম, ভীষণ আদর যত্নে বড় হয়েছি, এনএলএস স্কুল ফর দা ব্লাইন্ড কুচবিহারে। ওখানে তো পড়াশোনা করলাম, তেমন খুব কঠিন হয়নি, একটাই একটু কঠিন বিষয় ছিল যেটা পড়াশোনাটা খুব সহজ নয়, ইঙ্কের বইগুলোকে ব্রেলে করে নিতে হয়, তার জন্য রিডার প্রয়োজন হয়, পরীক্ষার সময় রাইটার খুঁজতে বেরোতে হতো। যখন জেনারেল স্কুলে গেলাম, ক্লাস 8 পর্যন্ত তো ব্রেলে পড়াশোনা করলাম, তখন কোনো খুব একটা সমস্যা না, কিন্তু যখন জেনারেল স্কুলে ভর্তি করে দিল কুচবিহারে সিস্টার নিবেদিতা গার্লস, তারপর সুনীতি একাডেমি গার্লস, ওগুলোতে তখন আমাদের একটু ট্যাপ ছিল কি রাইটার জোগাড় করতে হতো।
1: ও, ক্লাস 8 পর্যন্তই কি বেলে পড়াশোনা
0: হ্যাঁ,
1: করা যায়?
0: এটুকু আমাদের, মানে আমাদের সময় এটুকুই ছিল ব্লাইন্ড
1: আচ্ছা,
0: স্কুলের
1: আর
0: পড়াশোনা।
1: এখন বোধহয় পুরোটাই করা যায় নাকি?
0: না, এখন কিছু কিছু স্কুল আছে যারা 12 পর্যন্ত ক্লাস করায়, কিন্তু বোর্ডের যে এক্সামগুলো সেগুলো বাইরে গিয়ে সবাইকেই দিতে হয়। আমি এনআইভিএইচেও এটাই দেখেছি যে ওরা স্কুলে ক্লাস করে কিন্তু পরীক্ষা বাইরে গিয়ে দেয়।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা করতেই হয়
1: আর এর
0: জেনারেল
1: সাথে
0: স্কুলে।
1: সাথে আর কি কি করেন আপনি?
0: এর সাথে পড়াশোনার সাথে সাথে ছোটবেলায় সবাই যেমন শেখে স্পেশাল স্কুলগুলোতে, গান, আবৃত্তি, খেলাধুলা সমস্ত কিছুই শিখতাম, গানের কিছুটা কোর্স করেছি, তবে আমার যেন মনে হয় আমি গান খুব একটা ভালো পারি না, এটাই মনে হয় বলে আমি খুব একটা গান করি না, খুবই কম করি কোথাও প্রয়োজন হলে, তাছাড়া আবৃত্তি করি বেশিরভাগ। আর আমার হাজব্যান্ড তো ভালো লেখেন, হয়তো ওনার লেখাগুলোই মাঝে মাঝে আবৃত্তি করি, এছাড়া অন্যান্য লেখকদের কবিতাগুলো আবৃত্তি করি। এই তো, আর সেই সঙ্গে আমার কাজ তো আছে, যেটা আমার প্রফেশন সেটা আছে।
1: কি প্রফেশন?
0: প্রফেশন হচ্ছে আমি সর্বশিক্ষা মিশনের একজন কর্মী দীর্ঘদিন ধরে, 2005-এর নভেম্বরে এই কাজটা আমি পেয়েছি। আর আমি তো শিলিগুড়িতে থাকি, কাজ করি এখান থেকে অনেকটা দূর, 2 ঘন্টা 2 মিনিটের রাস্তা বিধাননগর সার্কেল। সেখানে যত সরকারি জেনারেল স্কুল আছে সেখানে এখন বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছে তারা পড়াশোনা করে, তাদের পড়াশোনাটা যাতে একটু সহজভাবে করতে পারে, যাতে স্পেশাল স্কুলে না গিয়ে জেনারেল স্কুলেই পড়লো, বাড়ি বাড়ি গেল, মায়ের কাছেই থাকলো, এভাবে যাতে তারা পড়াশোনা করতে পারে, এই জন্য সর্বশিক্ষার প্রজেক্ট একটা চলছে, সেখানে আমি কাজ করি, তাদের যতভাবে সম্ভব সহযোগিতা করা। তারপর বিশেষ যে টেকনিক রয়েছে পড়াশোনার জন্য এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, সেগুলো শেখানো, তাদের কি প্রয়োজন রয়েছে সুবিধাজনকভাবে পড়াশোনাটা করার জন্য, সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সেগুলো দেওয়া, সর্বশিক্ষা মিশনের কাছ থেকে নিয়ে এই কাজগুলো করি। পুরো বিধাননগর সার্কেলটাতে আমাকে কাজ করতে হয়, কখনো এসকর্ট পেলাম তো কাউকে নিলাম সাথে, আর যখন পেলাম না একাই করলাম, কখনো সহকর্মীদের সহযোগিতা নিয়ে নিই, এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি আর কি।
1: বেশ, তাহলে আপনি যে কাজ করছেন সর্বশিক্ষা মিশনে, ছেলে এবং মেয়েদের মধ্যে একটা প্রতিবন্ধকতা থাকে, প্রতিবন্ধকতা বলছি মানে তা না, মানে একটা সমস্যা থাকে কি মেয়েদের শারীরিক দিক দিয়ে আমরা কিন্তু ছেলেদের থেকেও অনেক বেশি শক্তিমান, আমাদের মনে হয় যেটা, কারণ কি আমরা অনেক কিছু সমস্যা কাটিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আপনার আরো একটা সমস্যা রয়েছে, তো সেই রকম যে মেয়েদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে কি সেরকম অর্থে কিছু বাধা হয়ে দাঁড়ায়নি?
0: প্রথম প্রথম তো হয় যখন কিছু শুরু করি, যখন কাজে জয়েন করি সর্বশিক্ষাতে, প্রথম আমি কুচবিহারে পেয়েছিলাম দিনহাটা এরিয়াতে, সেখানকার যে কোনেটা ছিলেন সেই দিদি, উনি মহিলা ছিলেন, তো উনি বলেন তুমি এত কম বয়সে এইসব বর্ডার এরিয়াতে কাজ করবে, যেহেতু বাংলাদেশ কাছেই, তো তুমি এখানে করতে পারবে না, শিলিগুড়ি চলে যাবে। তো প্রথমেই ওখানে পাস করলাম ইন্টারভিউতে, কিন্তু ওখানে আমাকে করতে দেওয়া হলো না, শুধুমাত্র মেয়ে, আর দৃষ্টিহীনতা একটা কারণ, আর বয়সটা কম ছিল। বলো যে কখনো যদি তুমি কোথাও হারিয়ে যাও আমি খুঁজে পাবো না, এই
1: বেশিরভাগ ক্ষেত্রে হয়, তুমি তো
0: মেয়ে
1: মেয়ে বলে এটা হচ্ছে না, এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে তাহলে আরো বেশি বেশি করে বাধা হয়ে দাঁড়িয়েছে,
0: দৃষ্টিহীনতার জন্য আরো বেশি বাধা। তারপরে শিলিগুড়িতে অবশ্য হলো, খুব সহজ ভাবে হয়ে গেল কাজটা। হয়, অনেক সময় ভয় পাই যখন গ্রাম

0: চলে যাই ফাঁকা জায়গায়, হয়তো আমার এসকর্ট যে থাকে সে তো জেন্টস থাকে না, মেয়েদেরকেই নিই সাধারণত। এবার দুটো মেয়ে একদম গ্রামে ঢুকে গেছি কোনো ভ্যানে টোটোতে অনেক ভেতরে চলে যাই, তখন ভয় একটু হয়, তো সবার সাথে যোগাযোগ করি আর কি। মাঝে মাঝে যে একেবারেই ভয় পাই না তা না, তবে কঠিন কোনো সমস্যা ঈশ্বরের কৃপায় এখন পর্যন্ত আসেনি।
1: আচ্ছা আচ্ছা,
0: কাটিয়ে উঠতে পেরেছি আর কি।
1: হ্যাঁ সেটাই, একটা মানে কোনো এক শুভ শক্তি, মানে বিশেষ শুভ শক্তি সবসময় যেন রক্ষা করে যাচ্ছে
0: একদম, আর সেই সঙ্গে মনের জোর।
1: হ্যাঁ এটা তো একটা বড় অস্ত্র যাকে বলে, এটা সকল মানুষেরই একটা বড় অস্ত্র মনের জোর। মনের জোর থাকলে সব কাজই মানে পারছি না কিন্তু করে ফেলতে পারবো, এরকম টাইপের আর কি ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আর কি কি করেন?
0: আর তো ঘর কোনার কাজ যেগুলো সব মেয়েকেই করতে হয়, নিজের কাজ আমি নিজেই করি। অনেকেই যেমন কোনো কাজের লোক রাখে, আমার আবার সেটা পোষায় না কারোর কাজকর্ম করাটা, রেখেও দেখেছিলাম খুব একটা পছন্দ হয় না। আমি নিজে নিজের ঘরের কাজকর্ম করে সময় মতো বেরিয়েও যাই কাজে, কোনো সমস্যা হয় না।
1: আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে ছোটবেলায় তো আপনি বাবা মার ভীষণ আদরের ছিলেন, ভাই বোনেদেরও সকলের আদরের ছিলেন, তো সেই রকম বিশেষ কোনো ঘটনা
0: তেমন ঘটনা বলতে
1: বেশ আনন্দের বেদনাদায়ক তো একটা আছে কিন্তু সেই মানুষ দুটোই একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন।
0: আনন্দের বলতে আমার যখন মাধ্যমিকে আমার রেজাল্ট হলো, এটা একটা আমার মনে আছে, আমাদের পাড়ায় আমি যে পাড়ায় থাকতাম শিব মন্দিরের একটা পাড়া বিধানপল্লী, সেখানে আমার আগে কোনোদিনও মাধ্যমিকে কেউ ফার্স্ট ডিভিশনে পাশ করেনি।
1: আচ্ছা,
0: কোনো ছেলে মেয়ে তো আমার রেজাল্ট তখন কি হতো, ওই মাধ্যমিক বোর্ডে কিছুটা জানা যেত আগে থেকে কিছু যারা ছিলেন আর কি ওখানে কাজকর্ম করতে। এরকম একটা কাকু এসে বললো, তো সবাই এত খুশি হয়েছিল, আমার ভাই বোনরা তো মানে আমার ভাই তো পাগলের মতো চিৎকার করে করে সবাইকে বলছে ওই গোয়ালে উপর উঠে, যে আমার দিদি এইবার প্রথমবার ফার্স্ট ডিভিশনে পাস করেছে আমাদের পাড়ায়। আমার ভাই বোনেরা প্রত্যেকে আলাদা আলাদা গিফট নিয়ে এসেছিল আমার জন্য, বাবা মা তো দিয়েই ছিল, আর ভাই বোনেরাও এই বিষয়টাকে ভীষণ ভাবে সবাই সেলিব্রেট করেছিল, এটা মনে আছে। তারপর আমি যখন পড়াশোনা শেষ করে যখন আমি দেরাদুনে গেলাম, একটা তো বিশেষ প্রশিক্ষণের দরকার হয় স্পেশাল টিচার হতে গেলে, শুধু নিজে স্পেশাল হলেই হয় না, তো ওই ট্রেনিংটা যখন আমি যাই, আমি তখন শুধু আমার বাড়ির লোক না পাড়ার লোকেরা পর্যন্ত আমাকে সবাই এসে যতভাবে সম্ভব উৎসাহিত করেছে, বিভিন্ন ভাবে গিফট দিয়ে ভরে দিয়েছে, মানে
1: মানে আদরে ভালোবাসায় ভরে গেছে একেবারে।
0: আবার যখন রেজাল্ট হলো ঠিক সেই অবস্থা, যেমন বাড়ির লোকেরা তেমনি পাড়ার লোকেরা, আমি অন্যান্য মানুষদের যখন দেখি আমার মতো ছেলেমেয়েরা অনেক কষ্ট আছে এখন অনেক বাড়িতে গিয়েও দেখি, তখন আমার ভীষণ কষ্ট হয় আর তাদের বাবা আমাদেরকে আমি উৎসাহিত করি। মূলত এই জন্যই এই ফিল্ডে আমাকে আমার কোনেটা নিয়েছিলেন, যে আমি যেন অন্যদেরকে উৎসাহিত করতে পারি বাবা মাদেরকে, যে এই ছেলেমেয়েরা ফেলনা নয় অবহেলার নয়, এদেরকে যদি একটু ভালোবাসা দিয়ে এদের যদি একটু সহযোগিতা করি তাহলে ওরা অনেকটা এগিয়ে যেতে পারে। এই জন্যই আমাকে কোনেটা নিয়েছিলেন এবং বলেও ছিলেন যে তুমি এই কাজটা করো এবং সবাইকে উৎসাহিত করো। তো আমার কাজটা একটু টাফ হলেও করে যাচ্ছি আনন্দের সঙ্গে।
1: আর মায়ের হাতের কি খেতে ভালো লাগে, আর আপনার কোনটা খেতে ভালো লাগে?
0: আমি তো নিরামিষ বেশি ভালোবাসি আমিষের চাইতে, আর আমার মা এখন তার অনেকটা বয়স আছেন কিন্তু শুধু নিজেরটুকু যেটুকু করা সেটুকুনি করতে পারেন দৈনন্দিন কাজকর্ম নিজেরটুকু, আর
1: মানে কোনটা বেশি পছন্দের কোন খাবারটা?
0: আমার মা প্রত্যেকটা রান্না ভীষণ ভালো করতেন এবং ওই যে পিঠে পায়েস বানিয়ে দিতেন, আমি যখনই বাড়িতে আসতাম আমি খুব ভালোবাসতাম খেতে, তো মা খুব যত্ন করে বানিয়ে দিতেন প্রত্যেকটা রান্নাই আমার মায়ের ভীষণ ভালো। এখন মায়ের মতো করার চেষ্টা করি, এখনো মাকে ফোনে জিজ্ঞেস করে আমি অনেক রান্না করি।
1: আচ্ছা,
0: আর কিছু শাশুড়ি মায়েরও রান্না শিখে নিয়েছি ওনার কাছ থেকে।
1: আচ্ছা আচ্ছা, আর আপনি কোনটা বেশি ভালো বানান?
0: আমি যে কোনটা বেশি ভালো বানাই তো যারা খায় তো তারাই বলতে পারবে।
1: ও আচ্ছা আচ্ছা, তো এরপরে চলে আসছি আপনার বৈবাহিক জীবন সম্পর্কে। আপনি যে জীবন সঙ্গী পেলেন সেই ব্যাপারটা, তার আগে বলি যে আপনি তো ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করেছেন, তো তারপরে কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করলেন, কোথা থেকে করলেন?
0: আমি আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, আমি কুচবিহার কলেজেই পড়াশোনা।
1: কোন বিষয়?
0: আর্টস ছিল আমার, বাংলা ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এগুলোই ছিল।
1: আচ্ছা আচ্ছা,
0: পাস করেছি ওখানে কুচবিহার কলেজে।
1: আচ্ছা, তারপরে আপনি যে জীবন সঙ্গী হিসেবে যাকে পেলেন তার সম্পর্কে একটু বলুন।
0: আমি ওনাকে, আমি যেখানে পড়াশোনা করতাম সেখানে দুটো হোস্টেল ছিল, একটা গার্লস হোস্টেল একটা বয়েজ হোস্টেল, তো এনারা বয়েজ হোস্টেলে থাকতেন, তো সেই সময় ওদের আসা যাওয়া থাকতো, কিছু কিছু প্রোগ্রাম আমাদের সঙ্গে থাকতো যেমন খাওয়া দাওয়া, প্রেয়ার মিটিং, কালচারাল প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি একসঙ্গে ছিল, তো তখন দেখতাম ওর পারফরমেন্সগুলো, সেগুলো আমাকে মুগ্ধ করতো,
1: মানে শুনতেন?
0: হ্যাঁ শুনতাম, হ্যাঁ হ্যাঁ কান দিয়ে দেখতাম আর কি, শুনতাম।

0: ভালো লাগতো। তারপর তো আমরা জানিয়েছিলাম বাড়িতে, স্কুলেও সবাই জানতো, তারপর বাড়িতে জানিয়েছিলাম, বাড়িতেও উৎসাহিত হয়ে আমাদের দুজনকে এক করে দিয়েছে আইনি মতে।
1: আচ্ছা আচ্ছা, তারপরে ছেলে মেয়ে?
0: ছেলে মেয়ে আমরা নিইনি, কারণ নিজেদের এত বেশি সমস্যা,
1: হুম হুম
0: যেহেতু ব্লাইন্ডনেসটা অনেক ছোট, আমার তো অনেক ছোট থেকে, আর ওনার তো বাই বার্থ।
1: হুম হুম
0: তো ছোটবেলায় একটা জিনিস জেনেছিলাম কি, যে যারা নাকি এরকম দৃষ্টিহীনতার মধ্যে থাকে, তাদের
1: হুম
0: ছেলে মেয়ে হতে পারে, হলেও হতে পারে দৃষ্টিহীন, নাও হতে পারে, বা আংশিক দৃষ্টিহীনও হতে পারে। তো আমরা চিন্তা করলাম যে আমরা দুজনেই যেহেতু বাইরে যাই, কাজকর্ম
1: হুম
0: করি, আমাদের যদি ওই রকম একটা সন্তান জন্মায়, তো আমরা নিজেদেরাই তো সমস্যার মধ্যে আছে, আমার
1: হুম
0: একটা সমস্যাযুক্ত মানুষ নিয়ে আসবো,
1: হুম
0: না
1: হুম
0: হলে খুব ভালো, কিন্তু যদি হয় ওরকম, তাহলে তার চাপটা আমার ফ্যামিলিতেই পড়বে, আমার শাশুড়ি মাকে, আমাদের জন্য অনেক বেশি আরো।
1: তারপরে তো সেই মানুষটিও তো সমস্যাগ্রস্ত।
0: হ্যাঁ, সব চিন্তা করে আমরা বললাম যে না, আমাদের দরকার নেই, অনেক ছেলে মেয়েকে নিয়ে আমরা কাজ করছি, ওরাই আমাদের সন্তানের মতো।
1: আচ্ছা, তো বেশ, তো এবারে একটু গান শুনবো।
0: গান আসলে করি না প্রায়, তো খ্রিস্টান মিশনে স্কুলে বিভিন্ন রকম গান শেখাতো আমাদেরকে, যে গানগুলো প্রেয়ার মিটিং এ হতো, সেগুলো এখনো করি আর ভালোও লাগে আমার। আর খ্রিস্ট ধর্মটাকে আমি আপন করে নিয়েছি, তো একটা খ্রিস্টীয় সঙ্গীত শোনাই হবে, খুব ছোট্ট চেষ্টা করি, আসলে আমি কোনো গানই খুব একটা পারি না।
1: নিশ্চয় নিশ্চয়, কোনো সমস্যা নেই,
0: ছোট্ট করে শোনাচ্ছি।

0: আচ্ছা, এই তো শুনলাম, ভালো লাগলো। আর এরকমই আপনি কি মানে বাইবেলের গান, বাইবেলের শ্লোক এসব পড়ে পড়েই বড় হয়েছেন নাকি?
1: হ্যাঁ, আছে প্রচুর বাইবেল আমার সঙ্গে, অনেক আছে, ঘরেই আছে।
0: আচ্ছা আচ্ছা, মানে অনেক সময়ই হয় যে আমরা হয়ে যাই আর কি, যে ধর্মের মানে কি খ্রিস্টীয় স্কুলে পড়াশুনো করে সেই ধর্মের বইপত্র পড়তে পড়তে আমরাও তার অনুরাগী হয়ে উঠি একরকম। সেই
1: আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে।
0: হ্যাঁ, আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই বলে কিন্তু আমি খ্রিস্টান হয়ে যাইনি, কিন্তু খ্রিস্ট ধর্মটাকে আমরা ভালোবেসে ফেলেছি এই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনার জীবনের এই যে স্ট্রাগল পিরিয়ড এর কথা আপনি আমাদের শোনালেন, আপনার আনন্দের কথা শোনালেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমি সৌমিতা আঢ্য শিলিগুড়ির সুভাষপল্লী অঞ্চলে চলে এসেছিলাম। আজ আমার সঙ্গে ছিলেন পপি সাহা পাঁচা মহাশয়া। উনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, ছোটবেলায় বিশেষ অসুখে সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে উনি যে আবারও স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, এই যে উত্তরণের কথা, সেই উত্তরণের কথা আমরা শুনে নিলাম। আবারও কোনো দিন আবারও কোনো উত্তরণের কথা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান প্রতি রবিবার ঠিক 4:30। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান উত্তরণ আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্সে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে গিটার শিল্পী কিশোর মল্লিক।

শ্রোতা বন্ধুরা, লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে গিটার শুনছেন শিল্পী কিশোর মল্লিক।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে গিটার শিল্পী কিশোর মল্লিক, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা।

নমস্কার, শুরু করছি বাংলা ছায়াছবির লাইভ অন ইন গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। শ্রোতা বন্ধুরা, আজ 26শে জুলাই 2026, কার্গিল বিজয় দিবস। প্রতি বছর 26শে জুলাই 2026 সালে আজকের দিনে কার্গিল দিবস, বিজয় দিবস পালন করা হচ্ছে। 1999 সালের এই দিনে লাদাখের উত্তর কার্গিল জেলার পাহাড়ের চূড়ায় প্রতিবেশী রাষ্ট্রের বাহিনীকে তাদের দখলকৃত অবস্থান থেকে ভারতীয় সেনা বিতাড়িত করে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে কার্গিল বিজয় দিবস 2026। আপনারা এই বিষয়ে কথা বলতে ফোন করুন 9434076705 এই নাম্বারে। চলে যাই আজকে আমাদের প্রথম গানে। প্রথম গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, দাদার কীর্তি ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, দেখিনি কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি। নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ নমস্কার, কেমন আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি দিদি, আপনি?
0: হ্যাঁ ভালো আছি, বলুন।
1: আচ্ছা,
0: আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে কার্গিল বিজয় দিবস। আজকে 26 জুলাই, সারা দেশে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস।
1: হ্যাঁ, তো সেই 550 জন যে সেনাবাহিনী যখন কার্গিল বিজয় দিবসে উদযাপন করছি আমরা, তখন আমাদেরকে স্যালুট জানাতেই হবে সেই সেনানীদের যারা সেই যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন, এবং তাদের আমরা স্যালুট জানাই আজকের দিনে। এবং সমস্ত সেনাবাহিনী, সমস্ত বিভাগের সদস্যদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার, শ্রদ্ধা।
0: একদম
1: কিছু শেয়ার করলাম দিদি, ভালো।
0: ঠিক আছে, খুব ভালো থাকবেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো।
1: হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে বলছি, অম্বিকা মণ্ডল।
0: হ্যাঁ বলুন। আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে কার্গিল বিজয় দিবস। আজ 26 জুলাই সারা দেশে
1: হ্যাঁ
0: পালিত
1: হ্যাঁ হ্যাঁ
0: হচ্ছে।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ
0: এই
1: দেখুন,
0: বিষয়ে কিছু বলুন। হুম
1: হ্যাঁ দেখুন, হ্যাঁ, এই এইটা কার্গিল যুদ্ধটা যখন হয় তখন আমরা ক্লাস 9-এ পড়ি, এবং তখন 98 সালে,
0: না,
1: শুধু
0: 99 সালে হয়েছিল। হ্যাঁ,
1: 99,
0: ১৯৯৯
1: সরি,
0: সাল।
1: হ্যাঁ
0: হুম
1: 1999, হ্যাঁ সরি,
0: হুম
1: তো 99 সালে। ও আমার মনে আছে কিছু কিছু, মানে তখন যুদ্ধের সময় ভালো রকমই মনে আছে
0: হুম হুম
1: যে কিভাবে, মানে আমাদের দেশের সীমান্তে এই যুদ্ধটা হয়েছিল এবং কত সৈনিক মারা গিয়েছিল, নিরীহ সৈনিকের অনেক প্রাণ গিয়েছিল। আর
0: হুম হুম
1: এই
0: হুম
1: সময় একটা খুব বিখ্যাত গান, দিদি ভাই, তখন এই যুদ্ধতে চলাকালীন একটা গান, কিন্তু লতাজির খুব বিখ্যাত একটা গান, কিন্তু তারপর এই যুদ্ধটার পরই কিন্তু গানটা সম্প্রচার হতো, বিভিন্ন আর দেখতাম রেডিও স্টেশন বলুন বা কোনো পুজো প্যান্ডেল
0: হুম হুম
1: হলেই
0: হুম হুম
1: দেখতাম এই
0: হুম
1: গানটা হতো,
0: হুম
1: এ মেরে বতন কি
0: হুম হুম
1: লোগো,
0: হুম

0: কুরবানি। তো আজকের
1: বেশ।
0: দিনে আমি
1: হুম
0: এই সমস্ত
1: হুম
0: বীর
1: হুম
0: সৈনিকের শত কোটি প্রণাম এবং স্যালুট জানালাম,
1: বেশ,
0: এটুকুনি শেয়ার করলাম। ভালো থাকবেন,
1: হ্যাঁ,
0: নমস্কার।
1: আপনি ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, চলে যাই পরবর্তী গানে। পরবর্তী গানের শিল্পী আশা ভোঁসলে, ওগো বধূ সুন্দরী ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। একজন শ্রোতা বন্ধু ইতিমধ্যে অপেক্ষা করছেন, দেখে নিকে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ, আপনার নামটা বলুন এবং কোথা থেকে বলছেন?
1: শক্তিগড় শিলিগুড়ি থেকে আমি বিপ্লব কুমার শিকদার বলছি।
0: বিপ্লব কুমার, টাইটেলটা বলুন।
1: শিকদার,
0: শিকদার,
1: বিপ্লব কুমার শিকদার।
0: আচ্ছা, শক্তিগড় থেকে বলছেন তো?
1: হ্যাঁ, শক্তিগড় থেকে বলছি।
0: হ্যাঁ, নমস্কার।
1: আমি নমস্কার, সকাল থেকেই আপনাদের সব অনুষ্ঠান শুনছি। আজকে কার্গিল বিজয় দিবস,
0: হুম,
1: তো অনেক আপনাদের প্রোগ্রাম থেকে কার্গিল দিবসের তাৎপর্য খুব ভালো লাগলো, খুব শুন। কিন্তু আমি তাদের শ্রদ্ধা জানাতে সুযোগ পাইনি, বারবার চেষ্টা করে ফোন পাইনি। এখন
0: আচ্ছা,
1: কার্গিল যুদ্ধে 1999 সালের যে কার্গিল যুদ্ধ হয়েছিল,
0: হ্যাঁ,
1: সেই 27তম যে কার্গিল বিজয় দিবস, সেই 527 জন শহীদ হয়েছিলেন,
0: হ্যাঁ হ্যাঁ
1: তাদের স্মৃতি, তাদের বিলম্ব চিত্রে তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং
0: আচ্ছা,
1: আপনাদের মাধ্যমে শ্রদ্ধা জানাতে পেরে আমার খুব ভালো লাগছে।
0: আমাদেরও ভালো।

0: হচ্ছে যে আপনি ফোন করে আপনার মতামত জানালেন, আমাদের বীর সৈনিকদের শ্রদ্ধা জানালেন, অনেক ধন্যবাদ আপনাকে।
1: আপনাদের কাছ থেকে সমৃদ্ধ হলাম, অনেক ডিটেইলসে খবর পেলাম, খুব ভালো হয়েছে আপনাদের অনুষ্ঠান।
0: হ্যাঁ,
1: এবং বিবিধ ভারতীর যে সকালের দিকে যেটা, ওখানেও আমি দেখেছি আর কি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। আমরা আজকে আমাদের বিষয় ভাবনার মধ্যে রেখেছিলাম কার্গিল বিজয় দিবস। আমাদের শ্রোতা বন্ধুরা ফোন করে তাদের মতামত জানাচ্ছেন, বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। অনেক ধন্যবাদ আমাদের শ্রোতা বন্ধুদের। মাথার উপর থেকে সেই সময় ছুটে আসছে গুলি, পড়ছে মর্টার, তবুও পিছিয়ে আসার উপায় নেই। লক্ষ্য ছিল একটাই, যে দখল হয়ে যাওয়া পাহাড়ের চূড়ায় আবার উড়বে ভারতের জাতীয় পতাকা, আমাদের তিরঙ্গা। এর যুদ্ধকালের যে সময়টা, সেটা ছিল মে থেকে জুলাই মাস 1999 সাল, এবং এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল, অভিযানটির নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়। তাই 26 জুলাই এই দিনটিতে কার্গিল বিজয় দিবস হিসেবে প্রতি বছর পালন করা হয়। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ফোন করুন এই নাম্বারে 9434076705 9434076705, এই নাম্বারে। চলে যাই এবার গানে। শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়, ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ফোন করুন এই নাম্বারে 9434076705 9434076705 এই নাম্বারে। আজ আমাদের আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনায় রয়েছে কার্গিল বিজয় দিবস 2026। এ নিয়ে আমরা আজকে আলোচনায় রয়েছি এবং আপনাদের পছন্দ মতো গান শোনাচ্ছি। শ্রোতা বন্ধুরা ফোন করে আমাদের সঙ্গে তাদের মতামত ভাগ করে নিলেন, আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে। চলে যাচ্ছি এবার পরের গানে। শিল্পী কিশোর কুমার, অভিমান ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইফ অন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানটি শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের আনন্দধারা অনুষ্ঠানে বিষয় ভাবনায় রয়েছে কার্গিল বিজয় দিবস 2026। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের সরাসরি ফোন করুন এই নম্বরে 9434076705। নম্বরটি আর একবার বলছি, 9434076705। চলে যাই আমাদের পরবর্তী গানে। শিল্পী লতা মঙ্গেশকর, অনিন্দিতা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। আজকে হাতে সময় একেবারেই শেষ হয়ে এসেছে, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার এক সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি স্থানে অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ঝালং 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস। সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার কোনো সতর্কীকরণ বার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন। ভেরি লাইট টু লাইট রেইনফল অকার্ড এট ফিউ প্লেসেস ওভার সিকিম, এট ওয়ান অর টু প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড ঝালং 1 সেন্টিমিটার। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ। Light to moderate rain or thunder shower likely to occur at few places over all districts of South Himalayan, West Bengal and Sikkim. No weather warning for next 7 days. Please stay tuned with us. Our next announcement in Bangla. এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে সন্ধে 6:05 শুনবেন লোক পরম্পরায় কীর্তন শিল্পী রাধারানী দেবী। 6:40 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শুনবেন শিল্পী মুস্তাক হোসেন। 7:05 ডুয়ার্স দর্পণ। রাত 8 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বার্তা মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্বের বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী অন্তরা চৌধুরী। 9:15 গজল শুনবেন পঙ্কজ উদাস। 9:30 অনুষ্ঠান সাহিত্যবাসর প্রান্তিক। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় সন্তুর বিদেশি বিদুষী বর্ষা আগরওয়াল। এখন জানিয়ে দিচ্ছি আজকে 101.4 মেগাহার্জে আকাশবাণী বিবিধ ভারতীর শিলিগুড়ি কিছু অনুষ্ঠান সম্পর্কে। 6:05 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান গানের ভেলা। 7:00 বিশেষ জয়মালা। 8:30 চিত্রলোক। 9:00 অনুষ্ঠান আপকে লিয়ে। 9:30 আজকে ফানকার। 10:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ছায়াগীত। 10:30 অনুষ্ঠান ঢালতি যায় রাত। শুনলেন আজকে পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। এখন জানিয়ে দিই আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। রবিবার 26 জুলাই 2026। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরের প্রধান প্রধান সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে। সকল পথ ব্যবহারকারীকে ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল

বে গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। দার্জিলিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। একটি শিয়াল হাট থেকে 80 ঘর, দুপুর 1টা থেকে সন্ধে 7টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। বাগডোগরা হাট থেকে বাগডোগরা দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত থাকবে। এনজিপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপরাইল রোড রুট ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়েল টাইম আপডেটের জন্য শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল পেজটি অনুসরণ করুন। আপনাকে সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোক পরম্পরায় কীর্তন শিল্পী রাধারানী দেবী।

দাপরের শেষে ভোজপতি কংসের অত্যাচারে পৃথিবী হল জর্জরিত। তখন ভগবান ক্ষীরোদ সায়ের শরণ নিলেন দেবগণ।

ভগবান দেবগণকে আশ্বাস দিয়ে বললেন, আমি অচিরাত কংসভগ্নী দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে দুষ্ট কংসকে নিধন করব। কংস এই দৈববাণী শুনে তার ভগ্নী ও বসুদেবকে কারাগারে আবদ্ধ করলেন। ভাদ্র কৃষ্ণাষ্টমীর অর্ধ নিশীতে কারাগারে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

সব আমার মায়াতে দাড়িগণ নিদ্রিত দ্বার মুক্ত। তখন বসুদেব সদ্যজাত পুত্রকে লয়ে চলেছেন বৃন্দাবনে। বসুদেব যমুনার তীরে এসে ভাবছেন কি করে যমুনা পার হব।

হায় হায়, এ কি সর্বনাশ করলাম! বসুদেব কাঁদতে লাগলেন। তখন ভগবান ভেসে উঠলেন যমুনার জলে। অমনি তাড়াতাড়ি পুত্রটিকে কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে। বসুদেব গিয়ে দেখছেন যশোদার কোলের কাছে সদ্যজাত এক কন্যা। তখন বসুদেব নিজ পুত্রটিকে রেখে কন্যাটিকে নিয়ে এলেন কংস কারাগারে।

এই দৈববাণী শুনে কংস চিন্তা করছেন কি করে ওই শিশুটিকে হত্যা করা যায়। জন্মলীলা হতে শ্রীধাম বৃন্দাবনের সমস্ত মাধুর্য লীলা সমাপ্ত করে অক্রূরের রথে গেলেন মথুরায় এবং কংসকে ধ্বংস করে মথুরার রাজসিংহাসনে বসলেন শ্রীকৃষ্ণ। নন্দরাজ ভবন। মা যশোমতীর প্রেম বাৎসল্য স্নেহে শশিকলার ন্যায় বেড়ে চলেছেন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ।

পূর্বরাগ, সঙ্গ হয় নাই, অথচ শ্রবণে দর্শনে পরস্পরের মিলনের যে আকাঙ্ক্ষা উৎপত্তি হয় তাহাই পূর্বরাগ। সেই অনুরাগের নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীমতী রাধারানী। একদিন গোচারণে গিয়ে শ্রী গোবিন্দ বিষণ্ন মুখে বসে আছেন, তাই দেখে সুবল বলছেন, হাই কানাই, তোর কি হয়েছে?

শ্রী গোবিন্দ আজ দান লীলা খেলবেন বলে দানি সেজে দাঁড়ায় বাঁশি বাজালেন। এদিকে রাধারানী বাঁশি শুনে সখী সঙ্গে মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয়ের ছলে চলেছেন, সঙ্গে বড়িমা।

আর একদিন গোচারণ হতে ফেরবার সময় পথে রাইকে সংকেত করলেন শ্রীকৃষ্ণ, শ্রী গোবিন্দের কথা মতো সখীগণ সঙ্গে রাধারানী কেশর কুঞ্জে শয্যা সাজায়ে সারা নিশি বসে রইলেন।

তখন ললিতা বলছেন, ওই দেখ তোর প্রাণবল্লভ আসছে। রাধারানী বলছেন, আমার কুঞ্জে প্রবেশ করবার আগে আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দিতে বল।

রাধার দয়া হলো না দেখে শ্যামনাগর কুঞ্জে হতে কাঁদতে কাঁদতে চলে গেলেন। তখন সুখ বলছেন শাড়িকে, শাড়ি, এই রাধার মনোগান করো তুমি।

দ্যুতি, আর আমি কখনো এমন কাজ করব না। এইবারের মতো রাধারানীর মান ভাঙিয়ে দাও। শ্যামনাগরের কথায় সন্তুষ্ট হয়ে ললিতা নিয়ে এলেন রাধার কুঞ্জে। শ্যামনাগর রাধার পদতলে বসে মিনতি করে বলছেন,

রাধারানীর মনের অভিলাষ, আজ মিলন কুঞ্জে গিয়ে গোবিন্দ সঙ্গে ঝুলন দোলায় বিলাস করবেন। তাই বিরল কুঞ্জে বসে সখী সঙ্গে রাধারানী গোবিন্দের রূপের কথা বলছেন।

এতক্ষণ শুনলেন লোক পরম্পরায় কীর্তন, শিল্পী রাধারানী দেবী, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া, শিল্পী মুস্তাক হোসেন।

শ্রোতা বন্ধুরা, প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনছেন ভাওয়াইয়া শিল্পী মোস্তাক হোসেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন প্রচলিত লোকগীতের অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী মোস্তাক হোসেন, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

0: সাপ্তাহিক বিশেষ বিশেষ প্রতিবেদন নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স দর্পণ। আজকের ডুয়ার্স দর্পণে শুনবেন, কার্গিল বিজয় দিবস, অপারেশন বিজয়ের বীরদের সাহস, আত্মত্যাগ এবং অটল সংকল্পকে সম্মান জানায়। এটি কার্গিল যুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে এবং এই চেতনাকে উদযাপন করে যা জাতির সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। এই উপলক্ষটি কার্গিলের চিরস্থায়ী উত্তরাধিকারীকে প্রতিফলিত করে। এটি ভারতের সামরিক প্রস্তুতিকে শক্তিশালী করে চলেছে, প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং নিজ নিরাপত্তার প্রতি জাতির অটল অঙ্গীকারকে সুদৃঢ় করছে। কার্গিল যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। এটি অতুলনীয় বীরত্ব, সাহস ও সংকল্পের প্রতিফলন, জাতীয় গর্ব ও অনুপ্রেরণার এক চিরস্থায়ী প্রতীক হয়ে উঠেছে। আজকে শিলিগুড়িতে তেমনই কার্গিলের এক বীর যোদ্ধার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন আধিকারিক বিভাস রায়চৌধুরী, যিনি অংশগ্রহণ করেছিলেন এই কার্গিল যুদ্ধে। চলুন তার সঙ্গে একটু কথা বলে নিন।
1: নমস্কার, আমি বিভাস রায়চৌধুরী। আমি 20 বছর ভারতীয় বিমানবাহিনীতে কাজ করেছি। বিমানবাহিনীর মাধ্যমে আমি দেশের, আমার দেশের নাগরিক এবং বিদেশি নাগরিকদেরও বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদে তাদেরকে সাহায্য করার, তাদের সেবা করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে একটা পরম সৌভাগ্য, পরম পাওয়া।
2: আমরা কার্গিল যুদ্ধে দেখেছিলাম প্রথমে পদাতিক বাহিনী, আমাদের আর্মি যারা, তারা যুদ্ধক্ষেত্রে গেছে, লড়ছিলেন। আপনি যেহেতু বিমানবাহিনীতে যুক্ত, আপনাদের কাছে খবরটা কিভাবে এলো এবং আপনারা কিভাবে ওখানে জয়েন করলেন?
1: কার্গিলের যুদ্ধে আমাদের সেনাবাহিনীর কিংবা তার সঙ্গে যে সমস্ত সাপোর্ট সার্ভিসগুলো রয়েছে, পাকিস্তানি সৈন্য আমাদের দেশের ভেতরে ঢুকে পড়েছে শীতকালে, এটা আমরা বুঝতে অনেক দেরি করে ফেলেছিলাম। এবং যখন বোঝা গেছিল তখন ভারতীয় সেনাবাহিনী ভেবেছিল যে যে ইনফিল্ট্রেশন যেটা হয়েছে খুব অল্প মাত্রায় হয়েছে এবং আমরা একাই সামলে নিতে পারবো, যার জন্য ছোট ছোট টুকরি, ছোট ছোট প্লাটুনকে পাঠানো হয়েছিল ওই যে এনক্রোচমেন্ট যেটা হয়েছে সেটাকে খালি করতে, এবং তারা কেউ ফিরে আসেনি। এই লসটা কিন্তু খুব বড় লস ছিল, প্রাথমিক যে লসটা ছিল ভারতীয় সেনাবাহিনীর সেটা অত্যন্ত দুঃখজনক এবং খুব বড় লস। তারপরে খবরটা এমনি খবর আসছিল, টিভিতে আসছিল, পেপারে আসছিল যে এরকম হয়েছে, কিন্তু ভারতীয় বিমানবাহিনীকে যুদ্ধের সঙ্গে, মানে এই কার্গিলের যুদ্ধের সঙ্গে যুক্ত করতে প্রায় 15-20 লেগে গেছিল, এবং তারপরে এয়ারফোর্সের রেডি হয়ে গিয়ে পৌঁছতে অলটুগেদার 1 মাস। সুতরাং কার্গিলের যুদ্ধের যে প্রাথমিক দিকটা সেইটা কিন্তু আমরা এয়ারফোর্সের কেউ দেখতে পাইনি, আমরা শুধু শুনতে পেয়েছিলাম।

0: কিন্তু আমরা গিয়ে যখন পৌঁছালাম তখন যুদ্ধ চলছে,
1: আচ্ছা,
0: তীব্র যুদ্ধ চলছে, এবং তার মধ্যে আমাদের প্রবেশ, এবং অল্প কিছুদিনের ভেতরেই। এবং এখানে একটা জিনিস অবশ্যই আমি বলবো, ভারতীয় বিমানবাহিনীও কিন্তু প্রস্তুত ছিল না এই ধরনের যুদ্ধের জন্য।
1: আচ্ছা,
0: যার জন্য প্রথম দুদিনে আমাদের দুটো ফাইটার এয়ারক্রাফট, একটা হেলিকপ্টার ধ্বংস হয়। তাতে একজন পাইলট মারা গেছিলেন, একজন পাইলট পাকিস্তানি সেনার হাতে বন্দি, আর আমাদের এয়ারফোর্সের হেলিকপ্টার টিমের 4 এয়ারক্রু মারা গেছিল। সো ইটস আ বিগ লস। 3 এয়ারক্রাফট এবং 4 আর 2 এ 6 পাইলট এবং অন্য এয়ারক্রু মারা যাওয়া, এটা কিন্তু এয়ারফোর্সের জন্য খুব বড় ধাক্কা ছিল। আমরা খানিকটা পিছিয়ে আসি। পিছিয়ে আসাটা কীরকম, যে আমরা যে হাইটে যুদ্ধ করব বলে রেডি হয়েছিলাম সেই হাইট থেকে এবার আমাদের নিজেদের হাইট বাড়াতে হয়, উচ্চতাটা বাড়াতে হয়, এমন একটা উচ্চতায় যেতে হয় যেখান থেকে পাকিস্তান আর্মি আমাদেরকে আঘাত করতে পারবে না। এইটা করতেও আবার কিছুদিন টাইম লাগে। এই এই ক্ষেত্রে আরেকটা বলি, আমাদের যে প্রথম এয়ারক্রাফটে গুলি লাগে সেটা একটা ক্যানবেরা এয়ারক্রাফট, যে শুধুমাত্র ছবি তুলতে গেছিল, দেখতে গেছিল কি হয়েছে।
1: আচ্ছা,
0: কিন্তু সেই এয়ারক্রাফটটাতে গুলি লাগলেও সেই এয়ারক্রাফটটার কিন্তু কোনো সেরম কোনো ক্ষতি হয়নি, ওটা ফিরে এসেছিল। তো সেই হিসেবে ধরলে আমাদের 4 এয়ারক্রাফট ড্যামেজ হয়। কিন্তু তারপরে যখন আমরা সেইভাবে প্রিপারেশান নিয়ে যুদ্ধে নামি, তারপরে আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরং এয়ারফোর্সের ভূমিকাটা ভারতীয় সেনাবাহিনীর যে যুদ্ধ জয় সেটাকে ত্বরান্বিত করে, ক্ষয়ক্ষতিকে কম করে, এবং পাকিস্তান বুঝতে পারে যে এইভাবে এই পজিশনে আর যুদ্ধ করা সম্ভব না, ওরা তখন সারেন্ডার করে।
1: ওরা পরের দিকে বুঝতে পারেনি যে আমরা কতটা শক্তিশালী হয়ে আমরা লড়াইটা চালিয়েছি।
0: এখানে দুটো জিনিস আছে। পরে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন যিনি, পারভেজ মুশারফ, উনি তখন আর্মি চিফ ছিলেন, তিনি স্বীকার করেছিলেন যে উনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি যে বোফোর্সের মতো অত ভারী কামান আমরা কার্গিলের ওই হাইটে নিয়ে যেতে পারব।
1: এই ধারণাটা ওদের
0: ছিল না, কারণ বোফোর্স অত্যন্ত হেভি কামান, ওজনটা প্রচুর, এবং সেই কামান ওই রাস্তা দিয়ে যে অত উঁচুতে নিয়ে যাওয়া যেতে পারে এটা পাকিস্তান চিন্তা করতে পারে। শুধু পাকিস্তান কেন, বোফোর্স যারা বানিয়েছিল তারাও জানতো না।
1: মানে এই টেকনিকটা সেই সময় যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সঠিক সিদ্ধান্ত, এবং ভারত যে কটা যুদ্ধে জিতেছে একটু দেরি হলেও কিন্তু এই সিদ্ধান্তটা সঠিক নেওয়ার ক্ষমতা রাখে ভারতবর্ষ। আরেকটা কথা জিজ্ঞাসা করব, যে আপনি যখন যুদ্ধে যেতেন আপনার পরিবারে কে কে আছেন এবং কাদের রেখে বাড়িতে আপনি যেতেন?
0: দেখুন, কার্গিলের যুদ্ধের সময় বাড়িতে আমার বাবা মা, ভাই, আমার স্ত্রী, আমার ছেলে, আমার ছেলের বয়স তখন, কার্গিলের যুদ্ধ যখন হয় তখন আমার ছেলের বয়স 1 হয়নি, 1 কম, তারা ছিল বাড়িতে। এবং মানসিক চাপ নিশ্চয়ই তাদের উপরে ছিল, কেউ হয়তো মুখ ফুটে বলতে পারে।
1: তারা কি যখন যাচ্ছেন তখন কি ম্যামকে জানিয়ে গিয়েছিলেন, যেতে পেরেছিলেন?
0: ম্যাম আমার আগেই জানতে পেরেছিলেন, টিভিতে খবর আসছিলই, খবরের কাগজে আসছিল, সবাই জানতো যে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে সেটা জানতো না। ভয়াবহতাটা কতটা, যুদ্ধের ভয়াবহতার যে কি, সেইটা কিন্তু আমরা তখন খবরের কাগজে অল্প অল্প পেতে শুরু করেছিলাম। ক্যাপ্টেন কালিয়ার খবর কিন্তু পেপারে বেরিয়েছিল, এবং তাতে জানতো, আমার বাড়ির লোকও জানতো যে আমাকে যেতে হবে। তখন তো এত ফোন ছিল না, তবুও ফোনে বাবার সঙ্গে কথা হয়েছে, স্ত্রী ছিলেন বাড়িতে, আমার ছেলে ছিল বাড়িতে, জানতো তারা।
1: তো আপনি যখন ফিরে এলেন এখনও কি সেই সব স্মৃতি আপনাকে আঁকড়ে ধরে?
0: দেখুন, এটা একটা মানসিক রোগ, এটা অসুখ, এটা একটা মানসিক অসুখ। যারা যুদ্ধে যায় সারা জীবন তারা সেই ট্রমাটাকে ক্যারি করে, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, কারোর ব্যবহারের মধ্যে প্রকাশ পায়, কেউ চেপে নিতে পারে নিজের ভেতরে, কেউ হয়তো এমনভাবে প্রকাশ করে যে বুঝতে পারে না যে এটা ওই ট্রমা থেকে আসছে, কিন্তু এটা আসে।
1: আপনার অভিব্যক্তিটা আমরা অনেক সময় আপনার বইগুলোতে পাই। আপনি এখন অনেক বই লেখেন, লেখক একজন, এবং বইগুলো যুদ্ধের ওপর বেস করে, অস্ত্রের ওপর বেস করে, এটাও কি সেই ট্রমা থেকে? আপনি আপনার এই যে ট্রমাটাকে আপনি কি আপনার লেখনীতে প্রকাশ করেন, আপনি আজ মানুষকে জানাতে চান?
0: লেখার অভ্যেস আমার ছোটবেলা থেকেই ছিল, ভালো বই পড়া এবং ভালো কিছু দেখলে সেটাকে লেখা, এই অভ্যেসটা আমার ছোটবেলা থেকেই ছিল, বাবার কাছ থেকে পাওয়া। এমনও হতে পারে যে আপনি যেটা বললেন যে ওই ট্রমা হয়তো আমি লিখে প্রকাশ করতে পেরেছি, ব্যবহারিক জীবনে হয়তো সেটা আমি খানিকটা কন্ট্রোল করতে পারলেও, কিন্তু আমি যখনই লিখতে বসি বারবার আমার মনে হয় যে সেই কথাগুলো লেখা দরকার, তাদের কথা লেখা দরকার যাদের কথা কেউ লেখে না। কারণ বাংলা সাহিত্যে

0: মিলিটারি সায়েন্স বা মিলিটারি লিটারেচার খুব কম আছে, এবং যেটুকু বা আছে সেটা একদম ব্যাটেল ফিল্ডের হার্ডকোর যে মিলিটারি তাদের লেখা বাংলা খুব কম আছে। কিছু আছে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, যারা ব্যাটেল ফিল্ড কভার করেছেন, এরকম সাংবাদিক কিন্তু ভারতীয় অনেক আছেন, তাদের অনেকের লেখা আছে। আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত জীবন, যুদ্ধের সাথে আমার কি সম্পর্ক, কিংবা যে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতীয় মিলিটারি এবং ভারতের যে বিদেশ নীতি সেটা কিভাবে কানেক্টেড, এগুলো লিখতে।
1: আপনার একটা বইতে আমরা দেখলাম যে অস্ত্র বলে যে বইটা আপনি লিখেছেন এটা, এবং বেস্ট সেলার হিসেবেও গণ্য হয়েছে, এই যে বইটা লিখেছেন এই বইটার মধ্যে আছে কি?
0: একটু আগে যেটা বলছিলাম যে আমার বারবার মনে হতো, আপনি যদি ভারতবর্ষের পৌরাণিক ঘটনাগুলোও দেখেন, আমি বলছি না সেটা ইতিহাস আমার, কিন্তু পৌরাণিক যে ঘটনাগুলো আমরা পড়ি, রামায়ণ কিংবা মহাভারত, সেখানে তো বিভিন্ন ধরনের অস্ত্রের কথা পাই। আমাদের যে এত দেবদেবী, অস্ত্র ছাড়া কিন্তু কোনো দেবতা কিংবা কোনো দেবী নেই, সবার হাতে কিছু না কিছু আছে। তাহলে এই যে এত অস্ত্রের ফ্লো আমাদের সমাজের মধ্যে দিয়ে, আমাদের সভ্যতার মধ্যে দিয়ে, সেইটা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, এইটা আমাকে প্রথম আকৃষ্ট করে জিনিসটা নিয়ে চিন্তা করতে, ভাবতে। তারপরে পড়াশোনা করে, কিছু রিসার্চ করে আমি একটা জিনিস দেখতে পেলাম যে ভারতবর্ষে অস্ত্র তৈরির বা ধাতুবিদ্যার ওপরে ব্রেক লাগানো একটা, এইটা বিদেশি শক্তি করেছে, কিছুটা করেছেন আকবর। আকবর হচ্ছেন প্রথম,
1: করেছিলেন সে সময়
0: করেছিলেন। আকবরের এগেনস্টে একটা খুব বড় কৃষক বিদ্রোহ হয়েছিল, যার কথা কিন্তু ইতিহাস বইয়ে পড়ানো হয় না খুব একটা। সেই কৃষক বিদ্রোহ ঠেকানোর জন্য উনি অস্ত্র তৈরির ওপরে লাইসেন্স চালু করেন প্রথম, তৈরি, হোল্ডিং না, ইউজিং না, বানানো। এই অস্ত্র তৈরিতে আকবর নিজে খুব ইন্টারেস্টেড ছিলেন, ওনার যে এক্সপেরিমেন্ট ধাতুবিদ্যার ওপরে কিংবা বন্দুক বানানোর ব্যাপারে, সেটা কিন্তু ভারতবর্ষের যে অস্ত্রের ইতিহাস তাকে খুব সাহায্য করেছে ডেভেলপমেন্টকে, কিন্তু সেইটা সাধারণ মানুষের জন্য উনি ওপেন করেননি, বন্ধ করে দিয়েছিলেন। এই যে বন্ধটা হয়েছিল সেইটা চলতে থাকে, এবং ব্রিটিশ আমলে এটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছই। আপনাকে একটা ছোট্ট,
1: মানে এটা কি ভারতীয়দের হাতে যাতে অস্ত্র না পৌঁছে,
0: ভারতীয়দের হাতে শুধু অস্ত্র না, ধাতুবিদ্যাও যাতে উন্নত না হয়। ফোর্ট উইলিয়ামের মধ্যে ব্রিটিশদের একটা ফাউন্ড্রি ছিল যেখানে কামান তৈরি হতো, সেই ফাউন্ড্রির মধ্যে কোনো অ্যাংলো ইন্ডিয়ানকেও অ্যালাউ করা হতো না,
1: মানে ভারতীয়রা কোনো
0: ছেড়ে দিন, অ্যাংলো ইন্ডিয়ানদেরকেও অ্যালাউ করতো না,
1: আচ্ছা,
0: যাতে ওই ধাতুবিদ্যাটা লিক না করে। যার ফলে আমাদের দেশে যে ধরুন চকমকি পাথরের নাম আমরা শুনেছি, এক সময় বন্দুক চলতো চকমকি পাথর দিয়ে, সেই চকমকি পাথর পাওয়া যেত রাজ,
1: মানে কিভাবে কাজটা হতো একটু যদি একটু বিশদে বলেন।
0: আমরা এখন যে বন্দুকের ট্রিগার টিপি, সেখানে একটা হ্যামার থাকে, যা ফায়ারিং পিন থাকে, যেটা গিয়ে বন্দুকের গুলির পেছনে হিট করে, সেইটা হচ্ছে আমাদের ওই কালী পুজোয় যে পিস্তলগুলো ফাটায় সেই ধরনের ক্যাপ।
1: আচ্ছা,
0: সেইখান থেকে যে স্ফুলিঙ্গটা বেরোয়, সেই স্ফুলিঙ্গটা অ্যাকচুয়ালি যে বারুদটা, গুলির পেছনে যে বারুদটা, সেই বারুদটাতে আগুন লাগায়, তখন গুলিটা ফায়ার হয়। আগে ওই যে ওই ক্যাপে ফাটানো যে বারুদের কথাটা বললাম, ওইটা ছিল না যখন, তখন চকমকি পাথর ব্যবহার হতো। আর এই চকমকি পাথর পাওয়া যেত রাজমহলের পাহাড়ে।
1: আচ্ছা,
0: আপনি যদি মীর কাসিমের কথা পড়েন ইতিহাসে, তাহলে দেখবেন যুদ্ধ হয়েছে রাজমহলে। রাজমহলটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ছিল ওর নদী এবং পাহাড়ের জন্য, এবং সেই পাহাড়ে পাওয়া যেত চকমকি পাথর। ওই চকমকি পাথর কন্ট্রোল করতে হচ্ছে লখনৌয়ের নবাব অথবা মুর্শিদাবাদের নবাব।
1: আচ্ছা,
0: ব্রিটিশদের টার্গেটে এই দুই নবাব ছিল, যে কারণ ওইটাকে আমাকে, ওই জায়গাটাকে দখল করতে হবে। এইখানে পাওয়া যেত সোরা, যেটা থেকে বারুদ তৈরি হতো। তো এই সমস্ত যুদ্ধের যে সামগ্রী সেগুলো তৈরি করার যে রিসোর্স, এই রিসোর্স ব্রিটিশ নিজের হাতে নিয়ে নেয়, এবং ভারতীয়দের এইটা মানে এই এই শিল্প থেকে দূরে সরিয়ে দেয়।
1: আপনার একটা বইতে আমরা দেখলাম যে অস্ত্র বলে যে বইটা আপনি লিখেছেন এটা, এবং বেস্ট সেলার হিসেবেও গণ্য হয়েছে, এই যে বইটা লিখেছেন এই বইটার মধ্যে আছে কি?
0: একটু আগে যেটা বলছিলাম যে আমার বারবার মনে হতো, আপনি যদি ভারতবর্ষের পৌরাণিক ঘটনাগুলোও দেখেন, আমি বলছি না সেটা ইতিহাস আমার, কিন্তু পৌরাণিক যে ঘটনাগুলো আমরা পড়ি, রামায়ণ

0: এগেনস্টে একটা খুব বড় কৃষক বিদ্রোহ হয়েছিল, যার কথা কিন্তু ইতিহাস বইয়ে পড়ানো হয় না খুব একটা। সেই কৃষক বিদ্রোহ ঠেকানোর জন্য উনি অস্ত্র তৈরির ওপরে লাইসেন্স চালু করেন প্রথম, তৈরি, হোল্ডিং না, ইউজিং না, বানানো। এই অস্ত্র তৈরিতে আকবর নিজে খুব ইন্টারেস্টেড ছিলেন। ওনার যে এক্সপেরিমেন্ট ধাতুবিদ্যার ওপরে কিংবা বন্দুক বানানোর ব্যাপারে, সেটা কিন্তু ভারতবর্ষের যে অস্ত্রের ইতিহাস তাকে খুব সাহায্য করেছে ডেভেলপমেন্টকে, কিন্তু সেইটা সাধারণ মানুষের জন্য উনি ওপেন করেননি, বন্ধ করে দিয়েছিলেন। এই যে বন্ধটা হয়েছিল সেইটা চলতে থাকে এবং ব্রিটিশ আমলে এটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছয়। আপনাকে একটা ছোট্ট,
1: মানে এটা কি ভারতীয়দের হাতে যাতে অস্ত্র না পৌঁছে,
0: ভারতীয়দের হাতে শুধু অস্ত্র না, ধাতুবিদ্যাও যাতে উন্নত না হয়। ফোর্ট উইলিয়ামের মধ্যে ব্রিটিশদের একটা ফাউন্ড্রি ছিল যেখানে কামান তৈরি হতো, সেই ফাউন্ড্রির মধ্যে কোনো অ্যাংলো ইন্ডিয়ানকেও অ্যালাউ করা হতো না,
1: মানে ভারতীয়রা কোনো
0: অ্যাংলো ইন্ডিয়ানদেরকেও অ্যালাউ করতো না,
1: আচ্ছা,
0: যাতে ওই ধাতুবিদ্যাটা লিক না করে। যার ফলে আমাদের দেশে যে ধরুন চকমকি পাথরের নাম আমরা শুনেছি, একসময় বন্দুক চলতো চকমকি পাথর দিয়ে, সেই চকমকি পাথর পাওয়া যেত রাজ,
1: মানে কিভাবে কাজটা হতো একটু যদি একটু বিশদে বলেন।
0: আমরা এখন যে বন্দুকের ট্রিগার টিপি সেখানে একটা হ্যামার থাকে, যা ফায়ারিং পিন থাকে, যেটা গিয়ে বন্দুকের গুলির পেছনে হিট করে, সেইটা হচ্ছে আমাদের ওই কালী পুজোয় যে পিস্তলগুলো ফাটায় সেই ধরনের ক্যাপ।
1: আচ্ছা,
0: সেইখান থেকে যে স্ফুলিঙ্গটা বেরোয়, সেই স্ফুলিঙ্গটা অ্যাকচুয়ালি যে বারুদটা গুলির পেছনে যে বারুদটা, সেই বারুদটাতে আগুন লাগায়, তখন গুলিটা ফায়ার হয়। আগে ওই যে ওই ক্যাপে ফাটানো যে বারুদের কথাটা বললাম, ওইটা ছিল না যখন, তখন চকমকি পাথর ব্যবহার হতো। আর এই চকমকি পাথর পাওয়া যেত রাজমহলের পাহাড়ে।
1: আচ্ছা,
0: আপনি যদি মীর কাসিমের কথা পড়েন ইতিহাসে, তাহলে দেখবেন যুদ্ধ হয়েছে রাজমহলে। রাজমহলটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ছিল ওর নদী এবং পাহাড়ের জন্য, এবং সেই পাহাড়ে পাওয়া যেত চকমকি পাথর। ওই চকমকি পাথর কন্ট্রোল করতে হচ্ছে লখনৌয়ের নবাব অথবা মুর্শিদাবাদের নবাব।
1: আচ্ছা,
0: ব্রিটিশদের টার্গেটে এই দুই নবাব ছিল, যে কারণ ওইটাকে আমাকে ওই জায়গাটাকে দখল করতে হবে। এইখানে পাওয়া যেত সোড়া, যেটা থেকে বারুদ তৈরি হতো। তো এই সমস্ত যুদ্ধের যে সামগ্রী সেগুলো তৈরি করার যে রিসোর্স, এই রিসোর্স ব্রিটিশ নিজের হাতে নিয়ে নেয় এবং ভারতীয়দের এইটা মানে এই এই শিল্প থেকে দূরে সরিয়ে দেয়।
1: আমরা এতক্ষণ কথা বলছিলাম ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন আধিকারিক বিভাস রায় চৌধুরীর সঙ্গে, যিনি ভারতের বিমানবাহিনীর বিভিন্ন অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্গিল যুদ্ধ এবং রাষ্ট্রসংঘের শান্তি বাহিনীর সঙ্গে কাজ করা।
2: ডুয়ার্স দর্পণ এই পর্যন্তই। এই অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ডুয়ার্স দর্পণ, আকাশবাণী, শিলিগুড়ি। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। লতা মঙ্গেশকর এবং শব্বির কুমারের কণ্ঠে পেয়ার ছুকতা নেহি ছায়াছবি থেকে, সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত প্যারেলাল।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং পরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আজ যথাযোগ্য মর্যাদায় কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী আজ জানান, উন্নয়ন প্রক্রিয়া থেকে যারা বাদ পড়েছিল তাদের অগ্রাধিকার দেওয়াই সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নির্মূল করতে সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এদিকে প্রশ্ন ফাঁস রুখতে লোকসভায় আগামীকাল একটি কঠোর বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশ মাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। দেশ তাঁদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।
1: আজ কার্গিল বিজয় দিবস হ্যায়, এই দিন হামে গর্ব সে ভর দেতা হ্যায়, এই দিন হামে কার্গিল কি উঁচি উঁচি চোটিয়া, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হামারে সৈনিকো কে সামনে থি, লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কার্গিল বিজয় দিবস পর মে সবি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
0: প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেনাবাহিনীর বীরত্বের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। এ প্রসঙ্গে তিনি ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও সফলভাবে কুশা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে বলেও জানান। চৌঠা জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে।
1: ক্যাচ দ্য রেইন কা সন্দেশ বহুত সিধা হ্যায়, জব বারিশ গিরে পানি কো ভহিঁ সহেজিয়ে, ইসলিয়ে 4 জুলাই সে দেশভর মে এক বিশেষ অভিযান ভি চলায়া জা রাহা হ্যায়। ইসকে তহত বারিশ কে পানি কে সঞ্চয়ন, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরানে জল স্রোতো কে পুনর্জীবন আর বৃক্ষারোপণ কো নই গতি দি জা রহি। মুঝে বহুত খুশি হ্যায় কি গাঁও হো ইয়া শহর, পঞ্চায়েতে হো ইয়া সামাজিক সংস্থায়, হর জগহ লোগো নে বড় চড় কর ভাগিদারি কি হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। আহমেদাবাদের ভাড়ু এলাকায় এক ঘণ্টার মধ্যে 25,000-এরও বেশি মানুষ 3,500-এর বেশি গাছ রোপণ করেছেন। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন, তাদের জন্য গোটা দেশ গর্বিত। গত এক দশকে ভারতের যুবারা ফিজিক্স অলিম্পিয়াডে সোনা অথবা রূপোর পদক জিতেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তাঁর ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণাস্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবাশক্তির কাছে আদর্শ হয়ে আছেন বলে তিনি উল্লেখ করেন। আগামী 7ই অগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস। দেশের বয়নশিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পের মাধ্যমে আগামী দিনে আরও বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযানে বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সাংস্কৃতিক চেতনায় সম্মিলিত অংশগ্রহণ সবসময় শক্তির উৎস হিসেবে কাজ করেছে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি 2026-এ অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেন। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা 400-এরও বেশি তরুণ অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। আলোচনায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এদেশের বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে গান গাইতে গাইতে একসঙ্গে কাজ করে আসছে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রথা ঐক্যকে সুদৃঢ় করে এবং সম্মিলিত প্রচেষ্টাকে আরও আনন্দদায়ক ও চাপমুক্ত করে তোলে। তিনি আজ বলেন, যারা আগে উন্নয়নের প্রক্রিয়া থেকে বাদ পড়েছিল তাদের অগ্রাধিকার দিতে এবং ক্ষমতায়ন করতে সরকার সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একক ভ্রমণের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মাই ভারত উদ্যোগের মাধ্যমে অনেক অংশগ্রহণকারী ব্যক্তিগতভাবে পর্যটন যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত একটি পরিবারের মতো হয়ে ফিরেছেন।
1: मैं देश के सब लोगों से आग्रह करता हूँ, टूरिज्म पर जाए तो ये हमारा जिम्मा है कि हमारा टोटल जो खर्च है बजट यात्रा का या प्रवास का या टूर का ट्रैवल का पूरा खर्चा घर से निकले तब तक उसका कम से कम 5% पैसा स्थानीय

0: लोगों से कुछ न कुछ खरीद कर लाना चाहिए ताकि वहाँ के लोगों को भी रोजगार मिले और उनकी पहचान हिंदुस्तान के कोने कोने तक पहुँचे और इसलिए खरीद जरूर करना चाहिए।
1: 1999 সালের কার্গিল যুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের বীরত্বকে সম্মান জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। এই দিনটি সেই সংঘর্ষে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় এবং অপারেশন বিজয়ের সাফল্য সমাপ্তির 27তম বার্ষিকী। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলার সেই সব এলাকা পুনরুদ্ধার করেছিল যেগুলিতে পাকিস্তানি সৈন্য ও জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লা মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গকারীদের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লাদাখে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে 27তম কার্গিল বিজয় দিবস উদযাপনের নেতৃত্ব দেন এবং 1999 সালে কার্গিল যুদ্ধে বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতোমধ্যে ক্রেতা সুরক্ষা, খাদ্য গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষামন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেছেন, পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের কাজ হবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার উপায় বাতলানো।
2: হামারি পরীক্ষা পদ্ধতি বিশ্বস্ত হো, হামারি পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, হামারি পরীক্ষা পদ্ধতি মে সবসে জ্যাদা আপ টেকনোলজি কা উপযোগ হো, ইন সারি বাতো কো ধ্যান মে রাখতে হুয়ে विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
1: দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। হারারেতে তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 193 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে 15 ওভারে 4 উইকেটে 122 রান করেছে। এর আগে ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 5 উইকেটে 192 রান করে। বৈভব সূর্যবংশী 49 বলে 81 রান এবং ঈশান কিষাণ 26 বলে 29 রান করেন। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স 2টি উইকেট নেন। কমনওয়েলথ গেমসে আজ গ্লাসগোতে পুরুষদের 60 কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের ঋষিকান্ত সিং চানাম্বাম রৌপ্য পদক পেয়েছেন। ঋষিকান্ত স্ন্যাচ বিভাগে 121 কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড গড়েন। পরে মালয়েশিয়ার মোহাম্মদ আনিক কাজদান সেই রেকর্ডের সমান পারফরম্যান্স করেন। মালয়েশিয়ার মোহাম্মদ আনিক কাজদান মোট 273 কেজি ওজন তুলে এই কমনওয়েলথ গেমসের রেকর্ড সহ স্বর্ণপদক জয় করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। 136তম মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, এক পেড় মাকে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। দেশজুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নির্মূল করতে সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। প্রশ্ন ফাঁস রুখতে লোকসভায় আগামীকাল একটি কঠোর বিল পাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলো।

0: হার্সি এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।

এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে রাত 8টায় শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বার্তা, মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্বের বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮:৩০ শুনবেন আধুনিক গান, শিল্পী অন্তরা চৌধুরী। ৯:১৫ গজল, শিল্পী পঙ্কজ উদাস। রাত ৯:৩০ অনুষ্ঠান প্রান্তিক। রাত ১০টায় শুনবেন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় সন্তুর বাদন, শিল্পী বিদুষী বর্ষা আগরওয়াল।

এখন 101.4 মেগাহার্সে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী। কিছু অনুষ্ঠান সূচি। রাত 8:30 চিত্রলোক, 9:00 শুনবেন আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, রাত 10:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বয়ন শিল্পীরা তাঁদের কৌশল ও সৃজনশীলতার মাধ্যমে ভোকাল ফর লোকালের ধারণাকে আরও মজবুত করছে। আকাশবাণীতে মন কি বাতের

0: ১৯৩৬তম পর্বে আজ তিনি প্লাস্টিকের পুনর্ব্যবহারের ওপর জোর দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে আগামী 9 থেকে 17 আগস্ট হাড় ঘাড় তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। 27তম কার্গিল বিজয় দিবসে আজ নানা অনুষ্ঠানে দেশের বীর সেনাদের স্মরণ করা হচ্ছে। পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে জানিয়েছেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্য সরকারের। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামীকাল থেকে সকাল 6টায় প্রথম পরিষেবা শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বয়নশিল্পীরা তাদের কৌশল ও সৃজনশীলতার মাধ্যমে ভোকাল ফর লোকালের ধারণাকে আরও মজবুত করছে। আকাশবাণীতে মন কি বাতের 136তম পর্বে আজ তিনি বলেন, দেশের চিরাচরিত পরম্পরাকে তাঁতিরা এগিয়ে নিয়ে চলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সযত্নে লালন করছেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে খাদির বিক্রি 6 গুণ বেড়েছে। এই অঙ্ক বর্তমানে 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আসন্ন উৎসবের মরশুমে খাদি বা হ্যান্ডলুম উৎপাদিত পণ্য ব্যবহারের জন্য সকলের প্রতি আবেদন জানান শ্রী মোদী।
1: বিতে কুছ বর্ষো মে খাদি কাফি লোকপ্রিয় হুই হ্যায়। পিছলে 12 বর্ষো মে ইসকি বিক্রি 6 গুণা বড়ি হ্যায়। বিক্রি কা ইয়হ আঁকড়া আব 8,000 করোড় রুপিয়ে কে করিব পৌঁছ চুকা হ্যায়। মেরা আপ সবি সে আগ্রহ হ্যায় কি আনে ওয়ালে ত্যোহার মে খাদি কা কোই না কোই, হ্যান্ডলুম কা কোই না কোই, হ্যান্ডিক্রাফট কা কোই না কোই প্রোডাক্ট জরুর খরিদে।
0: এবার গণেশ পূজোয় প্লাস্টার অব প্যারিসের বদলে দেশের মাটি দিয়ে তৈরি মূর্তির পুজোর জন্য আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। বৃষ্টির জল সঞ্চয় জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণের ক্ষেত্রে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। প্লাস্টিক দূষণ বর্তমানে গোটা বিশ্বের কাছেই এক বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে শ্রী মোদী জানান, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। এ প্রসঙ্গে তিনি রিসাইকেল করা প্লাস্টিকের বেঞ্চের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, রিইউজ, রিডিউস এবং রিসাইকেল বর্তমানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। কার্গিল বিজয় দিবসে আজ বীর যোদ্ধাদের অসীম সাহসের কথা মন কি বাতে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
1: আজ কা ভারত আপনি বীরোঁ কো সিরফ ইয়াদই নাহি করতা বলকি নই পিঢ়ি তক উনকি গাথা ভি পৌঁছাতা হ্যায়। ইসি ভাবনা সে ইস বর্ষ এক বিশেষ শৌর্য বিজয় যাত্রা নিকালি গই। 14 জুলাই কো দিল্লি কে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল সে শুরু হুই ইয়ে মোটরসাইকেল যাত্রা দ্রাস কে কার্গিল ওয়ার মেমোরিয়াল তক পৌঁছেগি। ইসকা সন্দেশ, ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালুট, ইয়ে যাত্রা হমে ইয়াদ দিলাতি হ্যায় কি রাষ্ট্র কে লিয়ে দিয়া গয়া বলিদান কভি ভুলায়া নাহি যা সকতা।
0: চলতি বছরও হর ঘর তিরঙ্গার বাস্তবায়নে সার্বিক প্রয়াস চালানো হবে বলে শ্রী মোদী জানান। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ মত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 মিনিটে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার আগামী 9 থেকে 17 আগস্ট রাজ্যজুড়ে হাড় ঘাড় তিরঙ্গা কর্মসূচির আয়োজন করছে। এর আওতায় জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত তিরঙ্গা মিছিল, প্রভাত ফেরি, সাইকেল র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ আলোকসজ্জা এবং রঙ্গৌলির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে সমবেতভাবে বন্দে মাতরম স্তোত্র গাওয়া এবং সাধারণ মানুষকে জাতীয় পতাকা। 27তম কার্গিল বিজয় দিবসে আজ নানা অনুষ্ঠানে দেশের বীর সেনাদের স্মরণ করা হচ্ছে। কলকাতায় আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কার্গিল যুদ্ধের শহীদ ক্যাপ্টেন কনাথ ভট্টাচার্য সহ অন্য সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রকাশ্যে ভারত বিরোধী স্লোগান দিলে বা মন্তব্য করলে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে আবার নতুন করে মৌলবাদ জেগে উঠছে, এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। ছোট শিল্পোদ্যোগ সফল হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অর্থনীতিও মজবুত হবে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মত ব্যক্ত করেছেন। কলকাতায় আজ নীতি আয়োগ এবং অটল ইনোভেশন মিশনের সহায়তায় রাজ্যের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার AIC টেকনোর উদ্বোধন করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে যে সমস্ত সংস্থা প্রশিক্ষণ ও পরামর্শদানে এগিয়ে আসবে তাদের রাজ্য সরকার সব রকমের সহযোগিতা করবে। অনুষ্ঠানে উপস্থিত নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ী বলেন, নতুন স্টার্টআপ তৈরির ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মিলিত উদ্যোগ উন্নয়নের নতুন দিশা দেখাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল

0: এআইআর নিউজ কলকাতাতে। পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সমাজ মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই টাস্ক ফোর্সের কাজ হবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার উপায় নির্দিষ্ট করা।
1: হামারি পরীক্ষা পদ্ধতি বিশ্বস্ত হো, হামারি পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, হামারি পরীক্ষা পদ্ধতি মে সবসে জ্যাদা আপ টেকনোলজি কা উপযোগ হো, ইন সারি বাতো কো ধ্যান মে রাখতে হুয়ে বিশ্ব প্রসিদ্ধ টেকনোলজি এক্সপার্ট শ্রীমান নন্দন নীলেকানি জি কে নেতৃত্ব মে এক হাই পাওয়ার টাস্ক ফোর্স বানানে কা নির্ণয় কিয়া হ্যায়, জো এক্সামিনেশন রিফর্ম কি তরফ ফোকাস করেগা অর জলদ সে জলদ আনে ওয়ালি পরীক্ষাও কে বিশ্বসনীয়তা কো সুনিশ্চিত করনে কা কাম ইসকে রিপোর্ট কে আধার পর কর দিয়া জায়েগা।
0: এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশী আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রীয় সরকার আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় উত্থাপন করবেন। এই বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারী পড়ুয়া তথা সমগ্র দেশবাসীর তাঁর ওপর আস্থা রয়েছে। নিট কাণ্ডের প্রতিবাদে ধর্মতলার মিছিলে বিশৃঙ্খলার ঘটনার সঙ্গে প্রকৃত আন্দোলনকারীদের কেউ জড়িত ছিলেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাংবাদিকদের ওপর বর্বরোচিত আক্রমণ এবং অশান্তি সৃষ্টির ঘটনায় যারা যুক্ত তাদের কাউকেই রেয়াত করা হবে না। কলকাতার পুলিশ কমিশনার তাকে সমস্ত তথ্য পাঠিয়েছেন।
2: আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে, যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে, সরকারি সব স্তরে কথাবার্তা বলা আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে।
0: স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন আজ বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা বিদ্যালয়গুলিতে চালু করার চেষ্টা চলছে।
3: আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা ফেস রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করব, তাতে করে আমাদের ছাত্র এবং শিক্ষক সকলেরই সেখানে কারা থাকলেন তারা গেলেন সমস্ত কিছুই সেখানে রেকর্ড হবে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনভিপ্রেত ঘটনা যেমন ঘটে তার থেকেও এর মাধ্যমে রেহাই পাওয়া যাবে।
0: কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামীকাল থেকে সকাল 6টায় প্রথম পরিষেবা শুরু হচ্ছে। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ পরিষেবা রাত 10:03, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ ট্রেন পাওয়া যাবে 10:18। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা রাত 10:30 এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান শেষ ট্রেন 10:36 পাওয়া যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী রথীন মিত্রর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ভারতীয় জাদুঘরে এক বিশেষ চিত্র প্রদর্শনী ও শিল্পীর জীবন সমৃদ্ধ একটি গ্রন্থ প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর প্রফেসর নিরঞ্জন প্রধান, জাদুঘরের অধিকর্তা ডক্টর সায়ন ভট্টাচার্য প্রমুখ। বৈজ্ঞানিক গবেষণা এবং মানব কল্যাণে মরণোত্তর দেহদান, চক্ষুদান এবং রক্তদান একটি সামাজিক দায়িত্ব, এই ভাবনাকে গুরুত্ব দিয়ে আজ কলকাতার নিউ আলিপুরে চিরন্তন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার সমাজকর্মীরা হাওড়া জেনারেল হাসপাতাল এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করে। সেখানে আজ প্রায় 40 জন রক্তদান এবং 15 জনের মতো দেহদানের অঙ্গীকার করেন। পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বয়নশিল্পীরা তাদের কৌশল ও সৃজনশীলতার মাধ্যমে ভোকাল ফর লোকালের ধারণাকে আরও মজবুত করছে। আকাশবাণীতে মন কি বাতে 136তম পর্বে আজ তিনি প্লাস্টিকের পুনর্ব্যবহারের ওপর জোর দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে আগামী 9-17 আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাঁদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয়ে শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির

প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ। যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য চৌঠা জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983 এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন,
দীর্ঘ সময় পর্যন্ত

আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের পাঁচজন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে, আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুব শক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয়, আর তারপরে শুরু হয় হাতে। চার দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকোফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল, গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন। দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবন দান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক

শেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে একটি গাছ মায়ের নামে লাগাই। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এই জন্য প্লাস্টিকের ঠিক মতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে রিডিউস, রিইউজ ও রিসাইকেল।

অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলব যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওঁর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তাঁরও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে, তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লি থেকে পাটনা আর কুথমপল্লি থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্য

নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচমপল্লি ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়ন শিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত ১২ বছরে এর বিক্রি ৬ গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন ৮,০০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোংপ্রেঙ্গ। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে তিনটি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা স্বরদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল। সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোংপ্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি। এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেববর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর

0: তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙা। এই তেরঙায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর, প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: বাবা, কলেজ ফিস তো বেশি।
1: মামনি,
2: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
1: দু বছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
3: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
0: কোথায়
3: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
0: আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের 136তম পর্বের বাংলা রূপান্তর। অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী অন্তরা চৌধুরী, কথা ও সুর লালটু দাশগুপ্তা।

শ্রোতা বন্ধুরা, আধুনিক গান শুনছেন অন্তরা চৌধুরীর কণ্ঠে। এবারের গানটির কথা মহুয়া সেন এবং সুর লাল্টু দাশগুপ্ত।

আধুনিক গানের অনুষ্ঠানে শিল্পী অন্তরা চৌধুরী, কথা প্রণব রায় এবং সুর লালটু দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী অন্তরা চৌধুরী, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল শিল্পী পঙ্কজ উধাস, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক।
1: লেখিকা শাশ্বতী ঘটকের ছোট গল্পের সংকলন সপ্তদ্বীপ অফলাইন এবং অনলাইন সংগ্রহ করতে এই নম্বরে যোগাযোগ করুন 8436313342। নম্বরটি আবার বলছি 8436313342। মালদা অন্যরঙ্গ প্রযোজিত নবনির্মিত নাট্য গোধূলি সীমান্তে শান্তনু বসুর জনপ্রিয় উপন্যাস ফলতা থেকে পলাশি অবলম্বনে সৌমেন ভৌমিকের কলমে ও নির্দেশনায় চলতি এই প্রযোজনার জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 8145524152। নম্বরটি আবার বলছি 8145524152। পরবর্তী অভিনয় 2 আগস্ট 2026 রবিবার, স্থান রবীন্দ্র সদন কলকাতা, সময় সন্ধে 6টা।

0: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ির সাহিত্যানুষ্ঠান প্রান্তিকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শব্দেরও তো একটি নিজস্ব জগৎ আছে, যেখানে কখনো কবিতা হয়ে কথা বলে মন, কখনো গল্পের চরিত্রে আমরা খুঁজে পাই নিজেদের, আবার কখনো একটি উপন্যাস আমাদের নিয়ে যায় অন্য এক সময়, অন্য এক জীবনে। আবারও তেমনই এক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আজকের প্রান্তিকে। আজ আমাদের আসরে রয়েছেন আমাদের শহর শিলিগুড়ির কবি ও অনুগল্প লেখিকা শ্রেয়সী ঘটক, এবং সঙ্গে রয়েছেন উত্তরপাড়া হুগলি থেকে সন্দীপন চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকেই আমাদের প্রান্তিকে স্বাগত। নমস্কার।
1: নমস্কার।
0: আচ্ছা সন্দীপনদা, আপনার কর্মকাণ্ডের লিস্ট শুনেছি খুব বড়, শুনি না আমরা।
2: হ্যাঁ, কিছুই না, আসলে ওই চাকরির পাশাপাশি থিয়েটার, থিয়েটার আমার কাছে একটা প্যাশনের জায়গা। আসলে চাকরিটা করি পেট চালানোর জন্য, আর থিয়েটারটা হচ্ছে ওই মানসিক তৃপ্তি পাওয়ার জন্য, ওটা একটা মানে অক্সিজেন। সারাদিনের শেষে যখন অফিস থেকে ফিরি বা সংসারের বিভিন্ন কাজে যখন জর্জরিত, তখন থিয়েটারটা আমাকে একটা মানসিকভাবে তৃপ্তি দেয়।
0: আচ্ছা।
2: আর সেই তৃপ্তির জায়গা থেকে বিভিন্ন দলে ঘুরে ঘুরে থিয়েটার করা আর কি, ছোট থেকে।

0: থিয়েটারটা করি, খুব ভালোবেসে কাজটা করি আর কি।
1: আচ্ছা, মানে আপনি কোথাও যেন লুকিয়ে গেলেন মনে হচ্ছে আপনাকে, কিন্তু আমি টিভির পর্দাতেও দেখেছি।
0: হ্যাঁ, আসলে ওই ব্রাত্য বসু নির্দেশিত দুটো সিনেমা, একটা ডিকশনারি এবং হুব্বায়, ওটা আমি অভিনয় করেছিলাম।
1: আচ্ছা, হুব্বা মানে মোশাররফ করিমের?
0: হ্যাঁ, মোশাররফ করিম, সেই সিনেমাটিতে আমি অভিনয় করি। আর এছাড়া দু একটা ওই ওয়েব সিরিজ, মেগা সিরিয়াল, যতটুকু মানে অফিসের ফাঁকে যতটুকু করা যায় সেটুকুই করেছি আর কি। তবে হ্যাঁ, থিয়েটারটাই আমার প্রাণ।
1: আচ্ছা, আপনি তো মূলত প্রবন্ধ লেখেন নাকি?
0: হ্যাঁ, ওই আর কি, টুকটাক লেখা, মানে পড়া তার সঙ্গে সঙ্গে লেখালেখি একটু আর কি।
1: আচ্ছা, তা আজ কি শুনবো?
0: আজ আমি শোনাবো আমার স্কুল নিয়ে একটা লেখা।
1: স্কুল নিয়ে?
0: হ্যাঁ।
1: আচ্ছা, শিরোনাম?
0: শিরোনাম বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়।
1: আচ্ছা, শুনি শুনি।
0: বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়, এই নামটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে মনের ভেতরে এক পবিত্র অনুভূতির সঞ্চার হতে থাকে। আমাদের স্কুল, আমাদের আবেগ, আমাদের মন্দির, প্রাণের জায়গা যেখানে সকলের শেকড় বাঁধা থাকে। আচ্ছা, হঠাৎ নিজে স্কুল নিয়ে বলা শুরু করলাম কেন? কোন জায়গা থেকে আর কেনই বা এই প্রসঙ্গের অবতারণা? আসলে পেশাদার জীবনে নীল ঘূর্ণিতে পাক খেতে খেতে একটা সময়ের পর বড্ড ক্লান্তি আসে। মনের কথা অকপটে বলার মতো বন্ধু খুব বেশি জোটে না। আর পৃথিবীতে বন্ধুত্ব এমন একটা বন্ধন, যে বন্ধনে সাদা পাতায় আগু পিছু না ভেবে নির্ভেজালভাবে যেমন খুশি কাটাকুটি করা যায়। আর সেই নির্ভেজাল এবং অকৃত্রিম বন্ধু মানেই তো স্কুল জীবন। জীবনের এক অন্যতম শ্রেষ্ঠ সময়ের সেই অমলিন মুহূর্তগুলোর কথা মনে পড়লে মনটা বেশ সুখানুভূতিতে আপ্লুত হয়ে ওঠে। লোভ, লালসা, খুন, জখম, জালিয়াতি, নারীর ওপর অসুরের পাশবিক অত্যাচার, এই ধরনের বিভিন্ন ক্লেদাক্ত ঘটনা যখন আমাদের রোজনামচায় প্লাবিত হতে থাকে, চতুর্দিক থেকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যখন মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়ি, তখন স্কুল জীবনের সেই সোদামাটির গন্ধমাখা সময়ের কথা মনে করে খানিকটা পরিত্রাণের পথ খুঁজে বেড়াই মাত্র। এবার তাহলে একটু একটু করে স্কুলের চৌহদ দিতে পা রাখা যাক। 1996 সাল, প্রাথমিক শিক্ষা স্তর পেরিয়ে ক্লাস ফাইভে অ্যাডমিশন টেস্ট দিলাম বালির অন্যতম বিখ্যাত স্কুলে 12 ক্লাস পর্যন্ত পড়বার জন্যে। চারতলার একটি হল ঘরে পরীক্ষা দিতে বসি। চারপাশে সব অচেনা মুখ, বুকটা কেমন ঢিপ ঢিপ করছিল। কি জানি, সবটা ঠিকঠাক লিখে আসতে পারবো তো? আর তো কোনো স্কুলে ফর্ম জমা করা হয়নি, চান্স পাবো তো? এইসব 9, 6, 7, 5 ভাবতে ভাবতেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসি। বেশ কিছুদিন যাওয়ার পর ফলাফল প্রকাশিত হয় এবং প্রত্যাশা মতো বাবা মায়ের দেওয়া নিজের নামটা বোর্ডে দেখে ভীষণ স্বস্তি পাই। মনে মনে তখন খুব আনন্দ হচ্ছে। আমার অগ্রজ যেহেতু এখানে পড়াশোনা করতো, তাই তাঁর মুখ থেকে স্কুল সম্পর্কে একটা ভাষা ধারণা নিয়ে, সাদা জামা, নীল প্যান্ট, নতুন জুতো আর স্কুল প্রদত্ত ব্যাজ, যার মধ্যে লেখা ছিল গতি জীবন শিক্ষাই প্রগতি, সেটা বুকের বাঁদিকে সেঁটে পিঠে নতুন ব্যাগ এঁটে চিত্তরঞ্জন স্কুলের শ্রেণীকক্ষে অবতীর্ণ হলাম। ক্লাস ফাইভ, কিছু চেনা মুখ তখন এক বেঞ্চের সঙ্গী। দেওয়ালের দিকে তাকালে চোখে পড়ত নকশা খচিত হৃদয়চিহ্নের ভেতরে জলজল করছে এখালের রোমিও জুলিয়েটের বংশধরদের বিভিন্ন নাম। আবার অন্যদিকে দেওয়াল জুড়ে বিভিন্ন হস্তাক্ষরে থাকত মৌসুমী বায়ুর প্রভাব বা মোগল সাম্রাজ্যের পতনের বিবরণী অথবা বীজগণিতের কিছু সূত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নানান লেখা। পরে বুঝেছিলাম পরীক্ষার বৈতরণী পার করতে এইসব দেওয়াল ছাত্রবন্ধুর মতো কতটা বন্ধুবৎসল ছিল। যাই হোক, প্রতিটা জায়গারই একটা নিজস্ব বর্ণ, গন্ধ, রূপ থাকে। আমার ক্লাসরুমেরও তা ছিল। ক্রমে ক্রমে তার সঙ্গে অভিযোজিত হতে থাকি। ক্লাসের ফাঁকে কাগজ পাকিয়ে অন্য বন্ধুদের টিপ করা, পিছনে বসে কারোর মাথায় চাটি মারা, আবার টিফিন টাইমে একে অন্যের খাবার ভাগ করে খাওয়া, নতুন বন্ধুদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে বসা, সবটা মিলেমিশে এক অন্যরকম তৃপ্তি দিতে থাকলো। কিছুদিনের মধ্যেই স্কুল খুব প্রিয় আশ্রয়স্থল হয়ে উঠল। টিফিনের সময় স্কুল প্রাঙ্গণে অনাবিল আনন্দের জোয়ারে ভেসে থাকা, গেটের বাইরে আচার কাকুর গাড়ির কাছে গিয়ে আমকুলের আচার বা আলু কাবলি আমড়া মাখা খাওয়ার জন্য জমায়েত করা, আবার ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে শ্রেণীকক্ষে ফিরে যাওয়া, আহা কি নরম ছিল সেই দিনগুলো। পড়া না করলে বকুনি, স্কেল হাতে স্যারদের পিটুনি, আবার ভালো ফল করলে অকৃপণ স্নেহ ভালোবাসা পাওয়ার সেই নিষ্কলুষ মুহূর্তগুলো মনে পড়লে চোখের কোলটা আজও কেমন ভিজে ওঠে। এ প্রসঙ্গে স্পেনের বিখ্যাত নোবেলজয়ী কবি হিমেনেজকে স্মরণ করে বলি, শিকড়ের ডানা হোক ডানার শিকড়, আদর্শ জীবন হলো তাই যা দূর আকাশে ডানা মেলতে পারে কিন্তু নিজের মাটির সঙ্গেও গভীর সংযোগ বজায় রাখে। আমাদের প্রত্যেকের জীবনে স্কুল বোধহয় এই সংযোগ স্থাপনের কাজটি সুনিপুণভাবে সম্পন্ন করে। একটিমাত্র জিনিস যা আমরা জীবন

থেকে জীবনান্তরে বয়ে নিয়ে যেতে পারি তা হলো অনুভূতি। জীবন থেকে পাওয়া নানা ঘটনার ঘনঘটায় অজস্র অনুভূতির সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকি বারবার। সুখ দুঃখ হাসি কান্নার হলুদ পাতাগুলো উল্টাতে গিয়ে স্মৃতির গলি ঘুপচি ধরে প্রায়শই আমরা প্রবেশ করতে থাকি অনুভবের অদৃশ্য পরশ পাওয়ার নেশায়। আসলে স্মৃতি এমনই এক আজব বাক্স যার মধ্যে মণিমাণিক্যের মতো সব কিছুই গচ্ছিত থাকে। স্কুল জীবনের সেই সব স্মৃতি রোমন্থন করার প্রসঙ্গে এবার একটা ঘটনার কথা উল্লেখ করা যাক। প্রত্যেক স্কুলেই কিছু শিক্ষক শিক্ষিকা থাকেন যারা ক্লাসরুমে ঢুকলেই এমনিতেই 144 ধারা জারি হয়ে যায়। আমাদের স্কুলও ব্যতিক্রম নয়, যদিও স্কুলে সেই সময় কোনো শিক্ষিকা ছিলেন না। চশমা বা চশমা ছাড়া বিস্ফোরিত চোখের চাউনিতেই বিস্ফোরণ ঘটিয়ে দিতেন পারতেন তাঁরা। টেবিলে বসে কিংবা কালো বোর্ডের গায়ে আঁচড় কাটতে কাটতে ঠিক টের পেয়ে যেতেন কোন বীরপুঙ্গবের দল কার নেতৃত্বে পিছনে বসে ঘুটুর ঘুটুর করছে। উপযুক্ত প্রমাণাদি সহ যদি দলের পাণ্ডা ধরা পড়ত তো আর রক্ষে নেই, বেশ জমিয়ে তার আদর আপ্যায়ন চলত। আবার ধারাবাহিকভাবে ক্লাসে ঠিকঠাক পড়া করলে বা পরীক্ষায় ভালো ফল করলে সেসব কড়া পাকের স্যারেরা খুব সুন্দর করে নরম পাকের স্নেহ ভালোবাসা দিয়ে তাঁদের মনের ইনফাইনাইট স্পেসে আমাদেরকে আশ্রয় দিতেন। এটাই তো শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্কের বন্ধন। তো যাই হোক, ক্লাস ফাইভে স্কুল থেকে বই দেওয়া হতো। এবার যেদিন আমি বইগুলো হাতে পেলাম খুব আনন্দ পেয়েছিলাম। ক্লাসরুমে এসে নতুন বইয়ের গন্ধ শুকছি আর দিনলিপির পিছন পাতায় বেশ কায়দা করে রুটিন টুকছি। ঠিক এই রকম একটা অবস্থায় এক বয়স্ক শিক্ষক ক্লাসে পদার্পণ করলেন। পরনে শার্ট প্যান্ট, পায়ে চামড়ার চটি, কৃষ্ণবর্ণের মাঝারি গরনের স্যার মোটামুটি সুপ্রশস্ত না হলেও খুব একটা অপ্রশস্ত নয়। যৌবন চলে গেলে মানুষ একটু ঝিমিয়ে পড়ে। নাম না জানা শ্রদ্ধা সেই শিক্ষককে দেখে তখনকার আমির প্রায় ওই ধরনেরই একটা ভাব জাগরুক হয়েছিল। কিন্তু দরজা বন্ধ করে গোল গোল চক্ষুদ্বয় দ্বারা যখন উনি গোটা ক্লাসরুমটা অবলোকন করলেন তখন বুঝলাম যে আমার পূর্বাভাস নিশ্চিতভাবে ভুল হতে চলেছে। পরিবেশটা কেমন যেন ঘুমোট হয়ে গেল। প্যান্টের পকেট থেকে একটা নস্যির ডিব্বা বের করে তর্জনী দিয়ে দুবার ঠক ঠক করে দু আঙুলের সাহায্যে নস্যি নাসিকার অন্তঃপুরে চালান করিয়ে নাক ও গলার সমন্বয়ে সৃষ্ট সুর দিয়ে গর্জুটে স্যার বললেন, একটা ইতিহাস বই দেখি। দ্বিতীয় বেঞ্চের অগ্রভাগে আমি বসেছিলাম। স্বভাবতই স্যারের কৃপা দৃষ্টি আমার উপর এসে পড়ল। খানিকটা তৎপরতার সঙ্গেই আমার ব্যাগ থেকে চকচকে ইতিহাস বইটা স্যারের হাতে তুলে দিলাম। পঞ্চম শ্রেণীর গোটা ভারতবর্ষের ইতিহাস তখন স্যারের হাতে দুর্বার গতিতে দোল খাচ্ছে। ক্লাসের সবার মধ্যে থেকে বইটা দিতে পেরে মনে মনে গর্বের এক দুর্দান্ত হাসি গোপনে খেলছিল আমার ভেতরে। পেছন দিক থেকে বইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎই দেখলাম ইতিহাসের চাকা কেমন অবরুদ্ধ হয়ে গেল। টেবিলের উপর দেখি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু স্যারের আঙুলের ফাঁকে কেমন বন্দি হয়ে আছেন। উঠে দেখলাম স্যারের নাসারন্ধ্র দিয়ে নস্যি রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তরল রূপ ধারণ করে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমার দেশনায়কের এক চোখে ঢ্যাপ করে পড়েছে। আর আমার প্রণম্য নায়ক চিরদিনের জন্য দৃষ্টিহীন হয়ে সগর্বে দাঁড়িয়ে আছেন। প্রথমে আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু আমাদের শিক্ষক রুমাল দিয়ে বার বার নেতাজির দৃষ্টি ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। এটা থেকে অবশ্য খুব আনন্দও পেয়েছিলাম। স্কুল জীবনে এরকম বহু ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ধীরে ধীরে বেশ রসাস্বাদন করতে থাকি। ছাত্রাবস্থায় সিনিয়রদের থেকে আগেকার সময়ের মাস্টারমশাইদের ব্যাপারে অনেক কথা শুনতাম আর মনে মনে ভাবতাম তাঁদের মতো বটবৃক্ষদের কোমল ছায়া, কড়া শাসনের ঝাঁজ, নিরাপদ আশ্রয়, অপরিসীম জ্ঞানের দীপ্তি এবং মার্জিত হৃদয়ের সৌকুমার্য পাওয়ার সৌভাগ্য আমাদের মতো বঞ্চিত দুর্ভাগাদের পোড়া ললাটে কেন জুটল না। বৈদুর্যমণির জ্যোতির মতো জলজল করতে থাকা এহেন কৃতাত্মাদের যারা পেয়েছেন আমি মনে করি তাঁরা সৌভাগ্যের অধীশ্বর। সাফল্য ও কৃতিত্বের মহিমায় জাজ্জল্যমান চিত্তরঞ্জন স্কুলের শিক্ষক ও ছাত্রদের মধ্যে বরাবরই একটা গুরুগম্ভীর ভাবের আদান প্রদান চলত। অনুশাসন, নিয়মানুবর্তিতা এবং শিক্ষাকে বহন না করে বাহন করে চলবার মন্ত্রে দীক্ষিত শিক্ষাগুরুরা কঠোর অর্থোডক্স অবস্থান নিয়ে স্কুলের উৎকর্ষ সাধনের জন্য সর্বদা তাঁরা প্রাণান্তকর প্রয়াস চালিয়ে যেতেন। সাদা ধবধবে ধুতি পাঞ্জাবিধারী প্রবীণ শ্রদ্ধেয় শিক্ষকদের সঙ্গে শার্ট প্যান্ট পরিহিত নবীন শ্রদ্ধেয় শিক্ষকদের সমন্বয়ের অর্থাৎ আভিজাত্যের সঙ্গে তারুণ্যের অপূর্ব মিশেল লক্ষ্য করা যেত। এক সিনিয়র দাদার ঝুলিতে গল্পের অনেক রসদ ছিল, সেখান থেকে শোনা একটা গল্প দিয়ে শেষ করি। এলাকার অন্য একটি স্কুল আনন্দনগর উচ্চ বিদ্যালয়ের সঙ্গে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বরাবরই আমাদের স্কুলের একটা সুস্থ প্রতিযোগিতা চলত। তো একবার ঠিক হলো দুই স্কুলের স্যারেদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

0: খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার পরই যেন রণডঙ্কা বেজে ওঠে। শিক্ষক এবং ছাত্রদের মধ্যে উন্মাদনার উত্তুঙ্গ পারদ ক্রমশ চড়তে থাকে। প্রতিদিন স্কুল ছুটি হওয়ার পরে ব্যাট বল নিয়ে রণসজ্জা সজ্জিত শিক্ষকগণ কঠোর অনুশীলন করতে থাকেন। একদিকে ক্লাসে আদর্শ শিক্ষকের ভূমিকায়, আবার অন্যদিকে ক্রিকেটার হয়ে ছাত্রদের উদ্দীপনায় চেষ্টার কোনোরকম ত্রুটি না রেখে অনভ্যস্ত জীবনের গণ্ডিতে পা দিয়ে নিজেদের সবটা সাধ্যমতো উজাড় করে দেওয়া। এ যেন পরিচালক আশুতোষ গোয়ারিকারের জনপ্রিয় লাগান সিনেমার খানিকটা প্রেক্ষাপট বদলের আদি সংস্করণ। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ। নেতাজি ব্যায়ামাগার মাঠ যেন ইডেন গার্ডেন্সের কনিষ্ঠ আত্মজ হয়ে দুই স্কুলের উদ্দাম গর্জন ও হর্ষধ্বনির ধারক বাহক হয়ে ওঠে। পানামা টুপিকে মাথায় চাপিয়ে সাদা ধুতি পাঞ্জাবি পরে ব্যাট হাতে ক্রিজে আসেন সকলের প্রিয় শ্রদ্ধেয় পদ্মনিধি স্যার। প্রত্যক্ষদর্শীর কথায় সেদিনের সেই বিরল মুহূর্তের কথা তাঁর স্মৃতিপটে আজীবন সমুজ্জ্বল থাকবে। কিন্তু দুঃখের বিষয়, খেলায় আমাদের স্কুল প্রতিপক্ষ আনন্দনগর স্কুলের কাছে খুব শোচনীয়ভাবে পর্যুদস্ত হয়। তুলো বার্নল ছাড়া জ্বালামিশ্রিত তাচ্ছিল্যের ক্যাপসুল সেবন করে এদিককার সমর্থকদের বেশ হতাশই বাড়ি ফিরতে হয়। ঠিক এর পরের বছর 1989 সালে জুন মাসে স্কুলের চৌঘাটে পা রাখেন সকলের প্রাণের শিক্ষক শ্রদ্ধেয় নন্দদুলাল নন্দী স্যার, আর তার কিছুদিনের মধ্যেই আসেন শ্রদ্ধেয় শম্ভুনাথ স্যার ও তরুণ কুমার স্যার। নূতন যৌবনের দূতরা আসার পরেই শিক্ষক ছাত্রদের মধ্যে এক অদ্ভুত সৌহার্দ্যপূর্ণ স্থিতিস্থাপক সম্পর্কের দেওয়া নেওয়া চলে। এমতাবস্থায় আবার একদিন নোটিশ আসে ক্রিকেট খেলার। গতবারের লজ্জাজনক হারের উপযুক্ত জবাব দেওয়ার জন্যে টিম চিত্তরঞ্জন দুরুদমনীয়ভাবে নিজেদেরকে প্রস্তুত করে। শুরু হয় খেলা। 6 ফুটের একটু বেশি উচ্চতা সম্পন্ন আমাদের ইংরেজির শ্রদ্ধেয় হিরণময় স্যারের স্পিন বোলিংয়ের ঘূর্ণিতে শ্রদ্ধেয় সুশীল চক্রবর্তী, তপন পাড়িয়াল স্যার আর সবশেষে নন্দদুলাল স্যারের বিধ্বংসী ব্যাটিংয়ের দাপটে চিত্তরঞ্জন স্কুল অপর পক্ষকে একেবারে নাস্তানাবুদ করে তোলে। জয় সুনিশ্চিত হয়। আসলে জীবনে হারার দুঃখ গায়ে না মাখলে জয়ের আনন্দ সঠিকভাবে বোধহয় হৃদয়ঙ্গম করা যায় না। খেলার মধ্যে দিয়ে স্যারেরা ছাত্রদের জীবন দর্শনের সেই ইতিবাচক বার্তাই বোধহয় দিতে চেয়েছিলেন। আর এখন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলে হাতে গোনা মাত্র কয়েকজন মাঠে উপস্থিত হয়। সেই উন্মত্ততা, সেই কোলাহল, সেই ঠেলাঠেলি আর চোখে পড়ে না। কোথায় যেন সব হারিয়ে গেল। আসলে পৃথিবী অবিকলই আছে, থাকে, শুধু আমরাই বিকল হয়ে যাই। তাই পৃথিবীর প্রতিটা স্কুল, সেই স্কুলের শিক্ষক প্রত্যেককে আমি আমার আভূমি প্রণতি জানাই এবং আমার স্কুল জীবনের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে জানাই, তারা যেখানেই যেন আছে, যেভাবেই আছে, প্রত্যেকে যেন ভালো থাকে।
1: আচ্ছা, এটা কি শুধুই প্রবন্ধ নাকি নিজের গল্পের? এই স্যারদের নাম কি শুধুই কাল্পনিক?
0: না, একেবারেই কাল্পনিক নয়। যেখানে যা নাম আমি ব্যবহার করেছি, এরা প্রত্যেকেই আর কি আমাদের শিক্ষাগুরু ছিলেন, আমাদের জীবনের পথপ্রদর্শক ছিলেন। সেই সমস্ত স্যারেদেরকে কিন্তু আমরা পেয়েছি স্কুলে।
1: আমার এটা খুব করে মনে হচ্ছিল, কারণ আমার সামনে সন্দীপন দার চোখ কিন্তু লাল হয়ে গেছে, চোখে জল। পড়তে পড়তেই কখন যেন ঢুকে পড়েছেন চরিত্রে এবং পৌঁছে গেছেন সেই ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টের পরীক্ষায়।
0: সত্যি তাই। আসলে জীবনে যেখানে যাই না কেন, স্কুল জীবনের মতো সেইটার কোথায় বোধহয় পাই না। মানে অফিসে বা প্রফেশনাল জায়গায় সেখানে বন্ধু হয় না, সেখানে কলিগ হয়।
1: ঠিক,
0: কাজেই বন্ধু বলতে বুঝি কিন্তু স্কুল জীবন।
1: আর শ্রেয়সীদি, কিছু মনে পড়ছে সন্দীপন দা যে স্কুল জীবন নিয়ে এত সুন্দর প্রবন্ধ আমাদের শোনালো?
2: মনে পড়ছে মানে সন্দীপনকে অসংখ্য ধন্যবাদ। কোথায় যেন ওর লেখা থেকে, যদিও নাম ঘটনাগুলো অন্যরকম, তবুও যেন মনে হচ্ছিল সেই আমি আজকে বছর 50 থেকে কোথায় যেন সেই ছোট্টবেলায় সেই ক্লাস 5, সেই ক্লাস 2, সেই আমাদের সময়কার দুষ্টুমিগুলোতে ফিরে গিয়েছিলাম। মানে সত্যি সন্দীপনকে অসংখ্য ধন্যবাদ একটা এত সুন্দর প্রবন্ধ উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা মুহূর্ত ফিরিয়ে দেওয়ার জন্য।
1: সত্যি তাই। আজকের এই আকাশবাণী স্টুডিওতে কোথায় যেন আমরা সকলেই সেই ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্ট দিতে বসে গেছি।
2: একদম একদম।
1: আচ্ছা, ফিরে আসব। আপনি কি করেন?
2: আমি পেশাগতভাবে আমি একটি প্রাইভেট নার্সিংহোমের সঙ্গে যুক্ত।
1: আচ্ছা।
2: প্রচণ্ড কাজের প্রেশার, তার সত্ত্বেও যতটুকু সময় পাই নানান ধরনের জীবনের ওঠানামা দেখি প্রতিদিন, প্রতি মুহূর্তে, কখনো ভালো কখনো খারাপ, তার মধ্যেও যতটুকু সময় পাই একটু

0: লেখার চেষ্টা করি।
1: আচ্ছা, আপনি কি কি লেখেন?
0: আমি মূলত অনুগল্প এবং অনুকবিতা লিখি।
1: আচ্ছা, অনুগল্প এবং অনুকবিতা।
0: হ্যাঁ,
1: তো শুনতে বড় লোভ হচ্ছে। এত সুন্দর একটা প্রবন্ধ শোনার পর সকলেই কিন্তু বসে আছে অধীর আগ্রহে রেডিওর পাশে।
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে যে সন্দীপন যে আবেগটা আমাদেরকে দিল, এখন আমি একদমই একটা সত্য ঘটনা অবলম্বনে, মানে বর্তমান পরিস্থিতির একটা ঘটনা আমার গল্পে শোনাবো।
1: আচ্ছা, একদম ঘটনা,
0: একদমই সত্যি ঘটনা যেটা আমার সাথে হয়েছে এবং সেটা খুব রিসেন্টলি হয়েছে আর কি।
1: আচ্ছা, শুনি শুনি।
0: গল্পের নাম হচ্ছে জীবনযুদ্ধ। আরে তুমি এখানে যাও, যাও জংশনে যাও, অনেক প্যাসেঞ্জার আছে। পাশ দিয়ে যাওয়া টোটোওয়ালা একটু জোরেই বলল, যার উদ্দেশ্যে কথাগুলো বলা হলো তার কোনো যাওয়ার তাড়া লক্ষ্য করলাম না আমি। ঘড়িতে তখন রাত 2:10। অফিস থেকে ক্লান্ত হয়ে বেরিয়ে একটা টোটো বড়াত জোরেই অফিসের সামনে থেকে পেয়ে যাই। ক্লান্ত শরীরটা নিয়ে উঠে বসে গন্তব্য বলি। নেমে ভাড়া দেওয়ার সময় লক্ষ্য করি আমার সারথি বয়স 55-এর এক মহিলা। কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, এত রাতে টোটো চালাতে ভয় করে না? ব্যাস, সারথি বসে গেলেন নিজের জীবন সংগ্রাম আর কষ্টের কথা বলতে। কথা প্রসঙ্গে জানতে পারলাম ওনার মেয়ে আত্মহত্যা করার পর থেকে দুই নাতি আর অসুস্থ স্বামীকে নিয়ে তার জীবনযুদ্ধের গল্প। মেয়ের অকাল মৃত্যু তাকে নিজেকে শেষ করে দেওয়ার তাড়না দেওয়ার মুহূর্ত থেকে নাতিদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা, অসুস্থ স্বামীর দেখাশোনা করা, এক অদ্ভুত জীবন সংগ্রামের কথা শুনতে শুনতে সময়ের খেয়ালই ছিল না। আর আমি শুনতে শুনতে ভাবছিলাম, সত্যি কত ভালো আছি আমি কিংবা আমরা, আর কত যুদ্ধই না করে চলেছে ফুলমালা দেবী বা তার মতো নাম না জানা আরও কতজন। টোটোওয়ালার কথা শুনে আমি তাড়া দিই ওনাকে আর নিঃশব্দে প্রার্থনা করি উনি যেন জীবনযুদ্ধে জয়ী হতে পারেন। ফুলমালা দিকে তার মনোবল এবং তার সাহসের জন্য সাধুবাদ জানাই। দিদি হেসে একবার তার আত্মরক্ষার সঙ্গীকে দেখে নেয়। তারপর রাতের বুক চিরে এগিয়ে যায় দিদার টোটো, নতুন প্যাসেঞ্জার আর নতুন গন্তব্যের খোঁজে।
1: বাহ, ছোট্ট একটা মুহূর্ত কিন্তু অনেক কথা বলে। আর সেই রাতে সত্যি তো আমরা এখনো ভাবি যে রাত্রে একজন মহিলা টোটো চালাবেন কতটা সুরক্ষিত বা কিছু।
0: একদমই ঠিক, কারণ আমি যখন ফিরি, আমি যখন দেখি যে আমি ফিরতে ফিরতে আমার এরকমই রাত হয়।
1: আমি এই কথাতেই আসতাম যে আপনি তাহলে অত রাতেই ফেরেন।
0: হ্যাঁ, আমি এরকম রাতেই ফিরি। আমার সাধারণত ফিরতে ফিরতে 2:30 হয়েই যায়।
1: রাত 2:30। আসলে যে মানুষগুলোকে হসপিটালে ঢুকে আমরা হয়তো একটু অধৈর্য হই, বলে দিই এটা করুন ওটা করুন, কেন হলো না, তাদের কথা তাদের জীবনী সেটা কিন্তু আমাদের শোনা হয়ই না। তো একটা মানুষ 2:30 বাড়ি ফিরছে, বাড়ি ঢুকতে ঢুকতে আরও দেরি, তারপরে আবার সকালবেলা কখন আসা হয়?
0: অ্যাকচুয়ালি আমার 24 ঘন্টাই ডিউটি, আমার কোনো নির্দিষ্ট সময় নেই। আমার যদি পেশেন্ট মারা যান, এনি পয়েন্ট অফ টাইমে আমাকে হসপিটালে পৌঁছতে হয়। সেটা আমি বাড়ি আসার 5 মিনিটের মধ্যে হলেও আমাকে আবার ফিরতে হয়। তাতে যদি বৃষ্টি হয়, রাত হয়, সেগুলো দেখলে চলবে না, আমাকে তখন সেখানেই সার্ভিসটা দিতে হয়।
1: এবার আমি একটা ছোট্ট কথা বলি, কারণ আমি সবসময় মনে করি যে আমাদের এই স্টুডিওতে যা হচ্ছে বা দেখছি আমরা, সেটা যারা রেডিওকে পাশে রেখে বসে শুনছেন তারা যেন একটু মানে মানুষ ভ্রমণের মতন মানুষ চোখে দেখে নিতে পারে। ঠিক শ্রেয়সীদি যে এখানে বসে আছেন আমার পাশে, আর পাঁচটা সাহিত্যের সাথে যুক্ত মানুষ বললেই হয় ছেলেদের পাঞ্জাবি পাজামা, নয় মেয়েদের শাড়ি পরা খুব পরিচিত রূপ চোখে পড়ে। ঠিক আমার পাশের মানুষটা ছোট ছোট চুল, শার্ট প্যান্ট গায়ে, একটা মিষ্টি হাসি, সঙ্গে একটা চোখে চশমা আটা। এই মানুষটা ওইদিকে মানুষকে সেবা করছেন হাসপাতালে, নানান রকম রুগী, নানান রকম তাদের গল্প, এবং সে গল্পের মাঝে নিজের জীবনের গল্প যে এত সুন্দর করে ছোট, অথচ যারা শুনছেন তাদের কিন্তু একেবারে মনে গেঁথে থাকবে এমন কিছু পেলাম।
0: ধন্যবাদ।
1: এবং লোভ কিন্তু আমার আরো বেড়ে গেল।
0: আচ্ছা, একটা কবিতা শোনাই।
1: এটাও কি জীবন নিয়ে?
0: খানিকটা।
1: আচ্ছা,
0: কবিতাটা হচ্ছে কিছুটা

0: বেদনাদায়ক কিছুটা না পাওয়ার গল্প নিয়ে লেখা। কবিতার নাম আজ আবার। আজ আবার হিসাব না মেলার খেলা, আজ আবার হাজারো প্রশ্নের আক্রমণ, আজ আবার অর্থহীন অপেক্ষা, আজ আবার নাক বলা কথার বাচালতা, আজ আবার তোমার জন্য লুকিয়ে চোখের জল ফেলা, আজ আবার তোমার অনুপস্থিতিতে আমার একাকিত্বে জেগে ওঠা, আজ আবার ক্লান্ত মন, আজ আবার স্মৃতির আনাগোনা, আজ আবার কথা না শোনা বেপরা মনের দাপাদাপি, আজ আবার অমাবস্যা।
1: এটাও কি নিজের জীবন থেকে?
0: হ্যাঁ, খানিকটা। যখন আমি জীবনযুদ্ধে, সবাই আমরা নিজের নিজের মতন করে একটা জীবনযুদ্ধ করি, তো একটা সময় ছিল, এটা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, যখন আমাদের চাওয়া অনুযায়ী কিছু হয় না, অথবা এমন কিছু হয় যেটা আমরা ভাবিই না, তো সেই জায়গাটার থেকে একটা নিরাশা সবাইকেই একটা না সময় একটা না একটা সময় গ্রাস করে। তো একটা সময় আমারও হয়েছিল, এটা সেই সময়েরই লেখা।
1: আচ্ছা শ্রেয়সীদি, মন ভরলো না ব্যাপারটা আমার সাথে কিন্তু শ্রোতা বন্ধুদেরও কাজ করছে, আরও কিছু শুনি না, কি শুনবো?
0: বেশ, এবার আর একটা কথা বলে একটা কবিতা আমি লিখেছিলাম এক সময়, এটা হালকা একটু ব্যর্থ প্রেমের দিকে ইশারা করে, যদিও আমার সাথে ব্যক্তিগত জীবনে কখনো হয়নি, এটা কাউকে সামনে রেখে লেখা।
1: আচ্ছা,
0: আমারই এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে হয়েছিল, তো শুরু করছি। এই তো সেদিন কথা হলো তোমার সাথে, না জানি কত কথা কতক্ষণ, আজ হঠাৎই মনে হচ্ছে যেন বহু যুগ পেরিয়ে গিয়েছে তোমার সাথে কথা না বলে। তুমি তড়িঘড়ি ফোন করে জানতে চাইবে কি হয়েছে গো, আমি মুচকি হেসে বলবো দূর কি আবার হবে, তুমিও পারো। বুকের ভেতর চাপা থেকে যাবে না বলতে পারা কথাগুলো, এক মুঠো আকাশ দেবে আমাকে, মুক্ত করে দিতাম ওদের।
1: আজকে আমাদের প্রান্তিকে একেবারে ক্লাস ফাইভ থেকে শুরু হয়েছিল সন্দীপন্দার প্রবন্ধ, তারপরে একটা সত্যি কঠিন বাস্তব জীবন শ্রেয়সীদির লেখা, এবং শেষে কবিতা ব্যর্থ প্রেম। মানে কেমন করে যেন একেবারে শিশু থেকে শুরু করে একেবারে মধ্যবয়স বার্ধক্য সবই ঢুকে পড়েছে। বার্ধক্য বললাম কারণ আমাদের দিদা টোটো চালান।
0: হ্যাঁ, একদম, একটা গোটা জীবন যেন দেখে নিলাম আমরা।
1: একদম, তবে শব্দে ধরা পড়েছে।
0: একদম,
2: আসলে শব্দ তো ভাবের বাহন।
1: একদম একদম। সন্দীপন দারও কি কিছু মনে পড়লো নাকি শ্রেয়সীদির লেখা শুনতে শুনতে?
2: হ্যাঁ, লেখা তো অনেক কিছু মনে করায়, ভেতরে যেগুলো জমে থাকে সেগুলোকে আবার খানিকটা উস্কিয়ে দেয়।
1: তবে অনেক কিছুই রয়ে গেল, এই অল্প সময়ে তো সম্ভব না। সময় বলছে আজকের প্রান্তিককে এখানেই থামতে হবে, আরও এক নতুন প্রান্তিকের অপেক্ষায়। আজ আমাদের সাহিত্যের আসরে ছিলেন শ্রেয়সী ঘটক এবং সন্দীপন চট্টোপাধ্যায়। আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাই দুজনকে।
0: ধন্যবাদ।
1: আজকের প্রান্তিক এ পর্যন্তই। শ্রোতা বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্যের সঙ্গে থাকুন। নমস্কার।

0: লেখিকা শাশ্বতী ঘটকের ছোট গল্পের সংকলন সপ্তদ্বীপ। অফলাইন এবং অনলাইন সংগ্রহ করতে এই নম্বরে যোগাযোগ করুন 8436313342। নম্বরটি আবার বলছি 8436313342। মালদা অন্যরঙ্গ প্রযোজিত নবনির্মিত নাট্য গোধূলি সীমান্তে শান্তনু বসুর জনপ্রিয় উপন্যাস ফলতা থেকে পলাশী অবলম্বনে সৌমেন ভৌমিকের কলমে ও নির্দেশনায় চলতি এই প্রযোজনার জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 8145524152। নম্বরটি আবার বলছি 8145524152। পরবর্তী অভিনয় 2 আগস্ট 2026 রবিবার, স্থান রবীন্দ্র সদন, কলকাতা, সময় সন্ধ্যে 6টা।
1: প্রান্তিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় অনামিকা সরকার, প্রযোজনা সুরজিৎ দাশ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় সন্তুর বাদন, শিল্পী বিদুষী বর্ষা আগরওয়াল। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Indian weightlifter Meerabai Chanu won the gold medal in the women's 48-kilogram event at the ongoing Commonwealth Games in Glasgow today. The 31-year-old lifter produced a record-breaking performance, lifting 85 kilograms in the snatch to set a CWG record in the category. She then lifted 105 kilograms in the clean and jerk, another Games record, to finish with a total of 190 kilograms. With this victory, Meerabai Chanu secured her third consecutive Commonwealth Games gold medal, having also bagged the yellow medal in the 2018 and 2022 editions. Vice President C.P. Radhakrishnan, PM Modi and Home Minister Amit Shah congratulated Meerabai Chanu on her gold medal victory. The India Meteorological Department has forecast very heavy rainfall with extremely heavy rainfall at isolated places over Chhattisgarh and Odisha tomorrow. Isolated places of northeastern states are also likely to experience heavy rainfall tomorrow. In Odisha, a deep depression over the Bay of Bengal is likely to intensify monsoon activity in the state from tomorrow, with the IMD issuing red alerts for several districts. The sacred Adharapna ritual of Lord Jagannath, Lord Balabhadra and Devi Subhadra is being solemnly observed on their respective chariots at Puri in Odisha this evening, drawing thousands of devotees. During this unique post-Rath Yatra ceremony, the Holy Trinity is offered a specially prepared sweet beverage in large earthen pitchers. A massive wildfire in southwest France has forced the evacuation of around 55,000 more people overnight, taking the total number of residents displaced in the region to nearly 2,20,000. In men's cricket, India defeated host Zimbabwe by 35 runs in the third and final T20 international to clean sweep the series 3-0 in Harare. Chasing a target of 193 runs set by India, Zimbabwe managed to score 157 for 7 in their allotted 20 overs. Early opting to bat, India posted 192 for the loss of 5 wickets in their allotted 20 overs. And that is the end of this news bulletin.
1: Akashbani Shiliguri অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্সে সকাল 6:05 বন্দনবার ও চিন্তন, 6:35 রামচরিত মানস, 6:45 সঙ্গীত সরিতা, 7:00 ভুলে বিশ্রী গীত, 7:30 হাম হ্যা রাহি প্যার কে, 8:15 শুনবেন ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 উজালে উনকি ইয়াদো কি, 11:00 অনুষ্ঠান চয়নিকা, 12:05 ইয়াদো কি মেহফিল, 1:00 সুরেলা সফর। এখন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী ও পরে বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, 6:30 আরোগ্য, 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুব্রত সেনগুপ্ত, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শিল্পী কাবেরী গুপ্ত, 8:30 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, 9:25 সমীক্ষা, 9:30 ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:00 আমার গ্রাম আমার দেশের কথা, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্যে বিষয়

সপ্তম শ্রেণীর বাংলা। পাঠদান করবেন মাঝাবাড়ি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল। বেলা ১২টায় কথায় সুরে, বেলা ১টায় মহিলা মজলিস। শুনলেন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ ৭১১ কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১১টা বেজে ১৪ মিনিট। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। আগামীকালের অধিবেশন শুরু হবে ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। জয় হিন্দ।